ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতিবুধ,
1: রত্নগর্ভা। সুপ্রভাত, 107 FM রেইনবোর রত্নগর্ভায় আজ ভোরে আপনার সঙ্গে যুক্ত হলাম আমি, অরুণিমা। তো আজকে তো একটা বিশেষ দিন, আজ কলকাতা বেতারের জন্মদিন। 99 বছর পূর্ণ হয়ে 100 বছরে পা দিল আজ কলকাতা বেতার। আজ ভোরাইয়ে রত্নগর্ভা, রত্নগর্ভায় বলবো আজ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপ রানী নেহরুর কথা। স্বরূপ রানী থুসু বলেও তাকে অনেকে চেনেন। তো আমাদের এই গৌরবময় শতবর্ষের দিনে আজ মানে অনেক কিছুই তো জড়িয়ে রয়েছে এর সঙ্গে, আজকের দিনটার সঙ্গে অনেক ইতিহাস, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। সেই সমস্ত কথা সারা দিন জুড়েই হবে আমাদের FM রেনবো এবং FM গোল্ড প্রচার তরঙ্গে, সেই সঙ্গে সঙ্গে আমাদের আকাশবাণীর অন্যান্য যে সমস্ত ট্রান্সমিশন আছে সেখানেও হবে। তবে রত্নগর্ভায় আজ পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপ রানী নেহরুর কথাই বলবো। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বহু পুরুষের পাশাপাশি অসংখ্য নারীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে স্বরূপ রানী নেহরু ছিলেন এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাকে নিয়েই কথা হবে আজ। আর এখন আপনার জন্য আসতে চলেছে একটি গান, শুনুন গানটা, মোহন কান্নানের কণ্ঠে। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের

0: গভীর ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেনবোয়ে। আজকে একটা বিশেষ দিন, আজ কলকাতা বেতারের জন্মদিন, 99 বছর পেরিয়ে 100 পা। আর এমন একটা সকালে আপনার সঙ্গে রয়েছি রত্নগর্ভায়, আমি অরুণিমা, আর বলছি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপ রানী নেহরুর কথা। অমন একজন মাই তো জন্ম দিতে পারেন অমন একজন সন্তানের। রত্নগর্ভা তারাই যারা পৃথিবী জুড়ে জন্ম দিয়েছেন অসাধারণ সব সন্তানের। স্বরূপ রানী থুসু এক অভিজাত কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে, এবং তার সঙ্গে বিয়ে হয় মতিলাল নেহরু, অত্যন্ত বিশিষ্ট আইনজীবী এবং পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী। তো মতিলাল নেহরুর সঙ্গে বিয়ের পর তাদের খুবই অভিজাত একটা জীবনযাপন ছিল। এলাহাবাদে তাদের বাড়ি আনন্দ ভবনে অসংখ্য মানুষ আসতেন, অসংখ্য মানুষ মানে যারা আসতেন তারা খাওয়া দাওয়া করেই ফিরে যেতেন, এমন হয়নি যে কাউকে উনি খালি পেটে ফিরিয়ে দিয়েছেন। এমন একটা মানে সাক্ষাৎ মা অন্নপূর্ণার মতো তার কথা প্রত্যেকে বলতো সেই সময়। তো সেই মানুষটিও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন মা হিসেবে স্বরূপ রানীর ভূমিকা ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। জওহরলাল নেহরুর শৈশব আর তার মানসিক বিকাশে তার প্রভাব ছিল গভীর। পরবর্তীকালে যখন জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেন, তার ব্যক্তিত্ব গঠনের পেছনে কিন্তু তার পারিবারিক মূল্যবোধ, মায়ের শিক্ষা, এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খুবই অভিজাত মহিলা ছিলেন স্বরূপ রানী নেহরু, কিন্তু তিনি জীবনে এত কষ্ট করেছেন একটা সময় যখন তার স্বামী এবং ছেলে দুজনেই ওকালতি ছেড়ে দেন। সেই সমস্ত কথা বলবো, কিন্তু তার আগে আপনাকে শুনিয়ে দেব একটা গান শুভঙ্কর ভাস্করের কণ্ঠে। যদিও বৃষ্টিতে বৃষ্টিতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি বলে কয়েকদিন ধরেই বলছিলাম, কিন্তু সত্যি করে বলুন তো, এই যে বৃষ্টিটা, বাঁধভাঙা বৃষ্টিটা বন্ধ হয়ে প্রচণ্ড একটা গরম পড়েছে ভাদ্র মাসে, সেটা কি ভাল লাগছে? একদম না। আবার একটু মেঘকে ডাকাডাকি করি, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভায়
1: আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আজকে একটা বিশেষ দিনে রয়েছি, তার কারণ আজ কলকাতা বেতারের জন্মদিন। 99 বছর পেরিয়ে 100 বছরে পা দিল কলকাতা বেতার। আর আজ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপ রানী নেহরুর কথা বলছি। একটু ইতিহাসে ফিরে যাই। স্বরূপ রানী নেহরু 1868 সালে লাহোরে পাঞ্জাবের কাশ্মীরি পণ্ডিত মনোহর লাল থুসুর ঘরে জন্মগ্রহণ করেন। একদম মেম সাহেবের মতো দেখতে ছিলেন উনি। চোখের রং ছিল হেজেল আর চুলের রং ছিল চেস্টনাট ব্রাউন। ইংরেজি খুব ভালো জানতেন, কিন্তু নিজে সেই ভাষায় দেশীয় লোকেদের সাথে কথা বলতেন না একেবারেই। তিনি ছিলেন মতিলাল নেহরুর দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রী যেহেতু প্রসবকালে মারা যান। স্বরূপ রানী এবং মতিলালের বিয়ের পরপরই তাদের একটি পুত্র সন্তান হয়েছিল, যে শৈশবেই মারা যায়। বিয়ের বেশ কিছু বছর পর 1889 সালের 14 নভেম্বর

বার জওহরলাল নেহরুর জন্ম হয়। তো স্বরূপ রানী নেহরুর কিন্তু আরও কয়েকটি সন্তান ছিল, বিজয়লক্ষ্মী পণ্ডিতের কথা আপনারা প্রত্যেকেই জানেন, আর ছিল কৃষ্ণ হরি সিং। তো স্বরূপ রানী নেহরু ভীষণভাবে স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। 1905 সালে, মানে তার আগে যেটা ঘটেছিল সেই ঘটনাটা বলি, 1905 সালের 5ই মে স্বরূপ রানী তার স্বামী, পুত্র এবং তার মেয়ে বিজয়লক্ষ্মী পণ্ডিতকে নিয়ে বোম্বে ত্যাগ করেন। তখন মুম্বাইয়ের নাম বোম্বে ছিল, লন্ডনে যান। মতিলাল নেহরুর উদ্দেশ্য ছিল জওহরলালকে একটি ভালো স্কুলে ভর্তি করানো, এবং সেই সাথে যেমনটা তিনি তখন অক্সফোর্ডে যখন পড়াশুনো করেছিলেন, তার ভাইপো ব্রিজলাল নেহরুকে জানিয়েছিলেন, স্ত্রীর জন্য সঠিক চিকিৎসা এবং সবচেয়ে উপযুক্ত আশ্রয়স্থল সম্পর্কে কিছু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা, কারণ স্বরূপ রানী তার সন্তানদের জন্মের পর থেকেই কোনো না কোনো অসুখে ভুগছিলেন। তো ইউরোপ ভ্রমণের শেষে এবং হ্যারো স্কুলে জওহরলালকে বিদায় জানানোর পর তারা 1905 সালের নভেম্বর মাসে এলাহাবাদে ফিরে আসেন। সেই একই মাসে এবং কাকতালীয়ভাবে জওহরলাল নেহরুর জন্মদিনের দিনই স্বরূপ রানী তার তৃতীয় পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম তারা রাখেন রতনলাল। তবে দুঃখের ব্যাপার এটাই যে ওই পুত্র শৈশবে মারা যায়। 1907 সালের 2রা নভেম্বর স্বরূপ রানীর দ্বিতীয় কন্যা এবং শেষ সন্তান কৃষ্ণা জন্মান। তো স্বরূপ রানীর জীবনের আরও অনেক কথা তো বলবই, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটা গান, গানটা শুনে নিন। গানের পর আরও অনেক অনেক কথা আছে, আর এবারে যে গানটা আপনাকে শোনাতে চলেছি সেই গানটা আমার মনে হয় আপনার ভালো লাগবেই, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আজ বিশেষ দিনে, কলকাতা বেতারের জন্মদিনে। আর আজকে রত্নগর্ভায় বলছি সেই মায়ের কথা যিনি জন্ম দিয়েছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীর, জওহরলাল নেহরুর মা স্বরূপরানী নেহরুর কথা। স্বরূপরানী নেহরু অপূর্ব সুন্দরী একজন মহিলা, ভীষণই বিদুষী আর ভীষণই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করতেন। আর তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি মহিলাদের অদ্ভুতভাবে একজোট করে নানান কাজে তাদেরকে যুক্ত করে ফেলতে পারতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন মানে সৈন্যদের ঠান্ডাতে কষ্ট হচ্ছে যুদ্ধ করতে, তখন স্বরূপরানী ইউরোপীয় এবং ভারতীয় মহিলাদের দলের সঙ্গে সৈন্যদের জন্য উলের পোশাক বুনে সেই সব পোশাক পাঠানোর ব্যবস্থা করেছিলেন। আর তার কিছুদিন আগে 1916 সালের কিছু আগে স্বরূপরানী তার ছেলে জওহরলালের কাছ থেকে একটা চিঠি পান, যেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি সম্বন্ধ করে বিয়ে করতে চান না এবং অবিবাহিত থাকতে চান। যাই হোক, স্বরূপরানী ভীষণই ভালোবাসতেন তার ছেলেকে, কারণ তিনি এর আগে ছেলের জন্ম দেবার পর সেই ছেলেরা মারা গেছে এমন ঘটনা ঘটেছে, সন্তান হারিয়েছেন বারবার, তবুও তিনি কিন্তু কখনো পিছিয়ে যাননি। ভীষণ অসুস্থ শরীর ছিল তার, তবুও তিনি সবসময় তার ছেলেকে যাকে ঠিক করে বড় করা যায় সেই দিকে লক্ষ্য রেখেছেন এবং ছেলের জীবনের প্রতিও তার কিন্তু একটা সব সময় নজর ছিল। 1916 সালের 8ই ফেব্রুয়ারি জওহরলাল নেহরু এবং কমলা কল, যিনি পরবর্তীকালে যাকে আমরা কমলা নেহরু নামে চিনি, তাদের বিয়ে কিন্তু ব্যবস্থা করেছিলেন স্বরূপরানী। এরপর উনি কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। তার স্বামী মতিলাল নেহরু এবং ছেলে জওহরলালের যেমন স্বাধীনতা আন্দোলনে বিরাট একটা অবদান আছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে স্বরূপরানী নেহরু, তার অবদানের কথা আমরা অনেকেই জানি না। তিনি কী না করেছেন? 1920 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশের সাথে অসহযোগিতা

এবং অস্পৃশ্যতা থেকে শুরু করে মানে সমস্ত রকম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বারবার দাঁড়িয়েছেন স্বরূপরানী নেহেরু। আর একটা সময় বলছিলাম না কিছুক্ষণ আগে যে জওহরলাল নেহেরু এবং মতিলাল নেহেরু দুজনেই তাদের আইনের পেশা ছেড়ে দেন, কারণ তখন তো ব্রিটিশ শাসনে তাদের ব্রিটিশ রাজের হয়ে আইনজীবী হয়ে কাজ করতে হতো, যার ফলে তারা ভীষণই সাকসেসফুল আইনজীবী ছিলেন মতিলাল নেহেরু এবং তার পুত্র জওহরলাল নেহেরু। ভীষণই সচ্ছল অবস্থা ছিল তাদের, ইংল্যান্ডে গিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, বুঝতেই পাচ্ছেন কী ধরনের তাদের অবস্থা ছিল। কিন্তু এই যে তারা ব্রিটিশের হয়ে আইন পেশায় থাকবেন না ছেড়ে দিলেন, ছেড়ে দেবার পরে কিন্তু একটা ভয়ঙ্কর আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন। আর্থিক অসুবিধার কারণে স্বরূপরানীর সমস্ত গয়না বিক্রি করে দেওয়া হয়েছিল, তাদের মেয়ে কৃষ্ণাকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, দিনে দুবারের খাবার একটাতে এসে দাঁড়িয়েছিল, আর আস্তাবল, কর্মচারী, বাসনপত্র, ক্রিস্টাল সহ জীবনে যা যা জাঁকজমকপূর্ণ ব্যাপার ছিল সব কিন্তু কমিয়ে আনা হয়েছিল। আর এই যে মহিলারা পরবর্তীকালে কংগ্রেস কর্মীদের ঘন ঘন আসা যাওয়া, সেই স্বাধীনতা পূর্ব অবস্থায় আর কি, তারাও কিন্তু যেহেতু তারা অভিজাত পরিবারের মহিলা, বেশ খানিকটা পর্দানসীন থাকতেন, সেই ব্যাপারটা থেকেও কিন্তু তারা বেরিয়ে এসেছিলেন। 1921 সালের 6 ডিসেম্বর ভাইসরয় যখন আইন রক্ষা এবং কর্তৃপক্ষের প্রতি সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত যে কোনো ব্যক্তি, তিনি যতই প্রভাবশালী হোক না কেন, তাকে গ্রেপ্তার ও বিচার করার জন্য রাষ্ট্রসচিবকে নির্দেশ দেন, তার কিছুক্ষণ পরেই কিন্তু মতিলাল নেহেরু এবং জওহরলাল নেহেরুকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। সেই সময় স্বরূপরানী কি বলেছিলেন জানেন? একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার প্রিয় স্বামী এবং আমার একমাত্র পুত্রকে কারাগারে পাঠানোর মহান সুযোগে আমি আনন্দিত। এবং তিনি আরও যোগ করেছিলেন যে মহাত্মা গান্ধী আমাকে একবার বলেছিলেন যে পৃথিবীতে অন্যদেরও তাদের একমাত্র পুত্র রয়েছে। কি অসম্ভব মনের জোর, কি অসম্ভব সাহসী এবং অসম্ভব ভালোবাসা দিয়ে জুড়ে রেখেছিলেন গোটা পরিবারকে স্বরূপরানী নেহেরু। তার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে কিন্তু সেটাই আমরা বারবার দেখেছি। রত্নগর্ভায় তাকে নিয়েই কথা হচ্ছে, আরও কথা হবে তাকে নিয়ে। তবে এখন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি গান শুনুন, গানটা ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ঘোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
3: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর রত্নগর্ভায় আজ একটা বিশেষ দিনে, আজ তো কলকাতা বেতারের জন্মদিন। তো কলকাতা বেতারের জন্মদিন মানে 99 বছর

পূর্ণ করে একসাথে পা দিল কলকাতা বেতার। তো আজ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপরানী নেহরুর কথা বলছি। স্বরূপরানী নেহরু সব সময় কিন্তু তার স্বামী মতিলাল নেহরু এবং ছেলে জওহরলালের পেছনে একটা স্তম্ভের মতো দাঁড়িয়েছেন, সমস্ত বিপদে পাশে দাঁড়িয়েছেন। নিজের সমস্ত গয়নাগাটি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে 1922 সালের পর একটা ঘটনা ঘটেছিল, সে ঘটনাটা হচ্ছে যে তাদের যে বাড়ি আনন্দ ভবন সেটা 1930 সালে আইন অমান্য আন্দোলন ও গান্ধীর লবণ সত্যাগ্রহের সূচনার সাথে সাথে মতিলাল নেহরু তাদের সেই এলাহাবাদের বিখ্যাত বাড়ি আনন্দ ভবন সেটা ভারতীয় কংগ্রেস পার্টিকে দিয়ে দেন। একই বছরে স্বরূপরানী ব্রিটিশ রাজ এবং তাদের লবণ আইনের বিরুদ্ধে আন্দোলনের সমর্থনে লবণ যে স্ব-উৎপাদন করা যায় সেটাকে সমর্থন করেন এবং তাতে ভীষণভাবে উৎসাহ দিয়ে তিনি এই আন্দোলনে নেমে পড়েন। তিনি নারীদের এই আন্দোলনে মানে সংগঠিত করেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে নুন উৎপাদন করা যায় সেই জন্য তাদের উৎসাহ দিতে থাকেন। 1931 সালে 6 ফেব্রুয়ারি মতিলাল নেহরু যখন মারা যান তখন স্বরূপরানী কিন্তু ভীষণভাবে আন্দোলনের সাথে যুক্ত। তার প্রিয় মানুষটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, তার শয্যার পাশেই ছিলেন স্বরূপরানী নেহরু। 1932 সালে তার উপর আরেকটা অন্য দায়িত্ব এসে পড়ে। কমলা নেহরু চিকিৎসার জন্য কলকাতায় এসে থাকা শুরু করেন। সেই সময় স্বরূপরানী নেহরু দেখেন যে কমলা নেহরুর ভয়ঙ্কর আত্মসংযম, সব ধরনের বিলাসিতা ত্যাগ করেছিলেন তখন কমলা নেহরু, এবং স্বরূপরানী এটাই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে তার একমাত্র ছেলের বউ, তার মানে সে কী সিদ্ধান্ত নিচ্ছে যার ফলে তার নিজেরও কী ক্ষতি হতে পারে এই সমস্ত কিছু। আর অদ্ভুত ব্যাপার কী জানেন, যতদিন জওহরলাল নেহরু জেলে ছিলেন ততদিন তার মা প্রচণ্ড গরমে ঘরে পাখা না চালিয়ে থাকতেন, কারণ তিনি সব সময় ভাবতেন মাটিতে শুতেন। তার কারণ তার মনে হতো যে তার একমাত্র সন্তান, সে যদি এত কষ্ট করতে পারে কারাগারের ভেতরে, তিনি মা হয়ে কেন সেই কষ্ট করবেন না। এবং তিনি অন্যান্য যেসব বিপ্লবীরা ছিলেন তাদেরকেও কিন্তু তারাও দেখেছে যে তার অবদান, তারাও দেখেছে তাদেরও কোনো কষ্ট হলে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সেই কষ্টটা নিজের শরীরের মধ্যে দিয়ে নিয়ে নেবার চেষ্টা করতেন। একটা বিক্ষোভ চলাকালীন লাঠিচার্জে তিনি ভয়ঙ্কর আহত হন। তিনি তখন তার ছেলেকে লিখেছিলেন, একজন সাহসী ছেলের মাও কিছুটা তারই মতো। সত্যি তাই, তাই তো তিনি রত্নগর্ভা। আর নিজের আত্মজীবনীতে জওহরলাল নেহরু লিখেছেন, যদিও তার বাবার প্রতি শ্রদ্ধা ও স্নেহ আগের মতোই অটুট ছিল, তবুও তার মধ্যে ভয়ও মিশেছিল। আমার মায়ের ক্ষেত্রে ব্যাপারটা তেমন ছিল না, তাকে আমার কোনো ভয় ছিল না, কারণ আমি জানতাম যে আমি যাই করি না কেন তিনি তাই মেনে নেবেন, এবং আমার প্রতি তার অত্যধিক ও নির্বিচার ভালোবাসার কারণে আমি তার উপর কিছুটা কর্তৃত্ব করার চেষ্টা করতাম। বাবার চেয়ে আমি তাকেই অনেক বেশি দেখতাম। অপূর্ব একটা সুন্দর সম্পর্ক ছিল মা ছেলের, আর মাকে ভীষণ শ্রদ্ধাও করতেন জওহরলাল নেহরু, সেই সঙ্গে সঙ্গে ভালোবাসতেন। স্বরূপরানী নেহরুর জীবনের আরও বেশ কিছু কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটি গান মনোময় ভট্টাচার্যের কণ্ঠে 107 FM রেইনবো। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:55, কলকাতা বেতারের জন্মদিনে, 99 বছর পেরিয়ে 100 বছরে পা দেওয়ার জন্মদিনে সকালে আজ বলছি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপরানী নেহরুর কথা। স্বরূপরানী নেহরুর তার নাতনি ইন্দিরা গান্ধীকে অসম্ভব ভালোবাসতেন, তার

ছেলের একমাত্র কন্যাকে ভীষণই তিনি ভালোবাসতেন। আর ইন্দিরা গান্ধী তার ঠাকুমাকে ডোলাম্মা বলতেন, মানে সেই ঠাকুমা যিনি ডোলি থেকে অর্থাৎ খাবারের আলমারি থেকে তাকে মিষ্টি দিতেন। খুব মিষ্টি সম্পর্ক ছিল তাদের। স্বরূপরানী নেহরুর সারা জীবনটা ভাবলে অবাক হয়ে যেতে হয় যে অত্যন্ত অভিজাত পরিবারের মেয়ে, অভিজাত পরিবারের বউ হয়ে এসেছিলেন, জীবনের অনেকটা বিদেশে কাটিয়ে তারপরে এলাহাবাদে ওই রকম একটা প্রাচুর্য ভরা জীবন, মানে গাড়ি বাড়ি ঘোড়া প্রচুর কাজের লোক সমস্ত কিছু তিনি ছেড়ে দিয়ে তার স্বামী মতিলাল নেহরু এবং ছেলে জওহরলাল যখন আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে যুক্ত হলেন, সেটা সাথে তিনিও যুক্ত হয়ে গেলেন, তার আগে থেকেই তিনি ভীষণভাবেই আগ্রহী ছিলেন যাতে এমন কিছু একটা তার ছেলে করে যাতে সারা জীবন মায়ের মাথা ভীষণভাবে উঁচু থাকে। সমস্ত কিছু ছেড়ে, এমনকি বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে কি মানে কৃচ্ছ্র সাধন করেছেন, কতটা কষ্ট করে জীবন কাটিয়েছেন, দরকার তো ছিল না, কিন্তু তিনি যে রত্নগর্ভা, এমন মায়েরাই তো রত্নের মতো সন্তানের জন্ম দিতে পারেন। 1938 সালের 10ই জানুয়ারি মারা যান। তার পাশে তার বোন, ছেলে জওহরলাল নেহরু এবং মেয়েরা ছিলেন। অদ্ভুত ব্যাপার কি জানেন, ঠিক তার পরের দিনই তার বোনও পৃথিবী ছেড়ে চলে যান। এলাহাবাদে স্বরূপরানী নেহরু হাসপাতাল তার সম্মানে নামকরণ করা হয়েছে। অসম্ভব সাহসী, অসম্ভব দেশপ্রেমী একজন মানুষ ছিলেন স্বরূপরানী নেহরু। তো আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি নমস্কার কলকাতার দিকে। আর যেতে যেতে আপনার জন্য রেখে গেলাম অরিজিৎ সিং এর কণ্ঠে একটি গান। শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে আকাশবাণী ভবন, থাকছে একাধিক বিশেষ অনুষ্ঠান। ঈদে মিলাদুন্নবী আজ চিরাচরিত ধর্মীয় আবেগে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেছেন, মহানবী হজরত মোহাম্মদের বাণী ও শিক্ষাকে স্মরণ করার পবিত্র উপলক্ষ তাঁর শিক্ষা আমাদের পবিত্র আচরণ ও কর্তব্য নিষ্ঠার পথে অনুপ্রাণিত করে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে।

0: হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পে পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতি 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক খতিয়ে দেখার আহ্বান জানান। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর 2047 সালের বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্বশর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। চার দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি অগ্রগতির জন্য দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছে ভারত। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, প্রথমেই হ্যাপি বার্থডে জানাই কলকাতা বেতারকে, 99 বছর পূর্ণ করে 100 পা। আর এই জন্মদিনের সকালে আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা, চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক। ফিরছি একটু পরে সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন রাখলাম আপনার জন্য যে গানটা, সে গানটা মেঘকে ডাকাটা কি আবার শাহানা বাজপেয়ীর কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়, আপনার সঙ্গী আমি অরুণিমা। তো আজ কলকাতা বেতারের জন্মদিন। 1927 সালে আজকের দিনে কলকাতা থেকে বেতার সম্প্রচার শুরু হয়। তখন তো ব্রিটিশ রাজ ছিল, তো একটা বেসরকারি কোম্পানি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড, যাকে IBC বলা হতো ছোট করে, তো তারা দুটো রেডিও স্টেশন অপারেট করার সুযোগ পায়। প্রথমটা জুলাই মাসেই শুরু হয়ে যায় বম্বেতে, এখন যেটা মুম্বাই, আর তারপরেরটা আজকের দিনে কলকাতায়। আজ সারাদিন তাই রেডিও শুনুন, রেডিও ছেড়ে কোথাও যাবেন না। আর আজকে আবার কি জানেন তো, স্পেনে শুরু হচ্ছে লাটোম্যাট টিনা উৎসব, মানে সেই টোমাটো ছোড়াছুড়ি করে যে ব্যাপারটা হয় আর কি, জিন্দগি না মিলেগি দোবারাতে আমরা খুব সুন্দরভাবে যেটা দেখে নিয়েছি। তো টোমাটো ছোড়াছুড়ির এই যে উৎসবটা, আমরা যেরকম হোলিতে গায়ে রং মাখি, এরা আজকের দিনে গায়ে টোম্যাটো মাখে, বস্তা বস্তা ঝুড়ি ঝুড়ি ট্রাকে ট্রাকে টোম্যাটো আসে, আর সেই টোম্যাটো ছোড়াছুড়ির উৎসবে সারা পৃথিবী থেকে লোকজন যান আর কি লাটোম্যাটিনোতে। তো কী ভাবছেন, সেলিব্রেট করবেন? আমি প্রথমে ভাবছিলাম, তারপর ভাবলাম বাবা টোম্যাটো যা দাম, তুই টিভিতে দেখে না, না হয় OTT কোথাও না কোথাও তো দেখতে পাবোই, তাই না বলুন? কিন্তু সেলিব্রেট করব গায়ে মেখে নয়, দেখে। যাই হোক, এবার বন্ধ করি দিনের ডায়েরি। বন্ধ করলাম দিনের ডায়েরি, আর দিনের ডায়েরি বন্ধ করার পর আপনাকে জানিয়ে দিই এর পরে যে গানটা আসতে চলেছে, সেই গানটা অনুপম রায় এবং ইমন চক্রবর্তীর ডুয়েট। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ব্রেকের ওপারে আসতে চলেছে আপনার জন্য গান। শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি ব্রেক আর গানের পর।
3: সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনাকে কিছু জিনিস জানানোর দরকার আছে। আপনি তো মশাই কলকাতা বেতারের সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন, মানে শুরুতেই যেটা জানানোর সেটা হচ্ছে কলকাতা বেতারের আজ জন্মদিন 99 পেরিয়ে 100 বছরে পা। আর 1910 সালে আজকের দিনেই জন্মেছিলেন আমাদের কলকাতার সব্বার মা মাদার টেরেসা। দুস্থ অনাথ অসুস্থ মানুষের জন্য মাদার টেরেসার অবদান আমরা কোনো দিন ভুলব না। আজকে আরও অনেক মানুষের জন্মদিন, অনেক বিশিষ্ট মানুষের জন্মদিন। অভিনেত্রী পল্লবী যোশীর জন্মদিন আজ। রাজকিরণকে মনে আছে? সেই অসাধারণ একটা গানের সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকেরই, তুমি ইতনা জো মুস্কুরা রহে হো, ক্যা গম হে জিসকো ছুপা রহে হো। ভীষণ বারবার মনে পড়ে, মানে এই গানটা দেখলেই তার সুন্দর মুখটা মনে পড়ে যায়। ইন্দার কুমারের জন্মদিন আজ, অভিনেতা ডিরেক্টর মধুর ভান্ডারকারের জন্মদিন আজ। আর আমাদের প্রত্যেকের প্রচণ্ড প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। ভাবুন কতজন সেলিব্রিটির জন্মদিন আজ, এতজনের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন, তার মানে আপনি তো সেলিব্রিটি না হয়ে জানি না মশাই। যাই হোক, তিমির বিশ্বাসের গাওয়া বলে দাও, যাদের জন্মদিন প্রত্যেকের জন্য আমি রেখেছি একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ কলকাতা বেতারের জন্মদিনে 99 পেরিয়ে 100 পা দিলাম কিন্তু আমরা তো। হাওয়া অফিস কি বলছে এবার জানিয়ে দিই। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মেঘলা আকাশ থাকবে, আর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, তার মানে খুব একটা গরম থাকবে না। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.08 মিলিমিটার। আর আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য আলাদা করে কোনো রকম সতর্কবার্তা নেই, নিশ্চিন্তে যান।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাওয়া অফিসের হালচালের পর আপনার জন্য আসতে চলেছে একটি নতুন গান, সাত জন্মের পরিচয়, দুর্নিবাস সাহার গাওয়া, কিলবিল সোসাইটি থেকে। শুনতে থাকুন গান, আমি অরুণিমা ফিরছি গানের পর।
4: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা 107 FM রেইনবো, নমস্কার কলকাতা। এবার শহরের ইতিকথায় বলবো এমন একটা জায়গার কথা, অনেকেই যারা খিদিরপুর বা বেহালার দিকে থাকেন তারা হয়তো জায়গাটা সম্পর্কে জানেন, কিন্তু আমরা অনেকেই জানি না, ওই দিকটায় যাওয়াই হয় না বিশেষ কাজ ছাড়া। সেটা হচ্ছে খিদিরপুর ডকের সেতু, মানে ব্রিজ। কলকাতা শহরের ব্রিজগুলো কিন্তু সবই ইউনিক, তার কারণ ভেবে দেখুন, আমাদের এই যে হাওড়া ব্রিজ সেটা ঝুলন্ত সেতু, আর খিদিরপুর ডকের যে ব্রিজ সেটা হচ্ছে চলমান সেতু। মানে ব্রিজ কিভাবে চলতে পারে, ব্যাপারটা এরকম যে এটা তো ঐতিহাসিক একটা বন্দর আমাদের খিদিরপুর ডক, আর খিদিরপুর ডকের ব্যবস্থা যেটা অন্যতম প্রাচীন ডক ব্যবস্থা, 1884 সালে এখানে ডক নির্মাণের জন্য স্থান ঠিক করা হয়, আর 1892 সালে এই ডকটা কার্যকর হয়ে ওঠে। এইবার খিদিরপুর ডকের অন্যতম যে আকর্ষণ সেটা হচ্ছে এর চলমান সেতু। ডকের দুই অংশের মধ্যে যোগাযোগের জন্য একটা ব্রিজ তৈরি করা হয়, এটা কিন্তু সাধারণ ব্রিজের মতো স্থির নয়, জাহাজ ডকের ভেতর ঢোকা বা বেরোনোর সময় সেতুর অংশ বিশেষ করে মানে ওপরের দিকে উঠে যায়, মানে

0: দুটো ভাগ হয়ে উপরে উঠে যায়। এটা খুব ইন্টারেস্টিং সামনাসামনি দেখতে, ফলে জলপথে জাহাজ চলাচল করতে পারে। বর্তমানে ডকের এই দুটো অংশকে বাকসুল দিয়ে আটকানো হয়েছে, বাকসুল ব্রিজ আলাদা করে রেখেছে। তো বাকসুল এই যে ব্রিজটা, এটা 1966 সালে তৈরি হয়েছিল। সেতুর দুপাশের ভারী অংশ ওপরের দিকে উঠে গেলে জাহাজ ডকের এক অংশ থেকে অন্য অংশে যেতে পারে। সেতুটা যখন বন্ধ থাকে তখন এটা গার্ডেন রিজ আর মেটিয়া ব্রিজের মধ্যে রাস্তার যে যোগাযোগটা সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 6 দশক পুরনো এই সেতুর সংস্কারও হয়েছে। তো এটা একটা মানে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্রিজ। খিদিরপুরে আরও একটা ইন্টারেস্টিং সুইং ব্রিজ আছে, যেটা 1891 থেকে 1892 সালের দিকে তৈরি হয়েছিল। এই সেতু অনুভূমিকভাবে ঘুরে জাহাজ চলাচলের পথ খুলে দিতে পারে। খিদিরপুর ডক ও তার চলমান সেতুগুলো তাই শুধু যোগাযোগের মাধ্যম না, কলকাতার বন্দর ইতিহাস ও ঔপনিবেশিক যুগের যে মানে তারা যেভাবে কাজ করেছেন এবং আধুনিক নগর জীবনে এর যে প্রভাব এখনও রয়ে গেছে সেইটার একটা গুরুত্বপূর্ণ স্মারক। আজও এই সেতুগুলো দেখলে বোঝা যায় যে কীভাবে কলকাতার বন্দরকে সচল রাখতে একসময় অসাধারণ কিছু ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করা হয়েছিল। ভাবুন তো, মানে শহরের গাড়ি ঘোড়া পার হচ্ছে যেই সেতুগুলো দিয়ে, হঠাৎ করে দেখা গেল একটা জাহাজ, সঙ্গে সঙ্গে সবাই অ্যালার্ট হয়ে গেল, সেতুটা দুটো ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে জাহাজ চলে গেল, আবার সেই সেতু জোড়া লেগে গেল, আর সেই সেতু দিয়ে আবার ভারী ভারী যানবাহন যাচ্ছে। ভাবা যায় কোন জায়গায় ছিল আমাদের কলকাতা শহর, এখনো আছে অবশ্য।
1: শহরের ইতিকথা।
0: শহরের ইতিকথার পর আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেককে তিন গানের হ্যাট্রিকে। প্রথম যে গানটা শুনবেন সেটা খাদান থেকে কিশোরী।
2: FM রেনবোতে তিন

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
1: তিনে কে তিন গানের হ্যাট্রিকে। এর পরে যে দুটো গান আসতে চলেছে, প্রথম গান সুবোধ শর্মার গাওয়া আবার আপন টু থেকে তো ফির আও 2.0, আর আমার বস থেকে অনুপম রায়ের গাওয়া মালা চন্দন। আমি অরুণিমা ফিরছি পরের দুটো গানের পর, মানে ঠিক 10 মিনিট পর। শুনতে থাকুন 107 FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 7:51, বুঝতেই পারছেন প্রায় শেষের দিকে চলে এসেছি আর কি, মানে প্রথম ঘন্টার শেষের দিকে চলে এসেছি, দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়ব। আপনারা যারা গান শুনতে চান, পছন্দের গান, তারা গান মেলান্তিতে গানের রিকোয়েস্ট করতে পারেন, নাম্বারটা তো জানেনই, আরেকবার বলে দিই 9903659992, এই নাম্বারে মেসেজ করে আপনার পছন্দের গান আমাকে পাঠিয়ে দিন, আমি নিশ্চয়ই শোনাবো। আরেকটা কথা, এই যে বর্ষাকাল যাচ্ছে না, যাবার কথাও না, মানে ভাদ্র মাস পড়ে গেছে, কিছুদিন তো আরও বর্ষা হবেই, কিছু করার নেই। আর বর্ষা হওয়ার সঙ্গে সঙ্গে পুজোর আগে ঝরঝর করে আমাদের মাথার চুলগুলো পড়ে যাবে, আর সেই চুলকে বাঁচিয়ে রাখার জন্য কি করবেন, অনেক কিছুই তো করেন, হেয়ার স্পা, তারপরে চুলের নানা রকম ট্রিটমেন্ট। আমি একটা ঘরোয়া ব্যাপার বলি যেটা ট্রাই করে দেখতে পারেন, আমার কথা না, একজন বিশেষজ্ঞের মতামত। সেটা হচ্ছে যে চুলটা না সবসময় পরিষ্কার রাখুন। আমরা বর্ষাকালে অনেক সময় তেল চিটচিটে চুল, কিন্তু সেই চুল শুকোবে না এই ভেবে শ্যাম্পু করি না, দুদিন অন্তর শ্যাম্পু করুন আর চুল অবশ্যই শুকিয়ে নিন। বর্ষাকালে জামাকাপড় শুকোনো, চুল শুকোনো সবই খুব সমস্যাজনক ব্যাপার, তো সেক্ষেত্রে হেয়ার ড্রায়ার দিয়ে শুকোন, অসুবিধে নেই। হেয়ার ড্রায়ার, আমাদের ধারণা যে সব চুল পড়ে যায় হেয়ার ড্রায়ার দিয়ে, তাহলে তো মানে ইউরোপ আমেরিকার কারুর মাথায় একটাও চুল থাকতো না, ওদের ওখানে তো রোদই ওঠে না, ওরা যখন স্নান করে তখন তো হেয়ার ড্রায়ার দিয়েই চুল শুকোয়। তো অত ভয় পাওয়ার কিছু নেই, ভালো হেয়ার ড্রায়ার একটু দূর থেকে দিয়ে চুলটা শুকিয়ে ফেলুন, চুলের মধ্যে একদম যেন এক ফোঁটাও জল না থাকে। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে সপ্তাহে একদিন নারকোল তেল আর ক্যাস্টর অয়েল সমান পরিমাণে মিশিয়ে একটু গরম করে সারা মাথায় ভালো করে মাসাজ করুন, তারপর হট টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখুন 5 মিনিট, তারপর শ্যাম্পু করুন, কোনো একটা ভালো লাইট শ্যাম্পু আর কি, যদি বেবি শ্যাম্পু হয় অসুবিধে নেই, তাহলে কিন্তু আপনার চুল পড়া অনেকটা আটকাবে। এটা পরীক্ষিত সত্য, আমার মুখের কথা না, আপনি একবার ট্রাই করে দেখুন তারপর আমাকে বলবেন। আর এখন আজকে যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, ভানু পেলো লটারি থেকে একটা খুব সুন্দর গান রেখেছি, আমাদের সবার চেনা বহু শোনা গান, শ্যামল মিত্রের কণ্ঠে পুতুল নেবে গো। এই গানটা শুনতে শুনতেই পরের ঘন্টার দিকে এগিয়ে যাব। আরেকবার মনে করিয়ে দিই, আপনারা যারা গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট করতে চান, তারা 9903659992 এই নাম্বারে মেসেজ করুন।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
4: ও তো

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টির পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবাতীর্থে আয়োজিত প্রগতির 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে প্রকল্পগুলির সম্ভাব্যতার কথা বিবেচনা করা, এখানের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করাও চলবে না। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছাতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে গতকাল নিরাপত্তা সংক্রান্ত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্বশর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। চারদিনের ক্যানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রান্সোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রের সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুই পক্ষের মতবিনিময় হবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে যার সাহায্যে জাপানসহ বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করার সংস্থাগুলি ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন থেকে ছাড় পাবে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়েছি। দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়া মানেই তো অনেক কিছু, মানে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়া মানেই আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মর্নিং মন্ত্রা, তাই না? এটা ছাড়া তো হবে না, মানে মর্নিংয়ে মন্তর দেবো না, এটা তো হতে পারে না, তাই না? আর মন্তর দেবো এবার, কান খাড়া রাখুন।
4: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
3: তো আজকে তো কলকাতা বেতারের জন্মদিন। কলকাতা বেতার 99 বছর পূর্ণ করলো, 100 বছরে পা দিল। আর সেই সঙ্গে সঙ্গে আমি জানি আপনারা কলকাতা বেতারের জন্মদিন সেলিব্রেট করার সঙ্গে সঙ্গে যেটা করছেন সেটা হচ্ছে পুজোয় কোথায় বেড়াতে যাবেন তার টিকিট, হোটেল বুকিং, এই সমস্ত করা শুরু করে দিয়েছেন। স্বাভাবিক, 15 আগস্ট থেকেই লোকজন শুরু করে দিয়েছে। তো এইবারে পুজোতে বেড়ানোর জন্য প্ল্যান করে ফেলেছেন তো আবার কিছু প্রচণ্ড শিয়ানা বন্ধুবান্ধব, যাদের সঙ্গে প্রত্যেকবার বেড়াতে যান আর বেড়ানো থেকে ফিরে এসে ভীষণ হাহুতাশ করেন, ইস কতগুলো টাকা নষ্ট হয়ে গেল, মানে আপনাকে বোকা বানিয়ে তারা মোটামুটি তাদের লাঞ্চ ডিনার গাড়ি ভাড়া অনেকটাই ঘেটে দিয়েছে। তারপরে এটা ওটা কেনাকাটা, সে সময় গম্ভীর মুখে দোকানের বাইরে চলে যাওয়া বা মুখ ঘুরিয়ে নেওয়া, এই সমস্ত কিছু হয়েছে আর কি। এই সমস্ত হবার পরেও আমরা কিন্তু সেই একই দলে বেড়াতে যাই, কী যে কমফোর্ট জোন আমরা বুঝি না। যাই হোক, এবার আর বোকা বনবেন না, প্রথম থেকে যেই ব্যাপারগুলো মেনে চললে কখনো নিজেদের মধ্যে মন কষাকষি হয় না, কিচ্ছু হয় না, সেটা হচ্ছে যে প্রথমেই না একটা বাজেট করে ফেলুন, মানে বেড়াতে যাওয়ার একদম শুরু থেকে শেষ অবধি কী কী খরচ হতে পারে। এখন তো আগে থেকেই সব বুকিং হয়ে যায়, ট্রেনের বুকিং হয়ে যাচ্ছে, ফ্লাইটের বুকিং হয়ে যাচ্ছে, গাড়ির বুকিং, তারপরে যেখানে থাকছেন সেটার বুকিং, সমস্ত কিছু আগে করে নিলেন তো। করে নেবার পরে খাবার খরচ কীরকম হতে পারে সেটা হোটেলের সাথে কথা বললে তো বুঝেই যাবেন, সেটা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট হিসেব করে নিন। এই যে হিসেবটা করলেন, এই হিসেব করে যে কজন বন্ধু মিলে যাচ্ছেন, 2 বা 3 ফ্যামিলি, তো একসাথে বসে পুরো টাকাটা না শুরুতেই ভাগ ভাগ করে নিয়ে একটা জায়গায় রাখুন, সে যেই রাখুক না কেন, তারপরে মেলাতে থাকবেন। মানে আপনি তো বন্ধু ছাড়া যাবেন না, কাজেই আপনাকে মেলাতেই হবে। বেড়ানোর সঙ্গে সঙ্গে সুন্দর জলপ্রপাত দেখতে দেখতে, এই জলপ্রপাতে আসার আগে ডিম ভাজা আর পাউরুটি খেয়েছি, তার কত টাকা ছিল, সেই হিসেব রাখতে হবে, কিচ্ছু করার নেই বস। তো সেইরকমভাবে সমানভাবে ভাগ করে নিন, একটু এদিক ওদিক হতেই পারে, সেটা পরে আপনারা হিসেব করে ঠিক করে নেবেন। আর একটা কথা, গাড়িতে বসার সময় দেখবেন একজন বা দুজন সবসময় ভালো সিটগুলো দখল করে বসে থাকে, আপনাকে পিছনে গিয়ে বসতে হয় আর সেটা খুবই কষ্টদায়ক, বিশেষ করে যখন পাহাড়ে ওঠার ব্যাপার হয়, পাহাড়ে উঠছি না পিছন দিকে পড়ে যাচ্ছি এরকম একটা ফিলিং হয়, সেই সঙ্গে গাও গোলায়। হ্যাঁ, তো গা গোলালে সেটা লুকোবেন না, রোজ রোজ যারা সামনে বসছে গা গোলালে একদম দরকার হয় তাদের ঘাড়ের কাছে গিয়ে ওয়াক করুন, সঙ্গে সঙ্গে দেখবেন সিট বদলে গেছে, আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যেসব বন্ধুরা উদাস হয়ে যায় খাবারের অর্ডার দিয়ে, প্রচুর অর্ডার দিয়ে উদাস হয়ে কোথায় যেন চলে যায়, আপনি না শুরুতেই বলুন যে দেখ ভাই খাওয়া দাওয়াটা হিজিজ হুজুজ, হ্যাঁ নিজেদের মতো করে আমরা এটাই মানে ঠিকঠাক করে নেব। সে আপনি ভালোবেসে একদিন একটা লাঞ্চ বা ডিনার খাওয়াতেই পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রোজ রোজ এরকম হলে তো মুশকিল। আর জিনিসপত্র কেনার ক্ষেত্রেও আপনি একটু সচেতন হন, কেউ কিনছে বলেই ঝাঁপিয়ে পড়ে কিনতে হবে তার কোনো মানে নেই, তারপর বিলটা আপনি মেটাবেন, অত উদার হওয়ার দরকারই নেই। বেড়াতে গেছেন, সম্পর্ক

থাক রাখেন। বুদ্ধি দিয়ে দিলাম, এবার বুদ্ধিটা কাজে লাগানোটা আপনার ব্যাপার। মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র। গান মিলান্তিতে অনেক গানের রিকোয়েস্ট আসছে, আমি নিশ্চয়ই বাজাবো, তবে এবারের গানটা আমার পছন্দের, আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের গাওয়া সাইয়া মিনা। শুনুন 107 FM রেনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে তো একটা বিশেষ দিন, আজকে কলকাতা বেতারের জন্মদিন, 99তম বছর পেরিয়ে 100 পা দিল কলকাতা বেতার। আর সেই দিনে

0: আপনার কাছে আমি জানতে চাইছি, কলকাতা বেতারের সঙ্গে আপনার সম্পর্ক কবে শুরু হয় আর কিভাবে শুরু হয়, ছোট্ট করে আমায় জানান 9903652992 এই নাম্বারে। তো এই যে ব্রডকাস্টিং প্রথম শুরু হয়েছিল সেটা 1927 সালের আজকের দিনে কলকাতায়, তার কিছুদিন আগে মুম্বাইতে, তখন বোম্বে, সেখানে শুরু হয়ে গিয়েছিল। তো কলকাতা বেতারের সঙ্গে তখন তো একটা প্রাইভেট কোম্পানিকে ভাড় দেওয়া হয়েছিল এই মানে কলকাতা বেতার চালানোর জন্য, কারণ তখন তো ব্রিটিশ রাজ, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড IBC তারা তখন শুরু করে ব্রডকাস্ট করা। তো আপনার সঙ্গে কলকাতার বেতারের সম্পর্ক তৈরি হয়েছিল কিভাবে সেটাই জানতে চাইছি, চট করে আমায় জানান। আর এখন যে গানটা আমি শোনাতে চলেছি সেটা রিকোয়েস্ট করেছে শিবু শ্যাম। শিবু শ্যাম দুর্গাপুর স্টেশন বাজার পশ্চিম বর্ধমান থেকে এই গানটা রিকোয়েস্ট করেছে, আর বহুরূপী ছবি থেকে শিলাজিতের গাওয়া একটা খুব সুন্দর গান, শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, তুই কেনে এলি সরোবরে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়। আজকে একটা বিশেষ দিন, আজ কলকাতা বেতারের জন্মদিন। আর কলকাতা বেতারের জন্মদিন নিয়েই আপনাকে লিখতে বলেছি যে আপনার সঙ্গে কলকাতা বেতারের সম্পর্ক কবে থেকে আর কীভাবে। আর এই জন্মদিনটা প্রচণ্ড বিশেষ জন্মদিন, তার কারণ 99 বছর পেরিয়ে গেছে, 100 পা দিয়ে ফেলেছি আমরা। আর কলকাতা বেতারের জন্মদিনে প্রচুর মেসেজ এসেছে আমার কাছে। প্রথম মেসেজটা যার পড়ব, সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে। উৎপল মাইতি লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ কলকাতা বেতারের 100 বছরে পা দেওয়া, কংগ্রাচুলেশনস, বেতারকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সাথে পণ্ডিত জওহরলাল নেহরুর মা স্বরূপ রানী নেহরুকে নিয়ে রত্নগর্ভা ভোরাই, খুবই সুন্দর আর স্মার্ট হয়েছে। আর তোমার সিগনেচার টিউনটাই হচ্ছে আমার কাছে হ্যামলিনের বাঁশির মতো, আমাকে খুব আকর্ষণ করে। মর্নিং মন্ত্রাটাও খুব আকর্ষণীয়। পুজোয় বেড়াতে গেলে ফান্ড করা ভালো, গোল্ড ডিগারের অভাব নেই, ফান্ডের বাইরে এমার্জেন্সি কিছু খরচ হলে সবাই মিলে ম্যানেজ করা যেতেই পারে। অনেকেই আছে অন্যের কাঁধে বন্দুক রাখতে ভালোবাসে। এবার বিষয় বলি, 1996 সাল থেকে FM রেইনবো যেদিন ব্রডকাস্টিং, সে যেদিন শুরু হয়েছিল, একদম জন্ম লগ্ন থেকেই ছিলাম আমি, আজও আছি, ভবিষ্যতেই থাকব। রেইনবো থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আরজেদের ভালোবাসা, আরজে ক্যান্টিনে আড্ডা, ওই দিনগুলো ভোলার নয়। রাধে রাধে উৎপল মাইতি। এইভাবেই বন্ধু হয়ে থেকো। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে, সে লিখেছে গানের রিকোয়েস্ট, তারপরের মেসেজ আমি যার পড়ব, সে হচ্ছে দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন যে, গুড মর্নিং দিদিভাই, আমার প্রথম আকাশবাণীতে যোগদান 1984 সালে, তারপর FM আসলো সম্ভবত 90-91, না আরও অনেকটা পরে। তারপর থেকেই বিভিন্ন রকম বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান, FM-এর অনুষ্ঠানের সাথে সাংসারিক জীবনের মতো আবদ্ধ হয়ে গেলাম। এখনও পর্যন্ত আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের সাথেই যুক্ত আছি। দীপক কুমার তুং এই মেসেজটা পাঠিয়েছেন। আর এর পরের মেসেজ যার পড়ব, সে হচ্ছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, গুড মর্নিং আর জে অরুণিমাদি, প্রথমে প্রে করি লং লিভ আকাশবাণী কলকাতা, ভেরি নাইস টপিক অ্যান্ড মর্নিং মান্ত্রা। আমার বেতারের আলাপ, এক্সাম পাস করবার পর বাবা আমাকে যখন রেডিও গিফট করে, তখন থেকে গান মিলান্তিতে উনি একটা গান শুনতে চেয়েছেন, সেটা নিশ্চয়ই চেষ্টা করব শুনিয়ে দেবার। আর গান মিলান্তিতে এখন যার পছন্দের গান আমি শোনাতে চলেছি, সেও আমাদের মানে প্রায় রোজকার বন্ধু, সৌভিক সরকার কসবা হালতু থেকে শুনতে চেয়েছে তোমার জন্মদিনে, কণ্ঠছবি থেকে এই গানটা শোনাই। এই গানটা ফেছে গানের পর,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স

0: রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
4: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। এর সময় এখন 8:34। আপনার সঙ্গে কলকাতা বেতারের জন্মদিনে আমি নমস্কার কলকাতায় অরুণিমা রয়েছি। 99 পেরিয়ে 100তে পা দিয়েছে কলকাতা বেতার। আর এইবারে একটা দারুণ জিনিস আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে টয় ট্রেনে AI দিয়ে কোডিং সেশন। আর এটা আগামী 5 সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে AI কোডিং এক্সপ্রেস ট্রেনটা চালানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AIকে সামনে রেখে বিশেষ উদ্যোগ নিতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, মানে DHR। DHR এর ঐতিহ্যবাহী স্টেশনগুলোর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে স্টেশন মহোৎসব। আর এর অংশ হিসেবে বিশেষ ট্রেন চালানো হবে আগামী 5 সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে AI কোডিং এক্সপ্রেস ট্রেন চালাবে তারা। ট্রেনটা কার্শিয়াং থেকে দার্জিলিং রুটে চলাচল করবে। কেন এই উদ্যোগ? DHR কর্তৃপক্ষের দাবি, শতাব্দী প্রাচীন রেল ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও ভবিষ্যৎ প্রযুক্তির সমন্বয় ঘটানোই লক্ষ্য। এই ট্রেন যাত্রার মাধ্যমে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হবে। ট্রেনের ভেতরেই চলবে কোডিং সেশন। পাহাড়ে স্নাতক, স্নাতকোত্তর এবং ITI এর 90 জন পড়ুয়া এখানে থাকবে। ট্রেনের ভেতরে থাকা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হাতে কলমে কোডিংয়ে অংশ নেবেন তারা। 4 ও 5 সেপ্টেম্বর দার্জিলিং স্টেশনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে DHR। স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে শিল্পকলা, আলোকচিত্র ও ইন্টারঅ্যাক্টিভ প্রতিযোগিতা থাকবে। কি যাবেন নাকি 5 সেপ্টেম্বর? এসব দেখতে চলে যাওয়াই যায়, তাই না? বর্ষার দার্জিলিং, তারও একটা অন্যরকম রূপ আছে। তবে এবারে যে গানটা শোনাতে চলেছি, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে এই গানের রিকোয়েস্ট করেছেন। গান মিলান্তিতে ফুল পিসি ও এডওয়ার্ড মুভি থেকে অন্বেষা এবং জয় সরকারের গাওয়া আম পাতা জাম পাতা এখন আপনার জন্য 107 FM রেইনবোয়ে।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা, ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেনবো। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। রোজই তো আমি ব্রেকফাস্ট রেসিপি বলি, আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো একটা এমন একটা রেসিপি বলি যে খাবারটা আমরা প্রায় প্রত্যেকেই খাই, কিন্তু মানে খেলেও আমাদের বানিয়ে ওঠা হয় না আর কি। এটা খুব কমন একটা মিষ্টি, সেটা হচ্ছে কাজু বরফি। আমরা প্রায় প্রত্যেকেই এই মিষ্টিটার ভক্ত, মানে এটার সম্পর্কে খুব বেশি আমি তো শুনিনি কোনো অবজেকশন, বেশিরভাগ মানুষই এই মিষ্টিটা খেতে ভালোবাসেন। তো কাজু বরফির রেসিপি বলছি। কাজু বরফি কিন্তু খুব সাবধানে বানাতে হয়, এটা বললাম, কাজেই খুব সাবধানে, একদম রান্না ছেড়ে যাবেন না। এইভাবে বানাবেন, কাজু নেবেন 250 গ্রাম, চিনি 125 থেকে 150 গ্রাম, জল 60 থেকে 70 মিলি, ঘি নেবেন 1 চা চামচ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, সাজানোর জন্য পেস্তা বা ওই তবক যেগুলো হয় আর কি সেগুলো নিতে পারেন, এটা ঐচ্ছিক, আপনি নাও নিতে পারেন। এবার কি করে বানাবেন, কাজু ভালো করে শুকনো অবস্থায় মিহি গুঁড়ো করে নিন। কাজু যখন কিনে আনছেন, কিনে আনার পর মানে খুব ভালো কাজু আনবেন, ময়লা আছে এমন কাজু আনবেন না, পরিষ্কার কাজু আনুন। সেটাকে শুকনো অবস্থায় মিহি করে গুঁড়ো করবেন, জল কিন্তু দেবেন না, আর খুব বেশি ব্লেন্ড করবেন না। আগেকার দিনে যারা বানাতেন তারা শিলনোড়ায় বেটে নিতেন বা হামানদিস্তায় বেটে নিতেন, যাতে খুব মিহি গুঁড়ো না হয়, কারণ বেশি মিহি গুঁড়ো হলে কাজু থেকে যে তেলটা সেটা বেরিয়ে যাবে। একটা প্যানে চিনি আর জল দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে হালকা একতার শিরা বানান, মানে যে চিনির শিরাটা বানাবেন সেটা যেন খুব ভারী না হয়, একতার যেন হয়। এবার আঁচ কমিয়ে কাজুর গুঁড়ো অল্প অল্প করে দিয়ে এরপর লাগাতার নাড়তে থাকুন। মিশ্রণটা ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসতে শুরু করলে ঘি আর এলাচ গুঁড়ো দিন। অনেকে এর মধ্যে খোয়া ক্ষীরও দেয়, সেটা অপশনাল, আপনি দিতেই পারেন নাও দিতে পারেন। মিশ্রণটা নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন, হাত দিয়ে ধরার মতো হলে মানে সেই

এরকম একটা গরম হলে ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করুন। তারপর বাটার পেপারের মধ্যে রেখে বেলনি দিয়ে বেলে নিন। 3 থেকে 5 মিলিমিটার অবধি বেলে নিতে পারেন। তারপর ওপর থেকে পেস্তার কুচি কুচি ছড়িয়ে দিতে পারেন, বা রুপোলি রঙের তবক দিয়ে হালকা করে চাপ দিন। 20-30 মিনিট রেখে দিন, শক্ত হতে দিন। তারপর তো জানেনই, কাজু বরফির আকারটা হীরের আকারে হয়, সেই আকারে কেটে পরিবেশন করুন। এবার আপনাকে কিছু সাবধানতার কথা বলবো। কাজু গুঁড়োর সময় একটানা ব্লেন্ড করবেন না, মিক্সিতে দেবেন তো, একটানা ব্লেন্ড করবেন না, একটু একটু ব্লেন্ড করে দেখে নেবেন কী অবস্থায় আছে। কয়েকবার চেক করে ওটা ব্লেন্ড করুন। আর মিশ্রণ বেশি শুকিয়ে গেলে কিন্তু বরফি শক্ত হয়ে যেতে পারে। কাজেই প্রথম কথা, কাজুটা খুব ভালো কাজু কিনবেন বরফির জন্য, আর মিশ্রণটা খুব সাবধানে বানাবেন, যাতে বেশি শুকনো না হয়ে যায়, যাতে বেশি গুঁড়ো না হয়ে যায়, একেবারে ডাস্ট মতো না হয়ে যায়। এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে বানিয়ে ফেলুন বাড়িতে কাজু বরফি আর কি। তো ফুড ফান্ডায় ফান্ডা দিয়ে ফেললাম, এবার বানিয়ে আমাকে নিমন্ত্রণ করে খাওয়াবেন কিন্তু। আর ফুড ফান্ডার পর আপনার জন্য যে গানটা রেখেছি, সেই গানটা আমার খুব পছন্দের গান, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। পৃথা চ্যাটার্জির গাওয়া গীতবিতানের দিব্যি, ওনলি অন 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ কলকাতা বেতারের জন্মদিন, 99 বছর পেরিয়ে 100 বছরে পা দিয়েছে কলকাতা বেতার। আজ খুব আনন্দের দিন, আর আজকে আপনারা প্রত্যেকে মেসেজ পাঠাচ্ছেন আমাকে, এই লিখে যে বেতারের সঙ্গে, কলকাতা বেতারের সঙ্গে আপনার সম্পর্কটা কীভাবে শুরু হয়েছিল। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা, বন্ধুদের নয় অন্য গ্রুপে পেয়েছি সাহায্য খুব, অন্যদের সাথে বেড়ানোর সুখসাগরে দি ডুব, মন্ত্রটি তোমার খাসা ভারী করেছিলাম আমি রপ্ত, আমায় দেখে সবার শেষে হয় অনুতপ্ত, জাগ্রত শয়নে স্বপনে আছে মোদের আকাশবাণী, এমন বন্ধু কে আছে আজও সেটা মানি। আর এর পরের মেসেজ যে পাঠিয়েছে, আমার কাছে রেডিওর মানে হলো একাকিত্বের সঙ্গী, রেডিও শুধু একটা যন্ত্র নয়, এটা একটা অনুভূতি, একটা আবেগ, যেখানে মোবাইল আর ইন্টারনেটের ভিড়ে সব কিছু দেখা যায়, সেখানে রেডিও শুধু শুনতে শেখায়, কল্পনা করতে শেখায়। রেডিওর সঙ্গে আমার সম্পর্কটা শুরু হয়েছিল ছোটবেলায় দাদুর পুরনো রেডিওটা থেকে। সন্ধে হলেই দাদু রেডিও চালিয়ে দিত আর আমি পাশে বসে অবাক হয়ে শুনতাম। তখন থেকেই খবরের কাগজের হেডলাইন, গান, নাটক সব কিছু ওই ছোট্ট বাক্সটার ভেতর থেকেই বেরিয়ে আসতো। ধীরে ধীরে ওই শব্দগুলোই আমার অভ্যেস হয়ে গেল। এখনও রেডিও সেই ঘর ঘর শব্দটার মধ্যেই আমি একটা আপন করে নেওয়ার মতো শান্তি খুঁজে পাই। জীবন প্রধান বেহালা শিলপাড়া থেকে এখন রেডিও শুনছি আর পড়ছি, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। জীবন, তুমি এত ছোট্ট বয়সে এত সুন্দর করে বাংলা লিখেছো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর তোমার লেখার হাত। রেডিও শুনো, আমাদের সাথে বন্ধুত্ব রেখো আর মাঝে মাঝে অবশ্যই মেসেজ করো। আর এর পরের মেসেজ, মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমাদি, 2004 সালে, তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমার পিসির বাড়ি থেকে পুরনো রেডিও নিয়ে এসেছিলাম আমি, সেই থেকেই শুরু আমার সাথে ওনার সম্পর্ক। আমার প্রিয় আকাশবাণী আমার জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িত, কত স্মৃতি, প্রথমবার যখন আকাশবাণী লাইভ অনুষ্ঠানে ফোন করি সে এক আলাদা অনুভূতি, বুক দুরু দুরু, কথা বলতেই পারছিলাম না। মিলন বিট রামজীবনপুর থেকে এই মেসেজ পাঠিয়েছিল। তারপরে আমাকে মেসেজ পাঠিয়েছে শাওন বারাসাত থেকে, রেডিও শোনার প্রথম অভিজ্ঞতা হয় সেই 1997 সালে, বাবা যখন বাড়িতে প্রথম রেডিও নিয়ে আসে, কিন্তু তারপরের ঘটনা আমার খুব একটা মনে নেই, তবে FM রেনবোর সাথে হওয়া একটা ঘটনা বলছি। FM রেনবোর সাথে প্রথম সাক্ষাৎ হয় আমার 2019 সালের ডিসেম্বরে, একটা বিশেষ কারণে 2 সপ্তাহ বারাসাতে ইন্টারনেট সার্ভিস বন্ধ, মোবাইল আর কম্পিউটারের সাথে আমার ঘনিষ্ঠতা কমতে শুরু করলো। সেই সময় আমি নতুন করে মন দিলাম রেডিওতে, খুঁজতে থাকলাম FM এর ফ্রিকোয়েন্সি পাল্টে পাল্টে, কোন চ্যানেলে কখন কোন অনুষ্ঠান ভালো হচ্ছে। হঠাৎ একদিন শুনতে পেলাম নমস্কার কলকাতা হচ্ছে, বেশ ভালো লাগলো শুনতে। সেই থেকে আমি পাকাপাকিভাবে রেডিওর সাথে আমার জুড়ে যাওয়া, শাওন বারাসাত থেকে, এইভাবে জুড়েই থেকো। তারপরের মেসেজ আমায় যে পাঠিয়েছে সে হচ্ছে সাক্ষী গোপাল দাস নিউ দিল্লি থেকে, লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, ছোটবেলা থেকে রেডিও আমার সাথী, আমার মায়ের পড়াশুনো নেই কিন্তু ঘরের কাজ করতে করতে তিনি রেডিও শুনতেন, তা দেখে দেখে আমারও রেডিওর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই ঘর থেকে দূরে থেকেও রেডিওর সাথ ছাড়িনি, একদম ছাড়বেন না। আর এর পরের মেসেজ,

0: চার পড়ব, সে হচ্ছে সোমেন যাদবপুর থেকে লিখেছে, গুড মর্নিং অরুণিমা, আকাশবাণীর আকাশবাণীর নয় কলকাতা বেতারের 100তম জন্মদিন উপলক্ষে সকল উপস্থাপক ও কর্মীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই ছোট থেকেই বাড়িতে একটা পুরনো রেডিও, আর সেই রেডিওই শুনি, এখনও শুনছি, কিন্তু এখন আর সেই পুরনো রেডিওটা নেই, তার জায়গায় এখন টুইন ওয়ানে শুনি। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন FM চ্যানেল যুক্ত হয়েছে, ভালোই লাগে রেডিও শুনতে। তো অনেকের মেসেজ পড়ে ফেলেছি, আরও অসংখ্য মেসেজ আসছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি জানি না সবার মেসেজ আজকে পড়তে পারবো কি না। তো এখন পরের ঘন্টায়, মানে শেষ ঘন্টায় যাবার আগে একটা মেসেজ পড়ে দিই। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড মর্নিং দিদি, সর্বপ্রথম জানাই জন্মদিনের শুভেচ্ছা, আর কলকাতা বেতার মানে আমার কাছে আকাশবাণী, তার সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকেই, তখন রেডিওতে শুনতাম কিন্তু তখন এত বুঝতাম না যে এর গুরুত্ব কতখানি। এখন প্রায় 7-8 বছর ধরে নিয়মিত FM শোনা, আকাশবাণীর সাথে মেসেজ করা, সবই চলছে, এরকম চলতে থাক, আমাদের বন্ধুত্ব এরকমই অটুট থাক, সেটা আমি যেমন মনে প্রাণে চাই, আমি জানি আমার বন্ধুরাও সেটাই মনে প্রাণে চান। আমি সবারই মেসেজ পড়বো, একটু দেরি হচ্ছে কারণ এত মেসেজ এসে গেছে না, মেসেজের ভিড়ে অন্য মানে পুরনো মেসেজগুলো কোথায় যেন চলে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেগুলো খুঁজে আনার চেষ্টা করছি। আর চেষ্টা করতে করতেই যেটা করব সেটা হচ্ছে যে এই ঘন্টা থেকে বিদায় নেব, আর এই ঘন্টা থেকে বিদায় নেব একটা ফ্ল্যাশব্যাক সং শোনাতে শোনাতে। এই গানটা শুনলে না সেই একটু হলেও টিনেজের কথা বা কারুর কারুর ছোটবেলার কথা মনে পড়ে যাবে।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, সময় এখন 8:58, বুঝতেই পাচ্ছেন পরের ঘন্টায় চলে যাওয়ার সময় একেবারে এসে গেছে। কিন্তু এত মেসেজ এসছে, আমি যাতে মানে বেশিরভাগ মানুষেরটাই পড়ে দিতে পারি সেই চেষ্টাটা করছি। সৌভিক সরকার, কসবা হালতু, সৌভিক তোমার পছন্দের গান শুনিয়েছি, এবার তুমি লিখেছো দিদি প্লিজ প্লিজ আমার মেসেজটা পড়ো। যাই হোক পড়ে দিই। লিখেছে দিদি, আজ কলকাতা বেতারের জন্মদিন, 99 পেরিয়ে 100 পা দিল, প্রচুর শুভেচ্ছা অভিনন্দন পাঠালাম। আর ভোরাইতে জওহরলাল নেহরুর জীবনী শুনলাম, খুব ভালো লাগলো, আর মর্নিং মন্ত্র ছিল অসাধারণ ফাটাফাটি। টপিকে বলি, কলকাতা আকাশবাণীর সাথে সম্পর্ক শুরু হয় 2018 সালে, তার আগে ছোট্টবেলায় নাটক শুনে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু 2018 দুপুরে হঠাৎ শুনতে শুনতে মেসেজ করি, বেশ লাগে, এরপর ফোন করি, চিঠি পাঠাই, বেশ লাগে, আস্তে আস্তে সম্পর্ক আরও গভীর হয়, আরও গভীরতর হোক এটাই চাই। তার পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের অনেক পুরনো বন্ধু শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে। সবে আমার জ্ঞান হয়েছে একদম শৈশবকাল, ছিল একটা বড় রেডিও, সিলিংয়ে টাঙানো এরিয়াল, ভেতরে জ্বলতো আলো, চলতো বিজলিতে, তখন থেকেই আকাশবাণী আমার প্রাণের মিতে। রেডিও থাকলে লাগতো লাইসেন্স, বছরে 10 টাকা, সেই লাইসেন্স যত্ন করে এখনও কাছে রাখা। আকাশবাণীতে সাক্ষাৎকার দিয়েছি 2-3, ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া, আকাশবাণী সঙ্গী প্রতিদিন। শতবর্ষের যুবক সেজে আমার কলকাতার রেডিও, আমার সঙ্গী হয়ে থেকো আজীবন, তোমাকে যুগ যুগ জিও, শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে। খুব সুন্দর লিখেছেন।
3: আকাশবাণী কলকাতা, আজ FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল, এই 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। বিটি রোড বরাবর বিদ্যমান 48 ইঞ্চি ব্যাসের জল সরবরাহ লাইনটি বন্ধ করার জন্য কলকাতা পুরসভার পক্ষে থেকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করায় কলকাতা মেট্রো রেলের বরানগর ব্যারাকপুরের মধ্যে প্রস্তাবিত পিঙ্ক লাইন করিডোর প্রকল্পটির একটি বড় অগ্রগতি লাভ করেছে। মেট্রো রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে এখবর জানিয়ে বলা হয়, কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডে একটি চিঠিতে এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানিয়েছেন। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, স্কুল চত্বর এবং চারপাশে কোথাও কোনো বিষাক্ত প্রাণীর বাসা আছে কিনা তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরালাম, পূর্ব রাজস্থান এবং মাহেতে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং বিহারেও। ঝাড়খণ্ড, সিকিম, উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। কলকাতা বেতারের জন্মদিন আজ, 99 পেরিয়ে 100 পা দিল কলকাতা বেতার। আর এইরকম একটা সকালে আপনাদের মেসেজ তো পড়ছি, সেই সঙ্গে সঙ্গে আমি জানি পুজোতে বেড়াতে যাওয়ার জন্য টিকিট কাটা হয়ে গেছে অনেকের, অনেকে কাটছেন। তো আপনাদের একটা আগাম খবর জানিয়ে রাখি, যদিও পুজোর সময় এই সুখবরটা পাবেন না আপনি, পেতে ডিসেম্বর জানুয়ারি এরকম সময়, তবু আগে থেকে সুখবর জানিয়ে রাখলে আগে থেকে টিকিট কাটতে সুবিধে হবে। সেটা হচ্ছে, লের পর লাদাখেও তৈরি হবে বিমানবন্দর। থইস থেকে কমার্শিয়াল ফ্লাইট অপারেশন শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো 41 বছর ধরে একা পরিষেবা দিয়ে চলেছে লে এয়ারপোর্ট, এবার তার দোসর হতে চলেছে লাদাখও। সেখানকার থইস থেকে কমার্শিয়াল ফ্লাইট অপারেশন শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরপর নাকি কার্গিল থেকেও যাত্রী বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

তো পর্যটনের জন্যই এই ব্যবস্থা। এখন লে আর লাদাখে আকাশপথে যাওয়ার তো কোনো বিকল্প ব্যবস্থা নেই, সবাইকে লেতেই যেতে হয়। উচ্চতার দিক থেকে লে ভারতের সর্বোচ্চ বিমানবন্দর, সেখানকার আবহাওয়া প্রায়ই ফ্লাইট মুভমেন্টের ক্ষেত্রে অনুকূল থাকে না, যার ফলে মানে অনেক সময় সমস্যা হয় যাত্রীদের। পাশাপাশি নুব্রা ভ্যালিতে থোইস বিমানবন্দর তৈরি হলে সুবিধে হবে আমাদের সমস্ত ট্যুরিস্টদের, এতে স্থানীয় অর্থনীতির বিকাশও হবে। আর ডিসেম্বরেই আশা করা যাচ্ছে সেখানে চালু হবে কমার্শিয়াল ফ্লাইট। সেখানে টার্মিনাল সহ অন্যান্য পরিকাঠামোর জন্য বায়ুসেনা ইতিমধ্যেই 5 একর জমি দিয়েছে, নতুন করে রিকার্পেটিং করা হচ্ছে রানওয়ে। ভাবা যায় লে না হলেও লাদাখ আছে, ডিসেম্বরে আমি যাচ্ছি। ওরে বাবা, হু হু কাঁপুনি দিতে দিতে দাঁতে ঠান্ডা লেগে যাবে, তারপরে যাব। ফেব্রুয়ারি বা মার্চ এরকম সময়টা প্ল্যান আমি তো বানিয়ে ফেললাম, আপনিও বানিয়ে ফেলতে পারেন। আর এখন যেটা করব সেটা হচ্ছে দেবায়ন ব্যানার্জির গাওয়া মেঘ পিওন আপনার জন্য। 107 FM রেইনবো, ফিরছি গানের পর।

107 FM Rainbow আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 9:12। আজকে তো একটা বিশেষ দিন, সকাল থেকে বারবারই বলছি, সেটা হচ্ছে আজ কলকাতা বেতারের জন্মদিন। 99 পেরিয়ে 100 পা দিল কলকাতা বেতার। আর তা নিয়েই আপনার কাছে মেসেজ করতে বলেছিলাম, আপনাকে বলেছিলাম যে কলকাতা বেতারের সাথে আপনার সম্পর্ক কীভাবে, কবে থেকে। প্রচুর মেসেজ এসছে, প্রচুর মেসেজ পড়েও ফেলেছি, এখনও প্রচুর রয়েছে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণ অরুণিমা, আকাশবাণীর সাথে আমার সখ্যতা বহু বছরের, এখন আমি 70+, এখনও সেই সখ্যতায় ফাটল ধরেনি। এখন আমার অবসর জীবনের নিত্যসঙ্গী আকাশবাণী কলকাতার নানান অনুষ্ঠান। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, আপনাকেও জানালাম আমাদের আন্তরিক শুভেচ্ছা। এর পরের মেসেজ পাঠিয়েছে, হাই, আমি সবুজ ভূঁইয়া, অরুণিমা দিদি, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে বলছি। আমি রেডিও 2017 সাল থেকে শুনি, তখন টিভি খারাপ হয়ে গিয়েছিল, তখন মোবাইল ফোন ছিল না। পুরনো একটি দাদুর রেডিও খুঁজে পাই, সেই রেডিওতে চ্যানেল পাল্টাতে শুরু করি। হঠাৎ একদিন খোঁজ পেলাম 107 FM রেনবো। অরুণিমা দিদি, তুমি কবে থেকে শুরু করেছিলে রেডিও জানিয়ে দাও। আমি না রেডিওতে শিল্পী হিসেবেই প্রথম শুরু করেছিলাম, হ্যাঁ শুনতাম, মায়ের সঙ্গে নাটক শুনতাম, কিন্তু 8 বছর বয়সে শিশু মহল, সেই থেকে আমার রেডিও যাত্রা শুরু। আর এর পরে যে মেসেজ পাঠিয়েছে, আমি সুব্রত ফ্রম বর্ধমান অরবিন্দপল্লী, আমি দি ভাই, তোমাদের প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে, তোমার প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে, তবে যখন তুমি ভুলের জন্য বকো তখন ভয় লাগে। কংগ্রাচুলেশনস ফর 100 ইয়ার্স, মানে 100 বছরে পা দিলাম আমরা। আমার রেডিও কেনা একটা ইমোশন, তবে স্পেস আর মেনটেন করার প্রবলেম, তো এখন ওই জন্য মোবাইলেই শুনি। শুনলেই হলো, আমাদের সাথে জুড়ে থাকলেই হলো। এর পরের মেসেজ পাঠিয়েছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অরুণিমা গুড মর্নিং, আকাশবাণী কলকাতা সিগনেচার টিউন এখন আমার ঘুম ভাঙানিয়া। এর পরের মেসেজ যে করেছে সে লিখেছে, দিদি আমার মেসেজ পড়ো, প্রথম মেসেজ আমি করি আজ জন্মদিন, আকাশবাণী পড়া হবে না, তোমার মেসেজ একটু আগেই পড়ে দিয়েছি, সৌভিক কসবা হালতু থেকে। আর এর পরের মেসেজ আমাদের পুরনো বন্ধু মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, শুভ সকাল, বেতারের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম সম্ভবত 80-এর দশকে, তখন বিবিধ ভারতীতে বিভিন্ন বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান হতো এবং সেখানে শ্রোতাদের জন্য নানান লোভনীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। সেই সব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে যোগ দিয়ে যুক্ত হই বেতারের সঙ্গে, আজও যুক্ত আছি এবং আমৃত্যু যুক্ত থাকব। মাধাই দাস বহর ঘোষপাড়া, খুব ভালো লাগলো। এখনও প্রচুর মেসেজ আছে, সবারটা পড়তে পারবো কি না জানি না, ওই রাখির দিন রাখি নিয়ে আসবো, তখন বাকি যাদের পড়া হয়নি তাদের অভিমান ভাঙিয়ে মেসেজ পড়ে দেব, কেমন। আর এখন অবশ্যই একটা গান, যে গানটা আমি জানি প্রত্যেকের পছন্দ হবে, জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম, ওনলি অন 107 FM রেইনবো, শুনতে থাকুন।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় কীরম দৌড়চ্ছে দেখুন, 9:20 হয়ে গেছে, ভাবা যায়। আর আজকে তো কলকাতা বেতারের জন্মদিন, কলকাতা বেতারের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আছে, আর সেটা 11:02 অর্পণ চলে আসবে স্টুডিওতে, আর সঙ্গে থাকবে আপনাদের ভীষণ চেনা ভীষণ ভালোবাসার দুজন মানুষ, সিদ্ধার্থ দাশগুপ্ত আর সুদীপ বসু। সুদীপ অলরেডি এসে গেছে এই স্টুডিও ওই স্টুডিও ঘুরে ঘুরে দেখছে। আর আমার যেটা বলার আপনাকে সেটা হচ্ছে যে আপনি মেসেজ করুন, আজকে তো একটা বিশেষ ভালোবাসার দিন আমাদের, তাই না? আমাদের প্রচণ্ড ভালোবাসার একটা জায়গা সেটা হচ্ছে রেডিও। সেই কলকাতা বেতার প্রথম ব্রডকাস্ট শুরু করেছিল আজ। তো এইবারে একটা মজার জিনিস আপনাকে জানাই, একটা গাড়ির ভিডিও, মানে সেটা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে তার বয়ফ্রেন্ডের গাড়িতে 3400 চুমু দিয়েছে গার্লফ্রেন্ড। আর গোয়ালিয়রের এই মানে চুম্বন গাড়ির ভিডিও ভাইরাল হয়ে গেছে, পুলিশ এই সাংঘাতিক কাণ্ড দেখে চালান কেটে দিয়েছে। কিন্তু কাটলে কি হবে, জনগণ কিন্তু এটা দেখে প্রচণ্ড এক্সাইটেড, তারা এই গাড়ির ভিডিও করে সেই ভিডিও আবার ভাইরালও করে দিয়েছে, একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে গাড়ির দরজা, বনেট, বোর্ড, পিলার সব জায়গাতেই ঠোঁটের চিহ্ন, প্রেমিকের সাদা গাড়িতে অসংখ্য লাল গোলাপি ছাপ দিয়ে গেছেন তার গার্লফ্রেন্ড। কী প্রেম ভাবুন তো, ভাবা যায়। তো এই যে গাড়িটা আর কি, সেই গাড়িটায় এত যে মানে চুমু দেওয়া হয়েছে, এই লিপস্টিকের দাগগুলো যখন গাড়ি ধোয়া হবে তখন তো উঠে যাবে, নাকি তার বয়ফ্রেন্ড ওই গাড়িটাকে ওইভাবেই সাজিয়ে রেখে দেবে। বাবা, আমার কল্পনা শক্তি ওভারটাইম খাটছে, না আর ওভারটাইম খাটাবো না, যেটা করবো একটা খুব মিষ্টি প্রেমের গান শুনিয়ে দেবো, উলাল্লা জুন ব্যানার্জির গাওয়া। এই গানটা শুনুন, আর গানের পর আমি অরুণিমা আবার ফিরে আসছি আপনার কাছে। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও

0: যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: হ্যালো ডক্টর,
5: হ্যালো ডক্টরে, আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর কমল দত্ত। তো আমরা ডেন্টাল কারেকশন নিয়ে অনেক কিছু শুনি আর কি, দাঁতের কারেকশন নিয়ে, সেই সমস্ত ব্যাপারেই জানতে চাইবো ওনার কাছে। স্মাইল কারেকশন স্পেশালি, সবাই চান যে নিজের হাসিটাকে খুব সুন্দর করার ব্যাপারটা, সেই ব্যাপারেই জানবো। গুড মর্নিং ডক্টর।
6: তো আজকাল না স্মাইল কারেকশন বলে একটা ব্যাপার খুব শুনতে পাই, হ্যাঁ, বিশেষ করে ফিল্ম স্টাররা তো ভীষণই করেন আর কি, স্মাইলটাকে কারেক্ট করেন। তো স্মাইল কারেকশন ব্যাপারটা কি?
7: স্মাইল ব্যাপারটা তো চিরন্তনী ব্যাপার, সুন্দর একটা হাসি সবাইকে আকর্ষণ করে,
6: মুখের শোভা যদি সুন্দর,
7: হাসতে গেলেই প্রথমে দাঁতটা দেখা যায়,
6: ঠিক,
7: ঠোঁটটা নড়ছে সঙ্গে দাঁতটাই দেখা যাচ্ছে। দাঁতটা যদি কারোর আরো সুন্দর ভাবে সাজানো থাকে তাহলে হাসিটা উপভোগ্য হয়।
6: ঠিক,
7: স্মাইল কারেকশন ব্যাপারটা হচ্ছে অনেকে যেমন একটু জ্যাগড টিথ থাকে, মানে একটু এবড়ে কোড়ো দাঁতটাকে, কারোর উঁচু দাঁত থাকে, কারোর নিচের পার্টিটা একটু পেছনের দিকে ভেতরের দিকে ঢোকানো থাকে, হ্যাঁ, কারোর টুথ টু টুথ কন্ট্যাক্টটা ঠিক মতন হয় না, ফলে সামনের দিকটা ফাঁকা থাকে, এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে তার স্মাইলের পার্সোনালিটিটা কমিয়ে দেয়, স্মাইলটা ঠিক মতন হয় না বলে তাকে দেখতেও হয়তো সে নিজে নিজে ভাবছে যে দেখতে ভালো না,
6: ঠিক,
7: মানুষ তো কেউ কাউকে বলবে না ওরম হলে, কিন্তু সে নিজে বুঝতে পারে। তো এগুলোর জন্য স্মাইল কারেকশন করানোর দরকার পড়ে। স্মাইল কারেকশনটা হচ্ছে দাঁতের সৌন্দর্য গঠন করে তার জন্য যে হাসিটা হবে, অর্থাৎ ঠোঁট ফাঁক করলে যে হাসিটা হবে, এই হাসিটার সঙ্গে দাঁতের সাজুর্য রাখা, সেটা হচ্ছে স্মাইল কারেকশন। এবারে এবড়ো কেবড়ো দাঁতকে তো অনেক সময় আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করি, যেটা ব্রেসেস লাগিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁতটাকে সরানো হচ্ছে।
6: আচ্ছা
7: আচ্ছা, দাঁত তো না হলে সরানো হলো, কিন্তু অনেকেরই আছে, এটাও একটা উপায় যে স্মাইল এর ডেফিনেটলি একটু চেঞ্জ হলো। কিন্তু আরো অনেক কিছু এর মধ্যে জড়িত আছে, যেমন ধরুন কারোর দাঁত একটু বড় সাইজের কথা বলছি, কারোর দাঁত একটু সাইজে ছোট, অর্থাৎ কারোর দাঁতে আবার কালারটা ঠিক মতন নেই, কারোর একটা দাঁতে হয়তো একটু ডিসকালার্ড, কারোর অনেকগুলো দাঁতে ডিসকালার্ড হিসাবে, এই যে সব মিলিয়ে একটা দাঁতের গঠন, সেই গঠনটাকে সুন্দর ভাবে তৈরি করা দিয়ে হাসিটাকে ঠিক প্রতিষ্ঠিত করা, সেইটা বলা হবে স্মাইল কারেকশন। স্মাইল কারেকশন তাহলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে অনেকটা পার্শিয়ালি কারেকশন হলো, স্মাইলের কথাটাই বলছি। কিন্তু দাঁত যদি কারোর ছোট বড় থাকে, সামঞ্জস্য যদি না থাকে, কালার যদি ঠিক মতন না থাকে, কারোর কারো কারোর দাঁতে ক্রুকেট থাকে, ক্রুকেট মানে একটু কোঁকড়ানো মতন, একটু মানে দাঁত গুলো না একটু ওভাল শেপের থাকে, কিন্তু দাঁত আসলে ওভাল শেপের থাকবে না, দাঁতের মধ্যে একটা যে গঠন আছে সেই গঠনটাকে যে অ্যাঙ্গেল গুলো হবে, লাইন অ্যাঙ্গেল গুলো একদম সোজা সোজা হতে হবে, এবং মিড লাইন আমাদের শরীরের যে মিড লাইনের সঙ্গে উপরের পাটি নিচের পাটির দাঁতের যে মিড লাইন একদম সঠিক একটা স্ট্রেট লাইনে থাকতে হবে, তার সঙ্গে ক্যানাইনের যে ডিস্টেন্স সেখানে অ্যাঙ্গেল অফ দ্য লিপ সঙ্গে জড়িত, সেইখানে সঙ্গে যে সামঞ্জস্য রাখা, অর্থাৎ ভিনিয়ার দিয়ে বা ল্যামিনেশন করে দাঁতের ওই কালার এবং গঠনটাকেও ঠিক করা যায়, সব মিলিয়ে এগুলোকে বলা হয় স্মাইল কারেকশন, অর্থোডন্টিক ট্রিটমেন্ট এবং কসমেটিক কিছু কাজ করে স্মাইল কারেকশন।
6: আচ্ছা, এই স্মাইল কারেকশনটা করতে কতদিন লাগে, মানে এটা কি একদিনেই সম্ভব না বারবার যেতে হয় আর কি করতে?
7: অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে তত সময় বেশি লাগে, আজকাল ব্রেসেসের ব্যাপারটা ক্রমশ হয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাইনার করে করা হয়, যেটা আপনার একদমই একটা স্বচ্ছ 1 মিলিমিটার থিকনেসের একটা প্লেট মতন উপরে এবং দাঁতে নিচে দাঁতে লাগানো হয় এবং তার থাকে তাতে, তো সেটাকে বলা হয় অ্যালাইনার। সেই অ্যালাইনারের বিভিন্ন তারতম্য আছে, বিভিন্ন কোম্পানির আবার অ্যালাইনার পাওয়া যায়, হ্যাঁ, তো এই অ্যালাইনার দিয়ে যেমন করার হয় তেমনি আবার দাঁতে ওই ল্যামিনেশন বা ভিনিয়ার করে দাঁতের গঠনটাকে আবার সুন্দর করা হয়। যত ফিল্ম অ্যাক্টর যত বেশিরভাগ দেখা যায় তাদের কিন্তু এইসব কাজগুলোকে করার প্রয়োজন পড়ে, সবার বেশিরভাগই, তো এইভাবে এগুলোকে স্মাইল কালেকশন করা হয়।
6: আচ্ছা,
7: এতদিন সময় লাগে এটা যদি বলেন, এই যে ভিনিয়ার বা যেটা ল্যামিনেশন এই যে কাজ কথাগুলো বললাম, এগুলোর জন্য কিন্তু বেশি দিন সময় লাগে, কয়েকটা সিটিং লাগে, কারণ ওটা ল্যাবরেটরিতে আবার বানানো হয় এবং কয়েকটা সিটিং এ ওটাকে ধরুন সব মিলিয়ে হয়তো 15-20 দিন বা 3 সপ্তাহের মধ্যে ওটাকে কারেকশন করে দেওয়া যায়। কিন্তু যদি অ্যালাইনার ব্যবহার করা হয় তাহলে একটু 6-7 মাস টাইম লাগতে পারে।
6: এবারে অনেকগুলো মেসেজ এসছে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, হ্যালো ডক্টর, আমার দাঁতগুলির শেপ সমান নয় তাই হাসলে ভালো দেখায় না, আমি কি করব বলবেন প্লিজ। নিশ্চয় উত্তর পেয়ে গেছেন উনি।
7: হ্যাঁ, এই ক্ষেত্রে ওই আমি জানি না শেপ সমান নয় বলতে উঁচু কথা বলছেন কিনা, যদি উঁচু হয়ে থাকে তাহলে অ্যালাইনার বা অর্থোডন্টিক ড্রেসের ব্যবহার করা, আর যদি এমনি ধরুন গঠন দাঁতের অ্যানাটমিক্যাল গঠনটারই যদি একটু তারতম্য থাকে, যার জন্য হয়তো দেখতে ভালো লাগে, একটু একটু বাঁকা আছে, একটু টুইস্টেড আছে, হ্যাঁ একটু ক্রুকেড আছে, সেক্ষেত্রে ওই ভিনিয়ার করা বা ল্যামিনেশন করা, এইগুলো হচ্ছে কাজ, কালারটাকেও ফিরিয়ে আনা যায় নর্মাল কালার, যে পেশেন্ট আবার অনেক সময় অনেক ধরনের কালার চায়, মানে একদম হোয়াইট টু চায়, খাবার
6: আমি স্মাইল কারেকশন করাতে চাই কিন্তু এটা কি খুব কস্টলি? আমি শুনেছি খুব কস্টলি।
7: যদি ভিনিয়ার দিয়ে করা হয় একটু কস্টলি ডেফিনেটলি। এর মধ্যে আরো একটু ব্যাপার আমি বলতে ভুলে গেছি, ধরুন কারো গামি স্মাইল আছে, সেক্ষেত্রে মাড়িটাকে একটু কারেকশন করতে, একটু পেরোডন্টাল সার্জারি করা হয়, দিয়ে ডাক্তার মানে অ্যাপারেন্টলি

0: দাঁতগুলো খুব ছোট ছোট লাগছে, অর্থাৎ মাড়ির ভিতরে দাঁতের অনেকটা অংশ সেক্ষেত্রে একটা মাড়িতে একটা হালকা একটা সার্জারি করা হয়, এটা সাধারণত লেজার দিয়ে বা কটারি করে ওগুলোকে করে দেওয়া হয়, তার জন্য একটু সময় লাগে। তারপরে ধরুন ল্যামিনেশন করা, ভিনিয়াল করা, এইসব কাজগুলো তারপরে চলে আসছে, কারণ দুটো দাঁতের মাঝখানে অনেক গ্যাপ আছে, সেই গ্যাপ গুলো থাকার ফলে আবার দেখতে ভালো লাগে না, এইগুলোকে সমস্ত কিছু কারেকশন করে দেওয়া যায়। এবং এর জন্য বেশি সময় লাগে তা নয়, খুব বেশি কস্টলি অ্যাপিয়ার্স তা নয়, যদি ভিনিয়াল করা হয় তাহলে একটু কস্টলি হয়, তা না হলে কিন্তু খুব কস্টলি অ্যাপিয়ার্স নয়, মানে ইট ইজ আন্ডার দ্য রিচ অফ দ্য কমন পিপল।
1: অনেক ধন্যবাদ, অনেক কিছু আমাদের বন্ধুরা জানতে পারলেন, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ,
0: অসংখ্য ধন্যবাদ আমার শ্রোতাদের। ওকে,
2: তো জানতে পেরে গেলেন তো দাঁত কী করে সুন্দর করা যায়, হাসি কী করে সুন্দর করা যায়। 107 FM রেনবো, নমস্কার, কলকাতায় আপনার সঙ্গে রয়েছি আজ কলকাতা বেতারের জন্মদিনে, আমি অরুণিমা। 99 পেরিয়ে 100 বছরে পা দিল কলকাতা বেতার, আর এখন হ্যালো ডক্টর শুনছিলেন, তারপর পরপর তিনটে গান আসতে চলেছে আপনার জন্য, তিনেককে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান মন বোঝে না, অরিজিৎ সিংয়ের গাওয়া, তারপরে যে গানটা আসতে চলেছে সেটা ফিরিয়ে দিও না গোড়াই, তিমির বিশ্বাস ও সোমলতা আচার্যর কণ্ঠে, আর তারপর শুনতে থাকুন, বলছি একটু পরে।
3: FM রেনবোতে তিনে।

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। সময় এখন 9:52, আপনার সঙ্গে রয়েছি আজ একটা বিশেষ দিনে। শুরু থেকেই বলে যাচ্ছি, আবার মনে করিয়ে দিই, আজ কলকাতা বেতারের জন্মদিন। 99 পেরিয়ে 100 পা দিল কলকাতা বেতার, আর তা নিয়েই সারাদিন ধরে রয়েছে নানান ধরনের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই 11:00 বাজলেই চলে আসবে স্টুডিওতে, FM রেইনবো স্টুডিওতে অর্পণ, আর অর্পণের সঙ্গে আপনাদের ভীষণ প্রিয় দুই কণ্ঠ, যাদেরকে বহু বছর ধরে ভালোবেসেছেন, সিদ্ধার্থ দাশগুপ্ত এবং সুদীপ বসু, তারাও থাকবে। তো প্রত্যেকেই ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আমি এক্ষুনি এখানে এনে কথা বলাতে পারছি না। টিউন করে রাখুন 107 FM রেইনবো, ওদেরকে তো শুনতে পাবেনি। আর এখন পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, কী অবস্থা আজকে রাস্তাঘাটের সেটা একটু জানার জন্য। পৌঁছে গেছি এই মুহূর্তে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, কি অবস্থা রাস্তাঘাটের চলুন শুনে নি।
3: নমস্কার, 107 FM রেইনবো থেকে অভিনিমা বলছি। কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
4: আজকে শহর কলকাতায় ওই নবী দিবস উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে প্রসেশন আছে, বিভিন্ন ডিভিশন থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে যথাযথ পুলিশ অ্যারেঞ্জমেন্ট, যাতে যান চলাচল সেরকম অসুবিধা না হয়। আর বড় রকমের বিভিন্ন দিক থেকে প্রসেশন বেরোনোর কথা আছে, আর এছাড়া আর সেরকম উল্লেখযোগ্য কিছু নেই বলার মতো। আশা করছি আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
2: তাহলে আর কি, আজকের মতো কথা আমার ফুরোলো, নোটে গাছটি মুড়লো, আমি আবার ফিরে আসব রাখির দিন, রাখি পড়াতে। সবাই মিলে অনেক মজা করব, অনেক আনন্দ করব। আর আজকে তো একটা বিশেষ দিন, আজকে সারা দিন শুনতে থাকুন 107 FM রেইনবো, আজ কলকাতা বেতারের জন্মদিন। আমি অরুণিমা আজকের মতো চললাম, চলে যেতে যেতে যে গানটা রেখে গেলাম সেই গানটার সঙ্গে আমাদের অনেক ভালোবাসা জুড়ে আছে, অনেক স্মৃতি জুড়ে আছে, সেই জন্যই সেটা চলে এসেছে ফ্ল্যাশব্যাক সঙ্গে। অঞ্জন দত্তের গাওয়া বেলা বোস রইল আপনার জন্য, শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে গতকাল পুরভবনে এক সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে পৌরোহিত্য করেন পুর কমিশনার প্রশাসক স্মিতা পাণ্ডে। বৈঠকে কংগ্রেস, বাম, বিজেপি, কালীঘাট তৃণমূল কংগ্রেস ও ঋতব্রত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নেন। সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের স্মিতা পাণ্ডে বলেন, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, এরপর তা নিয়ে শুনানি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কেরালার নতুন নাম কেরালাম করার কথা ঘোষণা করেছে। 25 আগস্ট গতকাল থেকে এটি কার্যকর হয়েছে। লোকসভায় গত 11 আগস্ট এবং তারপরের দিন রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই বিজ্ঞপ্তি জারি করা হলো। এ মাসের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখার বিলে সম্মতি প্রদান করেন। এর ফলে বিলটি আইনে পরিণত হয়। হিমাচল প্রদেশে মৌসুমি বায়ুর সক্রিয় পরিস্থিতির মধ্যেই আজ সকালে সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:46 সিমলায় মৃদুকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে 31.387 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 77.787 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কম্পনের ফলে কোনো প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ এ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই একশো বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলা স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে, দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠান। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। এতে বলা হয়েছে স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও বিষাক্ত প্রাণীর বাসা আছে কিনা তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং এসএফআইয়ের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। পুলিশকর্মী এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি আসন্ন কলকাতা পুরসভার নির্বাচন পরিচালনার জন্য দলের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ইনচার্জ পদে নিয়োগ করেছে। সহকারী ইনচার্জের পদে বিজেপি নেতা অনিন্দ্য ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে। গরুমারা অভয়ারণ্য লাটাগুড়ি বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক মহিলার। গাড়িতে থাকা আরও এক মহিলাসহ তিন ব্যক্তি গুরুতর আহত, পরিচয় এখনও জানা যায়নি। কোচবিহারে পাচারের পথে যাত্রীবাহী বাস থেকে প্রায় ৭০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করেছে বন দপ্তর। আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। আগামী দু থেকে তিন ঘণ্টায় দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: ছুড়ে সারাদিন।

0: Rainbow Day. IRFM রেইনবোতে এই মুহূর্তে আমরা সকলে রয়েছে লাইভ, এবং আমাদের সঙ্গে রয়েছেন এক এক করে প্রত্যেকের নাম বলে নিই। আমি অর্পণ,
1: আমি সুদীপ, সুদীপ বসু।
0: আর আমাদের সঙ্গে রয়েছে যিনি আমাদের গানের এনসাইক্লোপিডিয়া, টলিবলি সংবাদ এবং সেই সঙ্গে স্পোর্টস থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আরও বহু অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় মানুষটি, ফানি মানুষটি, সেই প্রেজেন্টার, তার নাম হচ্ছে সিদ্ধার্থ দাশগুপ্ত।
2: নমস্কার, আমি
1: আমাদের সিধু জ্যাঠা, তাই তো?
0: আর আরেকজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি অফিসিয়ালি হেড অফ দ্য প্রোগ্রাম অফ অল ইন্ডিয়া রেডিও কলকাতা, কিন্তু তার একটা বড় পরিচয় হচ্ছে শি ইজ আ ফ্যান্টাস্টিক প্রেজেন্টার। একটা সময় ছায়ালোক বলে যে অনুষ্ঠান সকলের হৃদয় হরণ করেছিল, সেই হৃদয় হরণকারী ছায়ালোক যে স্লটটা সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা পর্যন্ত হতো, সেই সময়ে হিন্দি গান শুনিয়ে তার সঙ্গে কথা, ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে সবার হৃদয় হরণ করেছিলেন যিনি, শিজ নান আদার দ্যান মিতালি দত্ত রয়েছেন আমাদের সঙ্গে।
3: নমস্কার সবাইকে, আমার নাম মিতালি দত্ত। আমি ছায়ালোক প্রোগ্রাম যখন করতাম তখন আমার একটা ট্যাগলাইন হিসেবে ছিল, সেটা দিয়ে আমি আজকে বলছি, ছায়ালোক প্রোগ্রামকে সভি শুনে বাদম কো মিতালি দত্তা কা প্যার ভরা নমস্কার।
0: বেসিক্যালি আজকের আমাদের এই জার্নিটা, কিন্তু আমাদের BTS, বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন। আজকে কোনো অফিসিয়াল অনুষ্ঠান নয়, আজকে আমরা জাস্ট গল্প করতে এসেছি। 100 বছর একটা তরঙ্গ যেটা আমাদের সকলকে যে অভিঘাতে আমাদেরকে তৈরি করেছে এবং আমাদের মনকে ঋদ্ধ করেছে, স্নিগ্ধ করেছে, ইত্যাদি করেছে, সেই 100 বছর পেরোনোর পর আমরা যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি, কেউ হয়তো 30 বছর ধরে, কেউ হয়তো আরও বেশি সময় ধরে, তারা তাদের কাজের মাঝখানে কীভাবে কীভাবে তারা আমাদের এই ব্যাপারটা, মানে আকাশবাণীর সঙ্গে কী করে জড়িয়ে রয়েছেন, সেগুলো আমরা একটু জানতে চেষ্টা করব।
1: আসলে আমরা সবাই মিলে যেন আজকে 100 বছরে পা রাখলাম। এখানে আমরা তোমরা এ তারা নয়, আমরা সবাই মিলে একটা পরিবার, একটা ঘর, মানে এটা আমাদের এই সিধুদে আসার আগে বলছিল যে আমরা সবাই, এটা তো আমাদের অফিস নয়, এটা আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের পরিবার। এই পরিবারে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি। ধরো আমি 2018 সালে লাস্ট অনুষ্ঠান করেছি, আকাশবাণী আমাকে আবার তুলে নিয়ে এলো, কেউ তো ভোলেনি, মানে আমি আছি, পাশের ঘরটায় ছিলাম এতদিন।
2: তোমার বাড়ি, তুমি যে ঘরে খুশি থাকতে পারো।
1: আমার বাড়িতে আমি যে ঘরে খুশি থাকতে পারি।
2: একজন বাড়ির কর্তা যার ধরো বয়স হয়েছে, তিনি যখন তার কাজের জগৎ থেকে অবসর নেন, তিনি বাড়ির বাইরের কেউ হন না। তিনি যখন সেই বাড়িতে আসেন, বাড়িতে অতিথি হয়ে আসেন না। কেমন,
1: আমরা কেউ অতিথি নই,
2: একদম
1: আমাদের প্রাক্তন উপস্থাপক।
0: এক্স্যাক্টলি, সুদীপ বসু এবং আমাদের সিদ্ধুদা, মানে সিদ্ধার্থ দাশগুপ্ত, প্রাক্তন উপস্থাপক, কিন্তু এখনও আকাশবাণীর সঙ্গে বা রেডিওর সঙ্গে যেভাবে জড়িয়ে আছেন মনে প্রাণে সমস্ত অস্তিত্বের সঙ্গে, তাদের এই অনুভূতিটা আমরা শেয়ার করব। এবং মিতালি দি, যিনি কিনা আমাদের যখন FM চালু হয়েছিল 1996 সালে, সেই সময় এই পুরো বিভাগটা সামলাতেন যে দুজন, তাদের মধ্যে একজন হচ্ছেন স্বাতী চট্টোপাধ্যায়, আরেকজন হচ্ছেন মিতালি দত্ত।
2: একদম
0: সেই মিতালি দত্ত যখন আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রেজেন্টার হিসেবেও তিনি অপূর্ব সকলের মন জয় করে নিয়েছেন। সো আমরা একবারে শুরুতে জানতে চাইব, একদম শুরুতে 96 সালে যখন আমরাও এসে পৌঁছইনি, তখন অনুষ্ঠানগুলো কী করে সাজাতে, মানে কারা কারা পারফর্ম করতো, আমাদের একটু আইডিয়া দাও।
3: অ্যাকচুয়ালি তখন তো কোনো অডিশন হয়নি, তো তখন যখন শুরু হলো, আমি আর সাথী শুরু করলাম, তখন আমরা 42 নম্বর ঘরে বসতাম না, অন্য একটা ঘরে, যেটা এখন ট্রান্সপোর্ট সেকশন, সেখানে বসতাম। এবং সত্যি কথা বলতে কি, FM এর তো তেমন কোনো কোনো পলিসিগত কিংবা কোনো কাঠামো ছিল না কীভাবে প্রোগ্রামগুলো সাজানো হবে। আমাদের তখন বলা হয়েছিল, এবং এটাই তখন ছিল, যে যারা ড্রামা করছে, যারা ড্রামা অ্যাপ্রুভড, তাদেরকে দিয়ে প্রোগ্রাম করানো যাবে।
0: আচ্ছা,
3: তো আমাদের সেই প্রত্যেকদিন আমরা দেখতাম কারা কারা ড্রামা ভয়েস রয়েছে, এবং যখন লাইভ ফোন ইন ব্যাপারটা হতো, যেটা আগে আমাদের কোনোদিনই ছিল না, আমরা ভাবতেই পারতাম না যে ফোনে কথা বলবো, তখন আমি আর সাথে দুজনকে আমরা সব পুরোটাই তো আমরা শিখছি, কেন আমাদের কাছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে গান বাজাতে হবে, কি করতে হবে, কোনো কিচ্ছু নেই, একদম পুরো একটা পরিষ্কার কিছু আমাদের কাছে কোনো পিকচার ছিল না। তো সেটা আমরা নিজেরাই করে, এবং সাথী চট্টোপাধ্যায় দাস, যার হাত ধরে FM এর সূচনা হয়েছে, এবং তারপরে মৈত্রীরও সূচনা কিন্তু সাথেই করেছে, অসম্ভব ভালো একজন প্রোগ্রামার, প্রেজেন্টার, এবং ও হাতে ধরে সব কাজ শিখিয়েছে আমাকে। তারপরে আমাদের FM শুরু হলো, তখন অ্যাকচুয়ালি আমার আকাশবাণীতে আসা 92 সালে অ্যাজ ট্রান্সমিশন এক্সিকিউটিভ, আমাদের অন্যরকম কাজ ছিল, আমি অ্যানাউন্সার নই, তো আমি কোনোদিনও ভাবিনি যে আমি প্রেজেন্টেশনের সাথে যুক্ত হব। একদিন এমনি আমরা ডিউটি করছি, তখন শশাঙ্ক ঘোষে স্বনামধন্য ঘোষক, তো ওই একদিন এসে বললো আমাকে যে তুমি মাঝে মাঝে ডিউটিরুমে গান নিয়ে কথা বলো, তোমার হিন্দিটাও ভালো, তুমি কি বাংলা পড়ো নি? আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি নর্থ ইন্ডিয়ায় বড় হয়েছি, আমার স্কুলিং সেন্ট্রাল স্কুল, তো আমার হিন্দিটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো বলে একটা প্রোগ্রাম করবে, তো আমি বললাম যে কী অনুষ্ঠান? বলে বাইলিংগুয়াল প্রোগ্রাম, সেটা ফার্স্ট কনসেপ্ট।
0: ওকে,
3: তো সেটা গানের ভেলা সোমবার দিন হতো সকাল 10টা থেকে 12টা। আমি কিন্তু আমি শুধু অনুষ্ঠান তখন শুনছি, কিন্তু আমি কোনোদিনও মাইক্রোফোনের সামনে বসি না, আমি ভাবিনি কোনোদিন এটা হবে। তো বলে আমি বললাম যে শশাঙ্ক পারবো? তো বলে হ্যাঁ চেষ্টা করে দেখি না। তখন অমিত চক্রবর্তী ছিলেন আমাদের স্টেশন ডিরেক্টর, ওনার কাছে গেলাম, উনি বললেন যে খুব ভালো কনসেপ্ট, তাহলে শুরু করো। তো উইদিন 7 ডেজ আমরা শুরু করেছিলাম। তো সকাল 8:30 আমরা চলে এসেছিলাম, ও বাংলায় কথা বলতাম, হিন্দিতে কথা বলতাম, এবং আমাদের মানে ইম্প্রোভাইজেশন যাই করো, লাস্ট লাইন শুড বি দ্য সেম যেটা আমাদের স্ক্রিপ্টে লেখা রয়েছে, তাহলে আমরা ধরতে পারবো না। ওখানে বাংলা হিন্দি গান বাজতো, আমার মনে আছে আমি আজকে যেরকম এখানে বসে আছি উইদাউট এনি স্ক্রিপ্ট, ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি, তো কেন আমাদের সবসময় কিছু একটা থাকতো হাতের কাছে। তো শশাঙ্ক বলো গেট রেডি মিতালি, অন এয়ার যাচ্ছি। ওই যে লাইটটা যে জ্বলে না, যখন রেড লাইটটা জ্বলে,
0: হ্যাঁ
3: এটা না মানে আমি বোঝাতে পারবো না, যারা প্রেজেন্টেশন করে ওই সময় না কেমন একটা ফিলিং হয় তোমার, যদি আমার এমনও হয়েছে আমি 101 জন নিয়ে প্রোগ্রাম করতে এসেছি, কিন্তু ওই লাইটটা যখন জ্বলতো না তখন তারপরে কিছু মনে থাকতো না, এবং এখনো মানে সেই পাগুলো ঠকঠক করে কাঁপতো, সেই টেনশনটা হতো যে কি বলতে যাব প্রথমে, যেন ফাম্পিং না কিভাবে চলবে, তারপরে কিন্তু একদম একটা ফ্লোতে চলে আসতো, কিন্তু ওই ব্যাপারটা ছিল
0: মানে শুরুটা একদম ঠিকঠাক হয়ে গেলে তারপর ফ্লোটা দিব্যি চলে যাওয়া যায়। এবং যখন একদম শুরুতে যারা প্রোগ্রাম করতেন, মানে আমি যা বলছি যারা ড্রামা সেকশন থেকে আসেন, তারা কারা কারা?
3: প্রথম স্বরাজ বসু, উমা বসু প্রোগ্রাম করতেন, সোমদেব বসু, অঙ্গনা বসু, গৌতম চক্রবর্তী, নন্দিনী দত্ত, তারপরে রমা প্রসাদ বণিক,
0: সুমিত্র বসু,
3: সুমিতা বসু, সোমদেব,
0: হ্যাঁ সোমদেব বসু, সোমদেব বসু,
3: এরা সবাই প্রোগ্রাম করতেন, অরুণ মুখার্জি, এরা সব তখন, রীতা দত্ত চক্রবর্তী, এরা তখন পুরনো সব স্টলওয়ার্ড এরা মানে, হ্যাঁ। তারপরে আমাদের অ্যানাউন্সার্সরা প্রোগ্রাম করতে শুরু করলেন, তারপরে অডিশন হলো, তারপরে ধীরে ধীরে তোমরা সবাই এক এক করে আসলে।
0: সিদ্ধার্থ দত্ত ফার্স্ট ব্যাচ ছিল, একদম
2: প্রথম ট্রান্সমিশন আমাদের, মানে মিতালি অ্যান্ড সাথীদি যেটা শুরু করে সেটা 96 সালের 5ই জানুয়ারি।
0: আচ্ছা,
2: স্বরাজ বসু এবং রীতা দি, রীতা দত্ত চক্রবর্তী, অর্পণ, তোমরা, আমি জানি না তোমরা সেই স্টুডিও প্রোগ্রাম করেছো না, আমি করেছি
0: 5 নম্বর স্টুডিও,
2: না না ওই যেখানে আমাদের
3: এখন যেটা লিসনিং
2: স্টুডিও,
3: আরেকটা ছিল পিছন দিকে, আরেকটা ছিল
2: তোমাকে একটা কথা এখানে বলি, এখন যে স্টুডিওতে আছো, যে স্টুডিও থেকে তোমরা সবাই পড়ে গেছো, যে FM এ 3টে স্টুডিও, SF1,
0: SF ব্লক, তো
2: SF ব্লক যেটা, এটা হচ্ছে SF 1 নম্বর স্টুডিও। হ্যাঁ, এই স্টুডিও থেকে 26-27 বছর আগে টলিবলি সংবাদ গেছে, শুধু একটু আগে বলছি, এই স্টুডিও যেদিন চালু হয় ফার্স্ট প্রোগ্রাম, কপাল পুড়িয়ে ভরাই পড়েছিল আমার দ্য ফার্স্ট প্রেজেন্টার এই স্টুডিওতে উইথ মহুয়া সরকার।
0: আচ্ছা,
2: মহুয়া সরকার কেমন? এবং আর একটা প্রোগ্রামেরও কথা আমি তোমায় বলবো, এই মিতালি বলছিল না, মিতালি স্ক্রিপ্ট লেখার কথা ইত্যাদি, আমি মিতালির সঙ্গে সেভারেল প্রোগ্রামস আছে আমার।
0: ওকে,
2: হ্যাঁ সেভারেল প্রোগ্রামস, তার কতগুলো নাম আমি নিজে ভুলে গেছি, কিন্তু গোড়ার গোড়ার একটা কথা বলি, এই প্রোগ্রামটা সুদীপ, এটা 2001 অগস্ট, আমি জুলাই মাসের দিকে গোড়ায় গোড়ায় কতগুলো বই নিয়ে, তখন তো আমাদের অবাধ যাতায়াত যখন তখন খুশি, মিতালি তখন সেই দিনটায় পার্টিকুলারলি FM এর ডিউটি রুমে, ওর তখন ডিউটি চলছে, ট্রান্সমিশন ডিউটি চলছে, আমি কতগুলো বই নিয়ে এসে হাজির হলাম, মিতালি দেখ এগুলো এনেছি, এদের কিছু একটা করতে হয়। তার মধ্যে একটা ছিল অনশোলে, পুরো বইটাই অনশোলে, সব কটা ফেলে মিতালি নজর ওটাই, স্বাভাবিক ওটার উপরেই পড়েছে, এই তো শোলে। এইবার আমরা পাতা পাতা উল্টে তুলতে শোলের মেকিং নিয়ে একটা আমাদের প্রোগ্রাম করতে হয়, কিন্তু আমাদের ইচ্ছে হলো বা মিতালির ইচ্ছে হলো আমরা বইটই নিয়ে এখানে বসে, তোমরা কারা আছো যাও তো আমরা এখন প্রোগ্রাম করবো একটু, এইটা তো অমান নয়, তার জন্য সবার আগে সাথীদের অ্যাপ্রুভাল লাগবে। এবার বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, মিতালি তুই বল। আমরা গুটি গুটি গেলাম, সাথীদি যারা দেখেছেন যারা তারা জানেন, সাথীদি আমাকে পার্টিকুলারলি অশোভনকে দেখলেই, সাথীদি না লিখতেন যখন নোট টোট ইত্যাদি বা তার যা লেখার কাজকর্ম ছিল, অফিসিয়াল কাজকর্ম, এরকম করে একবার তাকিয়ে এই উপরের দিকে তাকিয়ে আবার লিখতে শুরু, মানে সামনে যে দুজন আছে তাদের না দেখতে পাই ভালো, কিন্তু মিতালিও তো রয়েছে, ও তো ট্রেক্স, ও তো ট্রান্সপোর্ট এক্সিকিউটিভ, ওর কত পুরো রিপোর্টের উপর সব কিছু দাঁড়িয়ে আছে, ইউটিউব হচ্ছে আকাশবাণী নিউক্লিয়াস, ঠিক আছে, কি মনে করে কোনো মনে করে না, আমি কিছু মনে করি না, মিতালি বোধ হয় কিছু মনে করে না, বলছিলাম কি আমরা
0: ঘন্টাটা মিতালি দিই,
2: হ্যাঁ মিতালি বোঝাচ্ছে, বলছিলাম আমরা

0: লাগি করতে পারি, কিন্তু যদি করতে হয় তাহলে কি শোলে মেকিং নিয়ে একটা প্রোগ্রাম করা যেতে পারে? কবে করতে চাইছিস? কবে করতে চাইছি মানে মাসখানিক টাইম তো দিতে হবে, আর অগস্ট মাসের লাস্টের দিক হলে ভালো হয়। এইবার বললো রেডি হ, রেডি হয়ে আমায় বলবি। এইবার অর্পণ প্রিপারেশন শুরু, কবে শোলে দেখেছি ভুলে গেছি, বই পড়ে তো আমাদের কাজ হয় না মুহূর্ত করে। এবার শোলে কোথায়, তখনকার দিনে ভিসি বিটিসি পিএইচ কোথায়, ইন্টারনেট কোথায়, মোবাইল নেট বলতে আমরা দুটো জিনিস জানি, নেটের মশারি আর যায় নেট দিয়ে মাছ ধরে, এর বাইরে তৃতীয় কোনো নেট আমরা জানতাম না। এইবার মিতালি বললো আমার বাড়িতে একটা ভিসিআর আছে, মিতালির নর্থের বাড়িতে একটা ভিসিআর আছে, শোলের যদি আমরা ভিডিও সিডি নিয়ে এসে আবার দেখতে শুরু করি, আর এই বই দিয়ে পড়তে শুরু করব আর লিখতে শুরু করব, খুব সহজ একটা ব্যাপার।
1: এখানে এখানে একটা কথা বলি, মানে মাসখানেক সময় অগস্ট মাসে আমরা এই জন্য ঠিক করেছিলাম, শোলে রিলিজ করেছি তো 15th August 1975, তো সেই জন্য আমরা ভেবেছিলাম ওই ডেটটা মাথায় রেখে যদি আমরা করি। তারপরে সেই বইটা ছিল ইংলিশে, সেটাকে পুরো হিন্দিতে ট্রান্সলেট করা হলো, সেটাকে বাংলায় করা হলো।
0: মিতালি বাড়িতে যাচ্ছি এবং ভিডিও চলছে, আমরা দেখছি, আমরা সব মানে হাই ফাই দুজন আইএস অফিসার বসে রয়েছে।
1: আমাদের মানে আমরা ভিসিআরতে যে ক্যাসেটটা এনেছিলাম তাতে লেখা ছিল শোলে একটা ডিফারেন্ট এন্ডিং, ওটা কিন্তু আমরা ভাবিনি যে ওটা অসুখ, মানে ওটা যেখানে আমজাদ খান মারা যাচ্ছে, যেখানে ওকে ধাক্কা দিচ্ছে, একটা কিল লাগা রয়েছে সেখানে ওর পিঠটাকে আটকে যাচ্ছে এবং সে মারা
2: যাচ্ছে, মানে সেন্সরে যেটা আটকায়,
1: হ্যাঁ যেটা
2: আটকে গিয়েছিল,
1: যেটা পরে আমরা শুটিং হয়েছিল, ওটা আমি আর সিধু দেখে আমরা জাস্ট একটু ফরওয়ার্ড করে করে যাচ্ছি, সিধু এটা কি দেখলাম রে, বলে চল তো আবার পিছনে যাই। তখন দেখছি আমরা শোলের ওই, আমরা কিন্তু ভাবিনি, মানে আমি শোলের ক্যাসেট এনেছি ওইটা যে ওই ক্যাসেট,
0: ওই আমরা ভাবিনি
1: উইথ ডিফারেন্ট এন্ডিং দেখে আমার তখন
0: কি হয় বলো, দুপুর ব্যাপার মুরগির মাংস ভাত টাত খেয়ে একটা যুক্তিসঙ্গত ঘুম এসেছি, কেউ কিছু বলতে পারবে না যে কেন ঘুমাচ্ছি। এবার ওইটা দেখে মিতালি ভাই আইওট এই দেখ, আমি দেখছিলাম তো দেখে আমার চক্ষু স্থির, এটা আবার কি হলো, এটা ছিল নাকি?
1: এবং তখনকার দিনে ধরো ক্যাসেট থেকে যেগুলো আমরা ডায়লগসগুলো যেগুলো বাজাবো, শোলে তো ডায়লগ ছাড়া হবে না, সেই শনিবার রোববার, তখন আমার বুধবার করে অফে থাকতো যখন আমি ডিউটি রুমে ছিলাম, যে ম্যাক্সিমাম দিন আমি শনি রোববার এসে ওই স্পুলে তখন আমরা ওই ক্যাসেট থেকে সব ট্রান্সফার করছি, হ্যাঁ সব স্পুদে, এবং স্পুদে কি হতো তখন ওই আমরা কাগজ দিয়ে লিখে রাখতাম কাট ওয়ান কাট টু কাট থ্রি, কিউশিট মানে একটার মধ্যে কোনটা আমাদের কাট ওয়ান কাট টু কাট থ্রি এরকম করা থাকতো। আমার মনে আছে যেদিন আমরা প্রোগ্রাম করতে আসছি, 10টা থেকে আমি বেরিয়েছি, বোধহয় আমরা 5:30-6টার সময় লাস্ট আমরা ওই মানে জেরক্সটা করাবো, আমি আর সিদ্ধার্থ তখন আমাদের এমন অবস্থা কেউ একটা টোকা মরলে বোধহয় পড়ে যাবো, এত ক্লান্ত, মানে এত পরিশ্রম হয়েছিল প্রোগ্রামটা পিছনে। এবং এখানে যেখানে তোমরা দুজন আজকে বসে রয়েছে, এখানে আমরা দুজনে বসেছিলাম, ওই দু ঘন্টা প্রোগ্রামের মধ্যে একটা সেকেন্ডও আমরা বসিনি,
0: একটা সেকেন্ডও বসিনি,
1: মানে কোনো সময় আমাদের গান চালাতে হচ্ছে, কোনো সময় এতগুলো তখন জিনিসপত্র, এখন তো কম্পিউটারের মতো নয়, তখন সব স্টুডারে কোনোখান থেকে এই ডায়লগটা বাজছে, কোনোখান থেকে ওই ডায়লগটা বাজছে, কিন্তু প্রোগ্রাম করার পর মনে হয়েছিল যে না মানে সত্যি আমাদের একটা,
0: এবং কতটা পরিশ্রম সাধ্য পুরোটা কিউশিটে যেটা মিতালি বললো লেখা, এবার সেটাকে একটা গান চলছে বা কিছু চলছে, দুটো স্টুডারের মধ্যে একটাকে আবার জানো যে সিস্টেমে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, নয়তো আমরা বললাম গিয়ে সেই যে অমিতাভ বচ্চন তখন মাথুর গানটা বাজাচ্ছিলেন ওই সিনটা বলে ভুল কিউ হলো, বাজ দিয়ে শুরু করলো আসরানির ডায়লগ, এই এইরকম ব্যাপার দাঁড়িয়ে।
3: ইন্টারেস্টিংলি অনেকের মনে থাকতে পারে সেই সময়ে এটা ভীষণ প্রচলিত হয়েছিল, বিভিন্ন সিনেমার অডিও ক্লিপিংস নিয়ে একটা ক্যাসেট বেরোতো, শোলে বেরিয়েছে,
0: ওটা থেকেই করেছি, আমার কাছে রেকর্ড ছিল, রেকর্ড দিয়ে ট্রান্সফার করা তখন ভীষণ সমস্যা ছিল, ও করেছে।
3: এবং যারা আর শুনছেন, যারা এখনকার জেনারেশনে যারা, তারা অনেকেই হয়তো জানেন না যে স্পুল টেপ বস্তুটা কি। স্পুল টেপ হচ্ছে বেসিক্যালি ক্যাসেটের বাবা, হ্যাঁ ক্যাসেটের জন্ম ওখান থেকেই হয়েছিল, তার আগের রূপটা ছিল ওই স্পুল টেপ, মানে হচ্ছে দুখানা বড় বড় চাকা, যে চাকাগুলো দিয়ে রীতিমতো একটা ট্রেন চালানো যাবে, এরকম বড় বড় চাকা নিয়ে তার মধ্যে ফিতে জড়ানো থাকতো, যেটা আনন্দ সিনেমাতে যারা দেখেছেন, আনন্দ সিনেমার মধ্যে স্পুল টেপটা ছিল, এবং ওই স্পুল টেপটা দিয়ে আমাদের প্রথমে এডিট করা হতো আমার যতদূর মনে পড়ছে, এবং আমি দেখতাম মিতালি দি সেখানে এডিট করছে, তারপর ওখান থেকে আমরা শিখেছি স্পুল টেপ করে, এমনও হয়েছে যে বাজাতে গিয়ে অনেক সময় স্পুল টেপের ফিতে ছিঁড়ে গেছে, তো তখন ওটাকে আবার গিট দিয়ে কোনো রকমে আবার জোড়া দিয়ে টিয়ে আমরা এডিট করতাম।
1: স্পুলের কথা মনে পড়লো, অর্পণের রেকর্ডিং ওতে ফার্স্ট টাইম আমি করেছিলাম না?
3: ইয়েস অফ কোর্স, আমি 97 নাগাদ পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 98, কিন্তু তার আগে আমি জোয়ানিতে জয়েন করেছিলাম, জোয়ানিতে আবৃত্তি শিল্পী হিসেবে, তখন তো আমি গ্রামের বাড়িতে থাকতাম। এবার কি হয়েছে, আমি কোনো একটা জায়গায় অনুষ্ঠান করেছিলাম, আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র তো আমাকে বলেছিল

0: শিল্পীরা উঠবে, তার মাঝখানে মাঝখানে একটু কথা বলুন। হ্যাঁ, তো আমি কথাবার্তা বলেছিলাম, তো কলকাতা থেকে দুজন বেতার শিল্পী, তখন লেখা হতো বেতার শিল্পী ব্র্যাকেটে, মানে আর হাইফাই ব্যাপার বেতার শিল্পী, তো এরকম দুজন বেতার শিল্পী এসেছিলেন। এবার পরে একটা গেট টুগেদার হয়েছে, তারা বলেছেন সেদিন তো অনুষ্ঠান বেশ লাগলো, তুমি আকাশবাণীতে কেন কথা বলছো না? আকাশবাণী আকাশবাণী আকাশবাণী বলে আমি হেসে উল্টে গেছি। হ্যাঁ, যাওয়ার পর তিনি আবার ধরে আমাকে বসালেন, বসে বললেন যে না ইয়ার্কি মারছে না, তুমি যাও আকাশবাণীতে গিয়ে কথাটা বলো না, যুবাণীতে যাও, তুমি তো ইয়াং, এখন সবেমাত্র কলেজ পাশ করেছো বা পাশ করতে যাচ্ছ, তোমার যুবাণীতে একটা চেষ্টা করে দেখতে পারো। তো অবভিয়াসলি সে সাহস হয়নি আমার, আমি আর খুব একটা চেষ্টা করিনি। ঘটনা চক্রে মাসখানেক পর তার সঙ্গে আবার দেখা হয়েছে। এবার তিনি বলছে, কবে গিয়েছিলে? আসলে কি যে বলে, আমি যাবো আকাশবাণীতে, এরকম একটা ব্যাপার হলো, আমি কোথাকে আর কি, আমি যাবো আকাশবাণীতে? বলে না, যাবে মানে যাবে, আমাকে পরদিন জানাবে যে তুমি কবে গেছো, কী কথা হয়েছে, নাহলে কিন্তু আমি প্রচণ্ড খেপে যাবো। তো কি হয়, গুরুজনরা যদি খেপে যান তাদের সামলাতে তো সমস্যা হয়, আমি আজও সামলাতে পারি না। তো তার কথা রাখতেই আমি আকাশবাণীতে ঢুকেছি। হ্যাঁ, অনেক চেষ্টা সাহস সঞ্চয় করে গেট দিয়ে যেয়ে ঢুকতে যাব, দেখলাম পণ্ডিত ভিজি যোগ, প্রখ্যাত বেহালা বাদক। হ্যাঁ, বেহালা বাদক, তিনি ফর্সা টকটকে দেখতে, কি সুন্দর দেখতে, সেই পণ্ডিত ভিজি যোগ বেরোচ্ছেন সঙ্গে আরও যন্ত্রপাতির লোকজন। আমি দেখে অ্যাবাউট টান, সোজা উল্টো দিকে দৌড়, পণ্ডিত ভিজি যোগ যেখানে অনুষ্ঠান করছে না, আমি ওখানে ঢুকবো কোন সাহসে? তো তারপরে গিয়ে ময়দানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে থাকার পর এসছে যখন এত দূর থেকে, তাহলে একটু চেষ্টা করে যাই, মানে যাওয়ার হবে, ইজ্জত যাবে যাবে। তো আমি এসে রিসেপশনে কথা বললাম যে আমি একটু যৌবানের লোকজনের সঙ্গে কথা বলতে চাই, আমি কি যেতে পারি? বলে হ্যাঁ যান, ওপরে দোতলায় আছে। তো গেলাম, সেখানে বসেছিলেন এক এবং একমাত্র স্বাতী চট্টোপাধ্যায় এবং তারপর সঙ্গে ছিলেন মিতালি দত্ত। তো আমি গিয়ে বললাম যে আমি আসলে এরকম আবৃত্তির জন্য অডিশন দিতে চাই, অমুক তমুক ইত্যাদি, আমি কি পেতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ, আপনি অমুক করুন তমুক করুন, আমাকে আপনি না, তুমি এরকম করো সেরকম করো ইত্যাদি ইত্যাদি করো। আমি আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, সামহাও ডাক চলে এসছে, আকাশবাণী থেকে ডাক, আবৃত্তি পড়িয়া বাপ রে বাপ। তারপরে যেদিন রেকর্ডিংয়ের ডেট হয়েছে সেদিন এসছেন মিতালি দত্ত আমার রেকর্ডিং করবার জন্য। আমি মাইকের সামনে দাঁড়িয়ে আছি, সে মাইকটা হচ্ছে থান ইট সাইজের, ইটের মতো দেখতে, ওটা দিয়ে মানলে মোটামুটি ভীম ওটা দিয়ে যুদ্ধ করে দুর্যোধনের মাথা ফাটিয়ে দিতে পারতেন যদি মহাভারতে যুদ্ধ করতেন, এত বড় সাইজের একটা গদার টাইপের ইয়েটা মাইক্রোফোন। সেখানে দাঁড়িয়ে আমি খেয়াল করলাম আমার হাঁটু দুটো ব্যথা করছে, কেন কাঁপছে? তো সেটা অনেক সামলে টামলে ঈশ্বরের নামটাম নিয়ে বললাম ঠিক আছে, এবার রেকর্ড করব। তারপর মিতালি দি সে রেকর্ড করলো, এবং রেকর্ড হওয়ার পর প্রথম আমি ফার্স্ট টাইম আমার গলা আকাশবাণীতে গেল, এইটার চরম ব্যাপার। যারা হংসরাজ সিনেমা দেখেছেন, হংসরাজের গান প্রথম যখন রিলিজ করেছিল তখন এবারে সেই অনুষ্ঠানটা শোনবার জন্য প্রত্যেকে যে উদ্বিগ্ন মুখে যেভাবে বসেছিলেন,
1: রেডিওতে গান হচ্ছে, বড় কষ্টে আমি পেলাম, খুঁজে যাচ্ছি, বড় কষ্ট,
0: এক্স্যাক্ট,
1: ওটা রেডিওতে,
0: রেডিওতে বাজছিল। এবং তারপর সেইটা করাবার পর আমি ওরকম করে শুনলাম, দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম আমার গলা গেল আকাশবাণীতে। শুনে মনে হলো ওহ, জীবনে আর কিছু দরকার নেই, চাকরি করি পাবো না, বিগাড়িও থাকবো, কোনো চাপ নেই, কিন্তু আকাশবাণীতে আমার কণ্ঠ গেছে ভাই, আমাকে কে পায় ইত্যাদি। তারপর সামহাও কী করে যেন একবার কি আমাকে বললো যে ওখানে FM বলে একটা বস্তু চলছে, আমাদের ওখানে খুব ভালো ধরতো না। তো এবার সেখানে FM আচ্ছা কীরকম হয়, তারপর চেষ্টা চরিত্র করলো, রেডিওতে তার লাগিয়ে গাছের ওপরে তার লাগিয়েছি, হ্যাঁ, করে ওখান থেকে শুনলাম, আরে বাস ভালো তো, এত সুন্দর কথা বলছে। তো তারপর আমি ওখানে এসে জয়েন করেছি, মানে এসে পরীক্ষা টরীক্ষা দিয়েছি, যেহেতু এক দুবার আকাশবাণী এসেছি, আমার জায়গাটা ভালোই লেগেছে, সব মানুষজন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলেন, কেউ আমাকে দূর করে দাঁড়িয়ে দেননি। তো তারপরে গিয়ে আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপর আমি কী করি, পেয়ে হয়ে গেলাম, আর 98 থেকে আমার অনুষ্ঠান শুরু হয়েছে, মানে তোমাদের পরের বছর থেকে, বেসিক্যালি আমি সেকেন্ড ব্যাচ ছিলাম। এবং তারপর এত বছর অভিজ্ঞতা, এত কিছু, বাই দ্য ওয়ে সকলকে বলে দিই যারা এই মুহূর্তে শুনছেন 107 FM রেইনবোজ, আমরা কিন্তু আজকে কলকাতা বেতারের শতবর্ষ নিয়ে আলোচনা করছি, এবং এই কলকাতা বেতারের শতবর্ষ যখন আকাশবাণী নামটাও হয়নি, শুধুমাত্র রেডিও, রেডিও বলা হতো, সেইটা কিন্তু 100 বছরে পা দিল। এবং এই উপলক্ষে আজকে FM রেইনবোতে রয়েছি আমরা চারজন, আমি অর্পণ, এবং আমার সঙ্গে রয়েছে আমাদের সে আলাপন এবং নমস্কার কলকাতা খ্যাত সুদীপ বসু, যে কিনা আকাশবাণীর স্মৃতি নিয়ে বইও লিখে নিয়েছে, তাছাড়াও আমাদের গানের এনসাইক্লোপিডিয়া নান আদার দ্যান সিধুদা, মানে সিদ্ধার্থ দাশগুপ্ত, এবং আমাদের আকাশবাণী এই মুহূর্তের হেড অব দ্য প্রোগ্রাম, এবং একজন অসাধারণ প্রেজেন্টার মিতালি দি, যাকে

0: আমরা বেসিক্যালি মিতালি দি হিসেবেই বলি, এবং আমাদের তুমি তুই এর সম্পর্ক বেসিক্যালি। তো আজকের এই দিনটা আমরা বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন যে সমস্ত ঘটনাগুলি আমরা প্রেজেন্ট করতে গেলে আমরা বলতে পারি না, আজকে কিন্তু সেই গোপন তথ্যগুলো আমরা সকলের সামনে প্রকাশ করছি।
1: একদমই তাই।
2: অর্পণের একটা কথা তোমায় বলে দিই, অর্পণের প্রসঙ্গ হচ্ছিল তো, অর্পণ খেয়াল থাকতে পারে 2000-এ আমাদের রাতে 9টা থেকে 10টার মধ্যে একটা নতুন চাঙ্ক ইন্ট্রোডিউস হয়েছিল, সেটার নাম হচ্ছে ক্যালাইডোস্কোপ। আমার এই কারণে মনে আছে যে একই সুরে কত গান ওই জায়গাতে এসেছিল, যেটা আমাকে একটু মানে দীর্ঘস্থায়িত্ব দিয়েছিল আকাশবাণী। আচ্ছা, সেই সঙ্গে কতগুলো প্রোগ্রাম আমাদের এসেছিল, যেমন সেরা দশ, শোভন এবং সুপ্রিয় বৃহস্পতিবার অল্টারনেটলি করতো, ও দুটো ও দুটো ঐতিহাসিক পলেশু শশাঙ্ক শশাঙ্ক ঘোষ এসছে না আজকে, একটা চিঠি পড়াকে জাস্ট চিঠি পড়বে, অমুক জায়গা থেকে সুদীপ বসু লিখেছেন, এখন কিশোর কুমারের কণ্ঠে একটি গান শুন, এইটাকে কোন জায়গায় দিয়ে একটা আর্ট তৈরি করে দেওয়া যায়, শশাঙ্ক সেটা দেখিয়ে দিয়েছিল। এছাড়াও একও অনেক, এটা বিবিধ ভারতী কনসেপ্ট আমরা নিয়েছিলাম, এবং শব্দে সুরে আমি ফার্স্ট পার্ট করার পর তুমি তারপর থেকে সেকেন্ড পার্টগুলো করছিলে, সাহিত্য তোমায় দিয়েছিল, আমি একটা পার্ট ভালো করলাম, আমার কেন নেই সেকেন্ড পার্টটা নিয়ে গেল, তুই অসুস্থ হয়ে গেলে কে কী করবে। এইখানে অর্পণ একও অনেক, অর্পণ কালিয়ানি আনন্দী শোন, কালিয়ানি আনন্দী নিয়ে একও অনেক করবে।
1: মানে আমি এই চারজনের মধ্যে জুনিয়র, আমি ঢুকছি 2002 সালে
0: অফিসিয়ালি।
1: তবে হ্যাঁ, একদম ছোটবেলায় ঢুকেছিলাম, তখন গল্প দাদুর আসর করতাম, আমি তবলা বাজাতাম, ব্যাস এই পর্যন্ত। ওটা তারপরে
0: তবলা বাজার নিয়ে আমার একটা গল্প আছে,
1: পরে বলছি। তো এই যে 2002-এ ঢুকলাম, অনুষ্ঠান শুরুর আগে যখন অনুষ্ঠান করিনি, আমাকে তখন ওই সাথী দি, তখন চুপচাপ কি গম্ভীর কি গম্ভীর, তো এরকম এক চোখে লিখতে লিখতে এক চোখে এরকম তাকিয়ে দেখলো, তুই নিচে যা, সিদ্ধার্থ আছে, কনসোলটা কিভাবে করতে হয় ওর কাছ থেকে শিখে নিস। গেলাম আমি, এসে দেখলাম কেউ নেই, শুধু একজোড়া জুতো স্টুডিওর বাইরে রাখা রয়েছে,
3: একটা সবুজ রঙের ব্যাগ,
1: একটা সবুজ রঙের ব্যাগটা তখনও চোখে পড়েনি,
3: একটা চিরুনি, একটা সেফটি পিন, এগুলো সিঁদুর ব্যাগে থাকে।
1: উপরে গেলাম, ঠিক আছে সাথী দি, কেউ তো নেই, শুধু একজোড়া জুতো রয়েছে। তো বলে না, আছে, ভালো করে খুঁজে দেখ। আমি এখানে খুঁজবো কোথায়, তো মানুষ তো ইঁদুর নয়। তো আবার দেখলাম, ভাবলাম কিছু সরকারি অফিসে শুনেছি যে কোট ঝুলিয়ে বাবুরা চলে যেতেন, সেই কোটটা থাকতো মানে বাবু আবার আসবেন, এখানে কিরকম জুতো রেখে যাওয়ার নিয়ম রয়েছে। যাই হোক, সাহস করে একটু উঁকি ঝুঁকি মেরে দেখলাম একজন লোক উবু হয়ে বসে, এই উবু হয়ে বসা কিন্তু যেমন তেমন বসানো, একটা সবুজ রঙের একটা ঝোলা, তার থেকে নানান রকম পুরনো এরকম রেকর্ডার বার করছেন। আমি গিয়ে বললাম, আপনি কি সিদ্ধার্থ দাশগুপ্ত? তাকে কেন? তো আমাকে কনসোলটা শিখিয়ে দিতে হবে, কনসোল কেউ শেখাতে পারে না, ওটা থাকতে থাকতে শিখে যাবে, এরকম আরো কিছু বলেছিলেন। তখন খুব জ্ঞান ট্যাম নিত, তো সিদ্ধার্থ দাশগুপ্ত মানে ঘ্যামা ব্যাপার ছিল। তো তো যাই হোক, আমি বলছি হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই বলে আস্তে আস্তে কেন সবই উনি শিখিয়ে দিলেন, মানে আমাদের সিধুদা, তখন সিদ্ধার্থ দাশগুপ্ত থেকে সিধুদা, আপনি থেকে তুমি, এই এই যে প্রথম শুরুর যে শুরু, এটা কনসোলটাকে নিয়ে যে একটা, এটা পার্ট একটা, এটা যে পরীক্ষা নিরীক্ষা করা যায়, এটা কিন্তু আমি সিধুদার কাছে শিখেছি। আরো একজন কনসোল শশাঙ্ক ঘোষ,
3: আমি বলতে যাচ্ছিলাম শশাঙ্ক মতো কনসোল,
1: মানে আমি যখন নিজে শুনছি, আমি শুধু এটা ফেদার তুলছি নয়, মানে মিক্সিংটাও যে কিভাবে হচ্ছে। আরেকজনের কথাও বলবো, সেই সময় যখন সুমনদা প্রোগ্রাম করতো, তখন অনেকগুলো, তখন কিন্তু রেকর্ডিং ফকর্ডিং এসব ছিল না, কিন্তু 3-4টে একসঙ্গে তুলে সুমন বন্দ্যোপাধ্যায়
0: যেখানে নাটক করতো,
1: লাইভ মিক্সিং করছে কিন্তু সুমনদা। এইভাবে কিন্তু আমাদের এই শোনাটা খুব বড় কথা।
2: আরেকজনের নাম বলো, স্টুডিও কনসোল এবং প্রোগ্রাম প্রেজেন্ট করা, হ্যাঁ, যে আকাশবাণীর মধ্যে থেকেও, আকাশবাণীকে ঘরানার মধ্যে থেকে, ইতিহাসের ঐতিহ্যের মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাবো, সুমন চক্রবর্তী।
1: সুমন চক্রবর্তী
2: কনসোল মানে ফাটানো, শুধু
3: তোমরা কি ওই কনসোলটা পেয়েছিলে যেখানে আমাদের সিডি এবং এলপির জন্য একটাই বাটন ছিল, সিডির সময় আমাদের দিতে হতো মানে ক্যাসেটের জন্য, মানে মানে ভাবা যায় না ওটা, মানে আমরা কিভাবে তখন কাজ করতাম, কনসোলটা একদম ওইভাবে ফাটাং করে ফাটাং করে আওয়াজটা যাবে বলে ভয়েস ফেডারটা নামিয়ে দিতে।
1: এই যে তোমরা বলছো, এই যে প্রযুক্তিগত একটা বিপ্লব চলে আসছে, ধরো 100 বছর আজকে তো আমরা এই উপলক্ষে তো বসেছি, 100 বছরটাকে তো মাথায় রাখতে হবে, 100 বছর আগে কেমন ছিল, কিভাবে শুনতো। আমি শুনেছি আমার দাদু বাবা এদের কাছে যে একটা পাড়ায় একটা রেডিও সেট, যখন যখন খেলা হতো সবাই মিলে যেত রেডিও শুনতে, মানে বিনোদনের আর কোনো মাধ্যম নেই, শুধুমাত্র রেডিও, তখন একটা জানলা আর তখন রেডিও, মানে আমি একটা ছোট্ট একটা ছোট্ট অংশ তোমাদের একটু পড়ে শোনাবো, খুব ছোট্ট অংশ, একটা একটা কি বলবো, রমাপদ চৌধুরী একটা গল্প গর্ব থেকে। তো সে অংশটা হচ্ছে, রেডিওটা হঠাৎ বন্ধ করে দিল অরুণা। রেডিওয়ে তখন মন দিয়ে গান শুনছিলেন তার স্বামী, তিনি তো হতবাক, আরে রেডিওটা বন্ধ করলে কেন? স্ত্রী অরুণা এবার তার স্বামীকে বারান্দায় ডেকে নিয়ে গেলেন। বড় ঘনিষ্ঠ সেই মুহূর্ত, রাতের নিস্তব্ধতা ভেদ করে স্বামী বারান্দায় গিয়ে শুনলেন পাশের বাড়ির রেডিও থেকে যে গানটা ভেসে আসছে তার সাউন্ড আরো ভালো। এবার রহস্য ঝেড়ে ফেলে স্ত্রী তার স্বামীকে বললেন, এই জন্যই তোমাকে বারান্দায় নিয়ে এসেছি, কি সুন্দর সাউন্ড ওদের রেডিওটায়, তুমি কি পারো না এমন একটা রেডিও আমাদের কিনে দিতে?
3: রেকর্ডিংয়ে না মানে কথা মনে পড়ে, যখন আমরা ছায়ালোক করতাম, ও নিশ্চয়ই শুনেছে, ওর রেগুলার লিসনার ছিল, শুনতো। তখন আমাদের বম্বে থেকে, তখন বম্বে, তখন তো মুম্বাই হয়নি, সব শিল্পীদের তখন রেকর্ডিং করা হতো।
0: হ্যাঁ,
3: আশা ভোঁসলে, সেটা তো একটা ঘটনা আমি বলছি। এছাড়া ধরো মানে মানে যাদের সম্পর্কে কোথাও তুমি কিছু পাবে না, জলি মুখার্জি, রূপকুমার রাঠোর, বিজু শাহ, বিশাল দাদলানি, শেখর রফজিয়ানি, হ্যাঁ, নদীম শ্রবণে শ্রবণ, আনু মালিক, কার রেকর্ডিং করিনি? এবং তখন কিন্তু নাম্বার আমাদের কাছে থাকতো না, আমি জাস্ট ওই অন্ধকারে তীর মারার মতো একে ফোন করলাম, ওকে ফোন করলাম, বাড়ি থেকে সমস্ত আমি পুরো ঠিক করতাম, তারপরে এসে আমরা এসডি ঘরে রেকর্ডিং করতাম। এমনও হয়েছে এসডি আমার সাথে, তখন আমরা যখন শুরু করলাম, তখন আমি গোপাল দাকে বললাম, গোপাল দা এরকম আমরা একটা ভাবছি, বলি দিদি করুন কনসার্ট দিয়ে কতটা ভালো হবে, ফোন দিয়ে তো আসবে, তখন তো কম্পিউটার নেই, আমি দেখি না, করে দেখি না। তো বললো ঠিক আছে, আমি গোপাল দা ভীষণ হেল্প করতো। এবং আমার মনে আছে একদিন আমাকে সময় দিল, খুব সম্ভবত নদীম শ্রবণে শ্রবণ, বলতো সকাল 10:00 থেকে। তো ওই সময় আমাদের প্রোগ্রাম মিটিং হয় ঘরটার মধ্যে, আমাদের একটা প্রোগ্রাম মিটিং, আমাদের একটা বিশাল ব্যাপার থাকে যেখানে আগের দিনের প্রোগ্রামের সম্পর্কে আলোচনা করা হতো
0: বিভিন্ন চ্যানেলে, যেগুলো হয় আকাশবাণী বিভিন্ন চ্যানেলে।
3: তো আমি স্যারকে এসে বললাম, স্যার একটা 10:00 রেকর্ডিং আছে, নো প্রবলেম, আমরা অন্য ঘরে রেকর্ডিং করে নিচ্ছি, তুমি করে নাও। এই এই যে মানে বুস্ট আপ একটা থাকে না, এবং সেই রেকর্ডিংগুলো যখন বাজতো, এবং সেই রেকর্ডিংটা কিন্তু আমরা স্কুলেই বাজাতাম, তখন তো কম্পিউটার ছিল না, সেই রেকর্ডিং করার পরে ওটাকে পুরো প্রোগ্রামের মধ্যে দেওয়ার জন্য মানে কতটা করে দেব, এসে এডিটও নিজে করতে হতো, কারণ তখন তো আর হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই। এবং আমি কিন্তু একে দু আমার ট্রান্সমিশন ডিউটি করার সাথে সাথে করছি, আমি যখন ছায়ালোক শুরু করেছিলাম 97 সালে, একদিন আমাকে বললেন যে তুমি হিন্দি জানো, স্টেশন ডিরেক্টর ডেকে বললেন, আলম হ্যাঁ জানি, তো বললো তুমি গান বাজনা গান সম্পর্কে তোমার আইডিয়া আছে না? হ্যাঁ, মঙ্গল বাঁচে দো বৃহস্পতিবার থেকে তুমি ছায়ালোক করবে, একটা নামটা ছিল না তখন HMFM, তুমি 6টা থেকে 7টা 1 ঘন্টা প্রোগ্রাম করবে, তুমি তো শশাঙ্কর সাথে প্রোগ্রাম করছো, তুমি পারবে। আমি মানে ভাবছি যে মানে কি মানে 1 ঘন্টা একটা প্রোগ্রাম করতে হবে সোলো, মানে আমি যখন শশাঙ্কর সাথে করছি আমি শুধু স্ক্রিপ্টটা দেখতাম, শশাঙ্ক যাবতীয় সব কিছু হ্যান্ডেল করতো। তো শশাঙ্ক আমাকে সেদিন ফার্স্ট টাইম হেল্প করছে, আমার মনে আছে আঙ্গুল গোতন ঠকঠক করে কাঁপছে আমার তখন। খুব একটা মজার ঘটনা ঘটেছিল, আমি জানি
0: মজার ঘটনাটা বলবো, কিন্তু তার আগে সকলকে একবার মনে করিয়ে দিই যে সেই সময় আমাদের যে আকাশবাণীর FM যেটা একমাত্র একটা চ্যানেল ছিল, সেই সময় বিভিন্ন মিউজিক কোম্পানি বা বিভিন্ন ধরনের কোম্পানি তারা স্লট কিনতো, স্লট কিনে সেখানে তাদের নিজেদের প্রেজেন্টারকে দিয়ে তারা এখানে শো করতো, অনেকেই ছিল তারা, তার মধ্যে ছায়ালোকের যে টাইমটা এই সময় বোধহয় অন্য কোনো
3: HMFM ছিল, ওরা হঠাৎ বললো যে করবে না, তো 6টা থেকে 7টা, তো মঙ্গলবার বললো, বৃহস্পতিবার থেকে প্রোগ্রাম করলাম। তো আমি ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম দিল শব্দটার সাথে কি কি অ্যাডজেক্টিভ জোড়া যায়, দিল কা টুটনা, দিল কা জোড়না, দিল কা রুঠনা, দিল কা মানানা, মানে এই প্রোগ্রামগুলো মানে আমি কনসেপ্টটা ভাবলাম আর কি। হ্যাঁ, আমার পর আমাদের পরে তখন রাকেশ প্রজ্ঞা প্রোগ্রাম করতো আমাদের আরেকটা স্টুডিও থেকে। তারপরে আস্তে আস্তে রেকর্ডিংগুলো শুরু করলাম, মানে আমার আকাশবাণীতে চাকরি করার সুবাদে আমি বলবো আমি যে কত মানুষের সাথে কথা বলতে পেরেছি, মানে যোগেশ গড়, গুলশান বাবরা, মানে যারা আজকে নেই, স্বপন চক্রবর্তী, স্বপন জগমোহনের, হ্যাঁ স্বপন সেনগুপ্ত, সরি স্বপন সেনগুপ্ত, মানে আমি যখনই আকাশবাণী থেকে বলতাম না, মানে কেউ কোনোদিনও না করেনি। যতীন ললিতকে যখন আমি বললাম, যতীনকে যে আমি মন্দির যতীন সম্পর্কে একটু প্রথমে জেনে নিই তারপরে আপনাকে বলবো, এত খুশি হয়েছিলেন। তখন কিন্তু আমাদের হোমওয়ার্ক করতে হতো, কারণ তখন কোনো আমাদের নেটে কিছু নেই, ন্যাশনাল প্রোগ্রাম নিয়ে বলেছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ডস নিয়ে ইত্যাদি একটা প্রোগ্রাম করে আমাকে এসডি বললেন, সে আমাকে লাইব্রেরি দৌড়তে হয়েছিল, সেখানে বসে 3 দিন বসে সমস্ত বই ঘেটে, আর এখন একটা ন্যাশনাল মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডসের জন্য তুমি জাস্ট একটা ক্লিক করবে তোমার পুরো ডিটেলসটা চলে আসবে। এটা
0: অ্যাকচুয়ালি এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে, একটা সময় আমরা যখন স্কুল টেপে গান বাজাতাম, গান বাজতো আমাদের 78 RPM, 78 RPM মানে হচ্ছে যারা জানেন না তারা তাদেরকে বলে দিই, এটা মোটা টাইপের একটা গালার রেকর্ড মানে রেকর্ড প্লেয়ার থাকতো, সেই রেকর্ডটা মিনিটে 78 বার ঘুরতো, দিয়ে তারপর একটা গান পাওয়া যেত। এবং খুব কম গানই রয়েছে যেটা বড় করে ছিল, যেমন কোনো এক গায়ের বধু, কোনো এক গানের বধু ইপিতে হয়েছিল,
2: না না 78 হয়েছে,
0: 78 হয়েছিল,
2: 78 প্রথম, তারপর ইপি ট্রান্সফার হয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: এই ব্যাপারে সিধুর সাথে কোনো রকম আর্গুমেন্ট করবে না,
2: তখন তো
3: একদম আর্গুমেন্ট করবে
0: গায়ের বধু 1949
2: 78 এর যুগ চলছে।
0: হ্যাঁ,
2: তো পরে যখন 78 বন্ধ হয়ে যায় একটা ভাড়া, তখন বহু গানকে ইপিতে ট্রান্সফার করে দেওয়া,
0: খুব ফাস্ট
2: হয়েছে, হুম হুম
0: হুম, ইপিতে ট্রান্সফার করা হয়েছিল, ইপি মানে এক্সটেন্ডেড প্লে, এবং তারপর এলো লং প্লে মানে যেটাকে এলপি আমরা বলি, তারপর এলো ক্যাসেট, আমরা ক্যাসেটেও কাজ করেছি, আমরা তারপর সিডি এলো, সিডিতেও কাজ করেছি,
3: তারপর ড্যাট আসলো,
0: কি
3: ড্যাট,
0: ড্যাট
3: ড্যাট রেকর্ডার,
0: ড্যাট ইজ রাইট,
3: ড্যাট
0: আমরা সেই ড্যাটেও কাজ,
3: আমাদের এখানে ড্যাট প্লেয়ার ছিল যেখানে তুমি বসে রয়েছে ঠিক তার তলায়, ড্যাট রেকর্ডার ছিল,
0: এখনো জায়গাটা ফাঁকা রয়েছে,
3: টাইমস এফএম ওখানে সে প্রোগ্রাম
2: করতে পারে পর্যন্ত,
3: নেটিয়া প্রথমে ভার্চুয়াল
2: ভার্চুয়াল
3: আছে, তারপরে নেটিয়া, পরে আমি এসে তখন দেখলাম
0: নেটিয়া, মানে এতটা ট্রান্স, আমরা আগে বেসিক্যালি এই এফএমটা জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ ছিল যে যখন আমরা পুরনো ছোটবেলায় আমরা যখন গান শুনতাম, তখন কোনো একটা গান বাজবে তার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম, ওই সময় ওই দিন ওই গানটা বাজবে আর কি, কিন্তু সেই গানের প্রতি আকর্ষণটা অনেক বেশি ছিল। এফএমটা যখন প্রথম এলো তখন এক ফোনই গান, আমি অমুক গানটা শুনতে চাইছি, এবার যারা এখানে ছিল তারা তো কম্পিউটারের গানগুলো রয়েছে, কিংবা পাশেই রয়েছে আমাদের যে সমস্ত রেকর্ড যে লাইব্রেরি, রেকর্ড লাইব্রেরি থেকে দৌড়ে গিয়ে নিয়ে এসে, আচ্ছা ঠিক আছে আপনি শুনুন আমরা নিয়ে আসছি বলে টুক করে গিয়ে নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে গানটা বাজিয়ে দিচ্ছি, সেইটা একটা চরম বিস্ময়ের ব্যাপার ছিল, কী করে সঙ্গে সঙ্গে গানগুলো বাজিয়ে দিচ্ছে। এখন তো এক ক্লিকে অনেক জায়গায় গান চলে
1: আসে। একজনের কথা বলবো, মানে আমাদের এই 100 বছরের পরিবারের অনেকেই তো জুড়ে রয়েছেন, সঞ্জয়ের সে কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না, তখন মানে ওই লাইব্রেরিতে কাজ করতে করতে ওর কান কিন্তু রেডিওতে থাকতো, কেউ একজন শুনতে চাইলো সঙ্গে সঙ্গে,
2: জলিদি তখন তো
1: জলিদি ছিলেন
2: ওখানে বাজতো,
1: করবিদি ছিলেন,
2: সঞ্জয়ের সব থেকে বড় যেটা মুন্সিয়ানা ছিল আমাদের আকাশবাণী কলকাতা কেন্দ্রের, যেটা লাইব্রেরি বলছো মানে রেকর্ডের, সেই লাইব্রেরিতে গিয়ে রেকর্ড কোথায় কি আছে এটা জানা, আকাশের তারা কোথায় কি আছে জানা, এই দুটোর মধ্যে বিশেষ পার্থক্য আছে বলে আমার মনে হয়। এবার সঞ্জয় বলতে পারতো ধরো লং প্লে, এ দিয়ে যত লং প্লে আছে আমি হয়তো খুঁজছি অ্যান ইভেনিং ইন প্যারিস, এখানে শোনা হলো, সঞ্জয় ওখানে ওই তো এ দিয়ে 4 নম্বর ট্যাকের 6 নম্বর এলপিটা হচ্ছে অ্যান ইভিনিং ইন প্যারিস, সঞ্জয় ওইভাবে বার করতে পারত।
0: হ্যাঁ হ্যাঁ,
2: আরও একটা কথা তোমাদের এখানে মনে করিয়ে দিয়ে, এই যে তুমি বললে না একটু আগে বললে তখন এফএম এ একটা চ্যানেল, এই যে মিতালির সঙ্গে যে শোলের প্রোগ্রামটা, সেই সময় একটাই চ্যানেল এফএম, এফএম প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন আপনারা 107 মেগাহার্জ, আমরা এভাবেই বলতাম, ঠিক সেই দিন অর্পণ সুদীপ সেই দিনই এএসএফ এর যে দ্বিতীয় স্টুডিওটা এএসএফ 2 সেইখানে ট্রায়াল ট্রান্সমিশন যাচ্ছে এফএম দ্বিতীয় প্রচার তরঙ্গ, সেপ্টেম্বরে সেইটা চলে আসলো, 2001 সেপ্টেম্বরে চলে আসলো,
0: বলা হতো তখন
2: এফএম 2, এটা এফএম 1 তখন ছিল 100.2 তে চলতো এফএম 2, 2003 যখন আরো বেসরকারি চ্যানেল চলে আসলো
1: তখন কিন্তু নামকরণ হলো
2: এফএম রেইনবো, এফএম গোল্ড,
1: এফএম রেইনবো,
2: এবং ওই ট্রায়াল ট্রান্সমিশন ওইখানে যে দুজন ছিলেন স্টুডিওর মধ্যে মনিটর করতে, তাদের একজনের নাম অয়ন্তিকা ঘোষ, একজনের নাম সুমন বন্দ্যোপাধ্যায়, এদিকে মেকিং অফ শোলে যাচ্ছে, কিছুক্ষণ পর সুমন বাবু দুলতে দুলতে এলাম মিতালি, কি করতে এলি এই শোলেটা দেখবো বলি, এত ভালো ভালো ডায়লগ না, মেহবুবা মেহবুবা গানটা হবি না হবে, মিতালি বললো যাও দিকে আউট হাড়িয়ে দিল রে হল থেকে, বলে সুমন সুমন চলে গেল।
1: শিলুদা এই যে 2003 এটা কিন্তু একটা মানে মোড় ঘুরিয়ে দেওয়া বছর আমাদের এফএম দুনিয়ায়, তাই তো? অনেকগুলো বেসরকারি চ্যানেল এলো, ঠিক আছে, এবং আমাদের আমরা যারা সেই সময় অনুষ্ঠান করছি 2002 থেকে, তাদের কাছে 2003টা একটা চ্যালেঞ্জিং বছর, এটা নিঃসন্দেহে
2: নিঃসন্দেহে,
1: এবং তখন নামকরণ হচ্ছে নতুন নতুন, এবং 2003 পর্যন্ত মানে আজও পর্যন্ত আজ রাতের একটা আলাদা কৌলিন্য ছিলই, এটা কিন্তু আমি এসেও শুনেছি, তুমি আজ রাতে করো মাসে কটা আজ রাতে করো, মানে কেউ বললো 4টে 5টে, ওরা বিশাল ব্যাপার, কিন্তু 2003 এসে প্যারালাল আজ রাতের সঙ্গে আর একটা অনুষ্ঠানও কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠলো, সেটা হচ্ছে নমস্কার কলকাতা, সকাল 7টা থেকে 9টা,
2: তুমি ওটা তো অনেক করেছো,
1: আমি ওটাতে রবিবারের আমার মনে আছে রবিবারে প্রথম করত তখন রিনি, রিনি বিশ্বাস, সকলেই চেনে তাকে, রিনি বিশ্বাসের সঙ্গে সৌগত চট্টোপাধ্যায়, সৌগতদা। তো সৌগতদা কিছুদিন একটু অসুস্থ হয়ে পড়লো, তারপরে সৌগতদার জায়গায় আমি ঢুকলাম। তো সৌমেনদা তখন ছিলেন,

0: সৌমেনদা বললেন তুমি এই মাসখানেক করো। মাসখানেক করার পর রিনি বললো সৌমেনদা একটা রিকোয়েস্ট করবো, বলে আমাদের জুটিটা না খুব জমে উঠেছে, নমস্কার কলকাতাটা সুদীপকে রাখলে কেমন হয়। বলে ঠিক আছে। এই যে ভোরবেলায় বেরোনো, গাড়ি আসছে তখন কখনো সাড়ে তিনটে পৌনে চারটের সময় গাড়ি তুলছে, ভোরবেলায় যাচ্ছে ধর্মতলার মোড়ে, মোড়ে গিয়ে খবরের কাগজ কেনা হচ্ছে গুচ্ছ গুচ্ছ। এখন তো গুগল দুনিয়ার আগে অনেক আমাদের সময়টা, এখন তো গুগলে ক্লিক করলে সব কটা খবরের কাগজ পেয়ে যাচ্ছ। এই যে সেখান থেকে বাঁচা হচ্ছে যে নন পলিটিক্যাল নিউজ যেগুলো যেতে পারে, ইনফোটেনমেন্ট একটা প্রোগ্রাম, কার জন্মদিন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এবং এই যে রবিবারের নমস্কার কলকাতা শুরু করলাম আমি আর রিনি, বছর খানেকের মধ্যে রিনিও ব্যক্তিগত কারণে সরে গেল, তখন রিনির জায়গায় আরো একজন এলো, লেনা দাশগুপ্ত। ঠিক আছে, আমি আর লেনা তখন শুরু করছি। একটা ঘটনার কথা তোমাদের বলি, খুব ইন্টারেস্টিং। আমরা শুরু করলে মানে ঠিক করলাম প্রতিদিন একজন কোনো বিখ্যাত মানুষের ইন্টারভিউ নেব রোববারের সকালে একদম লাইভ, এবং তিনি তখন ঘুম, তাকে ঘুম ভাঙানো হবে অত সকালে। সাধারণত বিখ্যাত মানুষদের তো ঘুম ভাঙে না, একটু আগেই অর্পণ কুমার শর্মা বলছিল তার দশটার আগে ঘুম ভাঙে না, বিখ্যাত মানুষ।
1: না আমি শুধু শুনেই এসেছি সূর্য পূর্ব দিকে ওঠে, দেখিনি কখনো।
0: তো যাই হোক, তো এরকম প্রতি সপ্তাহে কখনো স্বপন বসু, কখনো এরকম অনেকেই আছেন। একদিনে আমরা আগের দিন কথা বলে রেখেছি, যাত্রা শিল্পী বিখ্যাত, তাকে যাত্রা লক্ষ্মী বলা হতো, বীণা দাস।
1: বীণা দাস হতো, ও বাবা।
0: তো বীণাদি বললো হ্যাঁ তুই ফোনে নিস, আমি তখন ফিরবো। তো ফিরবো বলতে যাত্রা করে ফিরবো, আমি তোকে গাড়িতে বসেই তোকে ইন্টারভিউ দেবো, এখন তুই তুই করে বলছেন, খুব স্নেহ করতেন। বীণাদিকে ধরা হলো, বীণাদি প্রায় পনেরো মিনিট এত সুন্দর কথা বললেন, নানান কথা বললেন, সেটা হচ্ছে রবিবারে। ঠিক আছে, তার ঠিক তিন চার দিনের মধ্যে গাড়ি দুর্ঘটনায় ওরকম একটা রাস্তা দিয়ে আসার সময় বীণাদি মারা গেলেন। আমি একটা জিনিস করতাম প্রায় শেষ দিন পর্যন্ত করেছি, মানে আমি রেডিওতে 2018 পর্যন্ত আমি নিজের প্রোগ্রাম রেকর্ডিং করতাম, এই বীণাদির অনুষ্ঠানটা আমি রেকর্ডিং করে রেখেছিলাম। ঠিক তার পরের রবিবার অন্য কাউকে আর ফোন আউট করিনি, বললাম আমাদের সঙ্গে রয়েছেন বীণাদি, বীণা দাশগুপ্ত। অবাক হচ্ছেন, ভাবছেন এই তো কিছুদিন আগে ঘটনাটা ঘটে গেল। বলতে বলতেই আমি ওই আগের সপ্তাহে বীণাদির যে ইন্টারভিউটা সেটা চালিয়ে দিলাম। বিশ্বাস করো এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে, মনে হচ্ছে যেন মৃত্যু এত ক্ষমতা নেই কাউকে কেড়ে নেওয়ার।
2: এই গায়ে কাঁটা দেওয়া কথা বলছে না, আশা ভোসলে যেদিন ইন্টারভিউ করতে গেছিলেন, মানে আমার সিধু আমার সামনে আছে, ওনার আরডি বর্মনের যে খুব ভালো বন্ধু বাদলদা, ওনার বাড়িতে গিয়েছিলাম আমরা। তো জন্মদিনের সময় আমাদের একটা গ্রুপ ছিল আরডি বর্মন গ্রুপ, সেখানে সুমন ব্যানার্জি, গৌতম দাস আর অনেকরা ছিলেন, কৌশিক মৈত্র, সিদ্ধার্থ, আমাদের একটা মানে একটা মিউজিকের ঠেক হতো আর কি। হ্যাঁ
1: একদম, মানে তুমি স্পেশালি আরডি বর্মনের সাংঘাতিক ফ্যান ছিল,
2: মানে
1: আর ভগবান আমাদের হচ্ছে সুরেশ চৌধুরীর সাংঘাতিক ফ্যান।
2: তো সিধু, আমি দুটো ঘটনা বলবো ছোট্ট করে। তারপরে তখন এই প্রোগ্রামটা যখন আমি ভাবছি, তখন উনি বললেন যে এরকম আসলে কি বলতো, মানে প্রোগ্রাম করতে করতে তো অনেক সময় অনেক কিছু স্মৃতি উঠে আসে। যেরকম আমি সলিল চৌধুরী একটা কথা খুব মানে বলছি, তার কারণ হলো ওনার যে উনি রিসার্চ যে করতেন রণবীর নিয়োগী, মনে আছে
1: বাবা?
2: তো রণবীর নিয়োগী একদিন বললো যে মিতাদি তুমি একটু এসো আমার আমার বাড়িতে সিদ্ধার্থের সাথে। তো আমি ডিউটিরুমে ডিউটি করে তখন গেছি, সারা ঘরে রেকর্ড ছড়ানো। তো উনি আমাকে বললেন এই দুটো ধরো, একটা হলো ওই পুমজায় পজিয়ত আরডি বর্মনে একটা তামিল তামিল তামিল তামিল আর একটা চিনি কৃষ্ণ টু তেলুগু। আমি ওই রেকর্ড দুটো চোখেই দেখেনি কোনোদিন, তো আমার তো হাত কাঁপছে। হ্যাঁ, তো উনি বললেন এটা ধরো। তো আমি দেখে আমি ভেবেছি ঠিক আছে ধরলাম, বললো নিয়ে যাবে কি কী করে, আমি না মানে আমি যে নিয়ে নিয়ে যাব মানে কেন নিয়ে যাব, তোমাকে আমি দিচ্ছি।
1: ও মাই গড,
2: মানে ওই দুটো রেকর্ড। তখন আমি সিদ্ধার্থকে তাকিয়ে আছি, সিদ্ধার্থ বলছে কি ভাবছিস, তোকে বলছি যখন তুই কর না। আমি যে কিছু মনে করবে না, আমি তো কোন রকম ভাবে কিছু আনিনি, মানে আমি অবভিয়াসলি ওই দুটো রেকর্ড মানে তখন বিশাল দাম, প্রচুর দাম। তখন আমি বললাম রণবীদা কিছু মনে করবে না, আমি তো সেভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। বললো আমি কি তোমাকে টাকার কথা বলেছি? তখন আমি বললাম তাহলে, বললো আমি বাস থেকে তোমাকে মানে আমাকে তখন বলছে একটি মেয়েকে শাড়ির আঁচল কোমরে গুঁজে ওয়েলিংটন স্কোয়ারের রেকর্ড বাঁচতে দেখেছি।
1: ও মাই গড,
3: তাই তাই
2: আমি কোন মহিলাকে ওয়েলিংটন স্কোয়ারে বসে রেকর্ড বাঁচছি, এবং তখন রেকর্ড কালেক্টররা সবাই আমাকে চিনত।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: ইভেন কি এখন যে মেইন দোকানটা আমি নাম বলছি না, ধর্মতলায় সেখানে গেলে বলতো আবার এসেছো, তোমার কিচ্ছু জিনিসপত্র নেই, মানে ওরা জানতো। এবং আমি যে যে

0: যা আমি কিনবো যেহেতু আমি কালেক্টর ছিলাম, এখন আর করি না, তো ভেতরে চলে যাও, তোমার জিনিসপত্র আছে। মানে প্রত্যেকটা আমাদের কাজই ছিল আমার আর সিঁদুর প্রোগ্রামের পরে, কিংবা শুধু কেন তখন তো তোমাকে গান কালেক্ট করতে হবে, তুমি তো তখন কোথা থেকে পাবে না। তো এই জিনিসগুলো না, এগুলো যে কত বড় পাওনা, মানে আমি দুটো রেকর্ডকে নিয়ে যখন আসছি আমি ভাবছি যে মানে এই এই জিনিসটা আমি মানে এটা আমি কথা বলছি 2000 আগে, মানে তখনই রেকর্ডগুলো কলকাতা শহরে কেউ দেখেনি। তো এই জিনিসগুলো না একদম মানে এটা বিরাট পাওনা, মানে ওনার মতো একজন
1: আজকে যারা ধরো নতুন আরজে হিসাবে জয়েন করছে তারা এগুলো ভাবতেও পারবে না, তারা ওই সিধুদার ওই সবুজ ব্যাগের কথা ভাবতেই পারবে না।
0: তারপরে
2: একটা ওই রেকর্ড তখন মিতালি যে সময়ের কথা বলছে আরডির, আরডি ওই রেকর্ড না অনেকের মাস মাইনেতে কুলোবে না, মাস মাইনেতে কুলোবে না।
0: আমরা যখন কালেকশন করতাম ঠিক তখন,
2: এবং রণবীর দা একটা গুরুদেব মানুষ, একটা গুরুদেব মানুষ, এইভাবেই আমি তোমায় বলছি, ওকে দিয়েছেন আমি এখানে, তুই বল আবার, কিন্তু এখানে একটা অ্যাড করি, আজকে জেনারেশন জানুক, দেখুন আমি তো 2 বছর হতে চললো রিটায়ার হয়ে গেছি প্রোগ্রাম থেকে, যদি কথাই বলি আমি কি করেছিলাম, সুদীপ কি করেছিল, মিতালি কি করেছিল, যদি আমার জেনারেশনের কাছে কোনো মেসেজ না থাকে, বরাবর যখন প্রোগ্রাম করতাম একটা বিশ্বাস করতাম যে কোথাও একটা মেসেজ থাকা দরকার, আর টোটাল এটা রেডিও মাইক্রোফোন, যে যে মিতালিকে আজকে হেড অফ প্রোগ্রাম দেখছো, যে মিতালির সম্বন্ধে শুনছো, আজকে শুনছো, রাস্তায় বেরোলে ফেসবুক খুললেও শুনতে পাবে, যখন প্রোগ্রাম করতো কি করতো না করতো, অ্যাট ফার্স্ট জানো মিতালির মতো মেয়েই হয় না। আজকে এই কথাটা বলতে, আজকে এই কথাটা বলতে আমার কোথাও অসুবিধা নেই, আর রেডিও ম্যানুয়াল কোথাও বলেনি যে তুমি সবসময় বানিয়ে বানিয়ে কথা বলবে।
0: কিন্তু প্রোগ্রাম করতে গিয়ে এত লোকেদের সাথে আলাপ, এবং এই যে এই ব্যাপারটা, হ্যাঁ, বিনোদ সন্থালিয়া যিনি মস্ত বড় রেকর্ড কালেক্টর, হ্যাঁ, তিনি আমার প্রোগ্রাম শুনেছিলেন, এবং তিনি আমাকে একটা রেকর্ড, আমি যখন বললাম যে এরকম আমি একটা প্রোগ্রাম করব কিশোর কুমার উইথ ডিফারেন্ট ফিমেল সিঙ্গার্স লতাশা ছাড়া, বললেও আমি নিশ্চয়ই তোমাকে মানে তোমাকে নিশ্চয়ই আমি দেবো এই ব্যাপারগুলো। তো ওই কথা প্রসঙ্গে আশা ভোঁসলে ইন্টারভিউটা আটকে গেছিল, যেটা হয় আর কি, উইদাউট স্ক্রিপ্ট থাকতে এই অবস্থাই হয় আর কি। তো তো বাদলদা বললেন যে তোমার সাথে কথা হয়ে গেছে, ওনার সাথে তুমি ওনার সাথে কথা বলো, আমি আর সিধু উপরে গেছি এসডি ঘরে, এসডি আমাদের ছেড়ে দিলে তুমি কথা বলো, কেন তখন আমাদের এসটিডি ওখান থেকে করা যেত, আরেকটা নিউজে ছিল। তো উনি বললেন, আমি বলছি হ্যালো, আমি ভেবেছি বোধহয় পিয়ে ধরবে, বলছে হ্যাঁ বলিয়ে মে দাঁড়িয়েছি, আমি আশা ভোঁসলে বলি। আমার এখনো মনে আছে ও আমাকে না কোনি দিয়ে ঠেকাচ্ছে, মিতালি কথা বল কথা বল, আমার গলা চোখ ধুয়ে আমার আমার আমি কোথায় দাঁড়িয়ে আছি কি করছি, মিতালি কথা বল, মিতালি কথা বল, মানে আমি মানে আমি কোনোদিনও মানে আমি ভাবতে পারছি না, মানে আশা ভোঁসলে আমার সাথে কথা বলছে মিতালিজি বলিয়ে। তারপরে আমি কোনো মতে বললাম ম্যাডাম, মানে ম্যাডাম বলবো না, দিদি বলবো না, কি বলবো কিচ্ছু মনে করতে পারছি না। হ্যাঁ আল্লাহ এক ইন্টারভিউ দেনা থা আপসে, তো বলে হ্যাঁ পাজাজি সাহেব, আমি হিন্দিতেই বলছি, হ্যাঁ কেন ওটা আমার সুবিধা হয়, ওটা আমার এক ইন্টারভিউ দেনা থা আপসে, বলে হ্যাঁ পাজাজি সাহেব বাত হো গই হ্যাঁ কোই বাত নেই আপ বলিয়ে কব লেঙ্গে, আমি ঠিক হ্যাঁ বতা দিয়ে যে হাম কাট লেঙ্গে, তো বলে কাল সুবে আ যাইয়ে। আমার মনে আছে আমি আর সিধু নিচে নামলাম, আমি এখনো গায়ে কাটাতে ডিউটি রুমে, দুটো ডিউটি রুমের পাশে বসে গিয়ে হাউ হাউ করে চিৎকার করে আমি কেঁদেছি। কন্ট্রোল রুম থেকে এরা বলছে মিতাদি কি হয়েছে তোমার, কি শরীর খারাপ লাগছে, ওই ফিলিংটা না অর্পণ, মানে মানে তুমি আশা ভোঁসলের সাথে কথা বলেছো, মানে ওটা একটা মানে স্বপ্ন, মানে আমি বলি তো যারা কিশোর কুমার আর ডি বর্মন, মানে আর ডি বর্মন ওদেরকে পরিচালনা করছে, ভিতরে কিশোর কুমার আর আশা ভোঁসলে লতা মঙ্গেশকাররা গাইছে, যেই সিনটা এই এই দৃশ্যটা যারা দেখেছে না তারা ভগবানকে দেখেছে, জানো তো,
1: ট্রুলি ট্রুলি
0: তারা ভগবানকে দেখেছে।
1: মিতালি দি ধরো কিশোর কুমার এলেন তোমার শোয়েতে,
0: হ্যাঁ
1: মানে সেই অভিজ্ঞতাটা কেমন হতো
0: কথা বলতে পারতাম না, যেটা বাপিলারি আমার মনে আছে, আমি এখানে বসা প্রবাল ছিল, বাপিলারি এখানে এসে বসলেন, আমি না শুধু তাকিয়ে আছি, কেন অ্যাকচুয়ালি না এটিস যখন আমি বলছি, যখন আমি মিউজিকটাকে বুঝতে শুরু করেছি তখন কিন্তু আমি আরডি বর্মন থেকে বেশি বাপিলারি শুনেছি, আমি বিবিধ ভারতী শুনতাম, বাপিলারি তখন আমার কাছে, আমি আরডিকে অনেক পরে জেনেছি, মানে সুমন ব্যানার্জি, গৌতম দাস, সিদ্ধার্থ সাথে এখানে এসে, বাপিলারিকে আমি ছোটবেলা থেকে শুনেছি, ওই মানুষটা যখন সামনে বসে আছে না, ওই ফিলিংগুলো না আমি ঠিক বোঝাতে পারবো না, মানে
1: সেক্ষেত্রে কিশোর কুমার হলে তো আরো সাংঘাতিক
0: ব্যাপার,
1: ঘটনা কিন্তু খুব কম কিন্তু আছে, আমিন সাহানি কিন্তু চেষ্টা করে গেছেন কিশোর কুমার খানার জন্য,
2: নাম
1: বলার দরকার নেই, ঘটনাটা হচ্ছে উনি এসে বললেন কিশোর কুমার বলে তুমি অনেক বোর করেছো এই সিটে বসে, তুমি অন্যদিকে বসো, আমি এখানে বসবো,
0: পণ্ডিত
3: ভিজিযোগ এই ঘরটা থেকে এই বাড়িটা থেকে।

0: গৌরী ঘোষ, পার্থদা, অমিয়দা, কুমকুমদি, মিহিরদা, মানে আমরা যে কি সময় পেয়েছি না, মানে ডিউটি রুমটাকে
1: কিন্তু খুব মিস করছি। আকাশবাণীর 100 বছরের নানান ঘটনা তার মাথার মধ্যে যেভাবে ছিল ছিল বলছি, কারণ অনেকে আমাদের
2: সবটা পুরো বিবর্তন অনেকটা দেখেছেন।
0: মানে ওরা যখন ডিউটি রুমে বসে গল্প করতো না, মানে শুধু মানে হা করে তাকিয়ে থাকতাম।
3: আরেকটা জায়গার কথা বলি, শুধু ডিউটি রুম নয়, আরেকটা হচ্ছে আমাদের ক্যান্টিনটা। ক্যান্টিন ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্লেস। আমি বলছি, আমি ধরা যাক এক ছোটবেলা তখন কম বয়সে এসেছি, তো সেকশন নয় আমরা ক্যান্টিনে গিয়ে শুনছি না, প্রচণ্ড চিৎকার হচ্ছে, কথা বলছে, মানে এত কথা বলছে লোকজন। এবং কারা বসে আছেন? একদিকে উর্মিমালা বসু, অলোক রায় ঘটক, সৌমিত্র বসু, বোধহয় স্বরাজ বসু, তারপর বোধহয় শিবদা তুমিও ছিলে,
2: হ্যাঁ
3: শোভনদা ছিল, ইত্যাদি ইত্যাদি, আর অরুণ মুখোপাধ্যায়,
0: মানে
3: কাঞ্চনজঙ্ঘার
0: একদম
3: উনি ছিলেন। সবাই বসে গল্প করছে, আমি দেখে পুরো ব্রহ্মাণ্ড দর্শন হয়ে যাবে আমার মুখ থেকে।
2: অর্পণ, তুমি ক্যান্টিনের কথা বলছো, ক্যান্টিন এবং আমাদের যে বড় স্টুডিও রয়েছে 5-6, এগুলো আমাদের বহু সাবজেক্টের সূতিকাগার। এগুলো এখান থেকে সাবজেক্ট ডেভেলপ হয়েছে। একটা কথা এখানে একটু বলার প্রয়োজন, বলছিলাম না যে কোনো একটা বার্তা থাকতে হয়, সেটা এটাই যে ক্যান্টিনে বসে যে সাবজেক্ট তৈরি। আমার একটা বিষয়তে সুদীপ কিছু বললো, শোভন কিছু বললো, মিতালি দেখতো এটা, আচ্ছা তাহলে ওইটা কর, এটা না এটা যান্ত্রিক হয়ে গেলে হয় না, সবটাই ইন্টারনেট আর হোয়াটসঅ্যাপ নির্ভর হলে হয় না। আমার যারা এখন এই জেনারেশনে প্রোগ্রাম করে, নিশ্চয়ই তারা খুব ভালো করে, ভালো না পারলে এলএম না থাকলে কেউ এই স্টুডিওতে মাইক্রোফোন পায় না, ঠিক আছে, তাহলে হয় না।
3: কিন্তু আমরা ওই সাহচর্যগুলো থেকে অনেক,
2: তোমাকে তোমাকে কতগুলো জিনিস জানতে হবে, এই কথাগুলো আমার আমাদের এখানে এর জন্য বলা না, যারা এখন প্রোগ্রাম করছো তোমরা তোমাদের জন্য স্ট্রেট অ্যাওয়ে তোমাদের জন্য বলা। এক হচ্ছে আমি কোনটা জানি না, তোমাকে এটা জানতে হবে যে আমি কোনটা জানি না, সেইটা আমার যে প্রোগ্রাম এক্সিকিউটিভ আছেন, যে এখন বলে এডিপি, আমাদের টাইমে এএসডি বলা হতো, কনসেন্ট সেকশনে মানে এফএমএ, তাকে বলতে হবে এটা না আমি জানি না, কেন জানি না, আমার কোনটা হলে সুবিধা হয়, আমার সাথে অর্পণ না মিতালি না সুদীপ না শোভন কি সোহিনী কাকে পেলে সুবিধা হয়, এই সব কাজ কখনো দূর থেকে একটা হোয়াটসঅ্যাপ লিখে দিলাম, একটা অমুক করে দিলাম, একটা ওই ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম, হয় না। সামনাসামনি বসে যে আত্মিক যোগাযোগ তৈরি হয়, সেটা দিয়ে সব কিছু তৈরি হয়। আমাদের কালে ওটাই সব থেকে বেশি ছিল
3: না, এবং
2: মিতালি, মিতালি আজকে হেড অফ প্রোগ্রাম, এটাতে সবাই জানে, এবং কোথা থেকে মিতালির যে একটা বিরাট বড় জার্নি আমি সেটা সবাই জানেন, আমি ওগুলো যাচ্ছি না। আমি একটু আগেই বলছিলাম মিতালির মতো ভালো মেয়ে আর একটা হয় না, এটা কেন আমি তোমাকে বলছি, আমার থেকে ভালোটা কেউ জানে না, নো বডি, সব ওপর দেখেছ যে মিতালিদি যখন ট্রেক্স হিসেবে এফএমএ, আর সুদীপ তোর পরশু দিন প্রোগ্রাম রয়েছে কিন্তু তোর কার্ডিউশন দেওয়া হয়ে গেছে, তুই কিন্তু আবার সাবজেক্টটা দিলে, ঠিক আছে, এগুলো যেমন এই অমুক আমাকে কতবার ফোন করে পেমেন্ট পেয়েছিস, কোন মাসে, ও তোর কোন মাসে প্রেম রূপে আমি বলে দেবো,
0: মানে আমি বলছি এখন এখানে পারমিতা দাঁড়িয়ে আছে, ও তো অনেক পরে হয়তো জানতে পারবে, আমি সোমবার সকাল 10টায় করব, মঙ্গলবার রাত 1টা থেকে 2টো দুপুর, মানে পড়তে পড়তে না মানে মাথা গুলিয়ে যেত,
1: ইচ্ছে খাতার মধ্যে অনেকে বিষয় লিখতে,
3: ইচ্ছে খাতার ব্যাপারটা বলি, ইচ্ছে খাতাটা ছিল এমন একটা খাতা যার মধ্যে প্রত্যেকের, ধরা যাক আগামী মাসে অমুক সময় পারবে না, তমুক সময় পারবে না, কিন্তু কিংবা ধরা যেতে পারে যে আমি ছাগল নিয়ে অনুষ্ঠান করব, কিংবা আমি বিদেশ নীতি নিয়ে আলোচনা করব, তো এইসব নিয়ে সে লিখে দিত আর কি। হ্যাঁ, সে মালাক্কা স্ট্রেট নিয়েও বলতে পারে, আবার সে কৃষ্ণদের স্পাইর স্কিল নিয়েও বলতে পারে, সে যেটা নিয়ে আলোচনা করতে চায় আর শো করতে চায় সেটা সে লিখে দেবে, এটা তার ইচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যখন বলা হতো অমুক দিন কটা থেকে কটা, যেন
0: ধরো বুধবার আমি দুপুরে 1টা থেকে 3টে পারবো না, কিন্তু সকাল 10টা থেকে 12টা পারবো, মানে ওটা না মুখস্থ করতে আমার সময় লাগতো,
1: জটিল অঙ্ক,
0: ভীষণ জটিল অঙ্ক, ডিউটি চার্টটা বানানো আমাদের,
2: মনে করো সুদীপ লিখেছে আমি জুলাই মাসে অর্পণের সঙ্গে একটি আলাপন করতে চাই, অমুক কিশোর কুমারকে নিয়ে আমি অর্পণের সঙ্গে অগস্ট মাসে একটি আলাপন করতে চাই, এবার কিছু তো করতে হবে, এইটা আমার এখন বলতে কোনো অসুবিধা নেই, এবার আমি চাই এর পরে একটা নয়াকার সরকারি দিচ্ছি, সকল ওইটা দেখছি, সুদীপ কি লিখেছে, সুদীপকে তো সুস্থ জানতাম, বয়সে আমি জুলাই মাসে অর্পণের সঙ্গে কিশোর কুমারকে নিয়ে আলাপন করতে চাই না, চাই না তো চাই না, এইটা লেখার

0: কোনো মানে
1: দেখো আরেকটা গোপন কথা তোমাকে দেবো,
2: সুদীপ আকাশ দিয়ে পড়লে আমি তো ওটা লিখিনি,
1: আমি নাটা লিখিনি,
2: সুদীপ তুমি এটা লিখেছো যে আছে চাই নাই নাটা কে লিখে দিয়ে চলে
3: গেল, এটা অন্য কারো কীর্তি আর কি,
1: আমি তখন
2: আমি ছাড়া
1: যে লিখেছে সেই তো বলছে এটা সিধুদার কাজ ছিল, সিধুদার আরো অনেকগুলো কম আছে, যখন যখন পুজোর সময় যখন লালবাজারে আমরা যেতাম সেসব ঘটনা পরে বলবা, ঘড়ি এখন 11:54, কিন্তু আরেকটা জিনিস বলি, আমরা তখন সবে ঢুকেছি পাতা উল্টে দেখতাম যে আমার সঙ্গে কেউ কি চায় প্রোগ্রাম করতে একটু দেখি, এবং তাদের মধ্যে কোনো সুন্দরী মেয়ে আছে আমাদের, এইগুলো কিন্তু আমরা দেখতাম,
2: তাদের নাম আমি ইচ্ছে খাতায় লিখে রাখতাম,
1: না না না তোমার সঙ্গে ব্যাপার, ধরো লিখলো, ধরো পারমিতা মুখোপাধ্যায় লিখলো যে আমি সুদীপ বসুর সঙ্গে একটি আলাপন করতে চাই, তখন মনে হয় আমার প্রোগ্রাম করা ওখানেই সার্থক, পারমিতা আমার সঙ্গে অনুষ্ঠান করতে চায়, ঝুমুর আমার সঙ্গে অনুষ্ঠান করতে চায়, এটা বিশাল ব্যাপার,
4: আবার এমনও থাকতো যে অনুষ্ঠান করতে চাই না ওর সাথে আমাকে দেবে না, হ্যাঁ এটাও থাকতো,
0: ইচ্ছে কথা না একটা কলম বানানো হয়েছিল, তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট কি, তোমার কোন বিষয়ের গ্রাজুয়েশন, সৌমেন লিখেছে বিএ, আমি পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি মনে হয় তুই বিয়ে পাস, তুই বিয়ে অনার্স করেছিস, তুই এটা তো মনে হয় কি করে সৌমেন, আমার মনে হয় মানে তুই লিখেছিস বিএ অনার্স মনে হয় মানেটা কি, তুই কি করেছিস, তুই নিয়ে আসিস না, তুই নিয়ে আসিস কি করেছিস, আচ্ছা আমার 5 মিনিট সময় দাও সাদিদি, আমার ঘুরে আছে, তোমার একদিন কি আমার একদিন হয়েছে, তো তোমার একদিন কি আমার একদিন, সুমন লিখেছিল ওর কি কি বিষয়ে ফিল্ড অফ ইন্টারেস্ট, তাতে আমি এক লাইন আরও একটা লাইন জুড়ে দিয়েছিলাম, যা পাই তাই চাই তা সবই তুই ইন্টারেস্ট নাও, পেলেই হলো
4: সামনে বসে আছে অর্পণ, আর একটা কথা আমি বলছি, আমি আর সৌমেনদা তখন FM সেকশনে আলাপন করছে, ও সাতরং তখন নাম হলো,
3: 11:00 থেকে হতো আধুনিক গান,
4: আমাদের তখন মিটিং চলছিল, তা আমরা শুনিনি, ও এটা ডেস্কটা বাজিয়ে গান করেছে,
3: আরে কি হয়েছে, আমার মনে হয় মানে প্রচন্ড এনার্জি ছিল আর কি একটা কথা বলতে বলতে কলেজ ফলেজের ব্যাপারটা নিয়ে বলে আমরা এরকম গান গাইতে বলে আমি 12 বাজে গান গাইছি,
4: এবার তো মিটিং এর পর তো সৌমেনদাকে ডেকে SD খুব বললেন, তো সৌমেনদা বলল কোথায় ও, হ্যাঁ নিচে আছে, তখন ও একটা প্যান্ট পরতো যাতে 50টা প্যাকেট, 15টা পকেট ছিল,
1: 15টা পর্যন্ত গোনা যেত,
4: হ্যাঁ হ্যাঁ এসে দাঁড়িয়ে আছে, আমি চিতে উপরে আয় তোর সাথে কথা আছে, কি হয়েছে,
3: আমি বুঝতে পারছি আমার চাকরি চলে গেছে,
4: তুই উপরে আয় আজকে, সৌমেনদা বলছে যে সৌমেনদা বেশি বকবে না, তুমি আসতে দাও না ওকে, তারপরে তবে ঢুকলো, ও তো দেখি সে দরজার কাটেনের মধ্যে নিজেকে পুরো জড়িয়ে রেখে ঢুকবো
1: মুখটা দেখা যাচ্ছে সব পর্দা দিয়ে মোড়া,
4: পুরো পর্দা দিয়ে মোড়া, তারপরে সে ঢুকলো, তো সৌমেনদা বলে কি করেছো, বললো না আমি তবলা বাজিয়ে গান করেছি, আমার হঠাৎ মনে হলো আজকের থেকে মানে ধরো তুমি 20-25 বছর আগে তুমি আকাশবাণী FM এ তবলা বাজিয়ে তুমি ডেক্স বাজিয়ে গান করছো, মানে এটা কিন্তু অর্পণকে দিয়ে শুরু হয়েছে, আর একটা জিনিস পর্যন্ত কেউ করতে পারেনি,
1: এটা অর্পণ ভুলে গেছে, সেটা হচ্ছে ঢোল এনেছিল একবার, ঢোল মনে আছে কোথা থেকে একটা ঢোল নিয়ে এসেছিল,
3: হারমোনিয়াম সব আমি বাজিয়েছি,
1: না না কোন একটা বাচ্চার ঢোল এনেছিল,
4: ও যে একদম লাস্ট মোমেন্টে, তো মানে ধর রাত্রিবেলা প্রোগ্রাম হচ্ছে 10টা, ধরো তুমি আমরা রাত্রিবেলা যখন প্রোগ্রাম করতাম 11টা সিক টিউন বাজবে, একটা স্পট হয়ে একটা কিছু আমাদের ওই সুইপার যেগুলো সেগুলো আসবে, আমার না হার্ট ফেল হয়ে যেত, মানে অর্পণ আমি সুদীপ আমার দিকে তাকাচ্ছে, মিতা দিদি কোথায় সুইপার কোথায়, হচ্ছে হচ্ছে হচ্ছে 30 সেকেন্ড বাকি, মানে অর্পণের জন্য যে আমার কতবার যে হার্ট ফেল হয়েছে, মানে ও যে
1: ছোট্ট একটা ঘটনা দিয়ে বলি, তখন নমস্কার কলকাতা করছি, অর্পণ দার ফোন এলো, সুদীপ একটু থেকে যাও আমি ফেসে গেছি,
4: হ্যাঁ
1: বৃষ্টিতে ভিজে, এবার তখন সাতরং শুরু হতো সম্ভবত, কটা থেকে
4: 11টা থেকে শুরু হতো, না 11টা থেকে প্রথমে ছিল তো বোধহয়,
1: না তখন গানের ভেলা ছিল সাতরংটা,
4: না গানের ভুলে গেছি, 10টার সময় ইংলিশ প্রোগ্রাম হতো না, আমার যতদূর মনে পড়ছে
1: 11টা থেকে, হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের ওই নিউজ পড়ার জন্য থাকতে হতো 1 ঘন্টা, তা আমি রয়ে গিয়েছি, ঠিক আছে অর্পণ দা আসুক, অর্পণ দা ঢুকলো তখন 11:30, কাক ভেজা, এবার আমি প্রোগ্রাম করে যাচ্ছি 1/2 ঘন্টা, আমি যে কি ব্যাপার বলো, পুরো ভিজে গিয়েছি, মুছে টুছে এরকম এরকম একটা শীতল স্টুডিও, এরকম AC চলছে,
3: মানে বুঝতেই পারছো স্টুডিও হওয়ার আগে ভিজে হয়ে গেছে,
1: হ্যাঁ আর্জে হওয়ার আগে পুরো ভিজে ভিজে অর্পণ, আর্জে অর্পণ নয়, তো এরকম কথা বলতে বলতে দেখো 1 ঘন্টা কোথা থেকেই পার হয়ে গেল, বুঝতে পারছি।

0: ফিরে
1: এসে আমি সুদীপের সঙ্গে প্রোগ্রাম করতে গেলে যে রিহার্সাল করতে হতো এবং সেটা কি সেটা যারা শুনেছেন তখন তারা বোঝেনি, ভেতরেরটা বলবো। ঠিক আছে,
2: ঠিক আছে, মোটামুটি এইটুকু বোঝা যাচ্ছে যে আজকে আমাদের যে আড্ডাটা, আমরা বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন যে সমস্ত কথাগুলো বলছি এগুলো হয়তো অন্যদিন আমরা বলতে পারি না, কারণ আমাদের যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে সেগুলোর জন্য আমরা বলতে পারি না, কিন্তু আজকে সেই গোপন তথ্যগুলো আজকে সকলের সামনে উদ্ভাসিত হচ্ছে আমাদের দুই প্রাক্তন উপস্থাপক সুদীপ বসু এবং সিদ্ধার্থ দাশগুপ্ত ওরফে সিদ্ধুদা রয়েছেন, এবং আমাদের হেড অব দ্য প্রোগ্রাম মিতালী দত্ত রয়েছেন, এবং আপনাদের সঙ্গে আমিও রয়েছি, আমি অর্পণ, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। সো আমরা ফিরে আসছি দু মিনিটের নিউজের পর।
3: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উপলক্ষে মেরা যুব ভারতের উদ্যোগে আয়োজিত কর্মসূচি আগামীকাল দেশজুড়ে পালন করা হবে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার দুটি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কেরালার নতুন নাম কেরালাম করার কথা ঘোষণা করেছে। গতকাল 25 আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। লোকসভায় গত 11 আগস্ট এবং তার পরের দিন রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই বিজ্ঞপ্তি জারি করা হল। এ মাসের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখার বিলে সম্মতি প্রদান করেন। এর ফলে বিলটি আইনে পরিণত হয়। পাঞ্জাব সরকার জানিয়েছে রাজ্যে চিনির যোগানের কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় মজুদ, বিক্রি এবং যোগানের পরিমাণের ওপর নিরন্তর নজরদারি চালানো হচ্ছে। চিনির আকাল নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের এক বৈঠকে সভাপতিত্ব করার সময় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেন, রাজ্যে পর্যাপ্ত চিনির যোগান রয়েছে, কৃত্রিম উপায়ে এর চাহিদা বাড়ানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং মজুদদারির বিরুদ্ধেও সরকার কড়া পদক্ষেপ নেবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার 50 বছরে পা দেবে। বইমেলার আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সঙ্গে যুক্ত হচ্ছে আরও কিছু সংগঠন। এ নিয়ে গত 17 ও 21 তারিখে নবান্নে সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মাদার টেরেসার 117তম জন্মদিনটি উদযাপিত হচ্ছে। আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেসাকে আজকের দিনে দেশ তথা বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে, চলছে শ্রদ্ধা জ্ঞাপনের পালা। এই উপলক্ষে কলকাতার মিশনারিজ অব চ্যারিটি এবং মাদার হাউসে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। আগামী 2 থেকে 3 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বজ্রপাতের হলুদ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
4: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

0: বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: আজকে কলকাতা বেতারের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজকে আমরা একটু আড্ডায় বসেছি এবং আজকে আমরা বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে যেটা সকলে শুনতে পান না সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং বহু পুরনো কথা যখন FM শুরু হয়েছিল বেসিক্যালি আমরা ওই সময়টাকে টার্গেট করেছি যখন আমরা জার্নি শুরু করেছিলাম। প্রথমে একটা FM চ্যানেল ছিল, তারপরে দুটো হলো, FM 1 FM 2 হলো এবং তারপর তো FM Rainbow FM Gold এবং অন্যান্য প্রাইভেট চ্যানেলও চলে এলো ইত্যাদি ইত্যাদি হলো। কিন্তু এই যে গোটা জার্নিটাই জার্নিতে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেক অসাধারণ অনুষ্ঠান হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষকে আমরা পেয়েছি যাদের সাহচর্যে আমরা আমাদের অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করতে পেরেছি। এবং আমরা আকাশবাণীর যে ক্যান্টিনের কথা বলছিলাম, আকাশবাণীর ক্যান্টিন সেটা একটা আমাদের ক্রিয়েটিভ একটা আঁতুরঘর বলা যেতে পারে। সেখান থেকে আমরা বহু মানুষের কাছ থেকে

0: সাহায্য পেয়েছে, আড্ডা দিয়েছে, সেখান থেকে নতুন আইডিয়াস এসেছে। তো সমস্তগুলো নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করছি। ভেবেছিলাম আজকে গান টান শোনাবো, কিন্তু গান নয়, এত গল্প জমা হয়ে আছে যেগুলো আমাদের বলে শেষ করা যাচ্ছে না। সেই জন্য আপাতত আমি অর্পণ রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের প্রাক্তন উপস্থাপক দুজন, একজন হচ্ছে সুদীপ বসু এবং রয়েছেন সিদ্ধার্থ দাশগুপ্ত। হ্যাঁ, সেই সিদ্ধার্থ দাশগুপ্ত মানে গানের এনসাইক্লোপিডিয়া।
1: কিন্তু সিদ্ধুদার কথা যদি ওঠে সবাই গানের কথা বলবে, ফুটবলের কথা বলবে। আমি একদিক থেকে সত্যি খুব লাকি, সিদ্ধুদাকে দিয়ে এমন কিছু প্রোগ্রাম করিয়েছিলাম যেটা মানে কোনোদিন ভুলতে পারবো না, আমি অন্তত ভুলতে পারবো না, সিদ্ধুদা ভুলে যেতে পারে নাও পারে। সেটা হচ্ছে তখন পুজোর অনুষ্ঠান, পুজোর কদিন যে আমাদের কি যেত সেটা আমরাই জানি
0: বলবো। কিন্তু আর একটা কথা বলে নিই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন রয়েছেন, শিজ নান আদার দেন দ্য হেড অফ দ্য প্রোগ্রাম অফ অল ইন্ডিয়া রেডিও কলকাতা, এবং আমাদের প্রাক্তন নয় এখনো বর্তমান রয়েছেন প্রেজেন্টার হিসেবে, এখনো হয়তো খুব বেশি শো করেন না, তুমি বোধহয় করো
2: না,
0: কিন্তু ছায়ালোকে একটা সময় যে নামটা সকলের মুখে উচ্চারিত হতো, সবার ভীষণ প্রিয় ছিল, এবং টোনাল কোয়ালিটি, প্রেজেন্টেশন, জাস্ট স্মার্টনেসটা এবং গান সম্পর্কে যে ইনফরমেশনটা এবং প্রেজেন্টেশনের যে একটা যাকে বলে মানদণ্ড, সেটা সেট করে দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন মিতালী দত্ত।
3: অ্যান্ড খুব গুরুত্বপূর্ণ কথা এটা,
0: এক্স্যাক্টলি।
3: তুমি আমাদের গল্প বলবে, তুমি এই জায়গাটা বলো, এই জায়গাটা বলো,
0: মানদণ্ড তুমি বলো,
3: এই জায়গাটা, এই কারণেই বলবো। তখন বাইরে থেকে খুব আমাদের কাছে সমালোচনা আসতো, বেসরকারি চ্যানেলগুলো 2003 থেকে যেগুলো চালু হলো, আমি তার আগের কথা বলছি, আমাদের কেরিয়ারের গোড়ার কথা বলছি। মিতালী একটু আগে বলছিল যে টাইম স্লট নিয়ে এই FM সেই FM অমুক FM যেগুলো হতো, তাদের কাছে অতটা রেস্ট্রিকশন, বিধিনিষেধ ছিল না যতটা আমাদের ছিল। কিছু লোক বলতে শুরু করলো আমরা ঘুমাই, আমরা ঘুমাই, আচ্ছা ঠিক আছে আমরা FM ঘুমাই, হ্যাঁ ঘুমি ঘুমি কথা বলি, অল রাইট। সেইখানে দাঁড়িয়ে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল, আজকে এগুলো আপনারা সবাই জানুন এবং এই জেনারেশন সবার আগে জানুন কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে আমরা কোনো কোনো জায়গা থেকে, আমরা আকাশবাণীর মধ্যে থেকে, আমরা এখানে বসে একে গালাগালি, তাকে টিটকিরি দেওয়া, ওই সব নয়
0: কখন,
3: কিন্তু আমরা এর আকাশবাণীর মধ্যে থেকে আকাশবাণীর বাইরে বেরিয়ে কি করে যেতে পারি। ফিমেল ভয়েস যত, তারা সবাই গ্রেট ছিল তখন, এখনো ভালো ভালো মেয়েরা প্রোগ্রাম করে ভালো করে, কিন্তু আমরা ওদেরকে আমরা কি করে হিট করে দিতে পারি। প্রথম যে ফিমেল ভয়েস এটা এস্টাবলিশ করে এইখানে বসে, তার স্মার্টনেস, তার স্পিড, তার ডিউটি রুম সামলে, ডিউটি রুম হচ্ছে সাংঘাতিক জায়গা ওই যুগে দাঁড়িয়ে, আজকে ওই তো বাচ্চারা রয়েছে, ছোটরা রয়েছে, ওরাও করে ভালো, কিন্তু তখন সাংঘাতিক। এইবার সেইখানে দাঁড়িয়ে ডিউটি রুম সামলে একটা মেয়ে, শি ওয়াজ ভেরি ইয়ং অ্যাট দ্যাট টাইম, এবং সেইখানে ওইভাবে কথা বলা, তার গতি, তার স্কিল, তার তিনটে ল্যাঙ্গুয়েজ, বাঙালি মেয়ে বাংলায় বলে, ইংলিশ, হিন্দিতে তার নখদর্পণ, ওই নিয়ে বড় হয়েছে, পড়াশোনা করেছে,
2: বাংলাটা নিয়ে আমি একটু পরে বাংলায় প্রোগ্রাম করতে গিয়ে আমি এখনো
3: স্বাভাবিকভাবে একটা বাংলা,
2: আমি কেমন একটা জানি, আমি সিদ্ধার্থের সাথে প্রোগ্রাম করতাম, আমি বলছি বাংলায় মানে কোথায় একটা আমার মনে হয় আমি হিন্দিতে বলছি, আমি ঠিক আছে,
3: কিন্তু ওই যে প্রেজেন্টেশন ওইটা একদম মাইলস্টোন, ওটা ট্রেন্ড সেট করে গেল যে হ্যাঁ আকাশবাণীর মধ্যে থেকে আকাশবাণীকে কোথাও এতটুকু নিচে না নামিয়ে, তার স্বাতন্ত্র্য, তার ইতিহাস, ঐতিহ্য, আভিজাত্যে এক ফোঁটা ধুলোবালি না লাগিয়ে কী করে একটা মেয়ে ওরমভাবে করে যেতে পারে, শুয়ে দিয়েছিল ধরে, ট্রেন্ড সেট, পাশে বসে আমি প্রচুর প্রোগ্রাম করেছি, নট অনলি ওই শোলে অ্যান্ড মেরা নাম জোকার অ্যান্ড থিংস, আপনার মনপসন্দ বলে একটা বাইলিঙ্গুয়াল প্রোগ্রাম চলত, আদার থিংস আরও আছে, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, সোহিনীকে যেমন ম্যাচ করতে একটা দিকে খুব কষ্ট হয়েছে, শি ওয়াজ গ্রেট, শ্যামলী আচার্যকে যেমন কষ্ট হয়েছে, তারুণ তার সাথে ম্যাচ করতে হবে, তো তাহলে এই লোকে বলবে এটাকে কোত্থেকে নিয়ে বসে দিয়েছে আগে ভাই থেকে বার করে, তেমনি অসম্ভব কষ্ট, বোধহয় ম্যাক্সিমাম আমার কষ্ট গেছে ফিট করতে, ফিট করতে, পাশে ফিট করতে, আমরা লাইভ করেছি ভাই, রেকর্ডেড ফেকর্ডেড এটা তখন টেকনিক্যাল অত ব্যাপার সেবার ছিল না, ওর সাথে ফিট করা, মিতালীর সাথে ফিট করা, অসম্ভব ব্যাপার, যেমন তার প্রিপারেশন, যেমন তার ডেডিকেশন, যেমন তার স্কিল, যেমন তার স্পিড, ঘুমোয় আকাশবাণী FM এ বসে, যারা বলতো তাদের ঘুম ছুটিয়ে দিয়েছিল এখান থেকে, মেয়েদের ভিতরে ও ছিল, আর আমরা
1: এই যে ঘুম ছুটিয়ে দেওয়ার কথা বলছো, ঘুম তো আমাদের একটা বড় বিনোদন, হ্যাঁ, তা ঘুমের বিরুদ্ধে তো আমাদের লড়াই, কখন যদি সারা রাত ধরে একটা অনুষ্ঠান করি, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাই, এমন অনুষ্ঠান করতে হবে যেটা কিনা মানুষের সহজাত ঘুমের বিরুদ্ধে জেগে,
3: সেখানে সুদীপ বসু, নির্মাল্য রায় ইতিহাস, সুদীপ বসু, নির্মাল্য রায় ইতিহাস, এটা এটা সারা রাত 100
1: দেখো, এর অনেকগুলো মানে এর এই প্রোগ্রামটা শুরুর আগে যখন আমরা প্রপোজালটা পাঠালাম, তখন কিন্তু অনেকেই বলো না না না না, এ কী করে হয়, সারা রাতকে সারা রাত এইভাবে জাগিয়ে রাখা যায় না, তো তখন সৌমেন দা FM গোল্ডের দায়িত্বে, সর্বর্দি FM রেনবোর দায়িত্বে, তাহলে ঠিক আছে আমরা চেষ্টা করছি,

0: তারপরে সৌমেনদা এবং সর্বরীতি একেবারে লেগেছিলেন, তারা না থাকলে এটা হয় না। তো তখন প্রদীপ কুমার মিত্র ছিলেন আমাদের স্টেশন ডিরেক্টর, তিনি আচ্ছা ঠিক আছে করো সৌমেনদা, সঙ্গে সঙ্গে ওখানে বসেই আমাদের টেক্সট করলেন যে প্রদীপদা রাজি হয়েছেন, তোমরা এবার প্ল্যানিং করো, এমন প্ল্যানিং করো যে যারা ভাবছে, যারা বলছে যে এভাবে হয় না সারা রাত কী প্রোগ্রাম করবে, সেটা যেন তারা ভুল প্রমাণ করতে পারে। ঠিক আছে, তো আমরা শুরু করলাম, রাত 10টার সময় অনুষ্ঠান শুরু হয়েছিল আর একদম ভোর, মানে মহিষাসুর মর্দিনী শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে আমরা ছেড়ে দিয়েছি, তখন বিজ্ঞাপন নিগমন যেত। তাই এই যে শুরু করছি, মানে আমার সঙ্গে প্রথম শুরু করেছিলাম আমি এবং শ্যামলী আচার্য, প্রথম গেস্ট নিপবীতি ঘোষ, তারপরে ময়ূখ মৈনাক, এবং সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে আমি কনসোলে বসেছি ঠিক 9:30, সর্বরীতি ছিলেন, আমি সর্বদিকে কোথাও দেখিনি, মানে উনি একদম ব্যাকগ্রাউন্ডে ছিলেন সব কিছু, ঠিক 10:03 আগে, তুমি জানো ওই সময় মনে হচ্ছে যেন খিদে পেয়েছে, খেতেও পারিনি, সামান্য একটু কেউ চাউমিন এসে মুখে দিয়ে এই খেয়ে নে, কে দিল জানি না, মুখে ঢুকিয়ে দিল। সর্বরীতি ঠিক 2-3 মিনিট আগে এসে বলল, কোনো টেনশন করো না, আজকের দিনটা তোমাদের, তোমরা পারবে, বিশ্বাস করো আমার সামনে। এই এই যে মানে শরীর চলছে না, তখন মনে হচ্ছে এরকম পিঠে ব্যথা, পায়ে ব্যথা, টানা বসে রয়েছি তো 9:30 থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত টানা বসেছিলাম, উঠিনি। সৌমেনদার একটা মেসেজ, মানে ফরওয়ার্ডেড মেসেজ সৌমেনদা পাঠিয়েছেন, মানে সৌমেনদাকে একজন পাঠিয়েছেন, সেটা সৌমেনদা আমাদের প্রত্যেককে ফরওয়ার্ড করেছেন যে তুমি ওদের জানিয়ে দিও আমি কাল সারা রাত অনুষ্ঠান শুনেছি, এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে রেডিওটা বন্ধ করে দিই, ওদের প্রত্যেককে শুভেচ্ছা জানিও, অভিনন্দন জানিও, প্রদীপ কুমার মিত্র।
1: হয় হয়
0: বিশ্বাস করো, তখন কানে আসছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, মানে আমার চোখে জল চলে এসেছে।
2: আমরা সেই দোলের আগের দিন করেছিলাম, মনে আছে?
0: দোলের আগের দিন করেছিলাম,
2: এফএম গোল্ডে করেছিলাম আমরা।
1: এক্স্যাক্টলি, আমাদের কিছুদিনের মধ্যে পূজো আসতে চলেছে এই বাংলাতে, তো যে সময়ে টেলিভিশন মিডিয়া খুব একটা বিষয় ছিল না, তখন একমাত্র এফএমটাই মিডিয়া ছিল, সেই সময় এই পূজোটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আকাশবাণী যেটা শুরু করেছিল, মানে এফএম বেসিক্যালি শুরু করেছিল, সেটা হচ্ছে পূজো পরিক্রমা, এবং তার বোধহয় প্রথম গানটা, মানে টাইটেল সং সুমন
2: শ্রীকান্ত
1: আছে, শ্রীকান্ত
3: আছে, দূরে পায়ে পায়ে চলতে চলতে লাস্টে গিয়ে রং বাহারি সারদ,
0: কাল লেখা জানো তো,
1: সর্বরীতি,
0: এক্স্যাক্টলি
1: সর্বরীতি, কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। আজকে এখানে আমার সুদীপ তো কবেই ছেড়ে গেছে প্রোগ্রাম, আমিও 2 বছর হতে চললো অবসরপ্রাপ্ত, আজকে এই এই তবু আকাশবাণীর মাইক্রোফোনে যে কথা বলতে পারছি, সুদীপ এক জায়গায় দাঁড়িয়ে মানুষকে কোথাও ঋণ স্বীকার করতে হয়, ওই সময় দাঁড়িয়ে যেসব প্রোগ্রাম এক্সিকিউটিভকে পেয়েছিলাম তখন, সর্বরীতি, স্বাতী চট্টোপাধ্যায়, স্বাতীদি,
4: সৌমেনদা,
1: সৌমেন বসু, আমি প্রণবদার নাম ওই জায়গাতে করে দেবো, ভীষণ বন্ধু, একটা বন্ধু হতে হয় বন্ধু, মিতালি একটা টাইম, মিতালি
4: মিতালি
1: এই তোর কালকে কি রেডি করে ফেলেছিস, রেডি করে ফেলেছিস না, আচ্ছা রেডি করে ফেলেছিস, তখনও অতটাই ফাস্ট আমাকে বলতে দে যে রেডি করে ফেলেছি কি ফেলেনি, তাহলে তাহলে রেকর্ড তুলে দিয়ে দে, পরে ফোন করছি।
4: এবং সেই সময়
1: এবং আমি বলবো এখানে যে এই জেনারেশন যারা, এই জেনারেশন যারা আছে সুভায়ন এখন, সে এডিপি বা অনন্যাও এখন এডিপি, এদের কাছে তারা তো অভিভাবক ছিলেন, ছেড়ে দাও, তারা অভিভাবক ছিলেন, তারা কাজকর্ম থেকে আমার থেকে আগে রিটায়ার হয়ে গেছেন, তারা অভিভাবক ছিলেন, এরা তো নয়, এরা এরা অনেক ছোট। যে টলিউডের সংবাদের কথা তুমি বলছো, মিতালি 98 সালের যে প্রোগ্রামের কথা তোমরা, আমরা একটু আগে বলেছি, সেই সময় এরা, যাদের নাম বললাম পরে, এরা হাফ প্যান্ট পরে স্কুলে যেত, কেউ ফ্রক পরে স্কুলে যেত, রাইট? এদের কাছ থেকে, এদের কাছ থেকে যে সম্মান পেয়েছি, আমার শেষ 3.5 বছর সুরের সফর হয়ে গেছে। আমি একটা ইনসিডেন্ট তোমাকে বলি সুদীপ, একটা মুকেশজির প্রোগ্রাম ছিল 3 বছর আগে, মুকেশজির জন্মদিন, আমাকে সুভায়ন বললো যে সিদ্ধার্থদা ঝুমুরদির সঙ্গে, তুমি চিন্তা করো ঝুমুর আমার হাঁটুর বয়সী, সুভায়ন বলছে ঝুমুরদি হাঁটুটা আমার থেকে পরে জন্মেছিল। আচ্ছা এইবার তারপরে যেটা হলো, আমি সুমন করলাম, সুমন ঝুমুর মুকেশ, মুকেশ তো ইয়ারকি ফিয়ারকি ব্যাপার না, একটু হেভি ওয়েট হয়ে যাচ্ছে, আচ্ছা করে দেখেন না, করে দেখেন, করে দেখেন না, এরা আবার সবাইকে

বলে এই তিন চারজন করে দেখেন না, করে দেখেন একটা করে দেখেন। এরপরে এই যে সেট করলো, পরে সেভারেল টাইমস আমি সুমানের কাছে চেয়ে নিয়েছি, সুমান ঝুমকে দেবে কি, দেবলীনাকে দেবে কি, প্রযুক্তিকে দেবে, একদম আমার শেষ পেজ কি, সরিতাকে দেবে। এবং যখন যখন মনে হয়েছে তখন তখন কোথাও সুবায়ন হোক অনন্য হোক ওরা কেউ একটাও কথা বলিনি, হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি, কার সাথে কথা বলছি, পেক্স অলওয়েজ পেক্স, আমরা পেক্সের অর্ডার।

0: প্রোগ্রামের জন্য মিতালিদিকে বললাম, মিতালিদি শুনে বলে খুব ভালো হবে কর রাধার অন্তরে। এবং রাধার অন্তরে বলতে এমন কিছু আমাদের ইতিহাস পুরাণ ঘেঁটে কিছু মহিলা তাদের নিজস্ব যন্ত্রণা ব্যথা সেগুলো ফুটিয়ে তোলা। বিশ্বাস করো ঝুমুর ওই সিরিজটায় যেভাবে নিজেকে মেলে ধরেছিল, কখনো সে বিনোদিনী, কখনো সে শকুন্তলা, এরকম নানান চরিত্রে অসাধারণ।
1: এবং তুমি যেটা করতে
2: এবং সে অসাধারণ স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা তো তখন মানে সুদীপের, সুদীপের স্ক্রিপ্ট মানে অসাধারণ।
1: ওটা ইনফ্যাক্ট সোমেন্দা একবার আমাকে টেনশন দিয়েছিল,
2: কেন
0: স্ক্রিপ্টের বাইরে কিন্তু তুমি গিয়েছো এবং তো নিজেকে বাঁচালে তুমি। না আমি তো স্ক্রিপ্ট খুঁজছি কোথায়, হঠাৎ করে বললো এই যে নন্দী ভৃঙ্গি সৌমেন্দা, তখন শিব পূজোর প্রোগ্রামে গোপানন্দী একটু আগে গোল্ডে প্রোগ্রাম করছিল,
1: সৌমেন্দা তখন পেক্স কাম শিব,
0: গোপা হচ্ছে মা পার্বতী, সৌমেন্দা শিব, নন্দী ভৃঙ্গি, ভৃঙ্গি হচ্ছে রমাপদ পাহাড়ি, নন্দী হচ্ছে
2: রমাপদ, কতদিন পরে কথাটা নামটা মনে হয়,
0: আর ভৃঙ্গি নন্দী হচ্ছে আমাদের কি বলে শিরুদা। তা আমি প্রোগ্রাম করছি, হঠাৎ করে শিরুদার অন্যরকম গলা, শিরুদাকে দু রকম রূপে, একটা খুব সিরিয়াস নমস্কার আপনারা শুনছেন, এটা তখন শিরুদার কাছাকাছি যাওয়া যাবে না, কিন্তু আরেকটা হচ্ছে শিরুদা যখন মুডে থাকবে তখন আমাদের প্রোগ্রাম করা খুব মুশকিল হয়ে যাবে।
1: সে মুডটা থাকে যেমন আমাদের অনির্বাণ মুখোপাধ্যায় ছিল,
0: হ্যাঁ, এবং হঠাৎ করে শিরুদা বলে উঠলো বুঝলে একটা মার্মোসেট হারিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখছি একটা মার্মোসেট আমাদের এই স্টুডিওতে, কি ব্যাপারটা একটু বলো
1: না। এটা হয়েছিল ঠিক সেই সময় চিড়িয়া আলিপুর চিড়িয়াখানা থেকে আটটা মার্মোসেট বাঁদর বিরল প্রজাতির চুড়িয়েছিল, তার সাতটাকে উদ্ধার করতে পারা গেছিল, একটা মার্মোসেট বাঁদরকে উদ্ধার করতে পারা যায়নি। তা আমার কি মনে হয়েছে যে আট নম্বর মার্মোসেটটাকেও পাওয়া গেছে, আমার পাশে বসে আছে, এটা আমি বলে ফেলেছি।
0: আমি ভাবছি এ কি, তো স্ক্রিপ্টটা নিয়ে হঠাৎ করে ধূপ করে একটা আওয়াজ, এই কোথায় আওয়াজ হলো, সৌমেন্দা চুপচাপ বসে আছে মুচকি মুচকি হাসছেন, গোপা নেই, কি হলো, গোপা দেখছি হাসতে হাসতে নিচে লুকিয়ে পড়েছে,
1: তখন আর একটা প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে, করে মনে করলি এটা
2: পড়ে যাওয়া
1: করাবে, এই যে হেড অফ প্রোগ্রাম বললে আবার বললি কেন, এইটা করলে হবে না আমার
2: গানের লড়াই।
1: এইবার শোনো গানের লড়াই, শোভনের না টলিবলি সংবাদ থেকে শোভনের একটা ব্যাপার ছিল, আমরা ওই প্রশ্ন টশ্ন দিতাম, শোভন পুরো ঠিকানাটা যেখানে চিঠি আসবে, তখন তো চিঠি শোভন আমায় দিয়ে বলাবে, তো বলে দাও ঠিকানাটা, আমি অমুক প্রজাতন কেন্দ্রের অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700 একবার 7,01,000 বলে সাদিদির কাছে কী ধোলাই খেয়েছিলাম আমি জানি, আর সাদিদি জানে 7,00,000 কী রে, 7,00,000 কী, 700,00,001 এরকম করে বলবি, আমি সেই তোতা পাখি মুখস্থ করে লিখবে না, টলিবলি সংবাদ প্রজাতন কেন্দ্রের অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700,00,001 অসংখ্য শূন্য বলছি কি না, 700,00,001 এইবার শোভন গুছিয়ে তার মতো। আর ওপরে যে কালিতে চিঠি লিখবেন তার অন্য একটা কালি দিয়ে টলিবলি সংবাদ কথাটা লিখে দেবেন। এবার গানের লড়াই প্রোগ্রাম যখন আসলো তখন ওই সেম কাজ আমাকে অত বড়টা পুরো মুহূর্ত বলতে হচ্ছে, আর ও তো আবার লাস্ট লাইন বলছে কারণ 12টা বাজতে যাবে, যে কালিতে এই পুরোটা লিখবেন গানের লড়াই কথাটা অন্য কালিতে লিখে দেবেন, তাহলে আজ এই পর্যন্ত নমস্কার বলে এবার শোভনও সাইন আপ করবে, আমিও সাইন আপ করবো। আমাদের একজন অ্যানাউন্সার ছিল আমাদের বন্ধু পার্থ, হ্যাঁ পার্থ মুখার্জি, হ্যাঁ এবার পার্থ হয়ে এসছে আমাদের তখন প্রোগ্রাম শেষ, পার্থ আগামীকাল এই চ্যানেলে ওই আমাদের যা যা আছে পুরো দলিল দস্তাবেজ নিয়ে এসে হাজির হয়েছে পড়বে, ঠিক এইখানে সুদীপ যেখানে ওইখানটায় আমি, অর্পণ যেখানে ওইখানটায় শোভন, আর ঠিক পেছনে পার্থ দাঁড়িয়ে রেডি হয়েছে উঠবে। শোভন এবার বলছে, আমি অ্যাড্রেস বলেছি, এবার শোভন বলছে যে কালিতে পুরো ঠিকানাটা লিখবেন গানের কড়াই, যেই বলেছে গানের লড়াই কথাটা লটা এই কটা দিয়ে লকে রিপ্লেস করে দিয়ে ওইখানে ঢুকে গেছে, গানের কড়াই বলা মাত্র আমি চেয়ার থেকে, গোপা গোপা একরকম পড়েছিল, আমি আর এক রকম পড়েছি, হ্যাঁ আমার আর কিছু বলার নেই, আমি গানের কড়াই অনে আর চলে গেছে, আর এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, না না কড়াই তো বলিনি, এইটা করা যাবে না। শোভন নিচে আমাকে এরকম করে এক ঝলক দেখে নিয়ে ফিলার বাজিয়ে দিল, গানের কড়াই টং টং টং টং টং টং টং টং টং টং টং টং টং, গানের কড়াই টং টং টং টং টং টং, ওদিকে পার্থর হাত দিয়ে সব পড়ে গেছে, আমি পতিত, আমি পার্থ এরকম করে নিচু হয়ে আইসুদা আইসুদা এই শোনো না বলে একটা যেটা সেটা এখানে বলা যাবে না, তোমাদের প্রোগ্রামের নাম গানের কড়াই না গানের লড়াই, এইখানে লিখেছে আমি বুঝতে পারি না কেউ কি দেখে না, এইখানে লিখেছে লড়াই, শোভন বলছে কড়াই, এবার

0: মাঝখানে আমি এখন কোনটা বলবো বলো দেখি, তোমাদের প্রোগ্রাম আর লড়াই লড়াই। আরে শোভন তুমি কড়াই বলছো কেন লড়াই, এবার ওটা না আমারও ক্লোজিং যাইনি, আর তো আমাদের ঘাড় ধাক্কা দিয়ে ওখান দিয়ে দাও বলে আর করে দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন গানের লড়াই লড়াই অনুষ্ঠানটি,
1: কনফিউজ হয়ে গেছে নিজেই,
0: ও নিজেই গুলি গেছে কোনটা।
2: লাইভ প্রোগ্রামে এরকম আমাদের বহু অভিজ্ঞতা হয়।
0: শান্তম তার বাড়ি থেকে ফোন করছে, হ্যাঁ শান্ত আমি কে আমাকে ডিও জিনিসছিলেন, আমি বলে দেখো তো কে চাইছে তোমায়, মানে কে শোভনের মতো গলাটা শোনাচ্ছে, শোভনের কোনো বাড়ি গিয়ে আসছে, এখানেই রয়েছে শান্তম বলছি কি হলো শান্তম গানের কড়াই প্রোগ্রাম করছে। শান্তম শুনেছে মানে পৃথিবীতে যত শান্তম আছে সবাই শুনেছে, আর শোভন বাইরে বেরিয়েছে ওই পানের গুঁড়ো চিবিয়ে, এমন গোলমাল করো না সবাই আমাকে পৌঁছতে পারিনি আমরা পরের দিন আকাশবাণী ভবন ময় গানের করাই।
3: এরকম কিন্তু প্রচুর ঘটনা রয়েছে যেগুলো হয়তো শ্রোতাদের কাছে যায় না, কিন্তু আমরা নিপথ্যে যেমন অনেকগুলো অনেকগুলো ঘটনা, একটা ঘটনার কথা বলি যে ওই পুজোর সময় নন্দী ভৃঙ্গি কৈলাস থেকে নেমে এসে শপিং মলে ঢুকে পড়েছে,
0: বলবে
3: হ্যাঁ এটা আমি বলতেই পারি,
0: আগে থেকে শুনে নিস নি
3: মানে ইনস্ট্যান্ট মজা সিধুদার মতন আমি আর কাউকে
2: দেখি, সিধু সেন্স অফ হিউমার মানে ভীষণ,
3: মানে স্ক্রিপ্ট করার দরকার হয়
0: এটা এখন বলছে ওর ওর প্রোগ্রামের সময় তটস্থয়ন করে বোঝায়।
3: হ্যাঁ এবার এবার ওই গোপা বলছে হ্যাঁ রে নন্দী তুই কোথায়, তো সিধুদা বলছে এই তো আমি শপিং মলে, তুই শিগগির আয় বলে এক্ষুনি আমি আমি এক্ষুনি মল ত্যাগ করছি, মানে মল ত্যাগ করছি হঠাৎ করে আবার একটা শব্দ কি গোপা পড়ে গেছে,
0: না না ও কিসব করিয়েছে।
1: তারপরে আমি একটা উদাহরণ দিই, আমাদের সৌমেনদা, সৌমেনদা মাঝে মাঝে প্রচন্ড টেনশন দিত, সৌমেনদা এবং সর্বরে দিয়ে আমার চাকরি অসংখ্যবার বাঁচিয়েছে, অনেকবার চাকরি চলে যেত আমার। তো একদিন আমাকে ফোন করেছে, তোমার চাকরি চলে গেছে, কেন কি করেছি, একজন তোমার নামে কমপ্লেন করেছে, কি কমপ্লেন কে বলে চিন্ময় রায়, আমি বললাম গেছে খোদ চিন্ময় রায় সে আমার চাকরি খেয়ে নিয়েছেন, মানে আমি কি করলাম আমার তো মানে কী কী হয়েছে ব্যাপারটা একটু বলো না, আমি কি গেল কেন বল বলো। তো বললো তুমি কিছু করছো ওখানে রেডিওতে, আমি বললাম কী করেছি, করেছি তো অনেক কিছু সেটা আমি জানি কিন্তু সবগুলো তো বলা যাবে না, না উনি বলছেন যে তুমি গজল একটা অনুষ্ঠান করো, বাই দ্য ওয়ে গজল নিয়ে আমি একটা শো করতাম, তার নাম ছিল শামে গজল,
0: শামে গজল,
2: তারপরে 10টা 10 থেকে হতো না তখন বোধহয়, হ্যাঁ 10টা 10 থেকে হতো,
1: তারপরে কোনটা কিছু ছিল
2: গোল্ডে হতো,
1: গোল্ডে হতো, এবং পরে আমাকে মানুষ দা মানুষ প্রতিম দাস, তো মানুষ দা বললো আচ্ছা তুই তো করছিস রাত্রিবেলা তাহলে তুই শামে গজল কি করে বলছিস, সন্ধ্যাবেলা হচ্ছে নাকি এটা, তাহলে আমি কি করবো, তাহলে বলো তুই লেখ মেহফিলের গজল, ইয়েস গুড আইডিয়া, পরে নামটা চেঞ্জ হয়ে গেছে মেহফিলের গজল, ওই নামেই চলতো, কিন্তু মানুষ দা এবং সোমেন দা কিছুতেই এই শোটা পছন্দ করতেন, কারণ কেন একটা ভালো শো বল না, একদম না, কি হয়েছে আমি সাতরং করতাম এখন উলুর ঝুলুর যাচ্ছে তাই করতাম,
2: অর্পণ সাতরং করতে বসেছে তারপর থেকে ভীষণ আমরা মানে সাবধানে আতঙ্কে থাকতাম একদম,
1: এক্স্যাক্টলি, মানে কি হয় আমি আট দশটা গলা করে যাচ্ছি ইয়ারকি মেরে যাচ্ছি কখন কি করবো আমরা নিজে তো জানি না সবসময়, তো ওটা করতাম, তো ওটা মানুষ দাম এবং সৌমেনদা মোটামুটি একটা মানদণ্ড সেট করে রেখেছিল, আচ্ছা ঠিক আছে। ও এরকমই গজলের শোটা কি হয়েছে, আমি তো গজলের কোনো তথ্য দিই না, গজল হচ্ছে মানে শুনলে লোকজন একটু একটু লেট ব্যাক মানে দাগা খাওয়া ইত্যাদি, তখন আমার জীবনে কোনো দুঃখ টুকু নেই, আমি চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে চোখের জল বার করে নিয়ে তারপর সেই অনুযায়ী স্ক্রিপ্ট করে এরকম করে বলে টোলে হেবি দুঃখ টুকু দিয়ে লোকজনকে শুনিয়েছি, তামো চিন্ময়ের সেটা ভালো লেগেছে, তার আগে পর্যন্ত সৌমেনদা এবং মানুষদা কিছুতেই আমার শোটা করতে দেবে না, না এটা তুমি করবে না, তারপর চিন্ময় রায় বলার পর ঠিক আছে তখন ভালোই লাগছে,
2: অর্পণকে নতুন ভাবে পাওয়া মানে যে সাত রং শুনেছে যখন আমরা, আমি তখন তো রেগুলার প্রোগ্রাম মনিটর করতে হতো, তো মানে অদ্ভুত লেগেছে, তো মানে এইভাবে যে একটা মানুষ নিজেকে ভেঙে নিতে পারে এটা একটা মানে অর্পণের কাছ থেকে আমরা ভাবতেই পারিনি, মানে এতটাই।
1: আর আমি প্রোমো বানাতাম বলে আমাকে কে যেন কি বলতো
3: প্রমোটার, এই নামটা শুধু দিয়েছিল প্রমোটার,
2: প্রোমো মানে
0: যাই প্রোমো বা যাই অর্পণের গলা আমার পাশে গিয়েছিল আই বলে
2: আমি প্রোমোর জন্য কি আমার সাথে অর্পণ একটা ঝামেলা হয়েছিল, অর্পণ
3: এর সঙ্গে
2: প্রোমো বানিয়ে দিসনি আমাকে এফএম গোল্ডে, মনে আছে
1: কিদিনই
2: প্রোমো একটা বানাতে বলেছেন তুই আমার এফএম গোল্ডে প্রোমো বানিয়ে দিসনি,
1: দিন না সরি আরে
2: কি হয়েছিল
3: শনিবার রাত আড়াইটের সময় প্রোমোটা এলো, মানে এই ব্যাপারগুলো হয়েছে।
1: এইটা বলছো, তাহলে আমি একটা গল্প বলি। যেটা হচ্ছে যে মানে সেদিন হচ্ছে নববর্ষের অনুষ্ঠান, ঠিক আছে, আমি ঠিক করেছি শোটা একদম ফাড়াফাড়ি যাবে আর চাঙ্গা যাবে, কোনো রকম লুজ খেলবো না। তো শেষ পার্টটা আমরা বিভিন্ন আইটেম তৈরি করেছি, সেই আইটেমগুলোকে এডিট করে সিঙ্ক করে রেডি করে দেব, এবং 23 মিনিট 56 সেকেন্ড ওইটুকু আমি পুরো রেডি করে নিয়েছি, এবং ওটা একদম যাবে ধরে ঠিক 12টাতে, যাতে ওই হ্যাপি নিউ ইয়ার এরকম বলা হয়। তো তখন আমাদের দেব ছিল, দেব এবার আমি উল্টোর কাউন্ট করলাম, কাউন্ট করে দেখলাম যে ধরে নাও 35-এর একটু আগে, মানে 34 মিনিট 22 সেকেন্ডে যদি আমি ওটাকে চালাই তবে কি ওটা হবে 25, মানে 35, তো যখন 30 বাজে তখন আমার ওটা এডিট করা শেষ হয়নি, ঠিক আছে। ওরা পাগল হয়ে গেছে, এরপরে তো কিচ্ছু হবে না, আমরা কী বলবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড। এবার যখন 32 বাজে তখন আমার বেসিক কাঠামোটা তৈরি হয়েছে, তারপর আমি ওটা দেখে একটা লেভেলটা একটা রেন্ডার মারলাম। রেন্ডার করতে সময় তো লাগবে, 15-20 সেকেন্ডের মতো তো লাগবে পুরো ব্যাপারটাকে সেট করতে, অনেকগুলো বড় ফাইল যেহেতু, আর আমি সেভ করছি ওটা WAV মানে ওয়েব ফাইলে, আর MP3 করলে সাইজটা ছোট। আমি MP3 সেভ করেছি কারণ ওটা ট্রান্সফার হতে সময়টা কম লাগবে, যেহেতু তুলনায় কম। ওয়েব ফাইলে যেটা ধরে নাও 500 MB হবে, সেটা হয়তো এখানে 50 MB-র মতো হবে, ঠিক আছে। আমি ওটাকে MP3 করেছি, এবার তখন বাজে 35 হয়ে গেছে, তখনও ওটা যায়নি আর কি। হ্যাঁ, আমি ওটা নিয়ে জাস্ট দৌড়ে গিয়ে আমি ওই মেশিনে গুঁজেছি, মেশিনে গুঁজে তখন ওটা সেট হতে তো সময় লাগে, কপি হবে তারপর ওটাকে প্লে করা হবে, কাঁটায় কাঁটায় ওই 22-এই আমি ওটা বাজাতে পেরেছি, এবং গিয়ে আলটিমেটলি যখন শেষ হচ্ছে ঠিক 12টাতে হ্যাপি নিউ ইয়ার হয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওইটুকু সময় দেবাশিস, মানে দেব,
2: আমিও ছিলাম,
1: তুমিও ছিলাম,
2: হ্যাঁ সবাই না, মানে আমরা
1: এরকম করছিল আর কি, বুকে হাত দিয়ে বসে পড়েছে, আজকে কি হবে জানি না, কিন্তু এটা আমার অভ্যেস হয়ে গেছিল। এখনো তো তো চাপ নিই না, খুব বেশি চাপ নিতে পারি না,
3: অনুষ্ঠান করতে করতে এই এই যে টেনশন, মানে অর্পণ একরকম টেনশন দিয়েছে, সিধুদার একরকম টেনশন দিয়েছে। সিধুদা কিরকম টেনশন দিত ধরা যাক, এটা কিন্তু অনেকে তোমরা জানো না, মানে কি সাংঘাতিক, মানে ফোচকিমি, আমাদের থেকে সিনিয়র, তো ফোচকিমি শব্দটা ব্যবহার করছি না, কিন্তু সাংঘাতিক ভাবে ধরো পুজোর সময় লালবাজারের দায়িত্বে অনেকে থাকতো,
1: আমিও থাকতাম।
3: আমি 2005 সালে লালবাজারে গিয়েছি এবং ওই প্রথম পুলিশের ডেরায় ঢুকছি, তা তখন অনুপদা ছিলেন পূজোর দায়িত্বে, এই সিদ্ধার্থ তোকে ফোনে ধরবে, এই সিদ্ধার্থ ফোনে ধরবে, মানে কাজ ছিল এটা যে কি সাংঘাতিক। হ্যাঁ তুমি কোথায় দেখো, তোমার সামনে যে পুলিশ অফিসার বসে আছেন তাকে একটু ফোনটা দাও, মানে এবার এই এই যে শিবাশিসদার কথা, শিবাশিস 5টা জায়গার থেকে ফোন করছে এবং শিবাশিসদার পুরো ছুটছে, এবং ওইখানে গিয়ে তখন একটা গুরুগম্ভীর পরিবেশ, সকলে খুব ব্যস্ত। তো আমি বললাম যে সম্ভবত সিধুদা আমাকে বললেন, শোনো তুমি একটা কি অন্যায় করেছো, তোমার কমপ্লেন এসেছে তোমার নামে, এত সিরিয়াস গলা, আমি কি ব্যাপার, আমি তো লালবাজারে বসে আছি, আমাকে কিছু বলেনি, না আমাদের এখানে কমপ্লেন করেছে তোমার নামে, কিছু একটা বলেছে কি, তুমি একটা কিছু প্রশ্ন করেছো না কি, ওমা, তারপর জিজ্ঞাসা করো তোমার সামনে যিনি পুলিশ অফিসার বসে রয়েছেন, আমি না আমার সামনে এই মুহূর্তে কেউ বসে নেই, তারপরে বুঝলাম শিবদা মজা করছে, বাকিটা তুমি বলো কি হয়েছিল।
0: শিবাশিসকে বলছে,
3: শিবাশিসদা
0: আমাদের এখানে
1: শিবাশিস মুখোপাধ্যায় যিনি কবিও বটে, আমাদের প্রেজেন্টার হচ্ছে,
0: ফোনে 3-4টে লাইন, আর শিবাশিস লালবাজারে রয়েছে, ওকে আমি 9টার সময় নেবো কি ওরকম একটা টাইমে, একটা লাইন দেওয়া, লালবাজারের 3-4টে নম্বর আমাদের কাছে, এবার 3-4টে নম্বর তো এক জায়গায় নেই, 3-4টে ল্যান্ডফোন 3-4 জায়গায় আছে, আর শিবাশিস আবার একটা মোবাইল নিয়ে গেছে, প্রথমটা মোবাইল ওকে ধরেছি, শিবাশিস রেডি তো তুমি, হ্যাঁ সিধু রেডি, তুমি দিলেই দিলেই, ঠিক আছে ঠিক আছে, হোল্ড করে থাকো মোবাইলে, লিখে দিয়ে আর একটা নম্বর দিয়ে একটা ল্যান্ডলাইনে ফোন করেছি, যেটা ও তখন দেখেছিল, তার থেকে অন্তত 20 মিনিট দৌড়তে হবে, ওখান থেকে রিসিভ করে যে আকাশবাণী থেকে বলছি আমাদের লোক আছে শিবাশিস মুখোপাধ্যায়, ওকে একটুখানি দেবেন, শিবাশিস মোবাইল নিয়ে ওই দিকে চললো, হ্যাঁ কে বলছো শিবাশিস, হ্যাঁ এই তো একটু আগে তুমি করলে ফোন, আর একবার করলাম, শোনো তুমি রেডি সব দেখে টেকে নিয়েছো তো, অমুক তমুক সব বুঝে, হ্যাঁ বললাম যে বুঝে নিয়েছে, ঠিক আছে ঠিক আছে, এই লাইনটা থাকো হোল্ড করে থাকো, হোল্ড করে থাকো, দেখছি দাঁড়াও দেখছি দাঁড়াও, করতে করতে হুইসপারিং টোন তো না, তাহলে এখানে প্রোগ্রাম যেতে শুরু করবে।

0: অনুদার কেউ আমি আর এক ওটাকে রেখে দিয়ে আর একটা লাইন দিয়ে ধরেছি, তিন চারটে লাইন ছিল কনসোলে, টেলিফোন কনসোলে। এবার ওদিক দিয়ে যিনি ধরেছেন তিনি আবার আর এক প্রান্ত থেকে আবার শিবাশিসকে ওই জায়গায় ডেকেছেন, বারবার ফোন করছে কেন, কে বলছে বলো তো, আমাকে এখন হোল্ড করে শিরু বলছি, আরে তুমি আমাকে শোনো না শোনো না, তুমি এই এইগুলো কিন্তু মাথায় দিয়ে রেখো। আমি মাথায় কি, আমি ফুল বডিতে দিয়ে রেখেছি, তুমি আমাকে কখন দেবে, এই লাইন এই লাইনটাই ধরে থাকি আর এটাই ধরে থাকো। এদিক দিয়ে পুজোর থিম ওপেনিং গান ড্যাং ড্যা ড্যাং ড্যাং ড্যা ড্যাং করতে করতে আর একটা জায়গায় ধরিয়েছি। এবার আবার লালবাজারের লক্ষ্মীবাড়িকে আবার 20 কিলোমিটার দৌড় করিয়ে নিয়ে গেছে। কে বলছো, শিবু বলছে, আমি পাচ্ছি না মাইরি, দৌড় করিয়ে আমি বাড়ি যাবো বলে দিলাম। এবার শোনো না, তুমি তুমি চুপ করো, আমি যা বলবো, আমি জানি আমি পিড়ে গেলে আজকে তোমায় হাত মরা করে দেবো। অনুপদা অনুপদা আমাকে বলছে, শিবাশিস রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি, বলবার জন্য কান্নাকাটি করছে, দেরি করার ছিল। শিবাশিস অনে আর চলে গেল, হ্যাঁ বলছি বলে। এবার দশমীতে চারজন পাঁচজন সব একসাথে ফিরছে, আমি অনুপদাকে বলছি, অনুপদা ফিরতে ফিরতে চারজন একটু নিজেদের আলোচনা করলেন, আমার কাছে চারখানা লাইন আছে, আমি চারজনকে নিয়ে নিই, একটা জায়গায় সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, একটা জায়গায় সুপ্রিয় রায়, একটা গাড়িতে সুমন ব্যানার্জি, আর একটা গাড়িতে আর একজনকে, হ্যাঁ আর একজনকে, চারজনকে দিয়ে চারজন কি দেখছে বলতে বলতে আসবো। এবার একজন একজন করে কানে, প্রথমে সঞ্জয়, যে অপূর্ব একটা দৃশ্য গাড়ি দেখতে দেখতে দেখতে আমি সুপ্রিয়কে ধরে নিয়েছি, সুপ্রিয় সঞ্জয় আছে কথা বলো, সুপ্রিয় ওদিক দিয়ে সঞ্জয়ের মাঝখানে, এই সঞ্জয় এই সঞ্জয় কে দেখছো তো, ও সুপ্রিয় বলো, করতে করতে এবারে সুমনকে ধরেছিস, ধরে আমি কন্ট্রোলে দিয়ে দিয়েছি, সুমন বলছে একটা তালিবর্ষ যোগ করে, সবাইকে নিচ্ছ কখন আমাদেরই নিয়ে নেবে, সবাইকে নিচ্ছে, সুমন তুই অনেক যাচ্ছিস, কি বলছো, আমি যে তাহলে বসছো 1000 টাকার বলছিলাম, না অনেক গেছে, ফিরে আসলে সাদি দিয়ে হিসেবে নেবে, সেটা পরের কথা, তুই জানিস না তোকে এখান থেকে ফোন করা হচ্ছে, সবাই মনে হচ্ছে ওইদিকে ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে ওইদিকে চলে যাচ্ছে, এবার করেছি এইসব হয়েছে।
1: এবং যারা জানেন না বা ভুলে গেছেন তাদের সকলকে মনে করিয়ে দিই যে তখন যেহেতু অন্য কোনো মিডিয়া ছিল না, ফলত পুজো পরিক্রমা একটা সাংঘাতিক জনপ্রিয় অনুষ্ঠান ছিল এবং সেটা প্রস্তুতি প্রায় 1 মাস আগে থাকতে হতো এবং আমাদের একটা অসাধারণ গেট টুগেদার হতো এবং আমাদের যে ভিআইপি রুম ছিল সেই ভিআইপি রুমটা খুলে দেওয়া হতো আকাশবাণী, সেখানে অনুপদা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতেন, অনুপ ঘোষ
2: পুরো ব্যাপারটা হ্যান্ডেল,
1: এবং বহু বছর উনি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন এবং আমরা তখন ছোট এবং আমরা কোন জায়গা থেকে দেবো আর কোন কোথায় কোথায় যেতে হবে, আমাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, আমিও করেছি, এরকম আমাদের সবাইকে করিয়েছেন এবং পুরো ব্যাপারটা প্ল্যানিংটা উনি করতেন, আমরা আলাদা আলাদা টিম তৈরি হতো এবং সেই আলাদা আলাদা টিম আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতাম এবং সেখানকার যে সমস্ত পুজো হচ্ছে তার বর্ণনা বা ওখানকার লোকজনের সঙ্গে কথা বলা ইত্যাদি সমস্তগুলো হতো, তার ফলে কি হচ্ছে অনেক বেশি পরিমাণে লোকজন লাইভ ব্যাপারটা বুঝতে পারতো
2: এবং কি বলতো আমরা সেই বিকেল 5:30-5:30 ঢুকতাম এবং অনুপদা সবাইকে তোদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে বেরোতাম, আমাদের কোনোদিন ঠাকুর দেখা হয়নি কিন্তু কোনোদিন, আমরা পঞ্চমী দিন ঢুকতাম, পঞ্চমী থেকে দশমী আমরা বিকেল 4:00-12:00 আকাশবাণী।
3: দেখো আমার নিজের বাড়িতে দুর্গাপুজো হয়, আমি 2002 সাল থেকে 2016 পর্যন্ত নিজের বাড়ি দুর্গাপূজায় ছিলাম না,
2: এখানে থাকতে হতো,
3: এখানে থাকতে হতো এবং যেদিন ডিউটি থাকতো না সেদিনও থাকতাম, আমরা সবাই কিন্তু থাকতাম, তার সঙ্গে কোনো টাকা পয়সার যোগ নেই,
1: আসলে ভালোবাসাটা রয়ে গেছে,
3: এই ভালোবাসা নিজের বাড়ি।
1: হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের প্রচুর শ্রোতারা শুনছেন, সবার আগে আমি বলি আমাদের সুপ্রিয় দা সুপ্রিয় রায় সেও শুনছে,
0: সুপ্রিয় রায় শোনো 98 সুপ্রিয় ফার্স্ট বছর, আর সুপ্রিয়র যে সাংঘাতিক নলেজ,
1: হ্যাঁ আমি গানের কথা বলছি, সবচেয়ে বড় গুণটা আমার মনে হয় এত সহজভাবে কথা বলে,
0: ও কথা
1: সহজভাবে কথা বলা যায়, ও মাই গড, আমরা শো অফ করার চেষ্টা করি এরকম বলবো অমুক বলবো, সুপ্রিয় তো এত ঠান্ডা মাথা, এত সহজভাবে এত ভালো কথা বলে, এইটা আমাদের কাছে
3: শব্দ চয়ন সুপ্রিয়,
0: আমি সুপ্রিয়র সাথে ছেলেদের মধ্যে অজস্র শত সহস্র প্রোগ্রাম, মা জীবিত থাকাকালীন যতবারই আমি সুপ্রিয় প্রোগ্রাম করে বাড়ি ফিরেছি, মা আমায় বলেছি কোথা থেকে এলি, আমার প্রোগ্রাম ছিল তো আকাশবাণী থেকে, ও তোর আজ প্রোগ্রাম ছিল সুপ্রিয়র না, ছিলি কোথায় প্রোগ্রামটা, এবার সুপ্রিয়র সাথে আমার প্রথম মনে হয় সেটা, সুপ্রিয় একদিন বলছে মিতালি এই সাবজেক্টটা নিয়ে সবাই ভুলে গেছে, একটু আর্ট ফিল্ম টাইপের হয়ে গেছিলো আর কি রেডিওতে, আমার সুপ্রিয় দেখলি ছিল রেকর্ডের যে কভার, কভারের মধ্যে যে ছবি টবি দেয়া থাকতো, যে বিজ্ঞাপনের ভাষা তৎকালীন পুরো যুগটা কিন্তু পাওয়া যেত, এর পাল্লায় পড়লে তো আমার যুগ পাওয়া গেছে আমার, হ্যাঁ তা তো বটেই বলে আবার হাওয়া হলাম আবার একদিন, হ্যাঁ তুমি দেখবে ধরো কেসিদের ওই যে অমুক গানের যে কভার 78 RPM, হ্যাঁ করতে করতে করতে সুপ্রিয় রাজি করিয়ে ফেললো, সুপ্রিয় রাজি করিয়ে ফেললো। সর্বরীদিকে বললাম, সর্বরীদি বললো যে সাবজেক্টের

0: নাম কি হবে, মানে গোল চাকতির মলাট দুজনের মুখ দিয়ে বেরোলো, মলাট মানে কভার, আর গোল চাকতিটা কি আমরা বলে দেবো এখানে। এইবার সুপ্রিয়, তখন মোবাইল নেই, ল্যান্ডলাইন বা এখানে আসলে সুপ্রিয় বোঝাচ্ছে, মিস লাইটের যে রেকর্ডটা, আমার তো লোডশেডিং হয়ে যাওয়ার দুঃখের, আর্টিস্টের নাম মিস লাইট শোনার পরই আমার লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ মিস লাইটের আমি নামটা কি একটা বলেছিল, তারক বালা নাকি, তাকে সবাই মিস লাইট বলতো বা এরকম একটা কিছু, আমি রেকর্ডটা নিয়ে আসবো, তুমি সব নিয়ে এসো, সব নিয়ে এসো। তারপরে আচ্ছা বলছি যে মিস পটলের যে
1: হ্যাঁ
0: কভার, হয়তো পটল মিস পটল শিল্পী, মিস পটল, মিস পটলের ওই মেগাফোন থেকে যে রেকর্ডটা 70 বেরিয়েছিল, পটলটা তখন আমার তুলতেই বাকি আছে। এরপর সুপ্রিয় রটিয়ে দিল পুরো রেকর্ডের কভারে কিভাবে, আর সুপ্রিয় তো সুপ্রিয় ভাই, সুপ্রিয় তো সুপ্রিয়, পুরো রেকর্ডের কভারে যে বিজ্ঞাপনের ভাষা, এই মডেলের রেকর্ড প্লেয়ারে শুনিলে আপনার শ্রুতি শ্রবণ অমুক হইবে তমুক হইবে, সেই যে যুগ পুরোটা, সে তো কথাশিল্পী ওইভাবে তুলে দিয়েছে। আর আমরা সন্ধ্যেবেলার মধ্যে 5 নম্বর স্টুডিওতে পুরো রিহার্সাল করতে ঢুকেছি। এবার সুপ্রিয় মার্কেটে রটি দিয়েছে, আমি নাকি সুপ্রিয়কে বলে, সুপ্রিয় নাকি থেকে থেকে আমায় বলেছে খিদে পেয়েছে খেতে যাই, আর আমি নাকি বলেছি তোমাদের লজ্জা করে না আজ রাতে করবে খেয়ে।
2: সুপ্রিয়র আরেকটা বড় ব্যাপার ছিল, সেটা হলো ইন্টারভিউ নেওয়াটা। ইন্টারভিউ যখন কোনো মানে সুমন চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রিত, অনেক সময় দেখবে আমরা না যখন ইন্টারভিউ নিচ্ছি নিজে কতটা জানি সেটা আগে জাহির করার চেষ্টা করি, মানে ইন্টারভিউয়ার ইন্টারভিউ এই দুটোর মধ্যে কিন্তু তফাত আছে। তুমি শুধু তোমাকে আমি আমি জানতে চাইছি না, আমি কিন্তু শুনতে চাইছি ধরো সুদীপ আজকে গেস্ট, আমি কিন্তু অর্পণকে শুনতে চাই না, আমি সুদীপের কথা শুনতে চাই। হ্যাঁ সেখানে কিন্তু অর্পণের পড়াশোনা কতটা রয়েছে, অর্পণ কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড কিংবা একটা সিঙ্গেল কোয়েশ্চেনই বুঝিয়ে দিতে পারে যে সে সুদীপের ব্যাপারে কতটা জানে। সেখানে কিন্তু বড় কোনো অনেকটা ইতিহাস বলা তার সম্পর্কে, এই জিনিসগুলো সুপ্রিয়র কাছে শেখার মতো ছিল, মানে এত ভালো ইন্টারভিউ নেওয়া, ওটা কিন্তু একটা আর্ট, ওটা একটা আর্ট।
0: কি বলতো সুপ্রিয়র সঙ্গে পাশে বসে প্রোগ্রাম করার সবচেয়ে বড় যেটা সুবিধে, যেটা অনেক থাকে না,
1: কোনো টেনশন নেই,
0: তুমি এত টেনশন নেই, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাকে বাড়ি বসে কষ্ট করেছো, তুমি লাইভ শুনবে আকাশবাণী স্টুডিওর মধ্যে,
1: আরেকটা জিনিস
0: লাইভ শুনবে পাশে বসে, তুমি শ্রোতা কথা বললে অন্য যারা বাইরের শ্রোতা তোমাকে এসে হামলা করে দিয়ে চলে যাবে, ডিস্টার্ব করছো কেন।
3: আমরা প্রেজেন্টার কথা বলতে বলতে সুপ্রিয়দার মেসেজ ঢুকলো, লিখেছে যে পূজো পরিক্রমা আমাদের সময়ের মহালয়া, আর লিখেছে দারুণ জমজমাট, প্রাণ ভরে শুনছি কত কতদিন পরে তোমার সিধুদার মিতালিদির অর্পণের গলা শুনতে পাচ্ছি, এবং সেই টকশোর চিরকেলে জাত।
0: এটা ওই পায়,
2: এটা ওই
0: ওই পায়।
1: আরো একটা কথা, আমাদের প্রেজেন্টারদের কথা বলছি, মানে এখন অনেকে আর যে বলেন, হ্যাঁ এতে আমার ফোনটা পড়ে গেল,
2: কার ফোনটা পড়লো,
1: হাসতে হাসতে আমার ফোনটা পড়ে গেল,
2: অর্পণের কাছে।
3: আগে আমাদের সময় গোপা পড়তো,
0: ফোন পড়ছে,
2: কিন্তু কড়াই কথাটা সেভাবে তো কিছু বলা হয়নি
0: না, কড়াই তো হয়েছে,
2: কড়াই কিন্তু ফোনটা
0: কড়াই দিতে,
2: না না ফোনটা যে পড়লো সেজন্যই বললাম।
0: এটা আচ্ছা ফেলে দিয়েছে
1: সিধুদা, আচ্ছা প্রেজেন্টারদের কথা তো হলো, আমাদের শ্রোতাদের কথা একটু বলি। আমাদের শ্রোতারা প্রথমত বলেনি যে আমাদের এখনকার যে সিস্টেম হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকে অনেক কিছু লিখেছেন, যেমন অমিত ঘোষ লিখেছেন মানিকতলা থেকে যে আকাশবাণীর শতবর্ষে, আকাশবাণী ঠিক নয় তখন কলকাতা বেতার, আকাশবাণীর নামটা অনেক পরে হয়েছে, তো মানে রাম জন্মাবার আগে যেরকম রামায়ণ লেখা হয়েছিল তেমনি আকাশবাণী হওয়ার আগেই কলকাতা বেতার তৈরি হয়ে গেছিল, তো শুভকামনা জানিয়েছেন। এবং আজকে বলছে মিতালিদির FM রাতে 9টা থেকে 12টা শিল্পী উষা উত্থুপ কিনে অনুষ্ঠান করেছিল একটা,
2: আমরা করতে গিয়েছিলাম, আমার সাথে গৌতম গিয়েছিল, গৌতম দাস, এবং সেখানে আমরা ওনার সাথে রেকর্ডিং করি অনেকটা, খুব বেশি আমার অতটা মনে নেই, কেননা ওনাকে নিয়ে নিশ্চয়ই 2 ঘন্টা আমরা প্রোগ্রাম করবো না, কেন আমি হিন্দি গান উষা উত্থুপের তো 2 ঘন্টা করার মতো কিছু নেই, তুই যদি বারদাত আর আডি বর্মন দিয়ে যদি বলিস। হ্যাঁ তারপরে খুব ভালো লেগেছিল উনি শানের ওই সকালে যে থিমটা, যখন সকাল মানে যখন ফার্স্ট স্ক্রিনে দেখাচ্ছে সকাল কতটা ফেরোশাস, সেই যে থিমটা, তো সেটা উনি লাইভ গিয়ে শুনিয়েছিলেন, আডি বর্মনের সম্পর্কে অনেক কিছু বলেছিলেন। আমার আমার যেটা মনে হয় আরও একটা, আমি এরকম বহুদিন পরে আমাকে একজন হোয়াটসঅ্যাপ নাম্বার একজন পাঠিয়েছিল, ফ্র্যাঙ্কো ওয়েজের ইন্টারভিউ, যে আডি বর্মনের ড্রামার ছিল, তো ওর নাম্বার আমি যখন পেয়েছিলাম আমি তখন বললাম যে এরকম আমি তারি দত্তা বল রই হুঁ, তো বলে আপ মেরা ইন্টারভিউ দেঙ্গে কিউ, তাই আমি বললাম যে স্যার বললাম, তাই বললাম স্যার, মানে আপনি বসকে সাথ কাম কে, আর ডি বর্মন কে সাথ কাম কর রে হ্যাঁ আপ স্যার হ্যাঁ স্যার, মানে একদমই মানে, এবং মানে ফ্র্যাঙ্কোভ্যাজ এত লাজুক ছিল, ও ভাবতেই পারেনি যে কেউ আকাশবাণী প্রোগ্রামে মানে ফ্র্যাঙ্কোভ্যাজ কেনে। আমি ওদিন ওই আরডি বর্মানের ইনস্ট্রুমেন্টেশন নিয়ে মানে ওনার মানে ব্যাকগ্রাউন্ড সং, স্পেশালি ওর টাইটেল মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো মানে আরডি বর্মানের যেটা সব থেকে বড় ব্যাপার সেটা, তো এই জিনিসগুলো না ফ্র্যাঙ্কোভ্যাজ তারপরে কিছুদিন পরে মারাও গিয়েছিলেন, তারপরে ধর

0: হেমন্ত ভোসলেকে আমি ইন্টারভিউ করেছি, হেমন্ত ভোসলে মানে এই জিনিসগুলো তো তুমি নেটে কোথাও পাবে না। হেমন্ত ভোসলেকে বলেছিল যে আশা ভোসলে নে কাহা থা, ও পাইলট ছিল, তো বললো যে মমি ম্যা ফিল্ম ইন্ডাস্ট্রি মে ঘুসনা চাহতা হো, তো বলেছিলেন তুম পাইলট হো, প্লেন ক্র্যাশ হোগা এক বার মরোগে, লেকিন আগর ফিল্ম ইন্ডাস্ট্রি মে ঘুসোগে তো রোজ মরোগে। কিন্তু সেটা ও কিন্তু আকাশবাণী থেকে খাইয়াম, কার সাথে আমি কথা বলিনি, মানে কেউ বাকি নেই, মানে শ্রেয়া ঘোষাল থেকে আরম্ভ করে কুমার শানু থেকে আরম্ভ করে যত রকম যতগুলো নতুন আর্টিস্ট আছে সবার ইন্টারভিউ, উত্তম জগদীশের উত্তম সিং, মানে এগুলো ভাবাই যায় না। হ্যাঁ, কবরস্থান ছবির গান, হ্যাঁ ভুল ভুলাইয়া সাইয়ে জীবন, তুমি নিশ্চয়ই জানো
1: ওইটা ওইটা যেটা খুব বেশি বেশি পাগল।
2: বিসিকালি আকাশবাণী এমন একটা প্রতিষ্ঠান ছিল সেই সময়টাতে, এখনো, যে আকাশবাণীর নাম শুনলে প্রত্যেকে সেই সম্মানটা দিতেন,
0: এবং
2: আমরা ব্যক্তি হিসেবে যতটা না জনপ্রিয়, আকাশবাণীর নামটা শুনলে সবাই একবার, আজকে শশাঙ্কদের গল্প বলছিলেন যে এরকম অনেক মানুষ আছে যারা একবার ওই গেটটা ছুঁয়ে প্রণাম করে বেরিয়ে চলে যান, তারা হয়তো আসেন
0: বা আসবেন না।
3: শিরুদার কথা তো বলেছি, জুতো মানে এটা তার কাছে মন্দির, জুতো বাইরে রেখে শিরুদা, আমাদের কাছে স্টুডিও, শিরুদার কাছে মন্দির।
0: আমরা যখন প্রোগ্রাম স্টার্ট করতাম কনসার্টটাকে একবার মাথায় একটুখানি শুয়ে নিতাম।
1: ফ্র্যাঙ্কো ভাইস যেটা মিতালি মোনা ড্রামার, কিন্তু কুইকাও বাজিয়েছিলেন।
0: হ্যাঁ, কিন্তু আমি আমি আমার কথার কথা বলছি। হ্যাঁ,
1: কুইকা কোনটা, মাছের কাটা, খোপার কাটা, ওটা ফ্র্যাঙ্কো ভাইস।
0: আলমবাজার থেকে সব্যসাচী, কতগুলো নাম আমাদের খুব কম ছিল, স্মৃতি মেদুরে একজন ভদ্রলোক আসতে 90 বছর, প্রথম ফোনটাই ওনার থাকবে।
3: দেখো এই পূর্ণেন্দু চক্রবর্তীকে নিয়ে আরেকটা, তিনি রবিবারের আলাপন করছি, তখন আলাপনে বেশ কিছু আমি অনুষ্ঠান করেছি রবিবারের, তো পূর্ণেন্দু চক্রবর্তী আমি তো রেকর্ডিং করতাম, উনি লাস্ট ফোনটা করেছেন ওই আলাপনে রবিবারে, তো তার কয়েকদিনের মধ্যে উনি মারা যান। একেবারে বিনাদির অভিজ্ঞতা, সেটাও আমি পরের রোববার চালিয়েছিলাম আপনার, আমি এইভাবে শুরু করেছি যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সল্টলেক থেকে পূর্ণেন্দু চক্রবর্তী, যারা শুনছেন নাকি তিনি চলে গেলেন, নমস্কার আমি সল্টলেক থেকে পূর্ণেন্দু চক্রবর্তী বলছি, রেকর্ডেড ভয়েস গত রবিবারের, এই রবিবারে মানুষটা নেই।
2: সেটাই
3: আসলে এমন অনেক ছবি যে ছবিগুলো এখন তো প্রযুক্তির যুগ, একেবারে হাতে গরম ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের সময় তো ছবি পাওয়া যেত না। একটা একটা ছোট্ট কথা তোমায় বলে আমি অর্পণের কাছে চলে যাব, পূজোর সময় দশমীর দিনে কিন্তু সেরকম ভ্যারাইটি ছবি কিন্তু হতো না, এই ঠাকুর বিসর্জন হচ্ছে এইভাবে। 2007 সালে আমি দেখছি যে ঘাটে রয়েছি তার পাশে একটা শ্মশান রয়েছে, তখন ওই এখন যেটা উঠে গেছে কাঠামো ধরার জন্য কিছু বাচ্চা লাভ দিত একেবারে, আমি তার ইন্টারভিউ করেছি, এবার সে তাকে দেখছি ওই তখন শীত শীত পড়ছে এরকম, মানে খালি গায়ে একটা হাফ প্যান্ট পরে সে কাঠামো ধরছে, তার গায়ে কাটা উঠছে, পাশে চিতা জ্বলছে, ওই চিতার আগুনে না সেঁকে নিচ্ছে গাটা। বিশ্বাস করো সিধুদা, আমার হাতে তখন তো এই ক্যামেরা ফিট করা মোবাইল তখন জন্ম হয়নি, আমি ছবিটা তুলতে পারিনি, আমি মুখে ওইভাবেই বলছি আর ও খুব সহজ একটা ইন্টারভিউ দিচ্ছে, মনে হচ্ছে তখন মৃত্যু বলে কিছু হয় না, সবটাই জীবন, যে চিতাটা জ্বলছে সেটাও একটা জীবনের অঙ্গ।
1: এখান থেকে তখন বন পলাশি বাজেনি, সাগরে মিশলে নদীর মরণ নাহি হয়,
3: আমরা তো বাইরে ছিলাম যখন ঢুকলাম, তখন অনুপ দা আমাকে জড়িয়ে তোলেন, তুই জানিস না তুই কি,
1: আমি জানি জানি,
0: একটা ইন্টারভিউ কথা বলবো আমি তখন হিন্দি সেকশনে, ড্রাগস ইন্টারন্যাশনাল ডে অফ মানে ড্রাগ এগেইনস্ট ড্রাগ ট্রাফিকিং যেটা থাকে, তো সেটা বলে একটা ফিচার করতে হবে, তো ঠিক আছে নতুন ফিচার করছে, তো আমি গেলাম, আমি ড্রাগ সেন্টারটা নাম বলছি না, ওখানে গেলাম এবং আমাদের ওই ছোটো একটা নাগরা আর একটা নিয়ে আমি একাই গিয়েছিলাম, তখন তো আমাদের ওই এত ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট এত ক্যাজুয়াল তো ছিল না, সিধু বোধ এটা জানে না তখন অনেক আগে, তারপরে আমি ঢুকেছি সেটা রিয়েলি ড্রাগ সেন্টার মানে ড্রাগ অ্যাবিউজদের, এবং বিশ্বাস করবে না মানে এত নোংরা আমি কোনো দিনও দেখিনি, কিন্তু উনি বললেন যে মানে আমাদের কত রকম অভিজ্ঞতা হয়, তখন বললো যে আগার আপকো ইন্টারভিউ লেনা হ্যাঁ আপ ইহি পে খড়ে হোক ইন্টারভিউ দেঙ্গি,
2: ওকে
0: মানে দেখানোর জন্য, আচ্ছা আমি ইহি পে খড়ে হোক ইন্টারভিউ দেঙ্গি, সে চিৎকারটাও আমি রেকর্ডিং করেছিলাম, ওইটা সবটাই নিয়ে এসেছি, তারপরে বললো যে ড্রাগ পেডলারের ইন্টারভিউ আছে নেবে, আনলাম দেগা বলে হ্যাঁ, দেখি এরকম একটা হাফাতা এরকম গেঞ্জি পরা একদম টিপিক্যাল চেহারা, আমি ভাবছি আমি বাড়ি অব্দি যেতে পারবো তো, মানে আমি সে প্রোগ্রামটা করছি, তো বললো কুছ কাটেঙ্গি তো নেই, দেখি আমি আকাশবাণী সে আয়ে হ্যাঁ আগে আপ এসা কুছ বলিয়ে नहीं अगर मैं बोधम देखिए आपका इंटरव्यू दे रहे हैं आप तो

0: आप तो समझ ही सकते हैं, आप सुन लीजिएगा प्रोग्राम को, বলল তখন পুরো ইন্টারভিউ দিত, ড্রাগ প্যাডলা ইন্টারভিউ। তখন অমিত চক্রবর্তী ছিল, তো আমি সবটা করিয়ে নিয়ে আসলাম। তো আমি তাকে বলতাম, তখন তো দেখো এখনকার মতো তো নয়, তখন একটা কিছু যাওয়ার আগে আমাকে 10 বার চিন্তা করতে হচ্ছে যে আমরা কী নিয়ে প্রোগ্রাম করব। তখন বললো যে খুব ভালো মিতাদি করো করো তুমি। তারপরে সে রানা আছে, রানা বসু, তখন এফএম করতো, ওকে ডাকলাম, ওকে বললাম তুই একটা আমাকে একটা মানে এমন একটা দিয়ে যে একটা ড্রাগের একজন অ্যাডিক্ট সে যখন চিৎকারটা করছে তার যখন ওই নেশাটা অ্যাডিকশনটা যখন বাড়ছে অসাবধানে, ও দুদিন লাগিয়েছে মানে পুরো কাট কাট কাট কাট করে আমি ওটা পুরো রেকর্ডিং করেছিলাম, এবং তার জন্য কোনো রেমুনারেশন কিচ্ছু নয়। রানা বলতো তুই কী চাইছিস বল, আমি এটা দিয়ে আমি শুরু করবো, মানে চিৎকারটা একদম প্রথম থেকে একদম শেষ অবধি যাবে, তারপর আমি ওই প্রোগ্রামটাতে আসবো। তো এই ধরনের অভিজ্ঞতা না মানে
1: সত্যি তাই, এবং আমরা

0: কিন্তু যারা লিসেনার ছিল, যারা কল করতেন, কলার ছিলেন, তাদের অদ্ভুত টেকনিক ছিল, তারা কি করে কি করে যেন পেয়ে যেতেন। এবং সামান্য কিছু লোকজন, মুষ্টিমেয় লোকজন তারাই মেইনলি পেতেন, তার জন্য অন্য অনেকের প্রচন্ড রাগ ছিল।
1: আমরা বলতাম যে যারা গতকাল প্রোগ্রামে এসেছেন আজকে আসবেন না, অন্যদের সুযোগ করে দিন। কিন্তু
2: এরকম একটা মজা ছিল, কোনো একটা বিশেষ বাটন চিপ দিলে ওই ধরো 2 2 4 3 7 9
1: নাম্বারটা এখনো মনে আছে না?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা ডায়াল হয়ে যেত,
0: হ্যাঁ কন্টিনিউয়াস,
2: সেটা এখন আর নেই।
3: এবং ডায়ালিং কিছু একটা ব্যাপার,
2: এটা একটা কিছু
3: ছিল। এফএম এর প্রথম ফোন নাম্বার কি?
2: কাকা
3: এফএম এর প্রথম ফোন নাম্বার
2: এটা কি 2 2 4 3 7 9 2?
1: না, তার আগে ছিল একটা, কোথায়
3: ওটা ছিল,
1: একটা ছিল 2 2 4 8 8 0 8 5, ওটা তো ওল্ড ছিল, ওটা পরে এসেছে
3: 2 1 4 3 0,
1: হ্যাঁ 2 2 1 4 3 0, হ্যাঁ
3: 2 1 4 3 0,
1: একদম, হ্যাঁ।
2: মানে এটা বিলাবশের ফোন নাম্বারের মতন জনপ্রিয় হয়ে
0: গেছে, ওরে বাবা। এবং তারপর আরেকটা ব্যাপার, যারা কল করতেন তাদের একটা অদ্ভুত টেকনিক ছিল। প্রথমত ফোন পাওয়াটা তারা কি করে পেতেন জানি না। দু নম্বর হচ্ছে, ধরা যাক তারা কথা বলা শুরু করলেন এবং কথা তারা শেষ করছেন না,
1: হ্যাঁ
0: 2 মিনিট পেরিয়ে যাচ্ছে, 3 মিনিট পেরিয়ে যাচ্ছে, 4 মিনিট, 5 মিনিট হয়ে যায়। এবার আমরা ভাবছি যে একজন যখন অত কথা বলবেন তখন লোকজন বলবে এই তোমার নিশ্চয়ই
3: চেনা,
0: চেনা নিশ্চয়ই, তোমার শ্বশুর বাড়ির লোকজন, তোমার বাপের বাড়ির লোকজন এসব বলবে, হ্যাঁ এত কেন আসছে ইত্যাদি ইত্যাদি, এতক্ষণ কী করে কথা বলছে। আর মুশকিলটা হচ্ছে একটা কথা বলবার পর সেন্টেন্স কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তাকে কাটা উচিত, আমার টুকরে কেটে দেওয়া, আমি সিস্টেমের মধ্যে কাটবার জন্য বসে আছি, হ্যাঁ মানে ফেডারটাকে ধরে বসে আছি, একটা সেকেন্ড যদি ব্রেক দেয় আমি সঙ্গে সঙ্গে কেটে দেবো, হ্যাঁ আমি পরের অন্য লিসেনারকে নেব। অদ্ভুত টেকনিক ছিল, মানে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন হচ্ছে, সেন্টেন্সটা বলা 80% যাওয়ার পর সেন্টেন্সটা শেষ না করে অন্য একটা সেন্টেন্স চলে যাচ্ছে, আবার সেখান থেকে আবার একটা সেন্টেন্স শুরু করলেন, শুরু করে 80% হওয়ার পর আবার অন্য একটা চলে যাচ্ছেন। আমি কোনো একটা লাইন শেষ যে হবে তারপর যে আমি কেটে অন্য কাউকে দেবো সে সুযোগটা তারা দিচ্ছেন না। এবার তারপর আমরা বলছি হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই খুব ভালো অবশ্যই বলে আমি তার মধ্যে ঢুকতে যাচ্ছি, উনি কিছুতেই থামবেন না, উনি বলে যাবেন বলে যাবেন বলে যাবেন, বলো তাকে কিছুতে থামাতে পারছে না। এবং তারপর বাধ্য হয়ে বিচ্ছিরিভাবে কাটতে হতো আমাদের,
2: কারণ আমাদের সামনে ইঞ্জিনিয়ার আমাদের বন্ধুরা দাদারা বসে রয়েছেন, তা অনেকেই কিন্তু রিটায়ার করে গেছেন। এই মুহূর্তে আমাকে একজন একটা মেসেজ পেলাম সুপ্রিয়দার কাছ থেকে,
1: সুপ্রিয় মিশ্র,
2: যে অনুষ্ঠান শুনতে শুনতে কতবার যে গাল বেয়ে জল গড়িয়ে এলো, খালি একটাই আফসোস এমন দিনে আমি আকাশবাণীতে নেই। কে বলেছে? আমরা সবাই আছি,
3: ভুল সুপ্রিয় এখনো শেষ হয়নি, শোনো সুপ্রিয় পার্ট অফ তখন আমাদের টাইম, কিভাবে সবাই আসতো, সুপ্রিয় বিশ্বাস অবশ্যই, সুপ্রিয় অবশ্যই তাই। সুপ্রিয় কতবার কথা বলতে বলতে আমাকে মিতালি দেখাচ্ছে এখন এদিক হ ওদিক, খেয়াল থাকতো না মানে।
1: আরেকজন ছিল প্রদীপ, তো মনে আছে ফর্সা করে একটা ছিল,
3: পিয়াসি। এবার সুপ্রিয় আমার খেয়াল আছে একবার রাত্রের প্রোগ্রামে, ও তখন ট্রান্সমিশন ডিউটি ছিল এফএম গোল্ডের, 11টার সময় নিউজ, সুপ্রিয় হন্ত ধন্ত ওখান থেকে ঘরে ঢুকলো, তাবাস করে দরজাটা খুলে, এই শিবু আজকে তোমার প্রোগ্রাম, হ্যাঁ তাই তো, লোকে শুনে বলবে এটা তুমি, হ্যাঁ 29 বছর কাটিয়ে দিয়ে লোকে শুনে বুঝবে এটা তুমি, তুমি কোথায়, প্রোগ্রাম কোথায়, গলা কোথায়, মাইক কোথায়, এদিকে ঘোরা এদিকে। সুপ্রিয় ওইখানে রইল 11:10, সিগনেচার টিউন, অমুক তুসুক গান ফান দিয়ে, চারজন আমি যতক্ষণ ফার্স্ট কথাটা বলছি ও যতক্ষণ, আর ওরা তো দেখো ওই লাইটের মিটার ফিটার আমরা কী জানি, ওরা তো এক্সপার্ট ওই জন্য ইঞ্জিনিয়ার, ওখানে শুনলো, আবার নিজের জায়গায় গেল, আবার ওখানে লাইভ যাচ্ছি ঢুকে হাত দিয়ে দেখিয়ে 2 মিনিট দাঁড়িয়ে, হ্যাঁ ঠিক আছে।
0: আমাদের আরেকজন গোপালদা, এবং সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকেই এইভাবে, এই যে কলকাতা বেতার থেকে, রাদার আমি আকাশবাণী থেকে বলছি, এইখান থেকে যে কত মানুষ, কত শিল্পীরা প্রতিষ্ঠিত হয়েছেন, কত লোকজন নিজেদের আইডেন্টিটি তৈরি করেছেন, এবং তারা ধীরে ধীরে নিজেদের ক্ষেত্রে, আলাদা আলাদা ক্ষেত্রে তারা এস্টাবলিশড হয়েছেন। আমি বলছি উদাহরণ, যে মানুষটা আমি, আমার মতো সাধারণ মানুষ, যে একদিন ওই গেটটা দিয়ে ঢুকতে এরকম প্রচণ্ড আতঙ্কে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, আজকে ধরে যে এফএম রেইনবো বা এফএম গোল্ডের 6 টিউন আমার গলায় যাচ্ছে, এটা যে কত বড় প্রাপ্তি, আমাকে তৈরি করেছে আকাশবাণী। আমি শুধু আমার কথা বলছি না, আমি জানি
2: আমাদের সবাইকে তৈরি,
1: আমাদের সবাইকে তৈরি,
2: আকাশবাণী আমাদের শিক্ষক
1: অবশ্যই।
2: এই ডিউটি রুমটা, ডিউটি রুমে যারা বসে থাকতেন এক একটা বাঘের মতন, সিংহের মতন,
0: যেমন শোভন পাঠক,
2: শোভন পাঠক, শোভনদা, তখন শোভনদা যদি ডেকে পাঠাতেন মানে মোটামুটি
0: প্যান্টের কালার চেঞ্জ
2: হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: অবশ্যই,
1: কৌশিক সরকার,
2: কৌশিক দা, কৌশিক দাস,
1: কৌশিক সরকার,
2: কৌশিক সরকার, কিংশুক দা,

0: অলয়দা ছিলেন পরবর্তীকালে, গীতা দি, আমি কার কাকে ছেড়ে, মায়া দি, মানে এইসব
1: মানুষ
2: সরকার থাকা মানে তুমি জানবে যে আমরা ঢুকবার সময় দেখলাম যে কিংসুক সরকার, কিংসুক থাকা মানে জানবে যে একটা ঠিকঠাক জায়গায় যাবে মিতালি, একটা ঠিকঠাক জায়গায় ব্যাপারটা যাবে। এবং কখনো এরা সব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট না, কোনোখানে তো বসতেই হয়। আর এরা যখন দিদিরা যখন ছিল ওই জায়গাতে তখন ওই কথা বলছে যে একটা প্রোগ্রাম শুরু হওয়ার আগে শুধু আমার প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে কি ডিডিপি চ্যানেলে নয়, কারণ যখন নাইট ট্রান্সমিশন ইন পার্টিকুলার যায় তখন ডিও ইজ দ্য বস অফ দ্য হাউস, এটা আমরা প্রথম থেকে আমরা জেনে এসেছি, রাইট? এইবার সেইখানে এই যে কিংসুক সরকার, কিংসুকের কথা হচ্ছে, মিতালি দির কথা হচ্ছে, আরও ছিলেন আরও, ওই বিফোর ব্রডকাস্ট কি হচ্ছে, আফটার ব্রডকাস্ট দেন একটা ডিসকাশন, চা খাওয়া হচ্ছে, এটা হচ্ছে, ক্যান্টিনেই চলে যাওয়া হচ্ছে যে কি হলে কি হতে পারত, এবং যে যে রিমার্কটা আসছে অ্যাসেসমেন্ট করে ফাইনালি যেটা হচ্ছে। আমি এদের কাছ থেকে, আমি 3 দশক অলমোস্ট সেখানে থেকেছি, কখনো দেখিনি যে হাইয়ার এদের ওপরে যে হায়ার অথরিটি পিএক্স আছেন কি এএসডি আছেন কি ডিডিপি আছেন কখনো রিমার্ক চেঞ্জ করে দিয়েছেন, ও মিতালি, ও মিতালি, ও কিংসুক, কিংসুক, কিংসুক, এরম জায়গার ব্যাপার। এবং কখনো তারা প্রোগ্রাম চলাকালীন আননেসেসারিলি ফোন করে গানের লিস্ট হয়ে গেছে, এবার একটা গানের, তখন তো ছবি তোলার ব্যাপার ছিল না, গান রাত্রি 10টা থেকে 12টার চাঙ্ক সেখানে এরম লাইভই যাচ্ছে, গানের সিরিয়াল চেঞ্জ হতে বাধ্য, কাজেই আমি প্রথম 6টা গান ছবি তুলে ফেললাম, পরের 6টা গান গিয়ে লিখে নিয়ে চলে যাই এখন হয়ে গেছে কিনা, এটা কোনোদিন না, নেভার নেভার। পৌঁছে গিয়ে দেখেছি মিতালি দি গিয়ে দেখেছি শুধু ওই নাম্বারগুলো,
1: আসলে যারা মাইক্রোফোন ফেস করেছে না তারা জানে এই ব্যাপার, যারা মাইক্রোফোন ফেস করেছে তারা জানে যে লাইভ প্রোগ্রাম করার সময় কি ধরনের মানসিকতা থাকে, কেউ একজন এসে টোকা মারলে ওই যে তোমার ডিস্ট্রাকশন হচ্ছে ওটা একটা বিরাট ব্যাপার,
3: এবং তখন একদম যাকে বলে ঘোড়া মানে ধনুকের ছিলার মতো আমরা হয়ে থাকি। আমার এরকম মনে আছে একদম প্রথম দিকে যখন অনুষ্ঠান করতাম, আমি ধরে যাক 4টা থেকে 6টা পর্যন্ত আলাপন করেছি, পুরো এনার্জি নিয়ে করেছি, আমি গেট দিয়ে বাইরে বেরিয়ে কোনো একটা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, কি হয়েছে কি সমস্যাটা,
1: 2 ঘন্টা পুরো না, ওই যে ওই এনার্জিটা পুরো বেরিয়ে যেত,
3: পুরো বেরিয়ে যেত। আরেকটা জিনিস, আমাদের এই আমার গল্পটা শেষ হয়ে যাচ্ছে আর বেশি সময় নেই, কী করে যে সময়টা বেরিয়ে চলে যাচ্ছে, ঘটনা হচ্ছে আমাদের ডিস্ক লাইব্রেরির কথা আমাদের একটু বলে নেওয়া দরকার। যখন এফএম এর ব্যাপারটা শুরু হয়েছিল তখন তো গান পাওয়া যেত না, সেটা হচ্ছে যে মেইনলি তখন আমাদের মিডিয়া প্লেয়ার দিয়ে কোনো কখনো বাজাতে হতো, সেটা পরে, কিন্তু স্পুল টেপ সেখান থেকে, কিন্তু আমাদের আকাশবাণী যে আর্কাইভ রয়েছে যেটা আকাশবাণীর মণিকণা বলে একটা অনুষ্ঠান হয়, সেখানে আকাশবাণীর বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করা হয়, কিন্তু গানটা পাওয়ার জন্য কিন্তু লোকজন অনেক বেশি পরিমাণে ফোনটা করতেন সেই সময়, যখন অন্য কোনো মিডিয়া ছিল না গান শোনার মতো, তো আকাশবাণী ওটা প্রথম ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এবং লাইভ কথা বলার সুযোগ। এইটা আগে কি হতো, চিঠিপত্র হতো, যেমন পত্র লেখার শুরু, লোকজন চিঠি পেত, আমরা এত এত চিঠি এক এক সপ্তাহে আসতো, আমরা এসে জোগাড় করে নিই, পড়াশোনা করে নিই, কার কার চিঠি কী কী যাবে না যাবে সমস্ত কিছু করতাম, এবং আমরা অনুষ্ঠানে বাড়িও নিয়ে যেতাম সেগুলোকে ওয়ার্ক করার জন্য, সময় দেওয়ার জন্য। এবং সেই সময় এই যে ডিস্ক লাইব্রেরি, ডিস্ক লাইব্রেরির মধ্যে কত রকমের গান রয়েছে, কোথায় কোথায় কোন গান রয়েছে, আমাদের যেমন ধরে যাক এখন আমাদের সৌরভ আমাদের পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছে, আমাদের ছোটও ছিল, ছোট মারা গেছে সামহাও হঠাৎ করেই, কিন্তু তাছাড়া আমাদের জলিদি তো পুরো ব্যাপারটা সামলায়,
2: মুকুলদা, মুকুলদার কথা,
3: মুকুলদা,
2: মুকুলের কথা এখানে বাধ্যতামূলক বলো,
3: মুকুলদা তো প্রচণ্ড পরিমাণে এই ব্যাপারগুলো করতেন, তার আগে জলিদি করতেন, করবিদি, এরা সবাই ছিলেন, মুকুলদা শেষের দিকটায় রয়েছেন, এবং এগুলো করতে গিয়ে আমরা যখন কোনো গান খুঁজতে যাই তখন কোথায় পাবো এটা খুঁজতে আমাদের জান বেরিয়ে যেত, ওরা পলকের মধ্যে দেখে যেতেন, ওইখানটা যা অমুক জায়গায় মেহেদি হাসানের একটা গজল, হ্যাঁ, রঞ্জিশি সাহি দিল দুখানে
2: রেজিস্টার করে ফেলেছিল সমস্ত জায়গা পুরো নাম্বার ওয়াইজ লিখে ফেলেছিল,
3: এক্স্যাক্টলি, আর ডিজিটালাইজেশন তো অনেক পরে হয়েছে, কিন্তু ওইটা কিন্তু ওই ডিস্ক লাইব্রেরিটা কিন্তু এফএমটাকে জনপ্রিয় করতে অনেক সাহায্য করেছে, তখনও কম্পিউটার আসেনি যেহেতু খুব বেশি পরিমাণে, এখন তখন আমাদের মধ্যে অনেকেই কম্পিউটার জানতেন না, তো আমরা তারপর ধীরে ধীরে কম্পিউটার শিখেছি, এবং তারপর শুধু জানতো না, পছন্দ করতো না,
2: এখনও জানি না
3: সেটাই, তো আমাদের এই টেক্সাভি লোকজন তারপর ধীরে ধীরে জয়েন করেছে, এখনকার ছেলেমেয়েরা তো অনেক বেশি টেক্সাভি আমাদের চেয়ে অনেক বেশি।
0: দেখো রেডিওর আসল জায়গা তো আমরা যেমন ভেতরের কথা বলছি, রেডিওর ওপ্রান্তটা, মানে আমাদের অনেক ছবি, ধরো গঙ্গাধর দলুই আমাদের চিঠি লিখতেন কত সুন্দর, রজনীগন্ধা ফুলের সুবাস। এক সময় বললো না দাদা আর FM শোনা হবে না, আমি কাশ্মীরে চলে যাচ্ছি। তখন একদিন লিখলো, খুব সুন্দর লিখলো, আমার মনে আছে, আমি চিঠি

0: রেখে দিয়েছিলাম যে রেডিও সেটটা মানে নেব বলে নব ঘোড়াতে দেখি ওটা না, রেডিও নেই, ওটা এখন AK-47 রাইফেল। আমার তখন পেশাটা বদলে গেছে। সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় কাশ্মীরে গঙ্গাধর মারা গেলেন, চিঠিগুলো কিন্তু রয়ে গেল। মানে এই যে রেডিওতে দেখা যায় না, এই যে রোমান্টিসিজম আমি দেখতে পাচ্ছি না এবং কল্পনা করছি, কল্পনাটাই চলে গেছে, কল্পনা এখন কল্পনা করতে ভুলে গেছি। রাত 12টার পরে অনুষ্ঠান শেষে বেরোচ্ছি, তখন তো প্রচুর শ্রোতা তারা শুনতে এবং তারা দেখতে আসতো কাছাকাছি যাদের বাড়ি, চার পাঁচজন দাঁড়িয়ে রয়েছে, কে প্রোগ্রামটা করেছে, তাদের অভিযোগও থাকতে পারে আবার ভালোবাসাও থাকতে পারে। কিন্তু যখন তারা দেখছে, ধরো আমার বয়স তখন কত, 27-28 বছর বয়সে, মানে মনে তো হচ্ছিল যেন 40-50 বছর বয়স, এ তো বাচ্চা ছেলে। এই যে রোমান্টিসিজমের জায়গাটা কিন্তু চলে যাচ্ছে, আমরা সবই এখন দেখে ফেলছি,
1: দেখে ফেলছি। শুধু তোমাদের একটা কিংসুকের কথা এক্ষুনি আসলো তো, সবাই যেটা কথা বলেন ফেসবুক অমুতমু টলিউলি সংবাদের প্রথম দিনের ডিও ছিল।
2: একটা কথা বলিনি, আমরা তো 100 বছর পেরিয়ে এলাম, মানে কলকাতা বেতার তো 100 বছর পেরিয়ে এলো, এবং 100 বছর পর কি হতে পারে তোমাদের কাছ থেকে ছোট ছোট করে জেনে নি। প্রথমে মিতালি দিন,
3: 100 বছরের পথে আমরা যেটা বলছি, হ্যাঁ
2: 100 বছর হলো, এরপরে 100 বছর পরে বেতার কি অবস্থা?
3: দেখো আমি আজকে আকাশবাণীর সাথে 34 বছর ধরে যুক্ত, আমি অনেক চেঞ্জেস দেখেছি। সেভাবে বলতে গেলে কিন্তু আমাদের অনুষ্ঠানের আগে এই গান বাজবে না, ও গান বাজবে না, এই ব্যাপারগুলো ছিল, অনেক বাধ্যবাধকতা ছিল, এখন কিন্তু অনেকটা কম। 100 বছর পরে আমি যেটা মানে, রেডিও কিন্তু থাকবে, আমরা সবসময় বলি যে রেডিও থাকবে না, রেডিও আজকাল হয়তো লোকেরা বলে যে দেখি আমরা রিলস দেখছি, রেডিও থাকবে, কেননা এই একটা মিডিয়াম না, এটা কোনোদিনও চলে যেতে পারে না।
2: ফাইন, শিউদা,
1: সেই 7টা টেবিল থাকবেই, হ্যাঁ 7টা টেবিল থাকবেই, শুধু সেই সেদিনের মালি নেই, এটা হতেই হবে, এটি নিয়ম, এটি জীবন, কফি হাউস থাকবেই।
2: ওকে,
1: আমি যা বলার বলে দিলাম।
2: সুদীপ,
0: দেখো থাকবেই, যে হারে প্রযুক্তি প্রতি মুহূর্তে বদলাচ্ছে, এত কিছু আমরা পাচ্ছি পাবো, একটা সময় না ক্লান্ত হয়ে পড়বো, তখন আমরা আবার রেডিওর কাছে ফিরবো, এবং 100 বছর পর আবার কি বলবো, নানান সমারোহে 200 বছর উদযাপন হবে, এবং সেখানে সিদ্ধার্থ দাশগুপ্ত থাকবেন, মিতালি দত্ত থাকবেন, অর্পণ কুমার শর্মা থাকবেন, সুদীপ বসু থাকবেন, কিন্তু অন্য নামে আমরা আবার ফিরে আসবো
2: পরের জন্মান্তরে,
0: আবার আসবো ধানসিঁড়ি টিত্তিরে এই আকাশবাণীতে।
2: আমার ব্যক্তিগত হয় মনে হয় তখন, যে ধরে নাও গত 30 বছরের যে হিউজ টেকনোলজিক্যাল চেঞ্জেস হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে, সেটা হওয়ার পর ধরা যাক 100 বছর পর, ধরা যাক AI ব্যাপারটা এতটাই করে নেবে, হয় মানব জাতির অস্তিত্ব থাকবে না, যদি থাকেও তারা কন্ট্রোলড হবে বাই AI, এবং সেক্ষেত্রে আমরা কোন গানটা শুনতে চাই বা কি চাই সেটা হয়তো আমার ব্রেনে লাগানো চিপটা সেটা ডিসাইড করে দেবে, এবং বলে দেবে যে এখন এই গানটা শুনলে তোমার ভালো লাগবে, হয়তো তার কাছে পুরনো কোনো স্মৃতি রয়েছে, সেই স্মৃতিটা আমার মনটা পড়ে নিয়ে সে বার করে নিয়ে এসে আমার পুরো সন্ধ্যাটা সে সাজিয়ে দেবে, আমি 1 ঘন্টায় আমি নিজের পুরো স্মৃতিতে ডুব দিয়ে যেতে চাই। তো আমাদের ব্রেনে যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে, মিউজিকগুলো রয়েছে, যেগুলো আমাদের ভালো লাগে, সেগুলো নিয়েই আমার সন্ধ্যাটাকে সাজিয়ে দেবে, এরকম করে হয়তো রেডিও প্র্যাকটিক্যালি হয়তো থাকবে না, কিন্তু রেডিওর যে বেসিক জিনিসগুলো, মিউজিক এবং কথাবার্তা, বার্তা আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান, সেই জিনিসটা থেকে যাবে অন্য কোনো ফর্মে হয়তো, সেটাই আমরা আশা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আজকের এই 2 ঘন্টা আমাদের আড্ডাতে কী করে কেটে গেল আমরা তো জানতে পারি না, কিন্তু সত্যি সত্যি আমরা চাইবো আকাশবাণীর সঙ্গে, কলকাতা বেতারের সঙ্গে সকলে যেন জুড়ে থাকেন ভবিষ্যতে। থ্যাংক ইউ সো মাচ আমাদের হেড অফ দ্য প্রোগ্রাম মিতালি দত্ত, এবং যিনি ছায়ালোকের বিখ্যাত প্রেজেন্টার ছিলেন, এবং আমাদের সঙ্গে আমাদের গানের এনসাইক্লোপিডিয়া সিদ্ধার্থ দাশগুপ্ত ওরফে সিদ্ধুদা রয়েছেন, এবং আমাদের প্রচুর অনুষ্ঠানের সঞ্চালক প্রাক্তন উপস্থাপক সুদীপ বসুর ছিলেন, এবং সঙ্গে ছিলাম আমি অর্পণ কুমার শর্মা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন সবসময়। গানে বাজু
4: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলা স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ভদ্রের কালজয়ী মহিষাসুরমর্দিনী

আজও দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আবহ রচনা করে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আকাশবাণী কলকাতা আজ তার গৌরবময় যাত্রা শতবর্ষ পূর্ণ করল। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদের নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করে থাকেন। দিনটি উপলক্ষে খাদ্য ও দান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রেম, ভালোবাসা ও আনন্দ ভাগ করে নেওয়া হয়। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালে মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের তৃতীয় তলায় মাতৃত্ব শিশু বিভাগের একটি শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে এই আগুন লাগে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মালদা টাউন জিআরপি ডাউন তেজস রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে তল্লাশি চালিয়ে 40 থেকে 45 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টে আজ চতুর্থ দিন। গতকাল তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তোলে। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 2 উইকেট হারিয়ে 92 রান করেছে। খবর পড়া এখনকার মতন শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতি।

0: দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদি বৃদ্ধি, যুব সমাজ, ভোগ্যপণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি। কানাডার টরন্টোয় আজ ব্যবসায়িক মহলের বিশিষ্ট জনেদের এক সভায় তিনি বলেন, ভারতের এই পরিবর্তন হচ্ছে মূলত পরিকাঠামোগত, দ্রুত নগরায়ন, মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বমানের ডিজিটাল পরিকাঠামো এই রূপান্তরের মূল কারিগর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উপলক্ষে মেয়েরা যুব ভারতের উদ্যোগে আয়োজিত কর্মসূচি আগামীকাল দেশজুড়ে পালন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এই সপ্তাহে 84টি বিষয়ের UGC নেট, CSIR নেট এবং ICAR, AIEE, PG এবং AICE PhD পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র ও ফলাফল প্রকাশ করবে। সোশ্যাল মিডিয়া এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে, ফলাফল ও চূড়ান্ত উত্তরপত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার যৌথ উদ্যোগে আয়োজন করা হবে। নবান্নে এই মাসের 17 ও 21 তারিখে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সুষ্ঠুভাবে বইমেলা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে 24 সদস্যের একটি পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে ন্যাশনাল বুক ট্রাস্ট, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং রামমোহন লাইব্রেরির মতো বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা আছেন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনার কথা স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ভারতের পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে রাজ্যে দীঘার ওপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং অন্য একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে, নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজ শুনবেন মতি নন্দীর গল্প অবলম্বনে নাটক স্ট্রাইকার।

0: আমার নাম প্রসূন ভট্টাচার্য। আমাদের সংসারে বাবা, মা, আমি আর ছোট ভাই পিন্টু। আমি এবার 18 পড়ব। ক্লাস 10 ফেল করে পড়া ছেড়ে দিয়েছি। পড়তে একদমই ভালো লাগে না। বাবা কাজ করতেন একটা গ্লাস ফ্যাক্টরিতে, সেখানে 11 মাস ধরে লকআউট। এখন তিনি একটা কাপড়ের দোকানে ঠিকই কর্মচারী। আমরা হপ্তায় একদিন কি দুদিন ভাত খাই, বাকি দিনগুলোতে রুটি। সকালে 4 খানা, রাতে 4 খানা। পেটের মধ্যে দিন রাত খিদের উনুন জ্বলে। আমরা গরিব, ভীষণভাবে গরিব। আমি ফুটবল খেলতে ভালোবাসি, বড় ফুটবলার হবার স্বপ্ন দেখি। মাঠে আমার ভূমিকা গোল দেওয়ার, আমি স্ট্রাইকার।
1: তুই ভালো করে খেলবি? বল বল, খেলবি?
0: খেলবো।
1: প্রসূন, প্রসূন, তোর বাবার মতন বড় হতে পারবি তো?
0: আমার মায়ের কাছে সব থেকে বড় প্লেয়ার তার স্বামী, আমার বাবা। বাবা ডাকসাইটে ফুটবলার ছিলেন আমার জন্মের আগে। কলকাতার নামী ক্লাব যুগের যাত্রীতে খেলতেন, 2 বছর টপ স্কোরার হয়েছেন লিগে। হাঁটুতে বিশ্রী রকমের চোট থাকা সত্ত্বেও ক্লাব জোর করে বাবাকে আইএফএ শিল্ড ফাইনালে নামিয়ে

0: ছিল ইস্ট বেঙ্গলোর এগেনস্টে, যুগের যাত্রীর সেইবারই প্রথম ফাইনালে ওঠা। খেলা ভাঙার 3 মিনিট আগে গোল থেকে 6 গজ দূরে মাত্র বাবা বল পান, অবধারিত গোল, বলে শট নিতে যাবেন, সেই মুহূর্তে যন্ত্রণায় অবশ হয়ে গেল তার হাঁটু, মাটিতে গড়িয়ে পড়ে ছটফট করতে লাগলেন।
1: না না, আমায় মারবেন না, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, বিশ্বাস করুন।
2: চেষ্টার নিকুচি করেছে, টু টু টু, ইচ্ছে করে গোল দিসনি বেটা,
3: পুষ্কে আছে বেটা, ছেড়ে দিলে গোল হয় আর সারা কিনে অ্যাক্টিং করে গড়িয়ে পড়লো।
1: আমি আমি আর শুনুন শুনুন শুনুন, আমি আর খেলতে চাইনি, জোর করে আমায় নামিয়েছে, তবু আমার যথাসাধ্য আমি করেছি, বিশ্বাস করুন।
2: ঘুষ খেয়েছি বেটা, ঘুষ বেটা, কত টাকা ঘুষ খেয়েছি বল।
1: আমি ঘুষ খাইনি, আমার হাঁটু, বিশ্বাস করুন, আমার আমার হাঁটু।
3: কত বছর পর যাত্রী ফাইনালে উঠেছে, কত আশা নিয়ে আমরা, কত স্বপ্ন নিয়ে।
1: দাঁড়ান দাঁড়ান, শুনুন শুনুন, আমি শুনুন, আমিও স্বপ্ন দেখেছি, আমার গোলে যাত্রী শিল জিতেছে।
4: স্ট্রাইকার,
0: আমি স্ট্রাইকার,
1: আমিও স্বপ্ন দেখেছি।
5: তুই তুই ভালো করে খেলবি, বল বল খেলবি।
0: আমি আমি স্ট্রাইকার।
4: রচনা মতি নন্দী, প্রযোজনা জগন্নাথ বসু, নাট্যানুষ্ঠান স্ট্রাইকার।

0: কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, উদ্ভট, অবাস্তব। একটা বিরাট সাদা মোটর গাড়ি আমাদের গলির মোড়ে এসে থামল। গাড়ি থেকে নামল কুচকুচে কালো এক বিদেশি। একটা ভিড় কৌতূহলে তৈরি হয়ে গেল ওকে ঘিরে।
1: ক্যামন্তা, কি চাই আপনার, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট?
2: রোশন ভট্টাচার্য নামে একজন ফুটবলার কি এই রাস্তায় থাকেন?
3: আরে বাবা, এ যে বাংলা বলে রে
1: রসুন, কে প্রসুন, তাকে কি দরকার?
4: রসুন মানে আমাদের অনিল ভট্টাচার্যের বড় ছেলে,
2: তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই।
0: নুটু কাকা, আমাদের পাশের ঘরের ভাড়াটে। আমাদের মতোই অবস্থা। বছর দুয়েক আগে ওর স্ত্রী মারা গেছেন। সংসারে একমাত্র মেয়ে নীলিমা, ক্লাস টেনে পড়ে, আমারই বয়সী, আমার বন্ধু।
4: আচ্ছা, প্রসূনের সঙ্গে কেন দেখা করবেন?
2: আমি ব্রাজিল থেকে আসছি, সান্টোস ফুটবল ক্লাবের নাম বোধহয় শুনেছেন, আমি সেই ক্লাবের ম্যানেজার। প্রসূনকে আমরা নিতে চাই।
4: নেবেন মানে?
2: আমরা টাকা দিয়েই নেব।
4: ও, তা কত টাকা?
2: সেটা ওর বাবার সঙ্গে কথা বলে ঠিক করব। প্রসূন তো এখনো নাবালক, 18 বছর বয়স হয়নি।
4: আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন।
5: অনিলবাবু, অনিলবাবু!
4: আরে ও অনিলবাবু, আরে মশাই দেখুন, এই সন্তোষ ক্লাবের ম্যানেজার এসেছে। জানেন তো, পেলে ওই ক্লাবেই খেলে।
6: কে পেলে? কোথায় বাড়ি?
2: ব্রাজিল আর সন্তোষ ক্লাব পৃথিবীর সেরা ক্লাবগুলোর মধ্যে একটা। পেলে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার, আমাদের ক্লাবেরই।
6: আমি ফুটবলে কোনো খবর রাখি না। আপনার কি দরকার বলুন?
2: প্রসূনকে আমাদের ক্লাবে খেলাতে চাই।
6: তা প্রসূনের সঙ্গে কথা বলুন, এই ব্যাপারে আমি কিছু জানি না।
2: কিন্তু না বলো, ওর অভিভাবক হিসেবে আপনাকে কন্ট্রাক্ট সই করতে হবে।
6: ফুটবল খেলার কোনো কিছুতেই সই করব না আমি। আমি ছেলে সর্বনাশ করে তার অভিশাপ করতে চাই না।
4: সাহেব, কলকাতার বড় ক্লাব যুগের যাত্রীতে একসময় দুর্ধর্ষ ফরওয়ার্ড ছিলেন অনিলবাবু। হ্যাঁ, আরে হাঁটুতে চোট নিয়ে IFA সিল ফাইনালে খেলে তারপর খেলা ছেড়ে দেন।
6: কি বললেন লুটুবাবু? কি বললেন আপনি? খেলা ছেড়ে দিই? বাজে কথা, মিথ্যে কথা। খেলা ছাড়তে আমি বাধ্য হই। সেদিন বাড়ি ফেরার সময় আমায় ঘিরে ধরে মুখে থুতু দিল, মেরে কপাল ফাটিয়ে দিল। সেই দাগ 20 বছরে আজও মেলায়নি। আমার নামে কলঙ্ক রটালো, আমি নাকি ঘুষ খেয়ে গোল দিইনি। চারিদিকে ঢিঢি পড়ে গেল, রাস্তায় বেরোতে পারি না, মুখ দেখাতে পারি না লোকের কাছে। কেউ বিশ্বাস করলো না আমার হাঁটু। তখন কি ঘটে গেছিল হাঁটুতে? কেন গোল করতে পারিনি? কেন আমি শট নিতে পারিনি?
2: রসুনকে আমরা ভালো টাকা দেবো,

0: ওর সঙ্গে কথা বলেন।
1: খেলা দেখিয়ে ফার্স্ট টিমে খেলতে পারলে বছরে 2 লক্ষ টাকা প্রসূন আয় করতে পারবে।
2: হ্যাঁ বলেন কি সাহেব, বলে লাথি মেরি এত টাকা? রাজি হন, রাজি হন অনিলবাবু, প্লিজ রাজি হয়ে যান। আরে মশাই রাজার হালে থাকবেন, রোজ আধবেটা খেয়ে
0: নটু বাবু। নটুবাবু, ফুটবলারের আত্মসম্মান বোধ আছে? আমি কোনোদিন প্রসূনকে ফুটবল খেলতে বলিনি, সে নিজের আগ্রহে খেলে, কোনোদিন তার খেলা আমি দেখিনি। গত 20 বছর ধরে কপালে এই দাগ আমি বয়ে বেড়াচ্ছি। না না, ফুটবল সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবারে আপনারা আসুন।
2: না না, এতগুলো টাকা থেকে প্রসূন বঞ্চিত হবে? সাহেব সাহেব আপনি আসুন, আমি বরং প্রসূনকে ডাকি। প্রসূন,
3: এই প্রসূন, প্রসূন ও ওঠো, 5টা দি বাজে।
4: হ্যাঁ হরি বাবা, 5টা!
5: নীলমা কি অদ্ভুত উদ্ভট একটা স্বপ্ন যে দেখছিলাম।
3: কাল বলে রাখলে ডেকে তুলে দিতে, কোথায় যেন ট্রায়াল দিতে যাবে।
4: ও হ্যাঁ হ্যাঁ, শোভাবাজার ইউনিয়নে আনোয়ার নিমাইও যাবে, আমায় ডাকতে আসবে।
3: কি স্বপ্ন দেখছিলে?
5: বছরে বছরে 2 লাখ টাকা রোজগার করছি, মাথাটা বোধহয় খারাপই হয়ে গেছে।

0: আমি হচ্ছি শোভাবাজার ইউনিয়নের খোঁজ বিপিন সিংহ। তোমরা বুঝি হর্ষর কাছ থেকে এসছো?
1: হ্যাঁ।
0: কি নাম?
1: আমার নাম আনোয়ার হোসেন।
2: আগে আমি নিমাই সাহা, প্রসূন ভট্টাচার্য।
0: ভেরি গুড, ভেরি গুড। হর্ষ বলেছিল তোমরা ওর বাড়ার ছেলে, খুব প্রমিসিং। আচ্ছা, কোথাও খেলেছো?
1: ওই পাড়ার টিমে এখানে ওইখানে টুর্নামেন্ট খেলছি, ময়দানে কখনো খেলি নাই।
0: ভেরি গুড। আমার কাছে কিন্তু বাবু খাটতে হবে, ভীষণ খাটতে হবে, কষ্ট না করলে জানো তো
1: কিষ্ট মিলব না।
0: বুঝলে, আমরা যা খাটতুম 250 বৈঠক, তারপরে মাঠটাকে 40 পাক দিয়ে গুনে গুনে 100 শট করে দুশের দুধ আর হাতশের বাদাম খেয়ে চলে যেতুম বাবু ঘাটে, গঙ্গামাটি 2 ঘন্টা ধরে দলাই মালায় সাধনা। আমরা সাধনা করতাম।
1: আমরাও সাধনা করুম, যদি দুধ আর বাদামটা ইয়ে
0: পাবে পাবে।
1: আচ্ছা,
0: রুটি ডিম দেওয়া হয় এখানে।
1: বাহ, ভালোই ব্যবস্থা।
0: আচ্ছা, এবার যাও ওধারে গিয়ে শট প্র্যাকটিস করো।
1: আচ্ছা,
0: কত দূর মারতে পারো একবার দেখি। যাও যাও যাও যাও যাও। এই বন্ধ দে, বন্ধ দেখি, বন্ধ। হ্যাঁ, দে, মারো মারো মারো দেখি।
3: এদিকে চলো,
0: চলো, প্রসূন মারো, প্রসূন মারো।
4: খেলতে গেলে তো স্কিল ছাড়া
0: স্কিল লাগে, যারা ওই চ্যাম্পিয়নশিপ ফাইট করে মোহনবাগান ইস্ট বেঙ্গল যুগের যাত্রী ওদের। আমরা ফাইট করি রেলিগেশন, স্কিল দিয়ে কি করবো আমরা? যাও যাও, লং লং কিক করো, বল ক্লিয়ার করা শেখো, যাও যাও যাও। এই খেলা দাঁড়িয়ে যাও, হ্যাঁ দাও, ওকে দাও, ওকে দাও। এই নিমাই বলো, দেখে অর্জুন
5: প্রসূন, সকালে তাহলে শুধু লম্বা লম্বা কিক করাই হলো?
4: হর্ষদা, হর্ষদা, আমি ভাবতে পারি না ফার্স্ট ডিভিশনের ক্লাবে সেখানে হচ্ছে কি করে লেঙ্গি মারতে হয়, কি করে কুনুমের গোঁতা দিতে হয়।
5: আহা, ফার্স্ট ডিভিশন একটা ক্লাবে ঢোকাটাই হলো প্রথম কথা। মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা ওই যুগের যাত্রী চোখে পড়তে হলে লিগে তো তোকে খেলতে হবে, আর তার জন্য একটা ক্লাব তো চাই। শোভাবাজার না হলে তোর মতো রকম জুনিয়রকে কে চান্স দেবে?
4: হর্ষদা, হর্ষদা, আপনি বুঝতে পাচ্ছেন না, চান্স পাবার থেকেও আমি আগে খেলাটা শিখতে চাই।
5: আচ্ছা, এ ঠিক আছে, এবছর একটু নাম কর, চোখে পড়, পরের বছর নয় তো খিদিরপুর কিংবা ভ্রাতৃসঙ্গতে আমি একটা চেষ্টা করব। এখন
0: নিমাই, হ্যাঁ নিমাই,
1: কোন
0: কি হয়েছে তোর? হ্যাঁ, প্লেয়ার রয়েছে তোর পেছনে, আর তুই কিনা বল বাড়ালি সামনের ওই সেকেন্ড বারের দিকে, আজ 3 বার এমন হলো।

0: না না না না, তোকে দিয়ে দেখছি কম্বিনেশনটা ঠিক হচ্ছে না।
1: বিপিনদা আমারে বসায় দেন, আর নয়তো প্রসূনে নামান। আমার খেলা যে বোঝে, যার খেলা আমি বুঝি, এমন দুজনের পাশাপাশি রাখেন, দেখেন কি হয়। সাতটা খেলায় ২৫টা গোল খাইছি, একটাও দিতে পারি নাই। এর মধ্যে অন্তত তিনটা ম্যাচ জিততামই যদি প্রসূনটারে পাইতাম। আপনি তো শুধু ওরে বসায় রাখছেন।
0: আচ্ছা আচ্ছা, আরও গালুদি করতে হবে না। একটা টিমকে সেট করানো যে কি জিনিস,

0: শৈলী কি কয়ে গেল, তুই তিনজন রে কাটা অভ্যাস মতো বল গোলি ঠেলা দেখি কেউ নাই, আজ যত গোল আমি ওপেন করছি না তার শতকরা 90টার থেকে প্রসূন গোলে বল ঢুকাইতো। বড় কষ্ট লাগে দেখা, প্রসূন ড্রেস কইরা লাইনের ধারে বইসা আছে আর আমি খেলতাছি। ওই বিপিন সিংগিটার উপর না একবারে শরীর জইলা যায় রাগে, অথচ কিছু করতেও পারি না।
1: আমারও খারাপ লাগে এই প্রসূনকে দেখে।
0: আচ্ছা আনোয়ার, এই সামনের ম্যাচ মহাবাডানের লগে না, প্রসূন রে আমি খেলাম ওই ওই প্রসূন আইতাছে।
2: কিরে কিরে দুজনে বসে বসে কি গুজগুজটা হচ্ছে শুনি, এই যে বাঙাল আয় বাঙাল আয়। ইস্ট বেঙ্গলের দিন কি করলিটা কি তুই? তরুণ বোস সেকেন্ড বারে বল নিয়ে তুই ফার্স্ট বারে ফাঁকা গোলার গোলটা দিবি?
0: বাবা বাবা এমন কথা কইতাছস যেন আমি ইচ্ছা কইরা বাইরে মারছি। আমার পায়ে বল সামনে গোল, ঠেলতে যাবো ঠিক সেই সময় পিছনে সুধীর কর্মকারী পায়ে আওয়াজ, বাস গাবড়িয়া গিয়া আমি।
2: থাক থাক থাক, ওসব ছেঁদো কথা অনেক শোনা আছে। জার্মান টিমকে দিবি তুই গোল তাহলেই বুঝতাম, আমি যদি মোহনবাগান গোলে ওই বল পেতাম তাহলে দেখে নিতি।
0: একবারে নেট ছিড়া ফালাই দিই না
2: দিতামই তো।
0: এই তুই আর কথা কইছ না বুঝছস, তুই আর কথা কইছ না, মোহনবাগানের গোল দিয়া তো পাঁচ চিত্তিকরণের লিগে তিন দিন খাবি না।
2: নিমাই নিমাই বাজে কথা বলবি না, ওসব ক্লাব ফেভারিটিজম আমার নেই, আমি প্লেয়ার, আমি চান্স পেলেই।
3: নিমাই আনোয়ার
0: যাইতাছি। এই
1: এই নিমাই
2: শোন, আমি প্লেয়ার, চান্স পেলেই গোল দেব, মোহনবাগানই হোক আর যেই হোক।
0: আচ্ছা ঠিক আছে।
1: এই নিমাই চল চল চল চল,
4: নেক্সট ম্যাচ বুধবার মহামেডান।
0: আচ্ছা
4: তোরা দুজনেই আছি,
0: আচ্ছা
4: ফিট থাকিস যেন।
0: হ্যাঁ হ্যাঁ,
4: বেশি রাত করে বাড়ি ফিরিস নি
0: না,
4: আর ওই জাদা খেয়ে পেট খারাপ করে।
0: ইয়ে বিপিনদা ওই প্রসূন রে খেলাইবেন তো?
4: না না না, এখন যে কম্বিনেশনটা হয়েছে সেটা আমি ভাঙবো না, ও রিজার্ভে আছে, ওকে আসতে বলে দিস। যা যা তোর এখন যা।
0: আচ্ছা চলি। আনোয়ার মনে হইতেছে প্রসূনটারে একদম খেলাইবই না। কিন্তু আমি সার পোকাটারে খেলেই সারু।
1: তা কি করে খেলাবি
0: দেখি, একটা জার্মান পরিকল্পনা মাথার থেকে বাইর হয় কিনা। চল
1: চল।
2: মা খাবার আছে?
5: খাবার
2: নেই। নেই তো, দুখানা রুটি তাও নেই, বেলা 10টা বাজে পেটে এখনো কিছু পড়লো না।
5: কারুর পেটে কিছু পড়েনি প্রসূন, পিন্টু পর্যন্ত না খেয়ে আছি।
2: ও ও কোথায়?
5: কেন
2: না, ওই লোহা কারখানার মাঠে যাব, আমাকে একটু প্র্যাকটিস দেবে, আজ খেলা আছে। বলটা কোথায় রেখেছে?
5: প্রসূন প্রসূন এবার তুই রোজকারই নাম, দু চার পয়সা ঘরে আন, তোর বাবা তো আর পাচ্ছেন না।
2: বাবা কিছু বলেছে?
5: না, জানিসই তো উনি কোনো কথাই বলেন না তোর সম্পর্কে। আমি বলছি তোকে কিছু একটা কর প্রসূন।
2: কি করব কি করব, আমি একটা কিছু বলে দাও যা আমি পারি, ফুটবল খেলা ছাড়া আর তো কিচ্ছু আমি জানি না। আর তাছাড়া ফুটবলে এখন টাকা আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল অনেক টাকা দেয়। মা মা আমি যদি ভালো খেলি, আমি যদি ভালো খেলি তাহলে ফুটবলই টাকা দেবে।
5: না না, ফুটবলে যাসনি প্রসূন, তোর বাবাকে দেখছিস না, সব মনীষে খেলা মানুষকে শেষ করে দেয়, তুই বরং অন্য কাজ।
2: না মা না, ফুটবল বড় ভালো মা, ফুটবল বড় ভালো, তোমার মতোই ভালো। ন্যায় যেমন তেমনি দেয়, যশ মান টাকা, আমাদের মতো লেখাপড়া না করাদের বন্ধু ফুটবল।
5: আর অপবাদ কলঙ্ক নিন্দে, তোর বাবাকে দেখ।
2: দেখেছি, আমার বাবা আর আমি আলাদা যুগের মানুষ, অপবাদকে গ্রাহ্য করব না।
6: দাদা প্র্যাকটিসে যাচ্ছিস?
2: হ্যাঁ চল। কারখানার দেয়ালে খড়ি দিয়ে ছটা ঘর কেটে তাতে 1 2 3 নম্বর লিখেছি।
6: 5 লাগেনি লাগেনি, 3 নম্বরে মেরেছো।
2: পিন্টু নম্বর বলে চেঁচি আর আমি দূর থেকে শট করি ওই নম্বরের ঘরে, দেয়ালে লেগে বল ফিরে আসার আগেই ও আবার একটা নম্বর বলে।
6: 1 হেড,
2: আমি হেড করি।
6: আ এবার হয়েছে।
2: এভাবে প্র্যাকটিসে হাঁপিয়ে পড়ি 10 মিনিটে, জিরিয়ে নিয়ে আবার শুরু করি, শট করি, চিপ করি, পিন্টু বল ছড়ে হেড করি, ট্র্যাপ করি, ওর বন্ধুদের সঙ্গে ড্রিবল করি।
6: দাদা গোলের সামনে উঁচু বল, বলই ছাড়া উপায় নেই, এই নাও দিলুম মারো ছুটে এসে।
2: মারলাম, বলটা পাঁচিলের পাশ দিয়ে রাস্তায় গেল, অর্থাৎ অদৃশ্য গোলটা থেকে 10 হাত বাইরে দিয়ে।
0: বলটা আনতে।

0: ये देखি, এ কি নীলিমা? নীলিমা তুমি যে এখানে স্কুল থেকে?
1: হুম, কাণ্ড দেখছি। কেন এসব কি দেখা বারণ?
0: মোটেই নয়। আমার ধারণা কি জানো, আমার ধারণা যে ফুটবল টুটবল তুমি পছন্দ করো না। আর বারণ কেন হবে, খেলা তো লোককে দেখাবার জন্যই।
1: কি হচ্ছিল এতক্ষণ?
0: পড়া। তুমি বাড়িতে বই নিয়ে যা করো, আমি এখানে তাই করি। তোমার দুপুরে স্কুল, পড়া দিতে হয়। আমার বিকেলে স্কুল, মাঠ, সেখানে পড়া দিতে হয়।
1: তা পড়া কেমন হচ্ছে?
0: আমি খুবই খারাপ ছাত্র, প্রমোশন পাবো কিনা জানি না।
1: পড়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে কে আর কবে প্রমোশন পায়? যাও পরগে যাও।
0: একটা অদ্ভুত কাণ্ড তখন করে ফেললাম, হাতের বলটাকে হঠাৎ কিক করে সোজা আকাশে তুলে দিলাম।
2: দাদা তিন নম্বরে!
0: সঙ্গে সঙ্গে পিঠটা পেছন দিকে হেলিয়ে মাটিতে পড়তে পড়তে ব্যাক ভলি করলাম।
2: হয়েছে হয়েছে, জাস্ট লাইক শ্যাম থাপা।
0: আশ্চর্য, বলটা তিন নম্বরে লেগেছে। বিশ্বাস করতে পারছি না আমি প্রসূন ভট্টাচার্য কিনা।
1: দারুণ তো প্রসূন, তুমি যখন তখন এরকম করতে পারো।
0: পড়া ঠিক মতো করলে কোশ্চেনের উত্তর দিতে অসুবিধা হওয়ার তো কথা নয়।
2: দাদা আরেকবার!
0: সর্বনাশ, স্রেফ আন্দাজি আর বরাত জোরে এটা হয়ে গেছে। আবার দেখাতে গেলে বল কারখানার চালের উপর দিয়েই হয়তো উড়ে যাবে।
2: দাদা আবার দেখা না রে, দারুণ হয়েছে।
0: ইয়ে জানলে নীলিমা, ওই সেদিন হাঁটুতে যে চোট পেয়েছি, ওই স্টপারটাকে এক ঝটকায় কাটিয়ে বেরিয়েছি, সামনে শুধু গোলকিপার। এমন একটা হাঁটুতে চালালো, এখনো ব্যথা আছে, খচখচ করে, মানে ফট করে যদি আবার লেগে টেগে যায়।
1: না না, তোমায় করে দেখাতে হবে না।
0: না না, তাতে কি হয়েছে, আরেকবার তোমায় দেখাই।
1: বলছি না, পুরোপুরি না সারলে খেলা উচিত না, আমি চললুম।
0: এই এই নীলিমা, নীলিমা নীলিমা শোনো, বড্ড খিদে পেয়েছে।
1: অমনি খিদে পেয়ে গেল, আমার কাছে পয়সা নেই।
0: ধার চাইছি, প্লিজ।
1: কত?
0: আটা না, বারো আনা।
1: না আটা না, এ না। কত ধার হলে এই নিয়ে?
0: হিসেব রেখো, সব শোধ দিয়ে দেবো একদিন, যখন 50,000, 1,00,000, 2,00,000 আমার দর হবে, বুঝলে? এই পিন্টু, আরে বলটা নিয়ে তুই বাড়ি চলে যা। বধুর দোকানে গরম কচুরি আর জিলিপি খেয়ে জলের গ্লাসটা হাতে নিয়ে মনে পড়ল, আরে পিন্টুও তো সকাল থেকে কিছু খায়নি, পাথর হয়ে গেল। ছি ছি ছি, আমি আমি স্বার্থপর হয়ে গেছি ফুটবলার হবার জন্যে। ক্ষুধার্ত ছোট ভাইটার কথা ভুলে গেছি আমি। আমার আমার পেট থেকে উঠে আসছে খাবারগুলো।
3: কি গেরে পড়লুম দেখো তো, মাঠে নামতে ঠিক 10 মিনিট বাকি, আর ওদিকে নিমাইটা বমি শুরু করলো।
4: বিপিনদা, আমি খেলতে পারুম না।
3: কেন?
4: ও পেট ব্যথা করতেছে, বুকের মধ্যে ধরপড় করতেছে। ও কালকে এক সার্ধ বাড়িতে খাইছিলাম তো, বাজি ধইরা 15টা সন্দেশ, 15টা পান্তু,
3: 15 হাঁড়ি দই, 15টা রাজভোগ। লস্কেল লস্কেল, এদিকে এদিকে আমার ছেড়াদের ব্যবস্থা করে রেখেছো, মামারেনের সঙ্গে খেলা, কাকে নামাই এখন তোর জায়গায়? বল কাকে নামাই।
4: বিপিনদা, এই প্রসঙ্গে দেখেন না, ও যদি রাজি হয়।
3: আচ্ছা ঠিক আছে, তাই দেখি তাই দেখি।
5: আরে ব্যাপার কি রে, তো তোর বমি হচ্ছে কেন? হ্যাঁ,
6: জার্মান ব্রেনের পরিকল্পনা। আনোয়ার, তুই এই হগল বুঝবি না, সোনা মনিটা, ওই ফার্স্ট এড বাক্সটার ঠিকানা একটু আইডিন নিয়া এদিক ওদিক তাকায় গলায় ঢাইলা দিলাম, অমৃতের স্বাদ আর সঙ্গে সঙ্গে বমি। আনোয়ার তুই দেখ গিয়া ওই বিপিন সিং কি করতাছে, বুঝছস? আর শোন শোন, আর শুধু প্রসূনরে বল দিয়ে খেলাবি। আমি যদি আজকে আর পাশে থাকতে পারতাম
0: না। আমি আমি খেলছি রে। আচ্ছা তোর আজ আবার কি হলো বলতো, হঠাৎ বমি করছিস?
5: আরে এক শিশি আইডিন গলায় ঢেলে দিলে বমি হবে না?
0: হ্যাঁ, বাঙালটা সব পারে।
6: এইবার ঘটি কতটা পারে সেইটা আমিও দেখতে চাই। শোন প্রসূন, জিততে হয়তো পারুম না, তবে তোর কাজ গোল দেওয়ানির, তুই গোল দিস। হ্যাঁ তুই গোল দিস।
0: আমার প্রথম গোল ময়দানের ঘেরা মাঠে, আমার প্রথম গোল। বিশ্বাস করতে পারছি না কি নিরীহভাবে জালের গায়ে বিশ্রাম নিচ্ছে ওই গোল জিনিস।

0: আমার পৃথিবী ওটাই, আমার কলিজা ওটাই। কি আনন্দ!
1: এই যে তিনজনে এসছিস, তাহলে আচ্ছা তোদের ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, কি যাতা বোকার মতো ভাবছিস? সামনের বছর তোরা ক্লাব ছাড়বি
2: না? মানে বিপিনদা, বড় ক্লাবে খেলার ইচ্ছে তো সকলেরই থাকে।
1: জুনিয়র বেঙ্গল, জুনিয়র ইন্ডিয়া, এর থেকে বড় ক্লাব আর কি আছে? আগে এসব ছাপ নিয়ে নে, তখন দেখবি বড় বড় ক্লাব তোদের বাড়িতে গিয়ে পায়ে ধরে সাদাসাদি করবে।
2: বিপিনদা, গন্ডা গন্ডা ইন্ডিয়া ছাপ মারা লোক ময়দানে খেলে যাচ্ছে, প্লেয়ার তো মাত্র দু তিনজন। আমরা ভালো করে খেলা শিখতে চাই বিপিনদা। দেখছেন না, দেখছেন না প্রত্যেকটা ম্যাচে নিমাই আনোয়ারের কি হাল হয়, আমার কি অবস্থা হয়? দম নেই, স্কিল নেই, বুদ্ধি নেই, এমনদের সঙ্গে খেলতে কি উৎসাহ আসে?
1: তাহলে এটাও ভেবে দেখিস, চিনুদা মানে চিনময় দস্তিদারকে চটিয়ে তোরা উঁচুতে উঠতে পারবি না। প্রত্যেকটা ক্লাব ওকে ভয় করে। বেঙ্গল কি ইন্ডিয়া টিমে তোদের খেলা বন্ধ করে দিতে পারে ওই চিনুদা, তা যতই তোরা ভালো খেলিস না কেন। আর ক্লাবে রিকোয়েস্ট সত্ত্বেও তোরা খেলবি না।
3: ওই আলোয়ার, তুই চুপ করে রইছস।
4: আমি কি বলবো, তুই বল না।
1: বলা বলির আর কি আছে তোদের? বলা বলির আর কি আছে? সোয়া বাজার তোদের প্রথম ফার্স্ট ডিভিশনে খেলিয়েছে, এটা তোরা ভুলে যাসনি? তোরাই তোরা ফেমাস হবি, এটা কি আমরাও চাই না? তখন কি আমরা গর্ব করবো না? বল, চুপ করে থাকিস, বল।
3: বুঝছি বুঝছি বিপিনদা, আমরা বরং কয়েকদিন ভাইবা দেখি। হ্যাঁ, কি কাজ প্রসুন?
0: তাহলে শেষ পর্যন্ত কি বলবি প্রসুন?
2: বুঝতে পারছি না হর্ষদা, তাই তো আপনার কাছে এলুম।
0: দেখ, চ্যালেঞ্জ বার বার মানুষের জীবনে আসে, তোর সামনে এই প্রথম এলো। এখন চ্যালেঞ্জ নিবি কি নিবি না সেটা অবশ্য তুই ঠিক করবি আর কি। রে চুপ করে আছিস কেন? আচ্ছা ওই দেখ, ওই যে টবে যে গোলাপ গাছটা রয়েছে না, দেখ ওর একটা ডাল মরা, কিন্তু গাছটা কিরকম জীবন্ত, কিরকম তাজা, অন্য ডালে কুঁড়িও ধরেছে। এরকম হয়, সর্বক্ষেত্রেই হয়। মানুষ বেড়ে ওঠে আর ফেলে যায় তার মরা ডালপালা, নতুন ডালে ফুল ফোটায়। এই জন্য চাই ইচ্ছা, সেটি হলো শিকড়। মানুষের শিকড় তার চরিত্র।
2: হর্ষদা
0: প্রসুন, এটা জেনে রাখ যে অনুগ্রহ নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে যদি বড় হতে চাস তাহলে তোর শিকড় পচে যাবে। এই গাছটা বেড়েছে ফাইট করে, আমি একে হেল্প করছি মাত্র। মানুষ হেল্প নাও পেতে পারে, তখন নিজেই নিজেকে হেল্প করতে হয়। পচা শিকড় থেকে হেল্প পাওয়া যায় না। প্রসুন, নানা চেহারা নিয়ে চ্যালেঞ্জ আসে, মানুষকে তার সামনে দাঁড়িয়ে লড়তে হয়। পারবি লড়তে?
2: পারবো।

0: আমি তো ফুটবলের ব্যাপার স্যাপার বুঝি না, তবে হর্ষদা যা বলেছেন সেটাই ঠিক মনে হচ্ছে। চ্যালেঞ্জ নিয়ে যে বড় হতে পারে না সে বড় হবার যোগ্যই নয়, যে ফাঁকি দেয় না সেই শুধু বড় হতে পারে। কাপুরুষ, অলস, এরা কখনো বড় হয়েছে কি?
1: কিন্তু আমি কি করি বলো তো, লোভ হচ্ছে আবার।
0: জ্যাঠামশাই একদিন অপমানিত হয়ে ফুটবল মাঠ থেকে বিদায় নিয়েছিলেন, তোমার উচিত নয় কি ছেলে হয়ে তার শোধ নেওয়া? যারা থুতু দিয়েছিল তাদের সে থুতু চাটতে বাধ্য করা, এই জন্য বড় প্লেয়ার হতে হবে তোমাকে। কাউকে খুশি করে বেঙ্গল কি ইন্ডিয়া টিমে খেলতে পারো, কিন্তু বড় হতে পারো না।
1: নীলিমা, নীলিমা, নীলিমা, আমার আমার বুকের পাষাণ ভারটা তুমি নামিয়ে দিলে। কি যে ভালো লাগে, আমি আমি শোধ নেব। হ্যাঁ হ্যাঁ, নিতেই হবে, দারুণ ভাবে নেব আমি। আমি বাবা বা, ও নীলিমা, নীলিমা, তুমি আমার রিয়েল ফ্রেন্ড।
0: হয়েছে হয়েছে, এবার ধার চাইবি তো? আমার ব্যাগ খালি।
1: সে কি ওই ঝালমুড়িওয়ালাটার কাছে যাবার ক্ষমতাও কি ব্যাগটা নেই? হর্ষদা, আমি বসিয়ে দিয়েছি ক্লাব।
2: সে আবার কি?
1: মোহনবাগানের সঙ্গে খেলা, আমি টিমে নেই। তখন বিপিনদাকে বলতেই,
3: যারা ক্লাবকে সার্ভিস দেবে তারাই খেলবে। হ্যাঁ, নিমাই আনোয়ার আমার রিকোয়েস্ট রাখবে বলেছে, নেমো খারাপ নয়, সামনের বছর থাকবে ওরা, আর আমিও ওদের বেঙ্গল খেলাবো।
1: তখন নিমাইকে জিজ্ঞাসা করলাম যে তোরা দুজন আমার সঙ্গে বিট্রে করলি কেন?
4: রসুন, ওরা আমার একটা চাকরি করে দিব কই সেরে, ঘরে টাকার খুব দরকার।

0: এবার আমি কি করবো হর্ষদা?
1: প্রসূন, এবার তুই মাঠে নেমেছিস, গোল খেয়েছিস প্রথম, বি রেডি স্ট্রাইকার, শোধ দিতে হবে। আমার এক বন্ধুর পেট্রোল পাম্প আছে ভিআইপি রোডে, চিঠি দিচ্ছি নিয়ে যা, 50-60 যা পাস, যে কাজ পাস দিলে নিয়ে নিবি বুঝলি, আর বাকি সময় শুধু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস।
2: মা মা মা মা, আমি একটা কাজ পেয়েছি।
3: সে কি রে, কোথায়? ওই কি কাজ? ওই
2: পেট্রোল পাম্পে রাত্রে কাজ, পেট্রোল দিতে হবে গাড়িতে।
3: আচ্ছা,
2: রোজ 3 টাকা করে পাবো, সারা দিনটা তাহলে প্র্যাকটিসের জন্য পাবো। আমি

0: প্রসুনদা, প্রসুনদা প্র্যাকটিসে যাচ্ছেন? আমরা যাব।
1: আয়, আজ হেডিং প্র্যাকটিস করব। আয়।
0: ওই দেখুন প্রসুনদা, আপনার বাবা যাচ্ছে।
1: আরে দেখার কি আছে, বলটা উঁচু করে ঠিক ওই জায়গাটাতে। হ্যাঁ, ওখানে বসো, বসো, বসো।
0: আপনার বাবা যুগের চাকরিতে খেলতেন?
1: হ্যাঁ। কোথায় শুনলি?
0: ওই তপন বলছিল, ওর মেজ কাকা নাকি দেখেছে আপনার বাবার খেলা, খুব সুন্দর খেলতেন নাকি।
1: তাই নাকি রে তপন? আর কি বলেছে তোর মেজ কাকা?
2: কাকা বলছিল সিল ফাইনালে ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলেছে।
1: হ্যাঁ, ওটাই জীবনের শেষ খেলা, আমার জন্মেরও আগে, জানিস।
2: এমন একটা গোল মিস করেন।
1: তোমার কাকা জীবনে কোনোদিন ফুটবল খেলেছে? সম্ভবত খেলেনি।
2: আপনি জানেন খেলেছে কি খেলেনি?
1: খেললে কখনো বলতে পারতো না।
2: আমার কাকা 25 বছর যাত্রীর খেলা দেখেছে, ফুটবল যথেষ্ট বোঝে, অন্ধেও গোল দিতে পারে, কিন্তু ঘুষ খেলে পারে না।
1: তার মানে কি বলতে চাস তুই?
2: মানেটা আর কি, ব্যাপারটা সবাই জানে।
1: বাবা, বাবা ঘুষ খেয়েছে? রাস্কেল, তোকে আমি তোকে দিয়ে শেষ করে দেব। শেষ
0: করে মারবেন না, মারবেন না। আহ, কি করছে?
3: আলবাত বলবো, ঘুষখোর, ঘুষখোর, ঘুষখোর। সেদিন মাঠে ছিলাম, নিজের চোখে দেখেছি আমি, ওই অনিল ভট্টাচার্য, সেদিন সেদিন যে চান্স, আজ আমরা শিল পাইনি। জবাব দিন। আরে ঘরের মধ্যে বসে আছেন কেন, জবাব দিন।
4: জবাব কি করে আর দেব, বুড়ো হয়ে গেছি, যদি সামর্থ্য থাকতো আর একবার মাঠে নেবে, আমার নামের এই কলঙ্ক ঘোচাতে যাত্রীর হাতে শিল তুলে দেবার জন্য চেষ্টা করতুম, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মেই আর সম্ভব নয়। সারা জীবনের জন্য আমি কন্ডেমড হয়ে গেছি। আপনার ভাইবোকে আমার ছেলে মেরেছে, সেজন্য আমি ক্ষমা চাইছি।

0: মেরেছিস কেন? বাড়ি বই তোর বাবাকে অপমান করে গেল, তুই তোর জন্য নেই, তোর জন্য নেই। জেঠিমাকে হচ্ছে কি অত বড় ছেলে মারে? হ্যাঁ মারে, মারে। কুলাঙ্গার, কুলাঙ্গার বাপের মান নষ্ট করে যে ছেলে সে কুলাঙ্গার। বসুন, বাড়ি আছো কেন?
1: আমি বাবাকে জিজ্ঞেস করব, আমি বাবাকে জিজ্ঞেস করব। বাবা, বাবা, বাবা, তুমি তুমি ঘুষ নিয়েছিলে, বলো না, চুপ করে আছো কেন? আমার জানা দরকার।
2: আমি তোমার জানানোর কোনো প্রয়োজন বোধ করছি না। যদি তোমার লজ্জা হয় পিতৃ পরিচয় দিতে, দিও না। আমি যেমন আছি তেমনি থাকতে দাও, যাও, কাউকে আর মারধর করো না।
1: মা, এ নাও টাকা দুটো রাখো।
0: নেবো না।
1: কেন?
0: বলবো না।
1: কেন?
0: আমার হাতে না কাল খুব লেগেছে রে।
1: তুমি না একটা দারুণ বোকামি। ফের যদি আমায় মারো তো আমি তোমার হাত মুচকে দেবো।
0: হাত মুচকে দেবো?
1: আরে আচ্ছা আচ্ছা, অত জোরে কেউ কখনো মারে? হ্যাঁ, ফুটবলারের শরীর পাথরের হয়, পাথরের, বুঝলে? খবরদার, জোরে মারবে না। এ নাও, ধরো ধরো টাকাটা। দুটো করে টাকা দিই বলে তো একটু আদর করো না, যখন 2000 করে দেবো তখন দেখবে।
0: বাহাদুর, লক্ষ্মী ছাড়া শয়তান, আদর করি না তোকে।
1: আবার মরছ তবে রে? না না না, নামাবো না, নামাবো না। বলো বলো, আগে বলো যে আমি খুব বড় প্লেয়ার হব। বলো বলো,
0: তুই তোর বাবার মতো বড় হতে পারবি?
3: আমার মা, মাথায় মায়ের হাত, বুকে মায়ের গন্ধ, মনে হচ্ছে মখমলের মতো সবুজ দুর্বা বিছানো মাঠে ড্রিবল করছি, কাটাচ্ছি একের পর এক, হেলে দুলে এগোচ্ছি, ডাইনে ভাঙছি, বাঁয়ে হেলছি, শূন্যে

0: এই কই হয় কিরে বাবা, ভোর রাত্রে এখন কাউকে পাওয়া গেলে হয়? আরে কই হয়, এই যে এই ছোকরা এদিকে শোনো শোনো শোনো, এসো দশ লিটার। আরে কে তুই, প্রসন্ন না?
1: হ্যাঁ বিপিনদা।
0: ফুটবল ছেড়ে এখন এই করছিস? ভালো ভালো, একটু তাড়াতাড়ি কর বাবা, ও দিল্লির ফ্লাইটে নিমাই আর আনোয়ারকে তুলে দিতে হবে। হ্যাঁ, জুনিয়র ন্যাশনালে খেলতে যাচ্ছে, আমার কথা তো তখন বিশ্বাস করলি না, তুই থাকলে তুইও যেতিস। কত হলো? এই নে টাকাটা, সামনের বছর আয়, এদের থেকেও বেশি দেবো তোকে, 3,000। এবার রিলিগেশন আছে, চলে আয়।

আমি কি ভুল করেছি? থাকলে এই মোটরে চেপে আমিও তো দিল্লির প্লেন ধরতে যেতাম। বোধহয় বোকামি করেছি। কি ক্ষতি করেছো প্রসূন? আগে নিখুঁত হও, যাও যাও প্র্যাকটিসে নাম, প্র্যাকটিসে নাম, খাটো খাটো আরো খাটো, কিচ্ছু বোকামি করনি, কদর পাবে খেলা দেখিয়ে, ছাপ দেখিয়ে নয়। যাও যাও দৌড়ো।

0: বাড়িতে যেটা দিস সেটা সোনালি সঙ্গই দিয়ে দেবে। কাজটা ছেড়ে দে, খাওয়াটা এখানেই করিস প্র্যাকটিসের পর। হর্ষকে বলে দিস আমার সঙ্গে যেন একবার দেখা করে। আর শোন, কি তোর নামটা?
1: প্রসূন।
0: সামনের হপ্তায় ট্রান্সফার শুরু হবে, আমার সঙ্গে আইএফএ অফিসে গিয়ে সই করবি। প্র্যাকটিসে একদিন অ্যাবসেন্ট হলে টিম থেকে ড্রপ করে দেবো। সোনালি ছোট ক্লাব বটে, কিন্তু ডিসিপ্লিনে মোহনবাগান ইস্ট বেঙ্গলের চেয়েও বড়।
2: সোনালিতে এসে ছটা ম্যাচ খেলেছি, কিন্তু তাতেই আমি চোখে পড়ে গেছি। উঠতি স্ট্রাইকার হিসেবে আমার নাম বড় বড় টিমগুলো টেন্টে বলা বলি হচ্ছে। কলকাতার যে কোনো বড় ক্লাবের ডিফেন্স নাকি আমার কাছে অন্তত দুর্ভেদ্য নয়।
3: প্রসূন, প্রসূন, দেখ দেখ, নীলিমা স্কুল ফাইনাল পাস করেছে সেকেন্ড ডিভিশনে। বাপ্পা, এক হাতে ঘরের কাজ সামলে বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আরো বড় হও।
4: জেঠিমা, প্রসূন আমার থেকে কত বড়? ছ মাসের বেশি কি? ওই রকমই হবে রে।
2: আরে, ও কি হচ্ছে? না না, আমাকে আবার প্রণাম কি? মা, এ পাস করলে দেখছি কাণ্ডজ্ঞান লোক পায়।
4: জেঠিমা, প্রসূন যত মন্দি প্র্যাকটিস করে, আমি যদি সেভাবে পড়তাম তাহলে স্কলারশিপ পেতাম।
3: দাঁড়া, মিষ্টি আনাই। পিন্টু, ও পিন্টু, কোথায় যে যায় ছেলেটা?
2: তারপর? এরপর তো কলেজ।
4: হ্যাঁ, টাকা জোগাড় করতে হবে, অন্তত 100।
2: জানো নীলিমা, তোমাকে আজকে কিছু একটা উপহার দিতে ইচ্ছে করছে, কিন্তু কিন্তু আমার হাতে না কিচ্ছু নেই।
5: দাদা, দাদা, একটা লোক তোমায় ডাকছে, বললো খুব জরুরি দরকার।
2: হ্যাঁ বলুন, কি আপনার প্রাইভেট কথা?
6: প্রসূন, কালকের ম্যাচটা তুমি খেলো না।
2: বলছেন কি? যুগের যাত্রীর সঙ্গে খেলবো না?
6: সোনালি থেকে কত আর পাও? হ্যাঁ, মাসে 100? সব খবরই রাখি, ওই সব ক্লাবেরই খবর আমাদের রাখতে হয়। এই নাও।
2: কি, 100 টাকার নোট?
6: লীগ পাওয়ার এবার চান্স রয়েছে যাত্রীর। এখন পর্যন্ত কোনোবার আমরা লীগ জিতিনি। কাল তুমি ব্যাগরা দিও না ভাই, পেট খারাপ হয়েছে কি ওই অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে জানিয়ে দাও, কাল আর মাঠে যেও না।
2: আমি ব্যাগরা দেবো।
6: হ্যাঁ, আরে ভয় তো তোমাকেই প্রসূন, ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল এখন সব ক্লাবই তোমায় ভয় পায় প্রসূন।
2: নোটটা ধরুন, ধরুন, ধরুন। আপনি আপনি আমার বাড়িতে আসুন, আমার বাবার হাতে এটা দেবেন। বাবা, যুগের যাত্রীর সঙ্গে কাল

0: আমার ক্লাবের লীগ খেলা। কাল আমি যেন না খেলি বা খেললেও যেন গোল না করি, এই কথাই ইনি বলছেন। আর 100 টাকা আমায় দিতে চাইছেন।
1: কোন ক্লাবের সঙ্গে?
0: যুগের যাত্রী।
1: আমি কোনো কথা বলবো না, তুমি নিজেই ঠিক করো ঘুষ তুমি নেবে কি না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলবো না।
0: প্রসূন, প্রসূন, দেখো দেখো, তোমার বাবার অপমানিত কপাল, সেই মার খেয়ে কাটা দাগটা তক তক করছে আজও। ওই কপালে বিজয় তিলক এঁকে দেবে তুমি। হ্যাঁ প্রসূন, তুমি। কাল যাত্রীকে আমি হারাবই। গেট আউট লুক।
2: তুমি গোল হয়তো দিতে পারো বাবা, কিন্তু গোল খাওয়া তো বন্ধ করতে পারবে না। ওই ফুটবল 11 জনের খেলা, বুঝলে প্রসূন? এটা মনে রেখো। চলি আর।
0: নীলিমা, নীলিমা, বাবা তারপর কিছু কি বললেন
3: না? অনেকক্ষণ পর চোখ থেকে 1 ফোঁটা জল শুধু মুছে নিতে দেখেছি।
0: আমি আমি ঠিক কাজ করিনি নীলিমা।
3: তুমি আজ সবাইকে কি সুন্দর, কি বিরাট যে উপহার দিলে প্রসূন। কাল তুমি দারুণ খেলবে, দেখো কাল তুমি ঠিক জিতবে।
0: আমরা হেরে গেলাম। ফুটবল যে 11 জনের খেলা, এটা নির্মমভাবে উপলব্ধি করলাম। থ্রি-টু-টুয়ে হারলাম যাত্রীর কাছে। সোনালির 2টো গোল আমারই।
3: প্রসূন, প্রসূন, ঘুমিয়ে পড়েছিস? খাবি না? অনেক রাত হয়ে গেছে রে।
0: না, খিদে নেই। মা, মা, হেরে গেছি মা। বাবার সামনে বলেছিলাম জিতব, পারলুম না।
4: তুমি অনিল ভট্টাচার্যের ছেলে, তোমার পর তো যাত্রী দাবি আছেই, বিশেষ দাবি আছে। আরে আরে, বাপের ক্লাবের ছেলে খেলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর তাছাড়া ওই যাত্রী মোটেই সুবিচার করেনি তোমার বাবার উপরে। আহা, আমি তা জানি জানি, কিন্তু কিন্তু 20 বছর আগে আমি তো আর সেক্রেটারি ছিলাম না, অর্ডিনারি মেম্বার। তো সেই ফাইনাল, হ্যাঁ, সে আমি দেখেছি না ওর খেলা। আহ, এখনো চোখে ভাসছে, অথচ ওর নামেই কলঙ্ক রটানো হলো। হ্যাঁ, তা যাকে সে পাপে প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। শোনো, ওই 6,000 টাকা এখন তোমায় কেউ দেবে না, কেউ না, কিন্তু আমরা দেবো। এবার এবারে সম্পূর্ণ ইয়াং টিম করব। ওই শোভাবাজার থেকেও 2টো ছেলেকে নিচ্ছি, নিমাই আর আনোয়ার। হ্যাঁ, আর তোমায় বলছি, তুমি আজই এই 2,000 নিয়ে যাও। হ্যাঁ
5: জেঠিমা, জেঠিমা, জেঠিমা দেখেছেন?
6: হ্যাঁ, এই দেখ প্রসূন কত টাকা এনেছে, 2,000, আরো 4,000 দেবে।
5: সত্যি? আয় প্রসূন, প্রসূন খাওয়াতে হবে, কিন্তু ওসব ঝাল মুড়ি টুড়ি নয়।
7: নীলিমাদি, চাইনিজ চাউমিন, চিলি চিকেন?
5: না না, ওতে অনেক খরচ, দরকার নেই, বরং একটা ইলিশ যদি, তাহলে সবাই মিলে কি জেঠিমা?
6: সেই ভালো। নীলিমা, তোর বাবাকে বরং যেতে বল।
0: মা, মা, বাবাকে বলেছো?
6: বলেছি, খুব অবাক হয়ে গেলেন, বললেন আমি 7 বছর খেলেও এত টাকা পাই।
8: বোধি, ও বোধি, এই যে বোধি, বোধি দিন টাকা দিন। আরে বাবা, আরে ফুটবল খেলে এত টাকা পাওয়া যায়? ছোটবেলায় বলে লাথি মারা শিখলে তো দেখছি ভালো হতো। হ্যাঁ
0: নীলিমা, নীলিমা, এবার আমিও কলেজে ভর্তি হয়েছি, ফুটবলের কলেজে। তোমার কাছে যত ধার এবার শোধ করে দেবো।

কিন্তু ফুটবলের কলেজে আমার ব্যাক বেঞ্চে ঠেলে দেওয়া হলো, যেমন শোভাবাজারে হয়েছিল। যাত্রীর প্রথম পাঁচটা ম্যাচের ড্রেস করে সাইড লাইনের বেঞ্চে বসে রইলুম। আনোয়ারকে প্রথম দুটো ম্যাচে খেলানো হয়নি,

0: হাওড়া ইউনিয়নের সঙ্গে ভালো খেলল, তারপর আর বসেনি। নিমাইকে কুমারটুলির দিন শেষ 15 মিনিট নামানো হয়, একটা গোল করে, ওকে এখন আর বসানো যাবে না। যাত্রীর কোচ প্রিয়দাকে একদিন বললাম, আমাকে কি বসিয়ে রাখার জন্য এখানে এনেছেন? প্রিয়দা বললেন, কি করব বলো, টিম করে সিলেকশন কমিটি, আর কমিটি মানে সেক্রেটারি ডাকুদা, তুমি ওকেই জিজ্ঞেস করো।
1: দরকার হলেই তোকে ডাকবো।
0: কবে দরকার হবে
1: বলতে পারছি না, হয়তো এই সিজনে দরকার নাও হতে পারে।
0: তাহলে এত টাকা খরচ করছেন কেন আমার জন্য? বসে থেকে থেকে যে আমার খেলা নষ্ট হয়ে যাচ্ছে।
1: দেখ শোন, যাত্রীর মতো ক্লাব এই তোর মতো দু পাঁচটাকে বসিয়ে বসিয়ে টাকা দিলেও দেউলে হয়ে যাবে না জানিস। তা একটা কথা বলি, টাকার জন্যই তো খেলা, তা যে টাকাই যখন পাচ্ছিস এত ব্যস্ত হচ্ছিস কেন?
2: পশুন, ওই পশুন,
3: কে?
2: আরে বাড়িতে আছিস নাকি?
3: যাই।
0: আরে নিমাই,
2: কি রে, সারা সিজন মাঠে আলি না, ব্যাপারটা কি কথা?
0: এমনি
2: এমনি মানে?
0: সেটা তো ভালোই জানিস, ড্রেস করে বসে থাকা আর তাই দেখে ডাকুদার আনন্দ পাওয়া, এটা তো সহ্য করা যায় না।
2: বন্ধু, ফুটবল খেলতে গেলে ওই রকম অনেক কিছু হয়। মাঠে আয়, মাঠে আয়, মাঠ থেকে দূরে থাকিস না, তাতে লাভ হইব না। শিল্ডের খেলার 2 হপ্তা পরেই ফরেন টিম আইতাছে, বুঝছস? তুই আয়, তোরে দরকার হইব।
0: কেন, যাত্রীতে কি প্লেয়ার নেই নাকি?
2: আহা, অত রাগ অত অভিমান করলে চলে না বন্ধু।
4: প্রসূন, প্রসূন, অনেক রাত হয়েছে রে,
0: ঘুম আসছে না, কাল কি হবে কে জানে।
4: আয়, আমার কোলে মাথা রাখ, ঘুম পাড়িয়ে দিচ্ছি। জানি রে জানি, এই রকমই হয়। ফাইনাল খেলা কি জিনিস আমার জানা আছে।
0: মা, বাবা কিছু বলেননি? আমিও যাত্রীর হয়ে ফাইনাল খেলছি, বাবা কিছু বলেননি?
4: ওই ঘরে তোর মতোই ছটফট করছেন।
0: কাল তুমি খেলা দেখতে যেও মা, আমি টিকিট দেবো। মা, তোমার শরীরে দুব্য ঘাস আর মাটির গন্ধ, মনে হচ্ছে বল নিয়ে আমি খেলছি। মা গো, তোমার তোমার বুকের মধ্যে ঢেউয়ের ওঠা পড়ার শব্দ কেন? বাঁধ ভাঙা বন্যার জল যেন ছুটে আসছে।
4: তোর বাবাও কাল খেলবেন, তোর মধ্যে দিয়ে ফিরে আসবে যা হারিয়েছে। তুই জিতবি প্রসূন, ঠিক জিতবি, জিতবি।
0: আমি ভেসে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি এই ঢেউয়ে, সাহায্য দাও। স্ট্রাইকার, স্ট্রাইকার!
5: আপনাদের আগেই বলেছি, 25 মিনিটের সময় লিসানের একটা প্রচন্ড শট গোলকিপার শ্যামকে পরাস্ত করে বারে লেগে ফিরে এসেছে। দুই ফরোয়ার্ড প্রসূন ও নিমাই নেমে এসে রক্ষণ ভাগ্যে সাহায্য করার কাজে ব্যস্ত, তাই যাত্রীর আক্রমণ দানা বাঁধতে পারছে না। রেঙ্গুন ইউনাইটেডের লেফট আউট বল পেয়েছে, টাচ লাইন ধরে এগোচ্ছে, পিনাকি তাকে বাধা দিতে পারেনি, এগুচ্ছে, কর্নার ফ্ল্যাগের কাছে পৌঁছেছে, ট্যাকল করতে এগোচ্ছে রাইট ব্যাক ধ্রুব, সেন্টার করেছে গোলমুখে, গোল! চমৎকার সেন্টার, চমৎকার ভঙ্গিতে প্রায় 16 গজ থেকে প্রথম সুযোগেই গোল করেছে রেঙ্গুনের মংমা। 1-0 গোলে এগিয়ে গেল।
2: প্রসূন, আর নাইমা খেলা চলবো না, ওকে বক্সের মধ্যে বল নিয়ে খেলতে হইব, প্রেশার তুলতে হইব, নাইলে আরো গোল খামু। ওইটা খেল, ওইটা খেল।
5: এখন যাত্রীর খেলার ধারা যেন বদলেছে, আক্রমণ তৈরির চেষ্টা করছে, বল নিমায়ের পায়ে দিল আব্রাহামকে, আব্রাহাম আর নিমাইকে, নিমাই এগুলো স্টাফারকে কাটিয়ে স্কোয়ার পাস প্রসূনকে, প্রসূনের সামনে গোল, ইতস্তত করছে বল নিয়ে এগুতে, আ বল ফেরে নিল রাইট হাফ মংমা। চমৎকার সুযোগ ছিল, চমৎকার সুযোগ ছিল, যদি ইতস্তত না করে শট দিত তাহলে এত গোল হতে পারতো, মাত্র 12 বা 14 গজের এই দূরত্ব ছিল, পারল না, পারল না। হাফ লাইন থেকে বল ফেলেছে আনোয়ার রেঙ্গুনের পেনাল্টি বক্সের বাঁদিকে, রেঙ্গুনের স্টপার এগুচ্ছে, প্রসূন ছুটছে বলের দিকে, স্টপারের আগেই পৌঁছেছে, স্টপার স্লাইডিং ট্যাকলের চেষ্টা করছে।

0: বল নিয়ে বেরিয়েছে প্রসূন, কেউ নেই সামনে, গোলকিপার বেরিয়ে আসছে, শট নিয়েছে, গোল! যে অপূর্ব দক্ষতায় প্রসূন ভট্টাচার্য গোলটি শোধ দিল তা বহুদিন মনে থাকবে এখানকার দর্শকদের। আপনারা হয়তো জানেন এই প্রসূনেরই বাবা অনিল ভট্টাচার্য 20 বছর আগে শিল ফাইনালে খেলেছিলেন এই যুগের যাত্রীদের হয়ে। পিতা পুত্রে শিল ফাইনাল খেলার নতুন নজির আজ গড়ে উঠল। হয়তো গ্যালারিতে বসে অনিলবাবু আজ নিজের ছেলের খেলা দেখছেন।
1: বাবা আসবেন কি আমার খেলা দেখতে?
0: বল এখন রেঙ্গুন, দলের রক্ষণ সীমানায়, খেলা শেষ হতে আর 10-12 মিনিট বাকি, খেলার ফল এখন 1-1। বিরতির পর তারা যেরকম ঝড়ের মতো আক্রমণ শুরু করেছিল সেই দাপট এখন যেন মনে হচ্ছে কিছুটা স্তিমিত। নিমাই আব্রাহাম চমৎকার বুঝে পড়ায় প্রতিপক্ষ হাফ লাইন পর্যন্ত গিয়ে শক্ত জমাট ডিফেন্স আর ভেদ করতে পারছে না। ফাউল, ফাউল, লেফট হাফ মাস হয়ে ফাউল করেছে নিমাইকে, পেনাল্টি বক্সের ঠিক বাইরে, ফ্রি কিক। রেঙ্গুন দলের 5 জন দাঁড়িয়ে পাঁচিল তুলেছে, নিমাই নিজেই শট নিচ্ছে, চিপ করেছে, ডিফেন্ডারদের মাথা টপকে বল, প্রসূন দৌড়ে ঝাঁপিয়ে হেড করলো, গোল!
2: ঘাস আর মাটির মিষ্টি সোঁদা গন্ধে বুক ভরে যাচ্ছে, মায়ের বুক। কি অদ্ভুত একটা দৃশ্য দেখছি, গোলকিপার গোলের মধ্যে থেকে কুড়িয়ে নিচ্ছে সাদা কালো ফুটকি আঁকা পৃথিবীটাকে, আমার পৃথিবীটাকে। এবার আসুক ঢেউ ভাসা কামায়।
0: খেলা শেষ, আজকের মতো খেলা শেষ, 2-1 গোলে যুগের যাত্রী জিতে কলকাতার ফুটবলের মান আরও বাড়িয়ে দিল। রেঙ্গুন ইউনাইটেডকে এই প্রথমবারের মতো হারিয়ে তারা শিল জিতল। তাদের 2টি গোলই দিয়েছে প্রসূন ভট্টাচার্য। ধারা বিবরণ শেষ করে স্টুডিওতে ফিরে যাওয়ার আগে শুধু বলবো সাবাস সাবাস প্রসূন।
1: আরে আরে নীলিমা, খেলা দেখতে এসেছিলে, এখনো বাড়ি ফেরোনি, মা কোথায়?
3: জেঠিমা সকাল থেকে দক্ষিণেশ্বরে, আর জ্যাঠামশাই বললেন একটু অপেক্ষা করেই যাই।
1: কোথায় বাবা?
3: ওই তো অন্ধকার কোনটায় দাঁড়িয়ে পিন্টুর সঙ্গে।
1: বাবা
4: না না, পায়ে হাত দিচ্ছ কেন? আমি তো কিছুই করিনি, কিছুই দিইনি, অবদার্থ ব্যর্থ। বরং তুমি আমাকে দিলে

0: মতিনন্দী রচিত স্ট্রাইকার নাটকটি এখানেই শেষ হল। অভিনয় অনিল বাবু, কালী বন্দ্যোপাধ্যায়, প্রসূন গৌতম চক্রবর্তী, হর্ষদা সত্য বন্দ্যোপাধ্যায়, আনোয়ার আশিস কুমার চক্রবর্তী, নিমাই রমা প্রসাদ বণিক, বিপিন সিংহ গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, ডাকুদা দেবতোষ ঘোষ, নুটুবাবু তারাপদ মুখোপাধ্যায়, বিদেশী অমিত দে, নীলিমা স্নিগ্ধা মজুমদার, মা কাজল চৌধুরী, তপন অমিতাভ দাস, পিন্টু সুমিত দে, কিশোরকণ্ঠ সুপ্রতিম মুখোপাধ্যায়, দাসুদা শেখর গুপ্ত। অন্যান্য ভূমিকায় অমূল্য সান্যাল, অরিজিৎ গুহ, দেবকুমার চক্রবর্তী, পুষ্পেন সরকার। সম্পাদনা শুভ্র প্রকাশ দে ও রামজীবন মিত্র। প্রযোজনা জগন্নাথ বসু।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আজ আমাদের আকাশ বেনের জন্মদিন, আর সেজন্য এখন আপনাদের জন্য রাখা রয়েছে।

আছে আকাশবাণীর থেকেই যে গানের জন্ম হয়েছিল এমনই একটি গান। শুনবেন শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি, লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সংযোজনায় নিখিল ঘোষ। শিল্পী শ্যামল মিত্র।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী মহাসাগরীয় অভিযান লোকায়ন ২৬ অংশ হিসেবে পর্তুগালের লিসবনে তিন দিনের সফর সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফর ও কার্যক্রমগুলি উভয় দেশের নৌবাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুব সমাজ, ভোগ্য পণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি। কানাডার টরন্টোয় আজ ব্যবসায়িক মহলের বিশিষ্টজনদের এক সভায় তিনি বলেন, ভারতের এই পরিবর্তন হচ্ছে

মূলত পরিকাঠামোগত। নেপালের উত্তরাঞ্চলে আজ বন্যার ফলে সীমান্তবর্তী জনবসতিতে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক জলস্তর বৃদ্ধির ফলে রাসুয়া জেলার তিমুরে এবং পার্শ্ববর্তী সেফ্রুবেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু যানবাহন, পণ্য সামগ্রী ও অন্য সম্পদ ভেসে গেছে। রাসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলার নদীর তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নেপাল সরকার। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা H1N1 এর সংক্রমণ ঋতুভেদে বেড়ে যাওয়ার ফলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থা জানিয়েছে, সংক্রমণের বেশিরভাগ ঘটনাই মৃদু এবং তা নিজে থেকেই সেরে যায়, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফ্লুয়ের উপসর্গের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া সরাসরি দোকান থেকে অ্যান্টিবায়োটিক না কেনার পরামর্শ দিয়েছে IMA। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই মেলবন্ধন ঘটিয়েছে। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই 100 বছরে আকাশবাণী সংবাদ, সংস্কৃতি ও সৃজনশীলতার অনন্য বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ঐতিহাসিক এই মাইল ফলকে আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত সব প্রাক্তন ও বর্তমান শিল্পী, কর্মী, ঘোষক, কলাকুশলী এবং শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দেশের অগ্রগতির জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন

0: পত্র প্রদানের সময় তিনি জানান, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 9,22,000-এরও বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, আজ 2,500 জন সুবিধাভোগীর হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। হাওড়ার আন্দুলের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে আজ দুপুরে অগ্নিকাণ্ডে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। স্থানীয়দের সাহায্যে দমকল কর্মীরা বয়স্ক ও শিশুদের বের করে আনে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনার কথা স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। নেপালের উত্তরাঞ্চলে আজ বন্যার ফলে সীমান্তবর্তী জনবসতি ব্যাপক ক্ষতিগ্রস্ত। নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক জলস্তর বৃদ্ধির ফলে রাসুয়া জেলার তিমুরে এবং পার্শ্ববর্তী স্যাফ্রুবেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ি বলছে 4:06 হয়ে 33 সেকেন্ড।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর আজকে কিন্তু এরকমই একটা পার্টি ভাইবস আমাদের সবার মধ্যে রয়েছে, ঠিক আছে? তো ওই লেটস নাচ শো, এতক্ষণ ধরে আমরা জাস্ট স্টুডিওতে লিটারেলি ওই হুক স্টেপটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম যে কার হুক স্টেপটা সবচাইতে দারুণ ব্যাপার হচ্ছে।
3: হ্যাঁ, মানে আমাদের আজকের যে দিনটা, মানে আমরা এমনিতেই এত বেশি এক্সাইটেড আছি সকাল থেকেই, এই যে সিটটাতে এই মুহূর্তে বসে আছি তোমাদের সাথে অন এয়ার

0: কথা হচ্ছে এবং এত মানুষ যারা শুনছে এই মুহূর্তে আমাদেরকে এফএম রেইনবো থেকে, আসলে তারা অনেকেই জানে ইতিমধ্যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানতে পেরেও গেছো যে আকাশবাণী কলকাতা যা আজ আজ জন্মদিন এবং শতবর্ষের পথে 100টা বছর কোনো একটা ব্রডকাস্ট মিডিয়ার এই যে পালন, এই যে উদযাপন, এটা কিন্তু যাতা ব্যাপার নয়। আর অবশ্যই আমরা আকাশবাণী কলকাতার অন্তর্ভুক্ত এফএম রেইনবো চ্যানেল থেকে যখন তোমাদের সাথে কথা বলছি, আমাদেরও খানিকটা কলার উঁচু করে নেওয়ারই মতো ব্যাপার।
1: একদমই তাই, মানে আজকে আমাদের কলার নামানোর কোনো গল্পই নেই, ঠিক আছে? সারাক্ষণ এইরকম মাপের এই এনার্জিটাই আমরা আজকে রাখবো এবং আমরা চাইবো যে তোমরা যারা আমাদের আজকে এই ক্যাফে কলকাতার আড্ডায় জুড়ে রয়েছো 9903659992, তোমরাও কিন্তু আজকে এই সমানভাবে একদম কি বলবো আমরা উদযাপন, সেলিব্রেশন, যা কিছু বলতে পারো, তোমাদের হাসি, কান্না, আনন্দ সমস্ত কিছু নিয়ে একদম হুটোপাটি ব্যাপার হবে।
0: আসলে আমাদের আমাদের জীবনে যেমন রেডিও একটা দারুণ প্রভাব ফেলে, আমাদেরকে এই মুহূর্তে যারা শুনছে তাদের জীবনেও কোথাও না কোথাও রেডিও নিয়ে একটা স্মৃতি রয়েছে, মানে যেটাকে আগে বেতার বলা হতো এবং সেই বেতার এবং এখনকার সময় যখন আমরা রেডিও জকি কথাটা ইউজ করে থাকি, তো সব মিলিয়ে আমাদের এই আকাশবাণী কলকাতা বা বেতার এই সব কিছুর একটা স্মৃতি তোমাদের মনের কোথাও না কোথাও রয়েছে। এই নিয়ে গল্প হবে, হোয়াটসঅ্যাপ হবে এবং সমস্ত কিছুটা আড্ডা হবে 6:30 পর্যন্ত। সঙ্গে থাকো, এই মুহূর্তে স্টুডিওয় মধুরিমা এবং তাবাসুম তোমার সঙ্গে, আর এখন থাকছে একটা গান।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে তোমার সঙ্গে। আর ওই যেরকমটা ঠিক একটু আগে তো অবশ্যই বললো যে শুধুমাত্র আমরাই যে কথা বলবো এমনটা নয়, 9903659992 তে আজকে তুমিও কিন্তু তোমার রেডিও নিয়ে যে ইমোশন রয়েছে, তোমার রেডিওকে কেন্দ্র করে যে ভাবনা চিন্তাগুলো রয়েছে, সে সমস্ত কিছুই আমাদের সঙ্গে আজকে আড্ডা দেবে। তবে শুধু এটাই নয়, তার সাথে আর কি সাথে পাশাপাশি সব মিলে শাসাশাসি হচ্ছিল, যাই হোক এরকম কিছু ব্যাপার নেই, কিন্তু তার পাশাপাশি দাঁড়িয়ে আজকে তোমাদের ছড়া কাটিংয়ে কাব্য রচনা করতে হবে আজকে, কিন্তু শতবর্ষ স্পেশাল কাব্য রচনা,
2: কাব্য রচনা নয় মানে ছড়া রচনা। তুমি এমন ভয় পাইয়ে দিচ্ছ, মানে ব্যাপারটা ভীষণ গম্ভীর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা গম্ভীর তো হব না, আমাদের তো গম্ভীর হওয়ার দিন নয় আজ। আসলে আমরা মানে আমি আকাশবাণীতে 2017 থেকে, আর মধুরিমা তুমি?
1: আমি হ্যাঁ ওই সেম 2017 থেকে।
2: আচ্ছা, তো আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই না,
1: মানে আমাদের প্রায় 9 বছর মানে 9.5 বছর অতিক্রান্ত।
2: হ্যাঁ,
1: সুতরাং
2: তো আমরা আমাদের কিন্তু আকাশবাণী, আমরা যখন জয়েন করেছিলাম তখন আমাদের আকাশবাণী কিন্তু আমাদের সেকেন্ড হোম ছিল, মানে বাড়ির পরেই যেখানে যাওয়া যায় সেটা হচ্ছে আকাশবাণী। এবং আমরা অনেক স্মৃতি, অনেক সময় জীবনে কাটিয়ে এসেছি আকাশবাণীতে। এবং কেন সেই ভালোবাসে কেন, সেসব গল্প সব পরে আসবে, আসলে সেই গল্পটা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা এবং আলাদা আলাদা ক্ষেত্র থেকে, তো সেই গল্পগুলো হবে। কিন্তু ওই যে তোমাদের সাথেও গল্প হতে হতে, এবং আমাদের আজকে অনেক কিছু গল্প করার আছে, কারণ আজকে আরও অনেক কিছু দিন আছে এবং অনেক সেলিব্রেশন আছে। আমরা সবাই জানি আজকে ওনাম আছে কেরলের, যেটা সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল, তো সেটা আজকে আছে। এবং সাউথ ইন্ডিয়া যে সমস্ত মানুষরা, আমাদের অনেক লিসনার আছে না যারা আর কি সাউথ ইন্ডিয়া থেকে শোনে, তাদেরকে অবশ্যই জানি ওনামের শুভেচ্ছা। আর তাদের যারা আমাদেরকে ওখান থেকে শুনছে তাদের জন্য একটা ভীষণ ভালো একটা দিন, ভীষণ আনন্দের দিন, অনেক আনন্দ হোক, সব গল্প হবে। তবে মধুরিমা আমরা কি কোনো গান শুনবো?
1: একদম, এই যে তুমি বললে না যে আকাশবাণী আমাদের কাছে অনেক কিছু, আমাদের কাছে কি এক্স্যাক্টলি সেটা আমি গানে গানে শোনাচ্ছি।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে আর 9903659992 তে তুমিও ভাবছো যে ঠিক এবারে তো বলুক যে ঠিক কোন বিষয়টা নিয়ে আমরা আড্ডা দেবো। দেখো কোন বিষয়টা নিয়ে আড্ডা দেবো সেটা কিন্তু কম বেশি আমরা অনেক হিন্টস অলরেডি দিয়ে ফেলেছি, তাই না?
2: একদমই তাই। আসলে আমরা তো আজকে মানে এত বড় একটা দিন, আকাশবাণীর জন্মদিন, সেই বিষয় নিয়ে তো আড্ডা দেবই। আর আমরা কি এখনই বলে দেবো, মানে এখনই কি বলে দেবো নাকি একটু পরে?
1: ঠিক আছে, এটা তো একটা বেশ মজা করা যেতেই পারে। দেখো জন্মদিন, জন্মদিনে সারপ্রাইজ থাকে, ঠিক আছে? তো সারপ্রাইজ কি চট করেই দিয়ে দিলে কি আর ব্যাপারটা ঠিক জমে বলো? তাই একটু একটু করে আমরা সারপ্রাইজটা একটু একটু করে করে দেখো কি নিয়ে বিষয়টা আজকে কথা বলবো, হালকা একটা আভাস দিয়েছি তোমাকে যে এর পরে বলবো বলতে চলেছি সেটারও একটা আভাস দিয়েছি। তাই এরকম ভাবে কিন্তু আজকে তোমার সঙ্গে আমারই বা আমাদেরই খেলাটা জমতে থাকবে।
2: আচ্ছা, আর এইটা তো আমরা বলবো, তার আগে আমরা বলে দিই আজকে যে একটা বিশেষ দিন, মানে যারা এখানে পোষ্য প্রেমী আছে, শুধুমাত্র পোষ্য বললে ভুল বোঝায়, মানে যদি কেউ পোষ্য না মানে তাকে পোষ্য নাও বানিয়ে থাকে, যারা ডগ লাভার আছে তাদের জন্য আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট দিন। সেটা হলো আজকে ইন্টারন্যাশনাল ডগ ডে। এখানে শুধুমাত্র কিন্তু আমরা যে বিদেশি যে সমস্ত ডগ আছে, কুকুর আছে, তাদেরকে যে আমরা সেল করি বা কি পারচেস করি সেটা কিন্তু নয়, সমস্ত দেশি কুকুরদেরকে অ্যাডপ্ট করা, তাদেরকে দেখাশোনা করা এবং তাদের নিরাপদ আশ্রয় দেওয়া, এটাও কিন্তু এই ইন্টারন্যাশনাল ডগদের একটা উদ্দেশ্য। মানে শুধুমাত্র কিন্তু আমি খুব মানে বিদেশি কুকুর নিয়ে খুব কাডলিং করছি, আহা কি ভালো লাগছে, ফটো তুলছি, তা কিন্তু নয়। আমার বাড়ির আশেপাশে যে সমস্ত দেশি

0: বেশি কুকুর আছে যারা আর কি অ্যাকচুয়ালি রাত্রে আমাদের আশপাশটা পাহারা দেয়, নিরাপত্তায় থাকি আমরা তাদের জন্য এবং অচেনা মানুষকে তাদের এই টেরিটরিতে ঢুকতে দেয় না, সেটা কিন্তু কোথাও গিয়ে তাদের দিন। এবং আমরা ডেফিনেটলি চাই মানে বিদেশি দেশি এসব নির্বিশেষে সমস্ত প্রাণী, মানে বিশেষ করে আজকে যখন কুকুরদের কথা হচ্ছে, তাদেরকে যেন ভালোবাসায় আমরা মানে একদম আগলে রাখি আর কোনো রকম যেন তাদেরকে ক্ষতি করা আমাদের ছোটদেরকেও না শেখাই এবং আমরাও যেন না করি, কারণ আমরা তাদের ক্ষতি না করলে তারা কখনো আমাদের অ্যাটাক করে না। এই শর্ট এই মানে সিম্পল ব্যাপারটা আমাদের বুঝতে অনেকটা সময় লেগে যায়। তো ইন্টারন্যাশনাল ডগ ডেতে যে সমস্ত কুকুর প্রেমী আছে আমার মতো যারা আর কি, সমস্ত ডগ লাভারদেরকে,
1: অ্যাকচুয়ালি আমার মতো না বলো আমাদের,
0: ও আচ্ছা তুমিও ডগ লাভার না, অনেকে হয় কি ক্যাট লাভার, তো আমি ভাবছি যে না মধুরিমা হয়তো ক্যাট লাভার, কারণ সে চুপচাপ আছে, তাহলে হয়তো মধুরিমা ভাবছে যে আমারটা নিয়ে বললো না। যাই হোক, আমাদের মতো যারা ডগ লাভার আছে তাদের জন্য একটা বিশেষ দিন এবং আমরা আরও বেশি ভালোবাসা ছড়িয়ে দিই, কারণ ওদেরকে ভালোবাসা দিলে ওরা অনেকটা ভালোবাসা আমাদেরকে ফিরিয়ে দেয়।
1: একদম, আর তুমি যে এত ভালোবাসার কথা বললে, এই মুহূর্তে যদি সত্যি আমার কাছে কোনো এরকম পশু এই মুহূর্তে থাকতো, ঠিক আছে, আমি কি করতাম বলো তো?
0: কি করতে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, ঘড়ি যখন বলছে অলরেডি 4:26 হয়ে গেছে, তো আমি আর মনে হয় যে আর অপেক্ষা করি লাভ নেই, কেননা এবার আমাদের উপর ওদিকে রেগে যেতে পারে।
2: হ্যাঁ, একদমই তাই।
1: আচ্ছা, আকাশবাণী নিয়ে যখন কথা হচ্ছিল, যে আকাশবাণী আমাদের কাছে একটা অদ্ভুত স্মৃতি, যে আমাদেরকে অনেক, আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে, এমন অনেকগুলো বছর আমরা অনেক স্মৃতি নিয়ে কাটিয়েছি, যেখানে গিয়ে আমাদের এখন মনে হয় যে বাবা এতগুলো বছর কেটে গেল। ঠিক তেমনই 100টা বছর যখন পার করে ফেলল আকাশবাণী, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমাদের এই মুহূর্তে আমাদের যারা

0: শুনছো, এফএম রেইনবো যারা শুনছো তাদের কাছে একটা খুব নস্টালজিক হয়ে গিয়ে একটা প্রশ্ন রাখি, যে আমাদের প্রত্যেকের তো বাড়িতে কোথাও গিয়ে রেডিও চর্চা বা রেডিও ছিল বলেই আমরা আকাশবাণীকে শুনি, তো তোমার বাড়িতে রেডিওর মেমোরিটা ঠিক কী ছিল? মানে কোন জায়গা থেকে তোমার রেডিও শোনা শুরু বা রেডিওর প্রতি আগ্রহ তৈরি হলো বা রেডিও তোমাকে ভালোবাসতে শেখালো রেডিওর সামনে কান পাতা?
1: একদমই তাই, এটাই কিন্তু আমাদের 9909035992 তুমি জানো। এছাড়া তো অবশ্য আমি এখানে একটা কথা বলবো, আমাদের জানো তো আগেকার সময়টা আমি বলছি, যখন এত টিভির রমরমাও ছিল না সেই সময়, ধরো দাঁড়িয়ে বা টিভি হয়তো এসেছে সবার ঘরে ঘরে আসেনি, তো সেই সময়টায় রেডিওর একটা আলাদা নিজস্ব জায়গা ছিল। আমি শুধুমাত্র যে রেডিওর কি গুরুত্ব সে কথা বলছি না, কিন্তু বাড়িতে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় রেডিওটা রাখা থাকবে সেটারও একটা ব্যাপার ছিল। মানে ওইখানে যাওয়া যাবে না, না না না ওদিকে না, ওদিকে ওদিকে রেডিও আছে, ওদিকে রেডিও আছে।
0: মানে রেডিও সেই মুহূর্তে অন্যতম মূল্যবান জিনিস
1: বাড়ি, মানে বাড়ির কোনো দুরন্ত ছানাপোনা যদি তার দিকে ধেয়ে যায় মানে সেখানে তার তো বোধহয় আস্ত থাকতে হবে না, রক্ষে নেই আর কি। তো এইরকম ব্যাপার ছিল। তোমাদের কারোর মধ্যেও কি এইরকম জিনিস তোমরা ফেস করেছো বা তোমাদেরও মানে তোমরাও এতটা আগলে রেখেছো রেডিওকে, সেই গল্পগুলোই কিন্তু আজকে আমরা জানতে চাইছি। 9909035992 খোলা রয়েছে। আর ওই যে এই ঘটনাগুলোর সাথে সাথে আজকে যেহেতু একটা সেলিব্রেশন থাকলে যেটা হয় আর কি, মানে আপাতত আমরা একদম
0: তাই আর কি, মানে কিছু নয় আর নাচা নাচি সোজাভাবে বলতে পারছে না, নাচতে পারছে না, তো তাই জন্য

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ, রেইনবো।

0: রেইনবোতে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই যে এতবার আভিজাও করলে তোমাদের কাছে না এসে কি আর পারি বলো, এবং আমরাও কিন্তু এক্স্যাক্টলি তোমাকে ঠিক এইভাবেই আভিজাও বলছি, মানে 9903652992 তোমার রেডিওকে নিয়ে যে নস্টালজিয়া, তোমার রেডিওর সঙ্গে যে প্রেম ভালোবাসা, যা কিছু বলো সেই সমস্ত কিছু গল্পই কিন্তু আমরা আজকে জানতে চেয়েছি। হ্যাঁ, তবে সেই গল্পগুলোর মধ্যে যেটা খুব ছোট্ট করে আমাদের জানিও, অনেক বড় কিছু পাঠিও না, কারণ তোমাদের এত মেসেজ আছে, সবার মেসেজ তো একসাথে পড়ে ফেলা যায় না, তাই একটু ছোট্ট ছোট্ট লিখলে আমরা সবার মেসেজগুলোই কিন্তু তোমাদের সবার কাছে পৌঁছে দিতে পারি। এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো আজকের এই জন্মদিনে?
2: আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সমস্ত বন্ধুরা আর কি এই মুহূর্তে শুনছে বা যারা লিখছে, তারা আসলে অনেকটা বেশি নস্টালজিক হয়ে যাচ্ছে, তো তো কিছু কিছু মেসেজের জন্য বড় এসে যায়, ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি পড়ে দেওয়ার।
1: একদম একদম।
2: আকাশবাণী কলকাতার 100 বছরের জন্মদিনে আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই। ছেলেবেলা কাঠের বাক্সে বেরিয়ে আসলে কথা, এত লোকের সমাগম কিভাবে হচ্ছে শেথা, প্রশ্ন শুনে বড়রা সবাই মুচকি করে হাসত, বোকা মস্তিষ্ক বারে বারে আমায় শুধু ভাবাতো, সবার আগে মনে পড়ে ভোরের সেই মহালয়া, আনন্দ আর উল্লাসে যেন নাচতো আমার হিয়া, শনিবারের বার বেলা কিংবা গল্প দাদুর আসর আজও মনে দাগ কাটে, স্মৃতিতে আসছে পরপর, করজোরে নতশিরে প্রণাম করি আকাশবাণীকে, সর্বদা তোমাকে যেন আমাদের মনে থাকে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা থেকে লিখছেন। এত সুন্দর একটা কবিতা, আমি তো এটা সেভ করে রাখবো, মানে আমি তো আমার কাছে রেখে দেবো, এত সুন্দর একটা কবিতা। এবং অসংখ্য ধন্যবাদ যে এত বছর আকাশবাণীর সঙ্গে থাকার জন্য, আকাশবাণীর একজন শ্রোতা হয়ে থাকার জন্য।
1: একদমই তাই, আর এরকমই সুন্দর সুন্দর মেসেজ কিন্তু তোমার কাছ থেকে আমরা আজকে পেতে চাইছি 9903652992। আড্ডা চলছে, আর সেই আড্ডার সাথে সাথে আমরা একটা অংশে যেরকম একটু নস্টালজিক হয়ে পড়ছি, আমাদের ভালোবাসাগুলো নিয়ে আমরা কথা বলছি, তার পাশাপাশি এটা আমাদের অনেক স্মৃতিকে যেরকম বয়ে নিয়ে আসছে, ঠিক আর একটা দিকে যখন এই সুন্দর সুন্দর গানগুলো প্লে হচ্ছে না, তখন মনে হচ্ছে এটাই তো সেই সময়টা, যে সময়টাতে আমরা মন প্রাণ খুলে নিজেদের একদম কি বলবো জাস্ট উজাড় করে দিতে পারি, এবং আমাদের গানের তালে তালে নিজেদের কোমর দোলাতে পারি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এই মুহূর্তে শহরে যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে। ওই নবীনীকরণ মূলককে যে সমস্ত মিটিং ছিল আর কি, সবই মোটামুটি মিটিং করে মিটে গেছে। আমরা একটা পাচ্ছি, একটু অংশ রয়ে গেছে পোদ্দার কোলের কাছে, ছাতাওয়ালা বলি
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: নতুন শো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই আড্ডায় রয়েছে আমি আর যে মধুর, সঙ্গে রয়েছে আর যে তাবাসুম, আর ডেফিনেটলি 9903653992 রয়েছে তুমি, কারণ আমরা আজকে আমাদের এই আকাশবাণীর 100 বছরের একটা জন্মদিন কিন্তু সেলিব্রেট করছি তোমার সঙ্গে।
2: আর শুধু সেলিব্রেট নয়, আসলে আমরা স্মৃতিচারণ করছি, আমরা সেই পুরানো দিনগুলোতে ফিরে যাচ্ছি, যে সময় থেকে আকাশবাণী আমাদের বন্ধু, যে সময় থেকে আমরা কান পেতেছি আকাশবাণীর রেডিওতে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা শখ থাকতে পারে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা চয়েস থাকতে পারে যে আমরা এই জিনিসটা শোনার জন্য আকাশবাণী শুনতাম, বা বাড়িতে কেউ একজন শুনতো, সেজন্য আকাশবাণীর প্রতি সেই ভালোবাসা, বা বেতারের প্রতি সেই ভালোবাসা, রেডিওর প্রতি সেই ভালোবাসা। আমার যেমন ছোটবেলায়, মধুরিমা তোমার ক্ষেত্রে তোমারটাও তুমি শেয়ার করো অবভিয়াসলি, আমার যেমন আমি আমার মাকে দেখতাম যে ছোটবেলায় মা প্রত্যেকদিন দুপুরবেলার যে নাটকটা হতো, শ্রুতি নাটক, তখন অনেকটা বেশি সময়ের হতো, মানে 2 ঘন্টার একটা নাটক হতো, 2 ঘন্টা বা তার বেশি সময় যত সম্ভব, আমি খুব ছোট, আমি শুনতাম যে প্রত্যেকটা সময় মা বিশেষ করে মানে ছুটির দিনগুলোতে দুপুরবেলাটায় ওটা চালিয়ে দিত। এবং এটা আমার প্রথম ভালোবাসা, যে রেডিও তার প্রতি একটা আগ্রহ, তার প্রতি একটা ভালোবাসা এগুলো। এবং দ্বিতীয় হচ্ছে মহালয়া, যে ভোরবেলাটায় মানে 4টের সময় মহালয়ার দিন সকালে আকাশ

0: মানে ছাড়া আমি তো এখনো মানে এখন হয়তো মহালয়া অনেক জায়গায় শোনা যায়, কিন্তু আমি এখনো পর্যন্ত আকাশবাণী কলকাতার মহালয়াটাই শুনি প্রত্যেক বছর, কারণ এটাই আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
1: একদমই তাই, মানে মহিষাসুর মর্দিনী আমরা মানে এই যে পুজো আসছে এই ফ্লেভারটা মহিষাসুর মর্দিনী ছাড়া কখনো জাস্ট হয় না। আর তুমি খুব সুন্দরভাবে তোমার কথা বললে, আমিও কিন্তু তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত একটা ছোট্ট জিনিস শেয়ার করব, কিন্তু তার আগে 9903653992 তুমি কি শেয়ার করেছো একদম চলে যাবো সরাসরি সেই জায়গাতে, কার মেসেজ এই মুহূর্তে হাতে রয়েছে?
0: এই মুহূর্তে আমাদের কাছে আছে সৌভিকের মেসেজ ঢাকুরিয়া থেকে। প্রথমেই জানাই আকাশবাণীকে শুভ জন্মদিন, শুভেচ্ছা অভিনন্দন। আর আমার বাড়িতে রেডিও নাটক শোনা হতো খুব দুপুরে, আর নানা গানের অনুরোধের যে আসর সেটাও সবাই শুনত, ওখান থেকেই রেডিওর প্রতি আমার ভালোবাসা একদম। এটা আমাদের কম বেশি সকলেরই বোধ হয়। মধু এবং তাবাসুম, গুড ইভিনিং। ভোরবেলাতে আমার বাবা রেডিও চালাতেন, শৈশবেই রেডিওর সিগনেচার টিউন শুনে শুনে আমি টিউন্ড হয়ে যাই এবং এখনও টিউন্ড হয়ে আছি। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
1: একদম। আর এই যে মানে তোমাদের রেডিওর কথাগুলো শুনে যে মনে হয় না যে মনের মধ্যে আমারও অনেক কিছু একদম মানে বলার জন্য জাস্ট মুখে বলার কাছে তারা এসে গেছে, আমি এখানে একটা কথা বলি। আমি একটা তখন আগে বললাম যে ধরো তোমার এরম রেডিও রাখার কি আলাদা কোনো জায়গা ছিল বা কিছু ছিল? ছোটবেলায় আমি দেখতাম আমার দাদুর কাছে এরকম দুটো জিনিস ভীষণ মূল্যবান অবস্থায় থাকতো। একটা ছিল হচ্ছে ওই দেখবে সোনার মানে জলের মতন রং পাতাতে, মানে পাতার ধারগুলো রামায়ণ আর মহাভারত বইগুলো হতো, এবং ওটা আমি একদম আদ্যা করে বিশ্বাসই করতাম যে ওটা সোনার জল করা বই, ঠিক আছে। আর একটা ছিল হচ্ছে রেডিও। এই দুটোর স্থান ছিল একদম আলাদা, সেই ধারের কাছে আমরা কেউ যেতে পারবো না, যে কোনো কাপড়ে সেগুলো মুছতে পারবো না ধুলো পড়লে, এবং সেগুলোতে ধুলো পড়তো না, প্রতিদিন সকালবেলা আলাদা আলাদা রকম কাপড় ব্যবহার করে সেগুলো মোটামুটি খুব সুন্দরভাবে ঝাড়পোছ করা হতো, এবং সেখানে একটা টেবিলের ওপরে এগুলো রাখা থাকতো, এবং সেখানে কিন্তু কখনো বাইরে থেকে কোথাও কিছু এলে সেগুলো রাখা যাবে না। এবং প্রতিদিন সকালবেলা বাড়ির ছাদে বা বাগানে ফোটা কোনো একটা ফুল সেই বেতারের সামনে কিন্তু সুন্দরভাবে রাখা থাকতো, এবং মানে তখন ক্যামেরার এত চল ছিল না সত্যি বলছি, এবং আজকে আমার সেই দৃশ্যটা ভাবলে মনে হয় যে কি অ্যাস্থেটিক ওয়েতে যে আমি তার ছবি তুলতাম, নিজের সমেত ছবি তুলতাম, সেটা কি বলবো, এখন তো আর ওই রকম চাইলে ওই মেজাজটা ফিরিয়ে আনা যায় না।
0: এই এই কথাটা বললে বলে আমার একটা জিনিস মনে হলো, আসলে আমরা বেতারকে মনের এমন একটা জায়গায়, যেমন আমরা ভগবানের পুজো করি
1: একদম,
0: যেমন তার জন্য মন্দির বানাই, তার জন্য আসন পাতি, ঠিক খানিকটা সেরকমই তো বেতারকেও আমরা এরকম জায়গাতেই রেখেছি, এবং আমাদের ভালোবাসায় মনের মণিকোঠায় আকাশবাণী চিরকাল থাকবে, এবং আগামী 100 বছরও যেন আকাশবাণীর এই ভালোবাসা, এই জার্নি কখনো মলিন না হয়। আর একটা ছোট্ট মেসেজ পড়ে দিয়ে তারপরে আমরা যাই গানে। বাড়িতে কাঠের রেডিও বাক্স ছিল, আমার বাবা মা বিশেষ করে রেডিওর পোকা, আমার সেই ছেলেবেলা থেকে রেডিওর প্রতি ভালোবাসা জন্ম নেয়। যখন আমি ক্লাস 5 পড়ি তখন আমার আকাশবাণীর সরাসরি যোগাযোগ হয়, তখন সোমবার সকালে নমস্কার কলকাতা উপস্থাপন করতেন শশাঙ্ক ঘোষ এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, ওখানে একটি বিষয় থাকতো আপনি কেমন আছেন, সেখানে পোস্ট কার্ডের মাধ্যমে আমার আকাশবাণীর সঙ্গে যোগাযোগ। আজ সকাল থেকে আকাশবাণীর বিভিন্ন বিভাগের অনুষ্ঠান শুনছি, অর্জুন সিং লিখছে তামিলনাড়ু থেকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এবং এই জার্নি চলতে থাকুক ভীষণ ভালোভাবে।
1: একদমই তাই, আর এই জার্নি কিন্তু আরও চলবে, কারণ আমরা এই ঘন্টাটা শেষ করে চলে গেলেও আবারও ফিরে আসবো পরের ঘন্টায় 5:02 থেকে, মাঝখানে থাকবে একটা বিরতি খবরের, এবং তার সঙ্গে তোমার জন্য আপাতত রেখে যাচ্ছি অ্যাশ কিং আর সোমলতার গলায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নেপালের উত্তরাঞ্চলে রাজসুয়া এলাকায় আজ সকালে কোশি নদীতে হড়পাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনেরও বেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদ এনটিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিকও রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালে আকস্মিক বন্যা ও গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলার প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীতামারহি, শিবনগর সহ শিবহর সহ অন্যান্য জেলার জেলাশাসকদেরও পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়ার আন্দুলে একটি বহুতল আবাসনে তিনতলা একটি ফ্ল্যাটে আগুন লাগে, অগ্নিদগ্ধ হয়ে গোপা মুখোপাধ্যায় নামে ষাটোর্ধ এক প্রহরার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আবাসিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন, দমকলের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির উষুমপুর বটতলা এলাকায় সিপিআইএম ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত। গতরাতে উষুমপুর বটতলায় সিপিআইএম কার্যালয় ভাঙচুর করা হয়, দলীয় পতাকাও সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা জড়িত বলে সিপিআইএম এর দাবি, শাসক দলের পক্ষে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকা বাইচ, লোকনৃত্য,

0: সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে।
2: ঠিক যেমনটা আমরা বলছিলাম যে একটা গান, একটা বিরতি, সব কিছুর পরে ফিরে আসা, এবং এই এখন ঘড়িতে 5:08 হয়ে 6 সেকেন্ড, আর যেটা আমরা মানে এতক্ষণ এত মেসেজ আজকে আসছে, মানে এত মানুষ আকাশবাণীকে শুভেচ্ছা জানাচ্ছে, আর আমরা আজকে এই সিটটাতে বসে আমাদের একটা অদ্ভুত মনে আনন্দ, মানে এনার্জিটা একদম ডাবল আর আনন্দটাও ডাবল হয়ে আছে। তাই জন্য এই যে তোমাদের এই যে ভালোবাসা, এই যে এত মেসেজ, এত হোয়াটসঅ্যাপ, এগুলো যখন আমাদের কাছে পরপরে আসতে থাকে, যারা একটু পরে টিউন করলে তাদের জন্য 9903659292 এই নাম্বারটা আরও একবার বলে দিলাম। আর আজকে আমরা শুনছি তোমার জীবনে রেডিওর সেই গুরুত্ব বা মাহাত্ম, বা তুমি কবে থেকে রেডিওকে ভালোবাসতে শুরু করলে, এই মুহূর্তে আমাদের যে মেসেজটা মধুরিমা পড়ার জন্য ভীষণ হবে,
3: একদমই তাই
2: শেষ করবে, আর আমি বলবো
3: সত্যিই তাই। কারণ এই মেসেজটা লিখছেন যিনি, তিনি অরুণাচল প্রদেশ থেকে লিখছেন, শীলা মণ্ডল। তোমাদের অনুষ্ঠানটি প্রথম থেকেই শুনছি এবং অনেক অনুষ্ঠানেরই নিয়মিত শ্রোতা। আজ আকাশবাণীর শতবর্ষের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ষাটার্ধতে পৌঁছেও রেডিওর প্রতি ভালোবাসা বা ভালো লাগাকে এতটুকুও কমাতে পারিনি। কাজের সাথে সাথে রেডিওকে কাছে নিয়ে ঘোরার জন্য এ পর্যন্ত অনেকগুলোই রেডিও ভেঙেছে, কিন্তু রেডিওর পরিপূরক কাহাকেও অত ভালোবাসতে না পেরে আবার রেডিওই কিনেছি। সবশেষে বলি, নানা রকমের নাটক এবং মহালয়ার মতো অনেক অনুষ্ঠান যেগুলো রেডিও ছাড়া কোনো কিছুতেই কিন্তু মন বসে না। শিলামণ্ডল পাঠিয়েছেন অরুণাচল প্রদেশ থেকে।
2: এর আসলে মানে এটা অনেকের কাছে না, এই যে বিভিন্ন অনুষ্ঠানের মাহাত্ম বিভিন্ন মানুষের কাছে, এবং সেই ভালো লাগাটা চিরন্তন, মানে অনেক কিছু পরে হয়েছে, কিন্তু এই যে দেখো আমরা এখনো এত স্মার্টফোন ইউজ করি, আমরা ল্যাপটপ, আমরা আইপ্যাড, এত কিছু ইউজ করি, কিন্তু রেডিওর প্রতি ভালোবাসা তো আমাদের কোথাও কমেনি,
3: সত্যি তাই। আর এরকমই ভালোবাসার আরও একটা মেসেজ আমার হাতে রয়েছে। শুভ বিকেল দিদি, দাদা ও ভাইয়েরা। আচ্ছা, আকাশবাণী কলকাতার সকল প্রিয় আরজেকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ছোটবেলা থেকে রেডিওর সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক। জীবনের প্রথম রেডিও দেখেছিলাম আমার দাদুর কাছে। আমাদের গ্রামে দাদুই রেডিও চালিয়ে দিতেন, আর সেই রেডিওর আওয়াজ যেন চারপাশটাকে একটা অন্যরকম আনন্দে ভরিয়ে দিত। আজও মনে পড়ে, আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন রেডিও সেন্টারে অনুষ্ঠিত একটি কুইজ প্রতিযোগিতায় আমাদের স্কুল থেকে অংশগ্রহণ করেছিলাম। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলাম, সেই স্মৃতি আজও আমার কাছে খুবই বিশেষ। একসময় প্রতি সপ্তাহে বাড়ির সবাইকে নিয়ে, এমনকি আত্মীয় স্বজনদের সঙ্গেও বসে রেডিওর বিভিন্ন অনুষ্ঠান শুনতাম। সেই দিনগুলোর আনন্দ আজও হৃদয়ে রয়ে গেছে। দিদিভাই, আপনাদের অনুষ্ঠান শুনতে আমার খুবই ভালো লাগছে। আমার প্রতিদিনের কাজের রুটিনের মতোই আপনাদের অনুষ্ঠান শোনাও এখন আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। রেডিও শুধু একটা মাধ্যম নয়, রেডিও আমার ছোটবেলার স্মৃতি, ভালোবাসা আর প্রতিদিনের সঙ্গী। আবারও আকাশবাণী কলকাতার সকল আরজেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অরূপ ভট্টাচার্য, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে।
2: অনেক অনেক ধন্যবাদ, মানে যারাই আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন আজকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আকাশবাণীর প্রতি এই ভালোবাসাটা না অটুট থাকুক, আর এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর আমাদের সাথে এরকমই গল্পে মেতে থাকুন, এটুকুই আমরা চাই।
3: একদমই তাই। আর তোমার এই সমস্ত ভালোবাসা জানিয়ে কিন্তু আমাদের চটপট করে মেসেজ করে ফেলো 9903659292 খোলা রয়েছে। কিন্তু আরও একবার বলি, আমাদের কিন্তু মেসেজই করো, কারণ তোমাদের মেসেজের উত্তরগুলোই আমরা দিতে পারবো, এবং সেই মেসেজের গল্প, কথা, সমস্ত কিছুই কিন্তু আমরা শোনাতে পারবো এই লাইভ শোয়ের মাঝখানে। যদি একটা টুক করে ফোন করে ফেলো, তাহলে লাইভ শোয়ের মধ্যে তোমার মেসেজ কী করে সবার কাছে পৌঁছোই বলো। শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট,
0: ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর তোমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছে আমি আর যে মধুর, সঙ্গে রয়েছে আর যে তাবুসুমার, অবভিয়াসলি 9903653992 তে রয়েছো তুমি, কারণ আজকে আকাশবাণী কলকাতার কিন্তু 100 বছরের জন্মদিনের সেলিব্রেশন অলরেডি শুরু হয়ে গেছে।
2: আর অলরেডি মেসেজেরও সেলিব্রেশন।

0: শুরু হয়ে গেছে, মানে এত মেসেজ আসছে এবং সেগুলো এত সুন্দর সুন্দর, মানে কোথাও কেউ কবিতা লিখছে, কেউ সুন্দর করে একটা মানে সাহিত্য লিখছে, সব মিলিয়ে ভীষণ আমরা আমরা ভীষণ আজকে নস্টালজিক হয়ে গেছে এবং প্রচুর আনন্দ পাচ্ছি। যদিও শরৎ, তবুও বৃষ্টি ছাড়ছে না পিছু, বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানালাম। আজ শতবর্ষে পদার্পণ করলো কলকাতা বেতার, সকল বেতার বন্ধুকে জানাই আন্তরিক শুভকামনা। বেতারের মাধ্যমে বাংলার কোনায় কোনায় অসংখ্য বেতার বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল, তাদের মধ্যে আজ অনেকে বেতারের সঙ্গে যুক্ত আছে, কেউ কেউ হারিয়ে গেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো রেডিও শোনার সুবাদে আকাশবাণী ভবনে যাবার সুযোগ হয়েছিল। কবিগুরুর উপর প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রবন্ধ লিখে আমি পুরস্কৃত হয়েছিলাম। সশরীরে আকাশবাণী ভবনে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার সহ পুরস্কার এনেছিলাম। এটা ছিল আমার কাছে রেডিও শোনার শ্রেষ্ঠ পাওনা। মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে লিখছে। আচ্ছা, মানে এই যে দেখো কত পুরানো স্মৃতি।
1: একদমই একদমই তাই। এবং এই যে আমার মনে আছে যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যখন মানে মানুষেরা আসেন এবং তাদের মধ্যেকার যে একটা বিস্ময়, ভালো লাগা, আনন্দ, সেগুলো যখন আমরা নিজেরা ফিল করতে পারি, আমাদের কিন্তু ভীষণ ভীষণ নিজেদেরও খুব আনন্দ লাগে। আর এরকমই আনন্দের মেসেজ কিন্তু আরো চলে এসেছে, তাই না?
0: হ্যাঁ, আর একটা খুব মজার মেসেজ এসেছে।
1: আচ্ছা আচ্ছা,
0: আমার রেডিওর প্রতি এত ভালোবাসা ছিল যে ছোটবেলায় আমার এক প্রতিবেশীর বাড়ির রেডিও আমি চুরি করে নিয়েছিলাম।
1: আচ্ছা, মানে তার পরে একটা কি হয়েছিল সেটা কিন্তু আমার জানার ভীষণ ইচ্ছে রইল, তাই না? মানে এরকম একটা কাজ করার পরে সেটা ধরা পড়েছিলে কিনা, না পড়ে থাকলে তাহলে হয়তো খুব বিশেষ কিছু আর হওয়ার নেই, কিন্তু ধরা পড়ার পরে তোমার পিঠে কতগুলো পড়েছিল এটা আমার জানতে খুব ইচ্ছে করছে।
0: কালিন্দি থেকে গার্গি লিখছে, নমস্কার, আমার বাড়িতে জন্মলগ্নের আগে থেকে রেডিও, সুতরাং বলা যায় আমি রেডিওর সাথে বড় হয়েছি। রাস্তায় চলমান তাই বড় অল্প কথাই বললাম, মনে পড়ছে অনেক কিছু। একদমই আমাদেরও মনে পড়ছে অনেক কিছু। আসলে আমরা তোমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছি আজকের এই দিনটাতে বসে, এবং আজকে আমাদের কাছে প্রত্যেকের কাছেই বোধ হয় রেডিও যে সময় ছিল সে সময় ক্যামেরা ছিল না,
1: একদমই
0: তাই। প্রথম রেডিওর ছবি হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমাদের স্মৃতিতে, তাই না, আমাদের মস্তিষ্কে কিন্তু সেটা রয়েছে যে সেই রেডিওটা দেখতে কেমন ছিল। আমার মনে হয় রেডিও মানে টিভির থেকেও রেডিওর প্রতি মানুষের ভালোবাসা, আবেগ
1: অনেক অনেক বেশি, অনেক বেশি। একদমই তাই। আর এই আবেগগুলোই কিন্তু আমাদের 9903652 তে তোমরা পাঠাও, ঠিক যেরকম বিদ্যুৎ বর্ষক ফুলিয়া থেকে পাঠিয়েছে, জন্মদিনের শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অল ইন্ডিয়ান রেডিও কলকাতা দিদি ভাই। আমি রেডিও শুনি 1980 সাল থেকে, আমার সেই রেডিওটি এখনও আছে, কিন্তু সেই রেডিওটি এখন আর শোনা হয় না, সেটি খারাপ হয়ে পড়ে আছে, এখন অনলাইনেই শোনা হয় রেডিও, বিদ্যুৎ বর্ষক ফুলিয়া থেকে। একদম, এবং এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য সেই নাই চলুক সেই রেডিওটা, কিন্তু তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের ভীষণ দরকার, ঠিক যেরকম তোমাদের সঙ্গে এই আড্ডাটা আমরা আজকে আরও অনেকটা সময় ধরে সেই 6:30 পর্যন্ত ধরে রাখবো, তাই না? তাই আপাতত তোমার জন্য রাখছি একটা গান, তারপরে এসে কিন্তু আমরা আরও অনেক কিছু করব, কারণ শুধু যে আজ আমাদের জন্মদিন তা তো নয়, আরও একজনের জন্মদিন আছে এবং তার পাশাপাশি আরও তোমাদের মধ্যে যাদের জন্মদিন সমস্ত কিছুই কিন্তু আমরা শেয়ার করব, উইশ করব, সব কিছু থাকবে। আপাতত রইল তোমার জন্য একটা গান, তুষার যোশী আর কোনার গলায়। ফিরে আসছি ঠিক 3.5 মিনিট পর, প্রেমামাত্রর সাউন্ড ট্র্যাক থেকে রেখে গেলাম।

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday.
1: ওই যে বললাম না, আজকে আরো অনেক জন্মদিন রয়েছে, তাই তোমার যদিও আজকে জন্মদিন হয়ে থাকে, তোমাকেও কিন্তু জন্মদিনের অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। আর তুমি তোমার এই স্পেশাল দিনটা আমাদের সবার সাথে তো সেলিব্রেট করছো ডেফিনেটলি, কিন্তু তার সাথে আরও একজন মানুষের সঙ্গে সেলিব্রেট করে নিচ্ছ, আর সেই মানুষটা নান আদার দ্যান আজকের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর। ইয়েস, মানে যাকে আমরা গ্ল্যামারের আড়ালে থাকা যে বাস্তব জীবন বলো, যা কিছু বলো, সেইগুলোকে আমরা সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে দেখেছি, এবং আমরা কিন্তু সবাই মোটামুটিভাবে পেজ থ্রি বলো, ফ্যাশন বলো, কর্পোরেট বলো, ট্রাফিক সিগন্যাল বলো, হিরোইন বলো, সমস্ত সিনেমাগুলোর মধ্যে দিয়ে কিন্তু সত্যি মধুর ভান্ডারকর ঠিক কী লেভেলের সিনেমা বানান আমরা সবাই মোটামুটি পরিচয় পেয়ে গিয়েছি তার। আর তাই তোমাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা যেরকম জানাচ্ছি, ঠিক সেরকমই 107 FM রেইনবোর তরফ থেকে মধুর ভান্ডারকরকে জানাই হ্যাপি বার্থডে। আর সেই সঙ্গে তোমার জন্য তার খুবই খুবই পপুলার একটা সিনেমা অর্থাৎ ফ্যাশন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে মোহিত চৌহান আর নেহা ভাসিনের গলায় রেখে গেলাম এই গানটা। শুনতে থাকো, সঙ্গে থাকো, ফিরছি একটু পরেই, তখন কিন্তু আবারও ছড়া কাটিংয়ের বিষয় নিয়ে আসবো, স্টে টিউন্ড।

0: ছড়া কাটিং
1: যেমনটা তোমাকে বলেছিলাম যে এই গানটার পরেই কিন্তু আমাদের সেই মহেন্দ্রক্ষণ, মানে যেখানে তুমি তোমার মনের কোনায় জমে থাকা সমস্ত কবিতার প্রতিভা আমাদের কাছে জাস্ট সমস্ত উচ্ছ্বাসে আর কি ভাসিয়ে দেবে। আর সেই সময়টা কিন্তু চলে এসেছে, কারণ আজকের এই ক্যাফে কলকাতার আড্ডার ছড়া কাটিং।
2: শত বছর পেরিয়ে গেল, কণ্ঠেও রয়ে গেল সাথী, রেডিও খুললেই আজও। এর পরের দু লাইন হোক, তিন লাইন হোক, চার লাইন হোক, তোমাকে লিখে ফেলতে
1: হবে। তার বেশি নয়,
2: হ্যাঁ
1: তার বেশি লাইন হলে কিন্তু একদম লাইন পড়ে যাবে, বিশ্বাস করো। তাই শত বছর পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, রেডিও খুললেই আজও। আরো একবার বলছি, শত বছর পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, রেডিও খুললেই আজও। ইয়েস, এটাই আমাদের আজকের ছড়া কাটিং। এই জন্মদিনের সেলিব্রেশন চলছে এবং সেই চলমানতা কিন্তু আরও বেশ কিছুক্ষণ ধরে রয়েছে। এবং আজকে এই জন্মদিন ব্যাপারটা যখনই হয় তখনই তো একটা উদযাপনের

0: বা ফেস্টিভ ভাইবস আমাদের মধ্যে কাজ করে, তাই ভাবলাম যে এইবার তিনেককে তিন একদম ফেস্টিভ মুড নিয়ে তোমাকে একদম সেই কি বলবো আনন্দে মাতিয়ে তুলে নিতে চাইছি, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করেছি। কিন্তু সেটা রেডিওতে প্ল্যান প্রোগ্রাম করলেও আমরা ইনস্টা পেজেও কিন্তু আসতে চলেছি। ইয়েস, এই সময় তিনেককে তিন যখন চলবে তখন কিন্তু তুমি যদি 107 FM রেনবোর ইনস্টা পেজটা ফলো করো, সেখানেও আজকে জন্মদিনে স্পেশালভাবে কিন্তু আরজে তাবিজ সুমার আরজে মধুকে দেখতে পারবে শো। সো স্টে টিউনড, তোমার জন্য আপাতত রইল ধামাকা ধামাকা বার্থডে সেলিব্রেশন মুড অন করার মতন একদম গান।
1: FM রেনবোতে

FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। Listen up, yo. It's Valentine's Day.

0: আড্ডা চলছে তোমার সঙ্গে, আর সেই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণেই আমরা রয়েছি, মানে আজকে এই জন্মদিনের একটা অন্য রকম আড্ডা নিয়ে। আর এই মুহূর্তে ক্যাফে কলকাতাতে রয়েছি আমি আর জে মধু, আর আমার সঙ্গে রয়েছে আর জে তাবাসসুম, আর তার সাথে 9903659992 তে তুমি রয়েছো কি নিয়ে?
1: তুমি রয়েছো আজকে আমাদের সাথে আকাশবাণীর এই যে 100 বছরের জন্মদিন এবং সেখানে একটা সুন্দর ছড়া কাটিং।
0: একদমই তাই, আর ছড়া কাটিংয়ে তোমার জন্য আজকে রেখেছিলাম, 100 বছর পেরিয়ে গেল কষ্ট রয়ে গেল সাথী, 100 বছর পেরিয়ে গেল কষ্ট রয়ে গেল সাথী। ইয়েস, তারপরে দেখা যাক তুমি তোমার কতটা এই অনুযায়ী ছন্দ মিলিয়ে ঠিক কি বলছো কি না বলছো, আর সেগুলোর জন্য কিন্তু তোমাকে শুনে যেতে হবে, কারণ এই ঘন্টাটা প্রায় চলতে শুরু করলেও মানে প্রায় শেষ হতে হতেই চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তাই আমরা আবারও ফিরে আসব, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবোর ক্যাফে কলকাতা। ফিরছি ঠিক 6:02।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানিয়েছেন শ্রী শাহ। গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের ছটি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবগঞ্জ সহ অন্যান্য জেলার জেলাশাসকদের পরিস্থিতির উপর লাগাতার নজরদারি করতে বলা হয়েছে। নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস আপৎকালীন কয়েকটি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে যে সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন 9779851316807 যোগাযোগ করা যাবে। লোকযান 26 অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী 3 দিনের পর্তুগালের লিসবন সফর শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সফর দুই নৌবাহিনীর মধ্যে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মুবারক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শ্রী বুদ্ধা অমরনাথজি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হল। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর অধিকর্তা জন র্যাডক্লিফ মস্কো সফরকালে গতকাল রাশিয়ার গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, তবে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে খবর। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: Yes, এটা সেই ডিসকোরির সময়, মানে যে সময়টা তুমি আমাদের সঙ্গে একদম জমিয়ে আড্ডা দেবে, আর তার পাশাপাশি কিন্তু তুমি আমাদের সঙ্গে 9903652992 একদম ডিসকো করতে করতে মেসেজও করবে, মানে ছড়া কাটিং এর মেসেজ করবে। আর সেইরকম মেসেজ কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে চলে এসেছে। এবং তাবাসসুম, তুমি কি কোনো কবিতা এটার মধ্যে দিয়ে মানে ছড়া তৈরি করলে?
1: তুমি আর আমাকে সময়টা দিলে কোথায় সেই ছড়া তৈরি করার, মানে আমাকে বললে যে চলো তাবাসসুম আমরা এখন সবাই মিলে লাইভ হব,
0: হ্যাঁ তখন আমরা জীবন্ত হয়ে উঠেছিলাম, এবং এখন আমরা আবারও আমাদের এই ক্যাফে কলকাতার আড্ডায় লাইভ চলে এসেছি, ঠিক যেরকম তোমায় কথা বলেছিলাম। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা কিন্তু বলছে, দেখো 6:53:54 হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে তোমার 9903652992 মেসেজগুলো জাস্ট পড়ে নেবার পালা।
1: শত বছর পেরিয়ে গেল, কষ্ট রয়ে গেল, সাথী যখনই রেডিও চালাই আর্যদের অনবদ্য উপস্থাপনায় মুগ্ধ হয়ে থাকি। আকাশবাণীকে অনেক অনেক শুভেচ্ছা শতবর্ষ পূর্তির, আমি এই প্রথমবার মেসেজ করলাম, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, স্নেহা শ্যামপুর হাওড়া থেকে লিখছে। অনেক ধন্যবাদ স্নেহা, অনেক অনেক ভালোবাসা রইল, আকাশবাণীর এই পরিবারে তোমাকে স্বাগত জানাই। শত বছর পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, রেডিও খুলেই আজও বিজ্ঞানের যুগে হারায়নি কোনো অতীত, দিনের চেনা সেই সুরের ঝর্ণাটি প্রজন্ম বদলায় বদলে যায় কত শত হাজারো চেনা রূপ ও সাজ, সেই চেনা স্বরে মন ভিজে যায় হৃদয়ে স্পন্দন তোলে, সেই চেনা স্বরে মন ভিজে যায় হৃদয়ে স্পন্দন তোলে, সে সুর আজও আজও আজও। মেসেজটাকে কমপ্লিট হলো, আমি তো বুঝতে পারলাম না, আজও আজও কিছু একটা তো আছে, আজও আজও মনে রয়েছে এরকম একটা কিছু, তাই না?
0: আচ্ছা হ্যাঁ হতে পারে,
1: বা স্পন্দন তোলে সে সুর আজও আজও আজও, আচ্ছা এভাবেও ভাবতে পারি আমরা। আর একজন বন্ধু লিখেছে, শত বছর পেরিয়ে গেল, কণ্ঠ হয়ে গেল সাথী, তোমার শ্রবণে হৃদয় স্পর্শ সেরা অনুভূতি, আকাশবাণী কলকাতা ছাড়া নেই কোনো গতি, শ্যামসুন্দর দাস
0: কলকাতা। একদমই, আর এরকম মেসেজই কিন্তু আমাদের মানে ছড়া কাটিং স্পেশালি তোমরা আমাদের পাঠাতে থাকো, কারণ আজকে ছড়া কাটিংটা আরো একবার।
1: শত বছর পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, তারপর আকাশবাণী কলকাতার সাথে তোমাদের, মানে তারপরের লাইনটা তোমরা লিখবে আর কি।
0: একদমই তাই, আর সেই মুহূর্তটা আবারও চলে এসেছে, মানে যে মুহূর্তে একটু করে নাচ, একটু করে কবিতা, একটু করে আড্ডা, অনেক কিছু একসাথে মিলে চলছে, কারণ জন্মদিন বলে কথা, একদিকে ধরো কেক কাটা চলে, একদিকে ছোটদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়, আবার খাওয়া দাওয়া চলে, গান বাজনা চলে, তো সমস্ত কিছু মিলিয়ে যখন জন্মদিন, তখন আমরাও ক্যাফে কলকাতার আড্ডায় সব কিছুকে ছেড়ে দিই কি করে বলো তো। তাই এই মুহূর্তে শো মি দ্যাট ঠুমকা, মানে ইয়েস অফকোর্স আমি দেখতে চাইছি, চলো একসাথে মিলে একটা ঠুমকা।

0: ঢুমকা নয়, তবে যেটা এই মুহূর্তে দুমকা হয়ে আর কি চলে এসেছে সেটা হচ্ছে তোমার মেসেজ 9903653992 তেই। আর মেসেজ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তিনি বলছেন, ছড়া কাটিং, শত বছর পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, রেডিও খুললে আজ হয় অবসর বিনোদন, তাই রেডিও থাকবে আজীবন। আহা হা হা, এরকম ভাবেই না, মানে তোমার আমার কানেকশনটা তো তবেই থাকবে বলো।
1: আচ্ছা, আমাদের পরের মেসেজে, না পরের মেসেজে বিশেষ কিছু নেই, আকাশবাণী কলকাতার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে জয়দেব সাউ পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, আর একটা ভালো মেসেজ এসেছে, বেশ বড়। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের একটা রেডিও এসেছিল, এই রেডিওতে মা রামচরিত মানুষ শুনতো আর মহালয়া নিশ্চয়ই শুনতো, অনেক রকমের নাটক, প্রহসন আর কি কি যেন মা শুনতো, আমার এখন মনে নেই। কখনো আমার ঘরে মা রেডিও শুনতে পছন্দ করে, আমরা জাহানাবাদ বিহারে থাকি এই জন্য শুধু আকাশবাণী পাটনা আর বিবিধ ভারতী শোনা যায়, কিন্তু এই নতুন যুগে এখন আমি আগের মাধ্যমে কলকাতার অন্যান্য রেডিও প্রসারণ শুনি। পিন্টু রায় পাণ্ডে জাহানাবাদ বিহার থেকে। অর্থাৎ ছোটবেলায় আকাশবাণী কলকাতার সেই আধিপত্যটা বাড়িতে ছিল,
0: একদমই তাই। আর এইরকম ভাবেই কিন্তু মানে আমরা মনে হয়, আমাদের মনে হয় যে সবার আধিপত্য আমাদের আকাশবাণী কলকাতা সবসময় থাকবে, খুব আনন্দ নিয়ে থাকবে। আর সেরকম একটা আনন্দের কথা কিন্তু রূপকুমার হাওড়া থেকে লিখছেন, যতটাই বলবো কম বলা হবে, আকাশবাণী আমার আত্মার আত্মীয়, আমি সেই ছেলেবেলা থেকেই জুড়ে আছি তোমাদের সঙ্গে, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে, অনেক ধন্যবাদ। এভাবেই কিন্তু জুড়ে থাকতে হবে, কারণ সে ভালোবাসায় থাকো বা ভালোবাসায় বাসো যাই হোক না কেন।
2: ডাক ডাক ডাক।

0: একদম ওই যেরকম ভাবে আর কি তোমাদের সঙ্গে থাকবো বলেছিলাম 9903652992 নিয়ে। আর এই মুহূর্তে মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে লিখছেন, শুভ জন্মদিন আকাশবাণী। আমার স্মৃতি বলতে বেশ কয়েক বছর আগে দুর্গাপূজার সময় বেতারে কুইজ প্রতিযোগিতাতে প্রথম হয়ে শ্রদ্ধেয়া কৃষ্ণ সর্বরী দিদির হাত থেকে প্রাইজ নেওয়া, আর একবার 2017 সালে মাননীয় মানস প্রতিম দাস মহাশয়ের হাত থেকে প্রাইজ নেওয়া। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল।
1: আসলে এই যে এখন আমাদের যেটা হয় না যে কুইজওয়ালা আমাদের FM এ হয়, তো এখানে যে প্রাইজ নেওয়ার যে ব্যাপার এবং সেখানে যে সবাই যারা আর কি প্রাইজ পায় তারা যখন আকাশবাণীতে আসে, এটা কিন্তু তাদের কাছে একটা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় যে আকাশবাণীর কলকাতার মধ্যে যাচ্ছি, সেখানে একটা কিছু পাওয়া হোক, কারোর সাথে দেখা করা হোক। তো আমাদের ছোটবেলা থেকে যখন আমরা রেডিওতে আসিনি তখন থেকেই আমাদের একটা অদ্ভুত কি বলবো আগ্রহ ছিল বা একটা সেই মনের মধ্যে কাজ করতো যে রেডিওর ওপারে যারা কথা বলে তারা ঠিক কীভাবে কথা বলে, তাদের জীবনটা কেমন, তারা কি আমাদেরই মতো কথা বলে, তারা কীভাবে তাদের কথা রেডিওর মধ্যে আমাদের কাছে এসে পৌঁছায়। ছোটোবেলার এই ভাবনাগুলো যত বড় হয়েছি, যত দিন গেছে তত পরিষ্কার হয়ে গেছে, এবং এখন কাজের সুবাদে তো সেগুলো একদমই আমাদের হাতের মধ্যে। শুভ বিকেল দিদি ভাই। গোলাপ তুলতে গেলে কখনো কখনো কাঁটা লাগে, আর আকাশবাণী শুনলে মনে আনন্দের ঢেউ ওঠে। শতবর্ষ, শুভ শতবর্ষ আকাশবাণী, এতটাই মিষ্টি, গণেশ লিখছে। অনেক অনেক ভালোবাসা তোমাকেও। আচ্ছা, আমাদের আর এক বন্ধু লিখেছে, শুধু মেসেজ পাঠিয়েছে কিন্তু মেসেজে কিছু লেখা নেই, তখন মেসেজটা আমরা বুঝতেও পারছি না, ওই জন্য আর একটু ভালো করে লিখলে সুবিধা হয়। আরেক বন্ধু লিখছে, হ্যালো দিদিরা, আমি প্রকাশ দে কৈখালীতে সর্দারপাড়া থেকে। শত বছর পেরিয়ে গেল, কষ্ট রয়ে গেল সাথী, কষ্ট নয় কণ্ঠ হবে ওটা, কণ্ঠ রয়ে গেল সাথী, জীবনটা চলছে একই রকম, কষ্ট ঘোচাবে রেডিওর বাতি। বাহ বাহ বাহ,
0: এটাও খুব খুব সুন্দর একদমই। আর এই যখন আড্ডা হচ্ছে আর আমরা যখন এত নস্টালজিক হয়ে পড়ছি, বুঝলে তো, তাই ভাবলাম তোমার জন্য এমন একটা গান রাখি, তোমারও কিন্তু নস্টালজিয়াটা দেখো এই গানটা শুনতে শুনতে একটা অন্য রকম জায়গায় পৌঁছে যেতে পারে।

0: দেখতে দেখতে সময়টা অনেকটাই শেষের দিকে, মানে আমাদের কাছে আর একেবারেই সময় নেই, কিন্তু আমাদেরকে তো যেতে হবে। আর আজকে আমরা যে অনুষ্ঠানের মধ্যে ছিলাম, মানে ক্যাফে কলকাতার মধ্যে দিয়ে আমরা তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক স্মৃতিচারণ করলাম, আর শেষ কয়েকটা মেসেজ যেগুলো পড়ে না দিলে তোমাদের মনে রাগ হবে, সেজন্য একটুখানি পড়ে দিই। শতবর্ষ পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, তবু আজও ভুলতে পারিনি, প্রাণ ভোমরার মতো তোমাকে নিয়ে থাকি।
1: বাহ,
0: শিলা মণ্ডল লিখেছেন। এরপর আরেকটা মেসেজ পড়বো, সেখানে না, সেখানে কিছু মেসেজ আসেনি, শুধু লেখা হয়েছে কোথা থেকে লিখছে। বেশ, আরেকটা মেসেজ মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, শুভ সন্ধ্যা, বেতারের জন্মদিনে বেতার নিয়ে ছড়া কাটিং সময় উপযোগী, শতবর্ষ পেরিয়ে গেল, কণ্ঠ রয়ে গেল সাথী, রেডিও ছাড়া জীবন অচল, আমি রেডিও শুনি সকাল সন্ধ্যা রাতি।
1: বাহ, এরকমভাবেই তো আমাদের সঙ্গে থাকতে হবে, এবং এরকমভাবেই আমাদের সঙ্গে থাকতে থাকতে জীবন, সময়, মুহূর্ত সমস্ত কিছু আনন্দ নিয়ে কাটবে, এই কথাই আমরা রেখে যেতে পারি আপাতত।

কারণ ক্যাফে কলকাতার ঘন্টা বলছে একদম শেষের মুখে আমরা চলে এসেছি, তাই যেতে যেতে তোমার জন্য সতীন্দর সতরাজ আর জহিরা খানের গলায় রেখে যাচ্ছি রং, কারণ আমরা চাই যে তোমাদের জীবন কিন্তু সবসময় এরকমই রঙিন থাকুক, তোমরা রঙিন থাকো, ভালো থাকো, আর অবশ্যই করে শুতে থাকো 107 FM রেইনবো অ্যান্ড পুরো আকাশবাণী কলকাতা। সো স্টে টিউন, টাটা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হরপাবানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের জনগণ কঠিন সময় নেপালের ভাই বোনেদের পাশেই রয়েছে। ভারত সব রকম মানবিক সহায়তা নেপালে পাঠাবে বলেও তিনি আশ্বাস দেন। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী NDRFকে সক্রিয় করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। গণ্ডক নদী জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদীর অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবহর এবং অন্যান্য জেলায় জেলাশাসকদের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য প্রস্তাব রাজ্য সরকার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতন পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলাগুলির কৃষি উন্নয়নকে আরও এগিয়ে নিতে এই অঞ্চলে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গলে বিহার থেকে বাঘিনী আনা হবে বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। আগামী 2রা অক্টোবর বক্সা জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে বন দপ্তরে। তার পূর্বে জঙ্গলে পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন বনমন্ত্রী। তিনি বলেছেন, বাঘ থাকার মতো পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে, ধাপে ধাপে আরও বাঘ আনার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের। এই মুহূর্তের খবর এই পর্যন্তই, পরে খবর রাত 8টায়।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নেপালের উত্তরাঞ্চলে আজ এক ভয়াবহ আকস্মিক বন্যায় 7 জন প্রাণ হারিয়েছেন। 100 জনেরও বেশি ভারতীয় সহ মোট 83 জন পর্যটক নিখোঁজ। সকালে তিব্বত থেকে ধেয়ে আসা জলরাশি ভোতেকোশি নদীতে তীব্র স্রোত সৃষ্টি করে। প্রাথমিক তথ্যানুযায়ী ভূমিকম্পের ফলে তুষার ধস এবং বরফ গলে সেই জল ভোতেকোশি নদীতে মিশে যাওয়ায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হর্পাবানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব রাজ্য সরকার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলাগুলির কৃষি উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই প্রস্তাব। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গলে বিহার থেকে বাঘিনী আনা হবে বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। আগামী 2 অক্টোবর বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10 সদ্যজাতের মৃত্যুর ঘটনায় রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দপ্তর। আজ স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর হার বেড়েছে, এর জন্য শোকজ করা হয়েছে। যতগুলি শিশু মারা গেছে প্রত্যেকের ক্ষেত্রে মৃত্যুর কারণ জানতে চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য প্রস্তাব রাজ্য সরকার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলাগুলির কৃষি উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এই অঞ্চলে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হতে পারে বলে ওই প্রস্তাবে উল্লেখ রয়েছে। শিল্পায়নের লক্ষ্যে রাজ্য সরকার আরও একটি শিল্প সংস্থার সঙ্গে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লার্সেন এন্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিহার থেকে বাঘ নিয়ে আনা হবে বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। আগামী 2 অক্টোবর বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের। দেশের আগামী প্রজন্মের গল্পকারদের উৎসাহিত করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিস IICT এবং নেটফ্লিক্স 100 শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা করেছে। এই স্কলারশিপ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা 6 প্রফেশনাল প্রোগ্রামের জন্য 80% পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। লিম্বারলের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ অল্পবানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের জনগণ কঠিন সময়ে নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। এদিকে নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত 11 প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন 100 বেশি ভারতীয় সহ মোট 384 জন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: Old is gold. আজকে আমাদের বেতারের মানে এই আকাশবাণী কলকাতার যে একটা স্পেশাল ডে সেটা সারা দিন ধরে আপনারা অলরেডি জানেন, কিন্তু আজকে এই যে বেতারের মানে আমাদের অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী কলকাতার, তার এই যে শুধু জন্মদিন বললে কিন্তু পুরোটা কমপ্লিট হয় না, কারণ আজকে থেকে আমরা 100 বছরের সেলিব্রেশন শুরু করলাম।
1: ঠিক তাই।

0: এবং 100 বছরের সেলিব্রেশন যখন শুরুই করলাম তখন বুঝতেই পারছো যে আজকে এই যে ব্লকবাস্টার বুধবারে তুমি আমাদেরকে টিউন করেছো, আমাদেরকে মানে সৌমিককে এবং উষসীকে একসঙ্গে আজকে প্রথমবার এফএম স্টুডিওতে একসঙ্গে প্রথমবার এই যে টিউন করেছো। সুতরাং ব্লকবাস্টার বুধবারে এই যে 100 পদার্পণ করলো আকাশবাণী কলকাতা, তার তো সেলিব্রেশন হবেই, তার প্রচুর সেলিব্রেশন হবে, প্রচুর গল্প হবে, এবং এই 100 নিয়ে কত কাটাছেড়া যে আমরা করব তা তুমি কল্পনাও করতে পারছো না।
1: একেবারেই তাই। আর এই যে সৌমিক প্রোগ্রামের শুরুতেই বলে দিল যে আজকে অল ইন্ডিয়া রেডিওর স্পেশাল ডেতে উষসী আর সৌমিকের কাছেও আজকে ভীষণ স্পেশাল ডে। ফার্স্ট অফ অল আজকে এই যে 100 বছরের সেলিব্রেশনে এই হট সিটে বসতে পারা, এই আকাশবাণী ভবনে আসতে পারা, এটা আমাদের কাছে সত্যিই একটা মানে জীবনের অন্যতম সেরা দিন।
0: সত্যি তাই। তার কারণ হচ্ছে আজকে আমরা ব্লকবাস্টার বুধবারে রয়েছি, অবশ্যই মানে ঘটনাচক্রে আজকে ব্লকবাস্টার বুধবারের এই দিন, কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমরা প্রচণ্ডভাবে মানে সবাই যারা আকাশবাণীর সঙ্গে যুক্ত তারা ভীষণভাবে একটা নস্টালজিক মুডে রয়েছি, একটা নস্টালজিয়ার মধ্যে রয়েছি। তার কারণ হচ্ছে যখনই আমরা পিছন ফিরে তাকাই যে আজ থেকে কত বছর আগে ঠিক যে যে সেকশনে ছিলাম, যে যে বিভাগে কাজ করতাম, ঠিক কীভাবে আকাশবাণীর সঙ্গে আমাদের প্রথম যোগসূত্র হলো, এই জাস্ট প্রোগ্রাম শুরুর আগেই আমি আমার মানে সোশ্যাল মিডিয়া চেক করছিলাম, সেখানে আমাদের এক আর যে বন্ধু তার জার্নির কথা লিখেছিল, মানে এত ভালো লাগলো আমার পড়ে সেটাই আর কি, যে মানে আমরা যখন প্রথমে এসেছিলাম, প্রথম আকাশবাণীতে পা রেখেছিলাম, মানে আজকে যারা আমাদেরকে কানে শুনছো তারা বুঝতেই পারছো ঠিক এই জায়গাতেই একদিন আমরা মানে সৌমিক উষসী এরকম প্রত্যেকটা আরজে সবাই একদিন ওই জায়গায় ছিল। আমরাও একদিন ভাবতাম যে যদি এইভাবে রেডিওর মধ্যে আমার গলা শুনতে পাওয়া যেত আমাদের কত এক্সাইটমেন্ট এটা লাগতো, এটা কত বেশ সুন্দর লাগতো, মানে এটা কি বলবো বেশ একটা ভালো লাগার জিনিস ছিল আর কি।
1: একেবারেই তাই, মানে রেডিওর ভেতর ঢুকে পড়া এবং সেই জার্নিটা আমার আর সৌমিকেরও প্রায় একই সময় অনেক দিন আগে শুরু, এবং আজকে ফার্স্ট টাইম এইরকম একটা স্পেশাল ডেতে 107 FM রেইনবো স্টুডিওতে বসে, মানে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আমরা ভীষণ এক্সাইটেড, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট চলবে রাত 12টা অবধি। আর যেটা একটু আগে সৌমিক বললো যে 100 নিয়ে আমরা 100 বার হয়তো তার বেশি অনেক কথা বলবো, অনেক গান আমরা শুনবো, এবং এই স্পেশাল ডেতে বেশ কিছু স্পেশাল গান থাকছে অনলি ফর ইউ।
0: সত্যি তাই, একদম বেশ কিছু স্পেশাল গান থাকছে, সেই গান নিয়ে সিনেমা নিয়ে প্রচুর কথা হবে, প্রচুর গল্প হবে, আড্ডা হবে। 9903652 খোলা রয়েছে, থাকবে 12টা পর্যন্ত অবশ্যই খোলা থাকবে, সেখানে তুমি তোমার পছন্দের রিকোয়েস্টের গান সেটাও আমাদেরকে পাঠাতে পারো। আর হ্যাঁ, আরে না না, তোমায় পড়েছে মনেটাও হবে, সবটাই হবে, তবে তার আগে ওল্ড ইজ গোল্ড সেগমেন্টের আজকে প্রথম গান, একটা দারুণ গান, গানটা শুনি একসঙ্গে, শুনতে শুনতে তারপর ফিরে আসি, কথা হবে।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: এই গানটা শুনলে কোন সিনেমার কোন অভিনেতা অভিনেত্রী ছিলেন সেইটা যদি তোমায় প্রশ্ন করে তুমি বলবে আরে বাবা এত সহজ না। হ্যাঁ জানি এই গানগুলো আমাদের মোটামুটি যত পুরনোই হোক ইটস রিয়েলি ওল্ড ইজ গোল্ড, সেই কারণেই আমাদের প্লেলিস্টে বারবার এই গানগুলো ফেরত আসে। কিন্তু এই যে সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে অনেক গল্প আছে, তাই তো?
2: সত্যি তাই, মানে আমরা যখনই এই আরাধনার কথা বলি আর কি, তখন আমাদের চোখের সামনে অনেকগুলো সিন ভেসে ওঠে। সেটা হতে পারে সেটা রাজেশ খান্নার সেই জিপ করে যাওয়া আর কি, সেই পাহাড়ের রাস্তা দিয়ে, সেই সব সিন তো আমাদের চোখের সামনে ভেসে ওঠেই। আরও প্রচুর ভালো ভালো সিনের কথা তো এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু একটু আপছা আপছা মনে পড়ছে, কারণ খুব সম্ভবত 1969 বোধ হয়,
1: একেবারে 1969 সিনেমা আরাধনা। আর তুমি জানো সেই সময় মানে এটা আজকের টাকার অঙ্ক করতে মানে না বসাই বেটার, কিন্তু সেই সময় এই সিনেমা কত টাকা রোজগার করেছিল?
2: কত টাকা?
1: 7 crore। এবার তুমি যদি এখন মানে ইকোনমিক্স মানে কতটা বেড়েছে আমাদের সেই হিসেব করো, তাহলে মোটামুটি তুমি সিটে বসে থাকতে পারবে না।
2: সত্যি তাই। এবং সব থেকে বড় কথা যেটা তুমি ভাবছো যে হঠাৎ করে আজকে ওল্ড ইজ গোল্ডে আমরা আরাধনার কথা কেন বললাম বা এই মেরে স্বপ্ন কি রানী কেন তোমায় শোনালাম, তার একটাই কারণ। তার কারণ হচ্ছে আজকে আমরা পুরোটা যেটা ভেবেছি সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের মোটামুটি ঝুলিতে যে যে গানের লিস্টগুলো রয়েছে সেই সেই সিনেমা 100 সপ্তাহ সিনেমা হলে চলেছে, 100 সপ্তাহ। তার কারণ সবাই জানোই আকাশবাণী আজকে 100 বছরে পদার্পণ করলো, তার একটা সেলিব্রেশন একটু অন্যরকমভাবে তো হতেই হবে।
1: কিছু কিছু সিনেমা 100 সপ্তাহের পাশাপাশি 100 দিনেও, কারণ 100 সপ্তাহ মানে অলমোস্ট ওই 6-7 মাসের বেশি। সেই করতে গিয়ে দেখা যাচ্ছিল আমাদের কিছু ফেভারিট সিনেমা বাদ পড়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা ওটা 100-এর মধ্যে রেখেছি। কিছু সিনেমা 100 সপ্তাহ, কিছু

সিনেমা এক সপ্তাহেরও বেশি, মানে এইরকমও বহু সিনেমা আমরা আমাদের ঝুলিতে রেখেছি যেগুলো অলমোস্ট এক বছর চলেছে। সেই রকম সিনেমা আছে, কিছু কিছু সিনেমা 100 দিনও আছে। কিন্তু এই যে পার্টিকুলার যে সিনেমাটার কথা বলে আমরা শুরু করলাম, এই যে আরাধনা, এই আরাধনা সিনেমা মানে নিয়ে যতবার কথা হয়, আমরা যতবার এই গানগুলো শুনি, এই গানগুলোর আড়ালে কিন্তু

0: দেখা যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু শুটিংয়ের একসঙ্গে ডেট পাওয়াই যায়নি। এর ফলে মানে রাজেশ খান্নার যে দার্জিলিংয়ে যে শ্যুটটা হয় জিপ চালাতে চালাতে পাহাড়ি রাস্তায় আর কি, সেটা অন্য সময় করা হয়, এবং শর্মিলা ঠাকুরের যে সিনটা রয়েছে আর কি, সেটা মুম্বাইয়ের স্টুডিওতে তৈরি করা হয় একটা ট্রেন সেট, তার মধ্যে মানে পরে সেটাকে এডিট করে একসঙ্গে মিলিয়ে মিশে আর ওটা সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। এবং যে কথাটা বলছিলাম বারবার, যে 1969 এই ধরনের এডিটিং বা এই ধরনের কাজ কিন্তু সম্ভব করে দেখিয়েছে বলিউড।
1: এক্স্যাক্টলি। আর একটু আগে সৌমিক যে কথাটা বলছিল 100 সপ্তাহের কথা, এই যে সিনেমাটার কথা আমরা বলছি, এই সিনেমাটা কিন্তু 2 বছরের বেশি সময় অবধি হলে চলেছে। মানে আমরা মানে যদি তোমাকে বলা হয় গত 2 বছর আগে কি সিনেমা রিলিজ করেছিল বলো তো, তুমি বলতে পারবে? কিন্তু এই সিনেমাটা 100 সপ্তাহেরও অনেক বেশি চলেছে। সেও তো বুঝতেই পারছো, আমরা এই 100 সেলিব্রেশনে কত সেলিব্রেটিং মুডে আজকে রয়েছি তোমাদের সাথে। আর এরপরে যে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে গান থাকছে, তুমি গানটা শোনো, ফেরত এসে বলছি সেই সিনেমা এবং সেই গানের গল্প।
2: হ্যাঁ,

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই গানটি যে সিনেমার, সেই সিনেমায় উৎপল দত্ত, অমল পালেকার এবং অমিতাভ বচ্চন একসাথে অভিনয় করেছেন। এই ছবির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। এই গানটি আর ডি বর্মনের গাওয়া। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold.
3: এই যে সিনেমাটা, মানে এই যে সিনেমাটার গান শুনলাম, সেই সিনেমাটার নাম বলার আগে সৌমিক তুমি কিছু বলবে?
4: না, আমি কি বলবো, মানে ওরকম ভাবে বলা যায় না, আমরা ভাবছিলাম কিন্তু এরকম বলাটা ঠিক হবে না, পারবো না।
3: আরে একটু একটু একটু একটু একটু একটু একটু একটু
4: মেরে পাস বাংলা হ্যায়, মেরে পাস গাড়ি হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায়,
3: মেরে পাস মা হ্যায়। না, মানে যে সিনেমাটার আইকনিক ডায়লগ দিবার, মানে অমিতাভ বচ্চনের ওই ওই যে যতবার দিবার বলে সিনেমাটা, মানে আমরা সার্চ করি বা ভাবি, ওই ভাবো চেয়ারের ওপর পাতুলে অমিতাভ বচ্চন বসে আছেন, মানে একটা আলাদাই, মানে ওই সময়ে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাদের মধ্যে বিগ বি অন্যতম, আমরা জানি, ইভেন একটু আগে যার গান শোনানো হলো রাজেশ খান্নাজি, সেও মানে এক্সেভার করে এরকম আরও প্রচুর সিনেমার নাম আসবে, এবং অবভিয়াসলি তারা নিজেরা নিজেদের জায়গায় লেজেন্ড হয়ে গেছে। আর যে সিনেমার কথা, এই যে দিবার, দিবার সিনেমাটা আমরা একটু আগে আরাধনার কথা বলছিলাম, কিন্তু এই দিবার সিনেমাটা 700 দিনের বেশি হলে চলেছে।
4: মানে এগুলো সত্যি, মানে আজকে আমরা যখন, সত্যি কথা বলতে আমরা তো প্রত্যেকটা সিনেমাই দেখেছি, কিন্তু এইভাবে রিসার্চ করা যে এটা আমরা কখনো কল্পনাও করিনি, কারণ এতদিন আগে আমরা কেউই তখন, মানে আজকে যারা আমরা আর যে হট সিটে রয়েছি, আজকে আমরা কেউই, মানে সেই সময় তো আর জন্মায়নি, সেই সময়ের সমসাময়িকও আমরা নই, আমরা সবটাই পরে টিভিতে দেখেছি বা ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যখন আমরা এই ভাবলাম আজকে আমাদের থিমটা যদি 100 রাখি, সেক্ষেত্রে আমরা যখন সার্চ করে করে দেখছিলাম, মানে আমাদের সত্যি, মানে আমরা স্পেলবাউন্ড হয়ে গেছিলাম। এবং উষশী যখন একটু আগে ওই রাজেশ খান্নার কথা বলছিল, সেক্ষেত্রে এটা মানে অবশ্যই, মানে সবার জেনে খুব ভালো লাগবে যে ইয়াশ চোপড়ার প্রথম পছন্দ ছিলেন কিন্তু রাজেশ খান্না। এই মানে বিজয় ভার্মার চরিত্রের কথা বলছি।
3: আচ্ছা, মানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারে?
4: হ্যাঁ, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারে।
3: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
4: হ্যাঁ। কিন্তু এবং আর রবির যে চরিত্রটা ছিল সেক্ষেত্রে ভাবা হয়েছিল নবীন নিশ্চলকে, কিন্তু শেষ পর্যন্ত লেখক, মানে রাইটার যে ছিলেন আর কি, মানে সেলিম জাভেদ, তার পছন্দ ছিল হচ্ছে অমিতাভ। এবং তারপর তো ইতিহাস বদলে গেল এবং দিবার হয়ে উঠলো অমিতাভ বচ্চনের মানে কেরিয়ারের মানে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা সিনেমা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন আমাদের মানে আগের জেনারেশনকে, আমাদের বাবা কাকাদের যখন জিজ্ঞেস করি যে তোমরা যখন তোমাদের কলেজ লাইফে ছিলে, তোমরা যখন তোমাদের ছোটোবেলায় ছিলে, সেই সময়তে অমিতাভ বচ্চনকে কেমন, দুটো সিনেমার নাম বলে, এক হচ্ছে দিবার, দুই হচ্ছে শোলে, বা এক শোলে দুই দিবার, এরকম আর কি ব্যাপার।
3: একদম একদম। ইভেন মানে অমিতাভ বচ্চনের শুধু মানে সিনেমাগুলো না, আমাদের বাবা কাকাদের ছোটবেলার ছবি যদি খুঁজে বার করা যায়, রাজেশ খান্নার এই যে ওই একটা নীল রঙের জামা প্যান্ট, এই যে আরাধনা সিনেমায়, এবং ওই অমিতাভ বচ্চনের এই যে চুলের কাটিংটা, অনেককে কিন্তু ওই কাটিং এ ওই জামা কাপড়ে আমরা দেখতে পাই,
4: সেই যে মানে চুলের কাটিং, তারপর যে বেল বটম জিন্স, এগুলো মানে ভাবা যায় না। আর যাই হোক, শোলের কথা যখন বললামই, তাহলে শোলে থেকে থাক এই মানে সেই ম্যাজিক্যাল নাম্বারটা, মানে যেটার জন্য তুমি কি বলবো, পাগল তো হয়েই যাবে। দেখো আর নতুন কিছু হোক কিনা এই মানে আকাশবাণীর এই 100 বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি যে সিনেমার, সেই সিনেমায় উৎপল।

0: দত্ত, অমল পালেকার এবং অমিতাভ বচ্চন একসাথে অভিনয় করেছেন। এই ছবির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। এই গানটি আর ডি বর্মনের গাওয়া। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
3: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
4: তোমার রিকোয়েস্টের গান।
3: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
5: এখন রিকোয়েস্টের গানটা, যিনি রিকোয়েস্ট করেছেন বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই গানটি যে সিনেমার, সেই সিনেমায় উৎপল দত্ত, অমল পালেকার এবং অমিতাভ বচ্চন একসাথে অভিনয় করেছেন। এই ছবির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। এই গানটি আর ডি বর্মনের গাওয়া। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold.
3: হ্যাঁ, মানে শুধু সেই রাতে নয়, এই রাতও কিন্তু পূর্ণিমা, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে রাখি পূর্ণিমা। সেহেতু এই গানটা বাজাতে বাজাতে না আমার ঠিক এই জাস্ট রাস্তা দিয়ে যখন আসছিলাম, পূর্ণিমার চাঁদটা দেখছিলাম, দুর্দান্ত লাগছিল। আর আরও একটু আগে যে গানটা আমরা বাজিয়েছিলাম শোলে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, এই গানটা আমি জানি, যেহেতু আমি সৌমিককে অনেক দিন ধরে চিনি, সৌমিকের এটা কিন্তু পার্সোনাল ফেভারিট গান। এবং এই গানটা কিন্তু আমার, সৌমিকের এবং আমি জানি বেতারের ওপারে তুমি যে বসে আছো, তোমার জন্যেই আমাদের আজকের এই 100 বছরটা এতটা স্পেশাল। আমাদের বন্ধুত্বও কিন্তু মানে ইয়ে দোস্তি হমনে হি তোড়েঙ্গে।
4: সত্যিই তাই, তার কারণ হচ্ছে এই গানটা এমন একটা আইকনিক গান হয়ে গেছিলো আর কি, মানে শোলে যখন রিলিজ হয়েছিল, মানে হলে যখন রিলিজ হয়েছিল, যখন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রেডিও সেটে, প্রত্যেকটা চায়ের দোকানে, প্রত্যেকটা বাড়িতে, বাসে, যেখানে যেখানে রেডিও চলছে সব সময় গানটা চলছে। বা ধরো মানে এরপরে গানটা যখন, সিনেমাটা তো অনেক দিন ধরে হলে চললো, এবার তারপরে আবার যখন মানুষ তার নিজের নিজের কাজে আর কি ফিরলো, যখন যেখানেই যে কোনো বয়সের বন্ধুদেরই যখন রিউনিয়ন হচ্ছে, তখন সেই রিউনিয়নে ব্যাকগ্রাউন্ডে একটাই গান বাজছে, সেটা হচ্ছে ইয়ে দোস্তি হামনে তোরেঙ্গে। এবং তারপরে অনেক তার বিভিন্ন ধরনের ভার্সন এসেছে, কিন্তু এই যে অরিজিনাল ভার্সনটা, যেটা সেই সময় মানে শোলেতে, মানে শোলে যখন রিলিজ করেছিল, সেই সময় যখন সিনেমার সঙ্গে একসঙ্গে রিলিজ করেছিল, একটা মানে আইকনিক গান তো বটেই। এবং গানটার মধ্যে আজকে আমরা খুব স্বাভাবিকভাবেই, শোলে যে সময় রিলিজ করেছিল সেই সময় আমরা কেউই জন্মাইনি, সেই সময় আমাদের কোনো জ্ঞানও হয়নি, আর কিন্তু যখন আমাদের জ্ঞান হয়েছে, তখন আমরা কিন্তু আমাদের জন্মানোর বহু আগে থেকে, আগে রিলিজ হওয়া একটা গানকে এখনও টেনে এনেছি। মানে আজকেও 2026-এর এই 26শে আগস্টে দাঁড়িয়েও যদি সৌমিক আর উষসীর একটা রিউনিয়ন হয়, সেক্ষেত্রেও কিন্তু ইয়ে দোস্তি হামনে হি তোরেঙ্গে গানটা কিন্তু প্লেলিস্টের একদম প্রথম দিকেই থাকবে।
3: একেবারেই তাই। এবং এই এই আগস্ট যেহেতু ফ্রেন্ডশিপ ডে, আমরা জাস্ট আগস্টের শুরুতেই সেলিব্রেট করেছি, এমন কোনো সোশ্যাল মিডিয়ার এমন কোনো রিলে বাদ নেই, হয়তো এই গানটার অন্যরকমের ভার্সন বেজেছে, কিন্তু বেজেছে। আর এই যে সিনেমাটা, যে সিনেমাটা মানে 100 দিন 100 সপ্তাহ তো বাদ দাও, বক্স অফিস বলছে 35 কোটি হয়েছিল রোজগার, আর 250 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে গোটা পৃথিবী জুড়ে।
4: সত্যিই তাই। এবং যে আইকনিক সিন, যার জন্য মানে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছিল, সেই মানে কিতনে আদমি থে, সেই আমজাদ খানের সেই ডায়লগ, তুমি কি জানো যে মানে এই গব্বরের চরিত্রে প্রথমে আমজাদ খানকে ভাবাই হয়নি?
3: কাকে ভাবা হয়েছিল?
4: প্রথমে ড্যানিকে ভাবা হয়েছিল।
3: ওকে।
4: কিন্তু ঘটনাচক্রে, মানে ড্যানি রাজি হয়নি এরকমটা নয়, সেই সময়তে আফগানিস্তানের ধর্মাত্মা এরকম একটা সিনেমা কিছু হচ্ছিল, সেই আফগানিস্তানে সেই সময় ড্যানি ছিলেন এবং তার মানে শুটিং ডেটটা ম্যাচ
3: করছিল,
4: তার ফলে আমজাদ খানকে বলা হয়। এবং হয়তো বলা হয়েছিল যে মানে প্রথমে রাইটার প্রথমে বলেছিলেন যে ঠিক আছে, কিন্তু ড্যানি হলেই ভালো হতো, কারণ আমজাদের যে মানে গলার ভয়েস, তার সঙ্গে বোধহয় গব্বরের চরিত্রটা বা যে ডায়লগগুলো আমি লিখেছি
3: সেটা, হ্যাঁ
4: ঠিক যাবে না।
3: তারপরে এত দূর চলে গেল, এত দূর চলে গেল, মানে ইভেন আমজাদ খানের মানে ওই যে হাসিটা, না আমি হাসলে এটা সত্যি তুমি হাসবে, কিন্তু শুধু মানে আমজাদ খান বলো, অমিতাভ বচ্চন বলো, সঞ্জীব কুমার বলো, ইভেন ধর্মেন্দ্র জি বলো, তারপরে হিমা মালিনী তো অসম্ভব সুন্দরী একজন মানে অভিনেত্রী, কিন্তু শোলেতে না ওনার একটা আলাদাই কারিশমাটিক পার্সোনালিটি যেন আমরা পেয়েছি।

0: ইভেন ইভেন জয়া বচ্চনও, মানে ওনার কয়েক কটা ডায়লগ আছে জাস্ট বোধহয় গুনে বলে দেওয়া যাবে, কিন্তু জাস্ট ওই যে ফেসিয়াল এক্সপ্রেশন, মানে শুধু তাই কেন, মানে প্রত্যেকে যারা মানে সাইড অ্যাক্টিংয়েও ছিলেন প্রত্যেকে, মানে সে অসাধারণ
1: সত্যি তাই। এবং এই করতে করতে 9903652992 তে তোমায় পড়েছে মনের অনেকগুলো অ্যান্সার আমরা পেয়েছি, আর কিন্তু বেশি সময় নেই তোমার হাতে যে তোমায় পড়েছে মনের অ্যান্সার দেওয়ার জন্য। এখন আমরা একটা গানের ব্রেকে তো অবশ্যই যাব, তারপরে তোমায় পড়েছে মনে আজকে লাস্ট বারের জন্য ওল্ড ইজ গোল্ড সেগমেন্টের তোমায় পড়েছে মনেটা শোনাবো, তাই চুপচাপ টিউন করে থাকো, কোথাও কিন্তু উঠবে না, তাহলে কিন্তু খুব বকবো, কারণ আকাশবাণীর আজকে 100 বছরের একটা বর্ষপূর্তি অনুষ্ঠান, তো একটা ব্যাপার আছে তো নাকি?
0: হ্যাঁ, এবং আমরা দুজনে তোমাদের সাথে 100 বছর থাকতে চাই, তাই জন্য মানে আমরা থাকবো কিনা জানি না, কিন্তু ভাবতে কি ক্ষতি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই গানটি যে সিনেমার, সেই সিনেমায় উৎপল দত্ত, অমল পালেকার এবং অমিতাভ বচ্চন একসাথে অভিনয় করেছেন। এই ছবির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। এই গানটি আর ডি বর্মনের গাওয়া। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold. ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: মৌলশ্রী চক্রবর্তী ব্যানার্জি ব্যারাকপুর থেকে শুনতে চেয়েছেন ত্রিশূল সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই বিখ্যাত গানটা, মোহব্বত বড়ে কাম কি চিজ হ্যায়। শুনে চটপট ফিরে আসছি তোমায় পড়েছে মনের উত্তর নিয়ে। 9903659992 চটপট উত্তরটা পাঠাও।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ওল্ড ইজ গোল্ডের একদম শেষ পর্যায়ে যখন আমরা চলে এসেছি, তাহলে বুঝতেই পারছো তোমায় পড়েছে মনের সঠিক উত্তরদাতাদের নামটা তো বলতেই হবে। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা আমরা করেছিলাম, একটা তোমাকে তিনটে ক্লু দিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে কোন গানের কথা মনে পড়ছে, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো এবং প্রচুর প্রচুর প্রচুর আমরা সঠিক উত্তর পেয়েছি।
2: আর আমরা যে সিনেমা এবং মানে যে সিনেমার যে গানের কথা বলতে চেয়েছিলাম, হ্যাঁ, ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত, অমল পালেকর এবং দ্য আইকনিক পার্সোনালিটি উৎপল দত্ত অভিনীত গোলমাল। গোলমাল সিনেমার সাউন্ড ট্র্যাক থেকেই আমরা বলেছিলাম গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়, সেই গানটার কথা, আর জি বর্মন গাওয়া সেই বিখ্যাত গানটার কথা। এবং তোমরা প্রত্যেকে মানে আমরা বোধহয় দু একটা বাদে সবকটাই সঠিক, মানে সবাই সঠিক উত্তর দিয়েছেন।
1: হ্যাঁ হ্যাঁ, দু একজন বাদে সবাই সঠিক উত্তর দিয়েছেন। তো চটপট নামটা বলি, সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি, সুব্রত মাল গঙ্গাধরপুর, মেঘনা মল্লিক মহিষাদল, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর, শঙ্কর নন্দী ব্যারাকপুর, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, বরুণায়ন দাস বেলঘড়িয়া, রিঙ্কু সাঁপুই বাউড়িয়া, পলাশ দে মুর্শিদাবাদ, তন্ময় ভবানীপুর, সোমনাথ মাল গঙ্গাধরপুর,
2: শঙ্করচন্দ্র দে বারাসাত, প্রশান্ত ঢক বরগাছিয়া, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা।

0: প্রশান্ত দলাই পূর্ব মেদিনীপুর, অভিজিৎ বেহালা মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, দেবস্মিতা বেহালা থেকে অ্যান্ড আভা লস্কর হাওড়া থেকে।
1: না অ্যান্ড নয়, কারণ এই মুহূর্তে যে মুহূর্তে আমরা পড়ছিলাম আর কি, সেই মুহূর্তে আরো একজন সঠিক উত্তর দিয়েছেন, হ্যাঁ হাওড়া থেকে রীতা। তাই সবার জন্য একটা কি বলবো, অনেক অনেক শুভেচ্ছা
0: আমাদের তরফ থেকে, বুক ভরা ভালোবাসা। এবং যেহেতু আমরা 100 বছরের সেলিব্রেশন পালন করছি, আর যেই গানটার কথা বললাম সেই গানটা শুনিয়েই ওল্ড ইজ গোল্ড এই পর্বটা আমরা শেষ করে দেন চলে যাব নেক্সট পর্বে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: জয়দীপ রায় বাঘাযতীন, না না মানে জয়দীপ রায় গানটা গায়নি, ব্যাপারটা কি হয়েছে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে আমাদের মেসেজ করেছে এবং খুব রেগে গেছে, এবং রাগাটা খুব স্বাভাবিক একদম, মানে আমি জয়দীপ রায়ের জায়গায় থাকলে আমি আজকে অনেক কিছু করে ফেলতাম।
2: হ্যাঁ মানে উনি সঠিক উত্তর দিয়েছিলেন এবং আমাদের কাছে এত উত্তর এসছে, আমরা না মানে এই নামটা আমাদের মিস হয়ে গেছে, না এই মিস হয়ে যাওয়াটা একদমই ঠিক হয়নি, তাই জন্য আপনি প্লিজ রাগ করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, বাঘাযতীন থেকে জয়দীপ রায়, আর রাগ করবেন না প্লিজ।
1: ঠিক ঠিক ঠিক, যাই হোক।
2: আর একটু আগে যে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে আমরা গানটা শুনলাম, ম্যায়নে প্যার কিয়া, সলমান খানের সেই মানে বাচ্চাবেলার সলমান খান সেই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, এবং এবার আমরা এই যে নাইনটিজের জনারে ঢুকলাম, এবং এটা আমার আর সৌমিকের মোটামুটি পরিচিত একটা জনার। হ্যাঁ আমরা হয়তো সেই সময় জাস্ট মানে ওই কার্টুন দেখছি, কিন্তু এটা আমাদের সময়কার, মোটামুটি আমরা জন্মে গেছি তখন।
1: হ্যাঁ আমরা জন্মে তো গেছি, হ্যাঁ সিনেমা দেখার মতো জ্ঞান তখন হয়তো ছিল না, কিন্তু ওই আর কি মানে একটু বড় হয়ে যখন বুঝতে শিখেছি, যখন একটু মানে ডানাগুলো পাখনাগুলো একটু মানে ঝাড়া ঝাপটা দিচ্ছে আর কি।
2: স্কুল কেটে সিনেমা দেখেছো?
1: হ্যাঁ।
2: স্কুল কেটে প্রথম কি সিনেমা দেখেছিলে? সেটা আমাদের 90s এর পরে,
1: মনে নেই এক্স্যাক্টলি, ওরকম বলতে পারবো না, আমি অনেকগুলো সিনেমা দেখেছি।
2: জীবনের প্রথম সিনেমা দেখা কি?
1: হলে গিয়ে জীবনের প্রথম সিনেমা দেখা, যে যদি আমি কিছু বুঝিনি সেটা হচ্ছে টাইটানিক।
2: আচ্ছা।
1: কিন্তু সেটা আমি কিচ্ছু বুঝিনি, এবং যখন মানে ধরো ওই অ্যাক্সিডেন্ট আর কি হলো যখন, সেই সময় আমার মনে আছে মানে প্রচুর আমি চেঁচিয়ে কেঁদেছিলাম, কারণ প্রচুর অন্ধকার হয়ে গেছিল, একটা মানে খুব চেঁচামেচি হচ্ছিল তো একটা, এবং সেই সময় আমার প্রচুর মানে ভয় লেগে গেছিল, কিচ্ছু বুঝিনি আমি, মানে আমি অনেকটা বড় হয়ে পরে মানে বাড়িতে যখন জিজ্ঞেস করেছিলাম যে আমার প্রথম সিনেমা কি মানে হলে গিয়ে দেখা, তখন তারা বলেছিল টাইটানিক, এবং তখন আমার আচ্ছা আচ্ছা খুব স্মৃতিটা আছে, খুব বেশি ডিটেইল স্মৃতি নেই আর কি।
2: এই যে তুমি বললে এই যে হলে গিয়ে প্রচন্ড কেঁদেছিলে, একটা সিনেমার কথা, এটা আমার হলে গিয়ে দেখা প্রথম ছবি নয়, কিন্তু আমি যখন বাড়িতে দেখেছিলাম তখন এই লোকটারই পরে ফ্যান হয়ে গেছি, কিন্তু পরে মানে প্রথম এই সিনেমাটা দেখে আমি বলেছিলাম, এ মা লোকটা বাজে, লোকটা খুনি, এ মা লোকটা দুষ্টু। কোন সিনেমার কথা বলছি বুঝতে পারছ? না, ম্যায়নে প্যার কিয়া তো মানে আমার খুব কিউট লেগেছিল সলমান খানকে।
1: কোন সিনেমা?

0: জিগার।
1: ও
0: মানে শাহরুখ খানকে দেখে আমার তখন মনে হচ্ছিল, মানে সিনেমাটা তো কচু পড়া বুঝেছিলাম তখন, কিচ্ছু বুঝতে পারিনি। আমি বলেছিলাম যখন মানে শিল্পা শেঠিকে মেনলি যখন ধাক্কা মেরে শাহরুখ খান ফেলে দেন, তখন আমি মানে ভেবেছিলাম যে এই লোকটা বাজে লোকটা ইয়ে, তখন বাবা বলেছিল না কিচ্ছু বুঝতে পারিসনি তুই। কিন্তু তারপরে যখন এই নাইনটিজের কিং কিং খানকে জানলাম, তারপরে তো ওই বুকে শাহরুখ ভক্ত টি শার্ট পরে আমরা ঘুরে বেড়ালাম।
1: হ্যাঁ সত্যি তাই, কারণ মানে বাজিগারের কথা যখন বলছি যে মানে প্রথম দিকে সিনগুলো দেখলে সত্যি মানে শাহরুখ খানের উপর প্রচণ্ড রাগ হবে, মানে মনে হবে যে মানে কেন, মানে আমিও যখন দেখেছিলাম আমারও মনে হয়েছিল যে এই মানে শাহরুখ খান এরকম বাজে চরিত্রে একটা খলনায়কের চরিত্রে কেন মানে সাইন করলেন আর কি, মানে সেই সময়। যাই হোক, কিন্তু পরে একদম মানে লাস্ট সিনে গিয়ে আসল ঘটনাটা বোঝা যায় আর কি, যে তার রাগটা এক্স্যাক্টলি কোথায় ছিল,
0: এক্স্যাক্টলি গল্পটা বোঝা যায়। এবং নাইনটিস এর সিনেমা নিয়ে আমরা যত কথা বলি, হ্যাঁ এই নামগুলো খুব ঘুরে ফিরে আসে, আবারও আসবে, এবং আমরা 10টা পর্যন্ত এই নাইনটিসের গল্পতেই থাকবো। আর যে সিনেমার কথা বললাম সেই সেই সিনেমার সাউন্ডট্র্যাক থেকেই একটা গান, ওনলি ফর ইউ।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 37th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এই সিনেমা 9টা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল। এই সিনেমার পরিচালক ছিলেন লরেন্স ডিসোজা। এই সিনেমায় সঞ্জয় দত্ত, সলমান খান এবং মাধুরী দীক্ষিত একসঙ্গে অভিনয় করেছেন। কোন সিনেমার কথা মনে পড়ছে?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
2: লেটেস্ট আপডেটস কে লিয়ে আল্ট্রা চ্যানেলস কো সাবস্ক্রাইব।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: ইয়েস, আমরা নাইনটিজ নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি এবং যে সিনেমার কথা আমরা বললে গেছিলাম বাজিগার, তারপরে একটা রিকোয়েস্টের গান, এবং তারপরে এখন যে সিনেমার কথা বলবো সেই সিনেমা, এবং সেই সিনেমা দেখে মানে এখনও পর্যন্ত যখনই সিনেমাটা আমরা দেখি আমরা কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি।
2: তাই
1: কেন, তুমি কাঁদো না?
2: কোন সিনেমা বলো
1: তুমি, কোন সিনেমা বুঝলে মানে নাইনটিজের কোন কোন সিনেমা দেখে তুমি কাঁদো?
2: না সত্যি কথা বলতে নাইনটিজের যে প্রচুর সিনেমা আছে মানে
1: আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কুচকুচ হোতা হ্যায় কথা। আর কুচকুচ হোতা হ্যায় আমরা যতবারই দেখি, কারণ কুচকুচ হোতা হ্যায় মানে যেহেতু বাজিগরের পরেও আমি সেই শাহরুখেই থাকছি, সেই কারণেই কুচকুচ হোতা হ্যায় কথা বলছি। যে কুচকুচ হোতা হ্যায় যে মানে ওই যখন রানী মুখার্জি মারা যাচ্ছেন এবং শাহরুখ, এবং লাস্টে কাজল আর শাহরুখ আবার এক হয়ে যাচ্ছেন, সব মিলে না কিরকম একটা নস্টালজিয়া ইমোশন, এবং কোথাও গিয়ে নিজেকে মনে হয় ইস মানে সেই প্রথম প্রেমের বিচ্ছেদটা মনে পড়ে যায়, নিজেকে ভীষণভাবে মনে হয় ওই তো আমিই তো আঞ্জলি, আমিই তো আঞ্জলি। তোমার কখনো মনে হচ্ছে শাহরুখের জায়গায়?
2: সত্যি কথা বলতে তুমি যখন এই ভেবে করে কাঁদার কথা বলছিলাম সেটা নিয়ে ভাবছিলাম, আমার এক বন্ধুর কথা মনে পড়লো। সে তখন বলেছিল যে মানে আঞ্জলিকে আর কি খুব কি বলবো খুব রেগে গেছিল তার প্রতি, মানে ও মানে যেই ওর সাথে ওর মানে ও মারা গেল অমনি, তারপরে ও আবার ফিরে এলো ওর মেয়েকে নিয়ে, তখন ওকে আবার বিয়ে করে নিল বা ওর সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নিতে রাজি হয়ে গেল, ব্যাপারটা ঠিক সে ভালোভাবে দেখেনি।
1: আচ্ছা, আবার অনেকের আরেকটা মত আছে কুচকুচতায় রানী মুখার্জি কেন এলো, কি কি দরকার ছিল, বেশ তো আঞ্জলি আর রাহুল, রাহুল বেশ তো ভালো ছিল, কেন ও কাবাব মেহাড্ডি হতে গেল, ওর জন্য আঞ্জলি এরকম দুঃখ পেল, এই মতো আমি প্রচুর জনের শুনেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি শুনে যাই, দেখেছিস দেখেছিস বলেছি না মেয়েরাই মেয়েদের শত্রু হয়, মানে আবার মানে এটাও শুনেছি রানী মুখার্জি চলে গেল তো গেল, আবার ও মানে ওর চলে যাওয়ার পরে একটা সাবস্টিটিউট প্ল্যান করে রেখে দিয়ে গেল কাজলের জন্য, মানে এটা ইয়ে ক্যা হ্যায় ভাই। কিন্তু সব মিলিয়ে এই সিনেমাটা নিয়ে আমরা যতই বলি যতই কথা বলি, এই সিনেমাটা কিন্তু স্টিল স্টিল কুচকুচ হোতা হ্যায় সত্যি বস, যতবার দেখবে কুচকুচ তো হোতা হি হ্যায়,
2: সত্যি তাই মানে সত্যি তাই। এবং তুমি যখন এই টিনার চরিত্রের কথা বলছিলে, অর্থাৎ রানী মুখার্জির কথা যখন বলছিলে, তাহলে এটা বলে দেওয়া দরকার যে রানী মুখার্জি কিন্তু টিনার চরিত্রে প্রথম পছন্দ ছিলেন না, প্রথম পছন্দ ছিলেন হচ্ছে টুইঙ্কেল খান্না।
1: এবং
2: সেই মানে টিনার চরিত্রটা যখন তাকে অফার করা হয় তিনি সেই চরিত্রটা আর কি মানে রিজেক্ট করে দেন, তার হয়তো ভালো লাগেনি। তারপর রবীনা ট্যান্ডনের কথা ভাবা হয়, টাব্বুর কথা ভাবা হয়, করিশ্মা কাপুরের কথা ভাবা হয়, অনেকের কথাই ভাবা হয়, কিন্তু ফাইনালি চরিত্রটা করেন হচ্ছে রানী মুখার্জি, এবং তারপরে তো সেটা বাকি ইতিহাস তো বটে। এবং আমরা এখন যখনই কুচকুচতার কোনো গান কোথাও যখনই প্লে হয় তখন আমাদেরই সেই মনটা আবার সেই একটা দেখো ছোট্ট ছোট্ট চুলের সেই একটা টমবয় টাইপের ক্যারেক্টারে আঞ্জলি কথা তো মনে পড়েই, কিন্তু রানী মুখার্জির সেই যে গ্ল্যামার সেই যে চোখ, ও মাই গড, আমি না একটু মানে একটু একটু ভেসে ভেসে থাকি, একটু ওই গানটা শুনি, গানটা শোনার পর আবার মানে 9903659992 নিয়ে ফিরছি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 37th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এই সিনেমা 9টা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল। এই সিনেমার পরিচালক ছিলেন লরেন্স ডিসোজা। এই সিনেমায় সঞ্জয় দত্ত, সলমান খান এবং মাধুরী দীক্ষিত একসঙ্গে অভিনয় করেছেন। কোন সিনেমার কথা মনে পড়ছে?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। গান ভালো।

0: বেশি গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10:40 আর আজকে 107 FM রেনবোতে আরজে উষ্বশী আর আরজে সৌমিক ব্লকবাস্টার বুধবারে এখন তোমার সাথে গান ভালোবেসে গান মানে 90s বিভিন্ন গান নিয়ে গল্প আড্ডা চলছে। আর 9903652992 তোমার মেসেজের বন্যা তো বই যাচ্ছে। তবে আজকে আজকে এই 26th August ভীষণভাবে আমার আর সৌমিকের কাছে আজকে এই হট সিটে বসাটা স্পেশাল, কারণ আজকে থেকে এই আকাশবাণী কলকাতার 100 বছরের জন্মদিনের এই উদযাপন শুরু হলো। আজকে থেকে এই আগামী 25 August 2027 পর্যন্ত আমরা এই 100 বছরের এই সেলিব্রেশনটার মধ্যে থাকব এবং আমার আর সৌমিকের কাছে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে আসাটা ভীষণ স্পেশাল। আর এই স্পেশাল ডেতে 3টে স্পেশাল গান উষ্বশী আর সৌমিক তোমার জন্য রাখছে, 3টে গানের হ্যাট্রিকে
2: একদম পরপর 3টে গান তোমার জন্য থাকবে। তবে হ্যাঁ, 9903652992 খোলা রয়েছে, সেখানে আজকে তোমায় পড়েছে মনে সেকেন্ড মানে দ্বিতীয় ঘন্টায় আমরা যে তোমায় পড়েছে মনে ওটা শুনিয়েছি গান ভালোবেসে গানের সেগমেন্টের, সেই উত্তরটা কিন্তু চটপট তুমি দিয়ে দাও। অনেকগুলো সঠিক উত্তর আমরা পেয়েছি, আরও অনেক উত্তরের অপেক্ষায় রয়েছি। পরপর 3টে গান শুনে ফিরে আসছি সৌমিক আর উষ্বশী একসঙ্গে ব্লকবাস্টার বুধবারে।
0: FM রেনবোতে

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: হ্যাঁ, আমরা অলরেডি 11টার ঘন্টা পেরিয়ে চলে এসেছি, তাই জন্য আর একেবারেই সময় নষ্ট না করে তোমায় পড়েছে মনে

0: এই সেগমেন্টের সেকেন্ড সেগমেন্টের উত্তরটা দিয়ে দিই। তবে আমরা কিন্তু একটা অফার দিয়েছিলাম,
1: আমরা সত্যি একটা অফার দিয়েছিলাম, তার কারণ হচ্ছে একদম প্রোগ্রামের শুরুতে আমরা বলেছিলাম যে আজকে যে বিশেষ দিনে আজকে সৌমিকা রুশোশী এই ব্লকবাস্টার বুধবার করতে এসেছি, আমরা একটু নস্টালজিক হয়ে পড়েছি। তো আজকের এই যে আমাদের সেকেন্ড সেগমেন্ট, যেখানে আমাদের একটু নস্টালজিক হওয়ার কাজটা তো হয়েই যায়, সেই সেগমেন্টে আমরা একটা অফার দিয়েছিলাম। অফারটা সেটা যে আমরা যে সিনেমার নামের কথা জিজ্ঞেস করেছি, যে সিনেমার কথা জিজ্ঞেস করেছি, সেই সিনেমার একটা গান আমরা কিন্তু প্রথমেই বাজিয়ে দিয়েছিলাম।
0: হ্যাঁ, এবং সেটা খুব খুব কাকতালীয়ভাবে সেটা এসেছিল রিকোয়েস্ট সঙে। আমরা অন্য গান বাজাতে পারতাম, কিন্তু আসার পরে সৌমিক বলে ঠিক আছে চলো বাজিয়েই দিই। তো এবার আমরা উত্তরটা তো অলরেডি মানে প্রায় বলে দেওয়াই হয়ে গেছে, তাও উত্তরটা একটু সাসপেন্সে রেখে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন বলে ফেলি। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, তন্ময় ভবানীপুর থেকে, দেবস্মিতা বেহালা থেকে, দেবদাস মুখার্জি বেহালা থেকে, শ্রাবন্তী সাউ চন্দনদহ থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি কৃষ্ণনগর থেকে, উলুবেরিয়া থেকে সুমিত্রা গুছাইত, অভিজিৎ বেহালা থেকে, আভা লস্কর হাওড়া থেকে, রমা দত্ত বেলতলার রোড থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে,
1: সোনালী কালীঘাট রোড, জবা সিংহ হরিপাল, টগরী ঘোষ হাওড়া, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, হিমাদ্রি অধিকারী রায়দিঘি, গোপাল সিনহা মধ্যমগ্রাম, কবিতা দাস বাঘাযতীন, অ্যান্ডি কলকাতা, বিজলি চক্রবর্তী মহেশতলা, বিশ্বনাথ গায়েন হুগলি, শঙ্করচন্দ্র দেব বারাসাত, জয়দীপ রায় বাঘাযতীন, প্রশান্ত বলাই পূর্ব মেদিনীপুর, রিঙ্কু সাপুই মাউরিয়া, শ্রিয়া মুখার্জি বেহালা, শামীম সাহাজি উত্তর চব্বিশ পরগনা, রীতা হাওড়া, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, প্রশান্ত ধক বড়গাছিয়া, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা এবং রীতা শ্রীমানী বেহালা।
0: এবার একটু জলের প্রয়োজন,
1: জলের প্রয়োজন। এবং এই যে এত নাম, এত নাম এসেছে, এবং এই ভিড়ের মাঝে যদি কারোর নাম একটু মিস হয়ে গিয়ে থাকে তাহলে একদম কিন্তু দুঃখ পাবেন না, কারণ এরপরে আমরা দেখেছি যে অনেক বড় বড় মেসেজ আসে যে আমার উত্তরটা কি ভুল ছিল, আমি কি সঠিক উত্তর দিইনি, না না আপনি দিয়েছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এই এত ভিড়ের মাঝে হয়তো একটু আগে পিছু হয়ে গেছে, যাই হোক নিজেগুনে ক্ষমা করে দেবেন, আজকে তো একটা স্পেশাল দিন, আজকে একটু সবই স্পেশাল হবে। তো যাই হোক,
0: আর যে যে সিনেমার কথা আমরা বলেছিলাম সাজন, আর সেই সিনেমা থেকে যে গানটা বাজাবো সেটা বিশ্বাস করো তোমাকে ডেডিকেট করে, কারণ আমরা মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় আর তোমরা আমাদের সাজন।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic.

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: Yes, Millennium Magic এর মানে সফর আমাদের শুরু হয়ে গেল এবং লাস্ট ঘন্টার আড্ডাও শুরু হয়ে গেল। 9906599992 দে অবভিয়াসলি তুমি আছো, আর এপারে রাত 12টা পর্যন্ত আছে উষশী আর সৌমিক।
2: একদমই তাই, এবং মিলেনিয়াম ম্যাজিকের কথা যখন আমরা বলি তখন বুঝতেই পারছো 2000-এর পর যে সিনেমা রিলিজ করেছে, যেসব হিট সিনেমা ছিল, এবং ওই যে আজকের স্পেশাল টপিক, আজকের সেই এক্সক্লুসিভ টপিক যেটা হচ্ছে মোটামুটি সেই সব সিনেমার কথা আমরা বলবো যেগুলো হলে মোটামুটি 100 দিনের বেশি বা 100 দিন এরকম ছুঁয়েছে বা তার বেশি চলেছে। হ্যাঁ, একদম প্রোগ্রামের শুরুতে তোমায় বলেছিলাম 100 সপ্তাহের কথা, কারণ তখন আমরা ছিলাম ওল্ড ইজ গোল্ডে। তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে আমরা যখন মিলেনিয়াম ম্যাজিকে চলে এসেছি তখন 100 সপ্তাহটাকে আমরাও একটু কমিয়ে 100 দিন করে ফেলেছি। এবং এখন তোমাকে যে সিনেমার কথা বলবো সেই সিনেমার জন্য বস তুমি মানে হাত ফাত কাটনি সে তো আমরা জানি, কিন্তু তুমি যে স্কুল পালিয়ে কলেজ পালিয়ে সিনেমাটা দেখেছো এবং তোমার সেই প্রেমিকার সঙ্গে যখন দেখতে গেছিলে তারপরে যখন ধরা পড়ে গেছিলে বাড়িতে কিচাপটাই না হয়েছিল, বলো তো কোন সিনেমা মনে করছে?
1: হ্যাঁ, সেই সিনেমার কথা তো বলবো, তবে সেই সিনেমাটা কিন্তু খুব একটা কম দিন চলেছিল বলা যায় না, মানে জুবিলি তো বটেই, অলমোস্ট একটা বছর, মানে 350 দিনের বেশি চলেছিল সেই সিনেমাটা।
2: সত্যি তাই, এবং সেই সিনেমার কথা যখন বলছি বুঝতেই পারছো আমরা কাহুনা পিয়ারের কথা বলছি, মানে 2000-এর একদম প্রথম দিককার সিনেমা,
1: এবং এটা মানে 2000 সালের জানুয়ারিতে রিলিজ করেছিল, 14 জানুয়ারি,
2: এক্স্যাক্টলি, মানে একদম প্রথম দিকেই আর,
1: মানে সেই বছরের 14 ফেব্রুয়ারিতে তো,
2: হ্যাঁ মানে 14 ফেব্রুয়ারিতে 2000 সালে 14 ফেব্রুয়ারি তো ছিল, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে 2000 সালে ছিল
1: জানি না, কারণ আমার জীবনে তখন ভ্যালেন্টাইন আসেনি, আমি বলতে পারবো না, আমি তখন স্কুলে পড়ি।
2: ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই বিষয়ে আমরা, হ্যাঁ আমি জন্মে গেছিলাম, আমি স্কুলেই পড়তাম,
1: আচ্ছা,
2: এবং সেই

0: দিচ্ছে, পাগল হয়ে গেছে একটা সিচুয়েশন। সেই সময়ের ঋত্বিক রোশনের সেই যে একটা রিমলেস চশমা বলা লুক, ও মাই গড, মানে এখনো যখন আমি তাকাই না সেই সিনেমা, আমার একটা পোস্টার ছিল জানো আমার বাড়িতে, এই কাহুনা পেয়ারে ঋত্বিক রোশনের, কারণ আমার দিদি ঋত্বিক রোশনের বিশাল বড় ফ্যান ছিল, তো সেই জন্য আমাদের বাড়িতে ঋত্বিক রোশনের প্রচুর ছবি ছিল, একটা বড় পোস্টার ছিল এই কাহুনা পেয়ারে সিনেমার।
1: আর কাহুনা পেয়ারে তো ঋত্বিকের মধ্যে ফার্স্ট ছবি, তাই তো?
0: হ্যাঁ, 2000 সালে অনেকগুলো সিনেমা রিলিজ করেছিল, কিন্তু কাহুনা পেয়ারে হচ্ছে
1: ফার্স্ট রিলিজ করা ছবি,
0: ফার্স্ট রিলিজ করা ছবি।
1: ওকে ওকে ওকে।
0: এবং আমিশা প্যাটেলের কথা আমরা যখন বলছি, আমিশা প্যাটেল কিন্তু প্রথম চয়েস ছিলেন না, প্রথম চয়েস ছিলেন হচ্ছে করিনা কাপুর। ইভেন এক্ষেত্রে এটা বলবো না যে তার স্ক্রিপ্ট পছন্দ হয়নি বা ইত্যাদি কিছু, তার স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল, তিনি শুটিং শুরুও করেছিলেন, কিন্তু সামাও কোনো একটা কারণে,
1: কোনো কারণে ব্যাপারটা চলেনি, মানে হয়নি, মানে ওটা
0: আলটিমেটলি ব্যাপারটা হয়নি। পরে রাকেশ রোশনের একটা ওয়েডিং একটা ইভেন্ট ছিল, সেখানে আমিশা প্যাটেলকে প্রথম দেখেছিলেন এবং তাকে
1: ভালো লেগেছিল,
0: ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে দিস ইজ দা সোনিয়া, এবং তারপরেই হয়ে গেল বাকিটা ইতিহাস, ভূগোল যাই বলো না কেন, তারপরে সেই বিখ্যাত,
1: তারপরে সেই মানে দুর্দান্ত সিনেমা। আর সেই সিনেমা নিয়ে কথা হচ্ছে যখন, অবভিয়াসলি সেই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা তোমার জন্য।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। কুছ কুছ হোতা এর পর আবার এই সিনেমায় শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জিকে একসঙ্গে দেখা গেছে। এই সিনেমাতেই প্রথম শাহরুখ খান ও ঋত্বিক রোশনকে একসঙ্গে দেখা যায়। এই সিনেমায় অমিতাভ বচ্চনের ছেলের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। কোন সিনেমার কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: এরপরে যে সিনেমাটার কথা বলবো, সেই সিনেমাটা কিন্তু রিসেন্টলি, জাস্ট রিসেন্টলি তার 25 বছর পূর্ণ হয়েছে, এবং সেই সিনেমাটা কিন্তু রি রিলিজও করেছিল বেশ কিছু হলে।
4: সত্যিই তাই, এবং এই যে সিনেমাটা, সেই মানে সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন তো সত্যি অত কিছু হয়তো বোঝার মতো অবস্থায় আমরা ছিলাম না, অনেকটা মানে সেই সময়ের জন্য, মানে আমাদের জন্য অনেকটা ভারী সিনেমা ছিল আর কি। কিন্তু বড় হয়ে যখন বুঝতে পেরেছিলাম আর কি যে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার সঠিক উদ্দেশ্যটা কি ছিল, মানে একজন মানে একদল খালি পায়ে ক্রিকেট খেলবে আর একদল বড় বড় বুট পরে তাদেরকে মানে ফিল্ডিংয়ের নামে পায়ে মেরে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বুঝতেই পারছো আমরা লাগানের কথা বলছি, সেই কালজয়ী সিনেমা লাগানের কথা বলছি।
3: হ্যাঁ, মানে যেই সময় সিনেমাটা রিলিজ করেছিল, মানে June 15, 2001, তখন আমরা পুচকু ছিলাম, তাই জন্য আমাদের ভারী লেগেছিল। কিন্তু পরবর্তীকালে যখন সিনেমাটা রিয়েলি রিয়ালাইজ করলাম তখন ভারী ভালো লাগলো,
4: ভারী ভালো লাগলো। এবং এই 2001-এর তুলনায় মানে সিনেমাটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ ফিল্ম ছিল, এবং সেই জন্য আমির খান নিজেও কিছুটা প্রোডিউস করেছিলেন, এবং মানে সবটাই মানে এত বড় কাস্টিং, মানে এতদিনের আউটডোর শুটিং, এত এক্সট্রা একটা মানে ক্রিকেটের মতো একটা বিশাল বড় সিকোয়েন্স সেখানে, কি বলবো, মানে ছবিটা যদি শুধু ফ্লপ করতো, মানে শুধু একটারই নয় মানে অনেকের কেরিয়ারের জন্যই হয়তো সিনেমাটা অনেক বেশি ক্ষতি করতে পারতো। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে একটা ক্লাসিক মানে সিনেমা হয়ে রয়ে গেল।
3: একেবারেই তাই, এবং মোটামুটি বাজেট আমি যা দেখতে পাচ্ছি 250 কোটি মতন ছিল, তাই তো?
4: কত?
3: 250 কোটি।
4: ও বাবা গো!
3: আর বক্স অফিসটা জানো
4: কত? ওইটা ও বাজেট বললে, আচ্ছা বক্স অফিস কত?
3: 660 কোটি। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, মানে মোটামুটি লাভের গুড় উঠে গেছে, না 250 কোটি, না এটা ভুল বলেছি, 25 কোটি।
4: হ্যাঁ,
3: 25 কোটি,
4: 250 মিলিয়ন,
3: 250 মিলিয়ন। হ্যাঁ, মানে আমি তো কোটি কততে জানি না, মানে আমি তো,
4: হ্যাঁ বুঝতেই পেরেছি, আমরা বুঝতেই পেরেছি, আচ্ছা যাই
3: হোক, ঠিক আছে।
4: আমরা লাগান যখন কথা হচ্ছে বুঝতেই পারছো যে মানে সিনেমাটা যে সময় সেই সময় আমাদের কোনটা কোটি আর কোনটা লাখ সেটা এবং লাগান যখন একটা সিনেমা, বুঝতেই পারছো, সারা দেশবাসীকে যখন এইভাবে এক করে দিতে পেরেছে, তাহলে আজকে ব্লকবাস্টার বুধবারে তোমাকে সৌমিক আর উশসী কেন এক করে দিতে পারবে না বলতো? চুপচাপ উত্তরটা দাও 9903653992।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: Yes, লগন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শুনলাম। লগন সিনেমার আরও প্রচুর প্রচুর গান আছে, কিন্তু অবভিয়াসলি একটা গান তো বাজতেই হবে। এরপরে একদম যে সিনেমায় চলে যাব, সেই সিনেমাটা যে উপন্যাসকে কেন্দ্র করে, সেই উপন্যাস নিয়ে বাংলা এবং হিন্দি মিলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি এই সিনেমাটা একটু বেশি জনপ্রিয় বোধ হয়। তার একটা নতুন, মানে কি বলবো, একটা নতুন রকমের ইন্টারপ্রিটেশন, এবং যেহেতু সেই সিনেমায় নাম চরিত্রে ছিলেন মানে লেজেন্ড শাহরুখ খান, আমি অন্য কোনো অভিনেতাকে ছোট করছি না, মানে এই নাম চরিত্রে আগে আগে যারা অভিনয় করেছেন, কিন্তু স্বাভাবিকভাবেই এই সিনেমায় শাহরুখ খানের একটু অন্যরকমভাবে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলা, ইভেন স্পেশালি এই সিনেমার গান এবং বিরজু মহারাজজির কম্পোস্ট করা নাচ, সব মিলিয়ে সিনেমাটা একটু বেশিই কালারফুল হয়েছিল। তো আমরা কোন সিনেমার কথা বলছি?
2: আমরা কথা বলছি দেবদাসের ব্যাপারে, এবং দেবদাসের কথা যখন বলছি বুঝতেই পারছো শাহরুখ খানের কথা হচ্ছে, এবং কোন গল্পের কথা হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত সিনেমার, মানে সেই বিখ্যাত গল্পের কথা হচ্ছে, যেখান থেকে অনেকগুলো সিনেমা অবভিয়াসলি হয়েছে, দেবদাস আগে পরে অনেকবারই হয়েছে। কিন্তু শাহরুখ খানের সেই আইকনিক দেবদাস, যেটা আমাদের মনের মণিকোঠায় রয়ে গেছে, তার কথাই এখন আমরা বলছি মিলেনিয়াম ম্যাজিকে। এবং শাহরুখ খানের কথা যখন বলছি, তাহলে এটা বলতেই হয়, শাহরুখকে যখন প্রথম চরিত্রটার কথা, মানে চরিত্রটা অফার করা হয়, তখন সে কিন্তু প্রথমে রাজি হয়নি। তার মনে হয়েছিল যে ঠিক আছে, বাট ক্যারেক্টারটা একটু ডার্ক, একটু মানে সেলফ ডেস্ট্রাকটিভ নেচার নিয়ে, এই সব ব্যাপার নিয়ে না কিছুটা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল এসআরকের মধ্যে। কিন্তু পরে স্ক্রিন প্লে শোনার পর তিনি রাজি হন, এবং তারপর বুঝতেই পারছো বলিউড পেল এমন এক দেবদাস যার চোখে ছিল প্রেম, অভিমানে ছিল আগুন, আর শেষ দিকে ছিল সম্পূর্ণ ভেঙে পড়া একজন মানুষের অসহায়ত্ব।
1: একেবারেই, মানে দেবদাসকে যদি একটা বা দুটো শব্দে বলা যায়, তাহলে বলা যেতে পারে বিরহ অন্তমিলে। তো এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকেই একটা দুর্দান্ত গান রাখবো তোমার জন্য, আর এই গানের উপরে আবারও ফিরছে উশসী আর শৌমিক আর 9906599 তোমার SMS এবং হোয়াটসঅ্যাপের মধ্যে তো চলতেই থাকছে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: কুছ কুছ হোতা এর পর আবার এই সিনেমায় শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জিকে একসঙ্গে দেখা গেছে। এই সিনেমাতেই প্রথম শাহরুখ খান ও ঋত্বিক রোশনকে একসঙ্গে দেখা যায়। এই সিনেমায় অমিতাভ বচ্চনের ছেলের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। কোন সিনেমার কথা মনে পড়ছে?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
3: মধ্যমগ্রাম থেকে স্বপন শিকদার এই গানটি শুনতে চেয়েছেন মুন্না ভাই MBBS সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আর আজকে আমরা তোমায় পড়েছে মনে একদম লাস্ট অ্যান্ড থার্ড যে প্রশ্নটা রেখেছিলাম সেটার যে উত্তর ছিল সেটাতেও আবারও বন্যা হয়ে যাচ্ছে। সৌমিক বেচারা লিখতে লিখতে না আমার মনে হচ্ছিল ওর মধ্যে হাতটা খুলে আবার হাতে চলে আসবে।
2: সত্যি তাই, মানে এরপরে আমি ঠিক করেছি মানে এত সোজা করবো না। না না, জোকস অ্যাপার্ট, যাতে সবাই পারে সে জন্য, মানে যত বেশি অ্যানসার আসে আমাদের তত বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে প্রথমে সঠিক উত্তর দা যারা দিয়েছে তাদের নামটা একবার আগে জেনে নি।
1: সোনালী কালীঘাট রোড, দেবস্মিতা বেহালা, টগরী ঘোষ হাওড়া, শ্রাবন্তী সাউ চন্দনদহ, অভিজিৎ সাতরা বজবজ, কবিতা দাস বাঘা যতীন, গোপাল সিনহা মধ্যমগ্রাম, গাবলু মহেশতলা, ত্রিপর্ণা দমদম ক্যান্টনমেন্ট, রিন্টু নিউ আলিপুর, সমর দাস বসিরহাট, সুমিত্রা গুচাইত উলুবেরিয়া, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, বাপি লস্কর ক্যানিং, অঞ্জন সামন্ত পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর, পল্লবী সরকার জলপাইগুড়ি, সাতী কর্মকার আন্দুল, বিজলী চক্রবর্তী মহেশতলা, অভিষেক ঘোষ লেকটাউন, রমা দত্ত বেলতলা রোড,
2: শঙ্করচন্দ্র দে বারাসাত, পূজা গড়াই খাটরা, তন্ময় ভবানীপুর, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাহেল, সৌমদীপ্ত চক্রবর্তী বারাসাত, শ্রীনন্দা তালুকদার বেহালা, শ্রীজয়ী বিরাটি। এরপর তিন অভিজিতের উত্তর আমরা পেয়েছি, অভিজিৎ বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী, আর হচ্ছে অভিজিৎ হেদুয়া থেকে, সব্যসাচী ও মণি কাটোয়া, গণেশ ডোমজুর থেকে, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রীতা হাওড়া থেকে, চিত্তরঞ্জন আচার্য পূর্ব মেদিনীপুর থেকে, প্রিয়সী পাল আমতা থেকে, এবং সৌরভ মেটিয়া বুরুজ থেকে।
1: না এবং না, আরও দুটো উত্তর চলে এসেছে, আরিফ হরিদেবপুর থেকে এবং চন্দ্রিমা ফর কোম্পানির থেকে।
2: আচ্ছা,
1: এই দুটো উত্তর আমাদের লাস্ট এসছে। এবার এবার ডিরেক্টলি আমাদের সঠিক উত্তরটা বলে দিতে হবে।
2: সঠিক উত্তরটা হচ্ছে সেই আইকনিক সিনেমা, যে সিনেমা যদি এখনও যেখানে যে অবস্থায় আমি থাকি না কেন, সিনেমাটা যদি চলে আমি দাঁড়িয়ে থাকি বা বসে বসে দেখি, যদি টিভিতে হয় তাহলে চ্যানেল সরাই না, যদি অন্য কোনো মাধ্যমে হয় তাহলে সেখান থেকে আমি স্ক্রোল করে অন্য কোথাও চলেও যাই না, কারণ সেই আইকনিক সিনেমার নাম ইওর মোস্ট মোস্ট মোস্ট ফেভারিট সিনেমা। একদম ঠিক ভেবেছো, কবি খুশি কবি গম, ও মাই গড।
1: আর সেই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গান শোনাতে শোনাতে আজকের মতো উষশী আর সৌমিককে এই হট সিট থেকে বিদায় নিতে হবে, এবং আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে উষশী আর সৌমিকের ফার্স্ট FM লাইভও আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই শতবর্ষের উদযাপন কিন্তু জাস্ট শুরু হলো, আর তোমরা সঙ্গে থাকলে আমাদের এই যাত্রা শুরুটা একেবারে একটা বছর ধরে সেলিব্রেশন মোডে চলতেই থাকবে আর চলতেই থাকবে, আর আমাদের 107 FM রেইনবোর আড্ডাটাও চলতেই থাকবে।
2: সত্যি তাই, আজকে এই 100 বছরের এই স্পেশাল প্রোগ্রামে ব্লকবাস্টার বুধবারে সৌমিক এবং উষশী তোমার সঙ্গে ছিলাম, তোমাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে 100 বছর ধরে ভালোবাসার জন্য। এই ভালোবাসা আগামী 100 বছর, 150 বছর, 200 বছর যত দিন বাঁচবে ততদিন থাকুক, এইটুকুই কামনা করব। আর থ্যাংক ইউ সো মাচ, তোমার মতো ভালো লিসেনার বা তোমার মতো ভালো বন্ধু না পেলে আজকে FM রেনবো বা আকাশবাণী কলকাতার এই যে 100 বছরের জার্নি এটা সম্পূর্ণ হতো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ,
1: গুড নাইট।
3: আর এক বাত আর বাতা দো, আপকি হলওয়াই কি দোকান তো মে হড়প কর রহা হুঁগা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন আপনার রিকোয়েস্টের গানের শো,
1: শুনতে কি চাও তুমি,
0: শুনতে কি চাও,
1: সেই অদ্ভুত বেসুর সুর,
0: only on 107 FM রেইনবো।

দেখতে দেখতে শুরু হয়ে গেল শুনতে কি চাও। রয়েছে মহলের সঙ্গে শুনতে কি চাও, মানে তুমি তোমার পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করতে পারো 9903653592। ততক্ষণ তোমার কানে থাকছে এই গানটা।

0: শুনছেন আপনার রিকোয়েস্টের গানের শো,
1: শুনতে কি চাও তুমি,
0: শুনতে কি চাও,
1: সেই অদ্ভুত বেসুর সুর,
0: only on 107 FM Rainbow.

0: শুনছেন আপনার রিকোয়েস্টেড গানের শো।
1: শুনতে কি চাও তুমি?
0: শুনতে কি চাও?
1: সেই অদ্ভুত বেসুর সুর
0: Only on 107 FM Rainbow। শুনছেন আপনার রিকোয়েস্টেড গানের শো।
1: শুনতে কি চাও তুমি?
0: শুনতে কি চাও?
1: সেই অদ্ভুত বেসুর সুর
0: Only on 107 FM Rainbow।

0: শুনছেন আপনার রিকোয়েস্টেড গানের শো,
1: শুনতে কি চাও তুমি,
0: শুনতে কি চাও
1: সেই অদ্ভুত বেসুর সুর,
0: only on 107 FM Rainbow.

0: শুনছেন আপনার রিকোয়েস্টের গানের শো,
1: শুনতে কি চাও তুমি,
0: শুনতে কি চাও
1: সেই অদ্ভুত বেসুর সুর,
0: only on 107 FM Rainbow.

0: শুনছেন আপনার রিকোয়েস্টের গানের শো,
1: শুনতে কি চাও তুমি,
0: শুনতে কি চাও,
1: সেই অদ্ভুত বেসুর সুর,
0: only on 107 FM Rainbow.

0: শুনছেন আপনার রিকোয়েস্টের গানের শো।
1: শুনতে কি চাও তুমি?
0: শুনতে কি চাও?
1: সেই অদ্ভুত বেসুর সুর
0: Only on 107 FM Rainbow.

0: শুনছেন আপনার রিকোয়েস্টেড গানের শো,
1: শুনতে কি চাও তুমি,
0: শুনতে কি চাও,
1: শুনতে কি চাও সেই অদ্ভুত বেসুর সুর,
0: only on 107 FM Rainbow.
2: ঘড়িত সময় রাত 12:56 হয়ে 52 সেকেন্ড, আর তুমি এতক্ষণ ছিলে শুনতে কি চাও এই মহুলের সঙ্গে। আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত 2:00 আপকে লিয়েতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: গণিতের সময় রাত 1:30 আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন সানাই বাদন তপন নাট্যের পরিবেশনায় মেঘমল্লার রাগে।

0: এতক্ষণ আপনি সুররঞ্জনীতে শুনলেন সানাই বাদন, তপন নাট্টার পরিবেশনায় মেঘ মল্লার ডাকে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: এখন শুনবেন সেতার বাদন, পরিবেশনায় পণ্ডিত বুদ্ধদেব মুখোপাধ্যায়, রাগে শ্রী রাগে।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সেতার বাদন, পরিবেশনায় ছিলেন বুদ্ধদেব মুখোপাধ্যায়, রাগে শ্রী রাগে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়িতে সময় রাত 2:40, তুমি শুনছো আপকে লিয়ে, সঙ্গে রয়েছি আমি মহুল।

জাভেদ আলীর গলায় একদিন তেরি বাহু মে, আর নিয়মিত সময় 2:00 বাজে 38 মিনিট তুমি রয়েছো মহুলের সঙ্গে আপকে লিয়ে।

শুনছিলে অ্যানিমাল থেকে হু আমে, আর এরপর ওয়েকআপ সিট থেকে ইকতারা, অমিতাভ ভট্টাচার্য আর কবিতা শেঠের গলায়।

শুনছিলে তুমি কবির সিং এর সাউন্ড ট্র্যাক থেকে ক্যাসে হুয়া। আর আজকের আপকে লিয়ে প্রথম ঘন্টার শেষ গান মহুল তোমায় শোনাবে ছিছোরে সাউন্ড ট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় খ্যারিয়াত। আর তুমি এতক্ষণ ছিলে মহুলের সঙ্গে, তবে তুমি তো জানোই আপকে লিয়ে থাকছে তোমার সঙ্গে আরও এক ঘন্টা, সেই এক ঘন্টায় তোমার সঙ্গে থাকছে সৌম্যকান্তি। তাই খুব ভালো থাকো, আবারও তোমার সঙ্গে খুব শিগগিরই কথা হবে নিশ্চয়ই।

আপকিলির প্রথম ঘন্টা রাত 12টা থেকে 3টে পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলেন এতক্ষণ মোহন। রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত 107 FM রেনবোতে

সেই আপকে লিয়ে দ্বিতীয় পর্ব সঙ্গে নিয়ে আজকে রয়েছি সৌম্যকান্তি। একটু সময়ের হেরফের হবে, বিভিন্ন সময়ের গান, বিভিন্ন সিনেমার থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। এই পর্বের একেবারে শুরুতেই অগ্নিসাক্ষী সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান আপনাদের জন্য।

এবারে আপকে লিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় গান, তু প্যার হ্যায় কিসি অর কা দিল হ্যায় কি মানতে নেহি সিনেমা সমশক।

বাদল সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শুনছিলেন এই গান। 2000 সালে রিলিজ হওয়া এই সিনেমা শুনছিলেন সোনু নিগম কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে, মিলনে সে ডরতা হ্যায় দিল। এবারে আপকে লিয়েতে আজা সাজেন আজা, খলনায়ক সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান।

শিল্পী ইয়ালকা ইয়াগনিকের কণ্ঠে শুনছিলেন এই গান খলনায়ক সিনেমা সাউন্ডট্র্যাক থেকে 1993 সালে রিলিজ হওয়া এই সিনেমা। শুনছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেলি 107 FM রেনবোয়, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। এবারে যে গানটি খলনায়ক সিনেমা সাউন্ডট্র্যাক থেকেই, আরেকটি গান

আজকের এই পথ পথচলা শেষ করে আমরা ভোর 4টে মানেই জানি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতির সময়। আজ প্রভাতির প্রথম নিবেদনে শিল্পী ত্রৈলী দত্তের পরিবেশনায় শরদ রাগ পরমেশ্বরী।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে পরমেশ্বরীর আগে পরিবেশিত সরোদ, শিল্পী ত্রৈলী দত্ত। এখন সময় খেয়াল পরিবেশনার, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতির দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ পরিবেশিত খেয়াল রাগ আহির ফেরাব। আর এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। শুরু করবো আনন্দধ্বনি 107 FM রেনোতে, সৌমকান্তি সঙ্গে রয়েছি। তবে কয়েকটা কথা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিতে ইচ্ছে করছে, কারণ একটি দিন আগেই, আজকে 27 আগস্ট 2026 বৃহস্পতিবার, ঠিক একটা দিন আগে 26 আগস্ট বুধবার, এই দিনটি বিশেষ দিন ছিল, কারণ 1927 সালের এই দিনটিতে কলকাতা আকাশবাণীর পথ চলা শুরু। তবে এই যে ঐতিহ্য, ইতিহাস 100 বছরের, তার মধ্যে যুক্ত হয়েছেন অনেক মানুষ, কিন্তু যখন এই আকাশবাণীর পথ চলা একেবারে শুরুতে 1927 সালে, ঠিক তার 33 দিন আগে বম্বে আকাশবাণীর পথ চলা শুরু হয়ে গিয়েছে, তারপর 1927-এর 26 আগস্ট, 23 জুলাই ছিল বম্বে আকাশবাণীর প্রথম পথ চলা, আর 26 আগস্ট 1927 সাল ছিল কলকাতা আকাশবাণীর প্রথম পথ চলা শুরু। কিন্তু সেই সময় এই এই কেন্দ্রের নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, IBC, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। 1956 থেকে 1957 সময়সীমার মধ্যে আকাশবাণী এই নামকরণ করা হয়। এখন যে জায়গায় আমাদের কলকাতা কেন্দ্র, রাজভবন এবং কার্জন পার্ক সংলগ্ন এলাকায়, তার আগে গার্স্টিন প্লেস এলাকাতে ছিল এই আকাশবাণী কলকাতা কেন্দ্র, এবং সেই অফিসটিরও, সেই বেতার কেন্দ্রেরও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আর শুধু তো রেডিও মানে অনুষ্ঠান, বর্ণময় বৈচিত্র্যময় যে সব অনুষ্ঠান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, শুধু তাই নয়, কারিগরি বিভাগের কর্মীরা, ইঞ্জিনিয়াররা, সেকশন অ্যাডমিনের মানুষজনেরা, এবং আপনারা যাদের কণ্ঠস্বরের সাথে বহু বছর ধরে পরিচিত, সেই সব বিখ্যাত কিংবদন্তি উপস্থাপক উপস্থাপিকারা, তাদের মধ্যে অনেকেই হয়তো এখন আর বেঁচে নেই, কিন্তু অনেক মানুষ আজও আছেন। বিগত 100 বছরে প্রায় 1,000 মানুষজন এই বেতার কেন্দ্রের সাথে যুক্ত হয়েছেন, আগামীতে আরও মানুষজন এই কেন্দ্রের সাথে যুক্ত হবেন, আর রয়েছেন আপনারা শ্রোতা বন্ধুরা। সেই জন্যই আমাদের পথ চলা, এগিয়ে চলা, এত বছরের ঐতিহ্য, ইতিহাস, পরিক্রমা, এসব কিছু নিয়েই 100 বছর কলকাতা আকাশবাণীর। শুরু করব আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকের গানের চয়েস কিছু হয়তো হেরফের হতে পারে কারিগরি ত্রুটির কারণে, তবুও নিজের পছন্দ মতো এবং কারিগরি ব্যবস্থা যতটুকু সাপোর্ট করছে সেইটুকুকে সঙ্গে নিয়ে আজকের আমাদের এগিয়ে চলা। আনন্দধ্বনির প্রথম গান শিল্পী মান্না দের কণ্ঠে।

হরের মাধব যায় যায় বুঝি আজ ঠোঁটে। আজ শ্রাবণে রামন্ত্রণে দুয়ার খাপে ক্ষণে ক্ষণে হরের মাধব যায় বুঝি আজ ঠোঁটে। আজ শ্রাবণে রামন্ত্রণে।

শ্যামল প্রাণে তনে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল প্রাণে।

রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের রচনা নদী। ওরে তোরা কি জানিস কেউ জলে কেন ওঠে এত ঢেউ, ওরা দিবস রজনী নাচে তাহা শিখেছে কাহার কাছে। শোনো ছলছল চলচল সদাই গাহিয়া চলেছে জল, ওরা কারে ডাকে বাহু তুলে, ওরা কার কোলে বসে দুলে, সদা হেসে করে লুটোপুটি, চলে কোনখানে ছুটো ছুটি। ওরা সকলের মন তুষি, আছে আপনার মনে খুশি। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা হলে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে, কেহ যেতে পারে তার কাছে, সেথায় মানুষ কি কেউ আছে, সেথা নাহি তরু নাহি ঘাস নাহি পশু পাখিদের বাস, সেথা শব্দ কিছু না শুনি, পাহাড় বসে আছে মহামুনি, তাহার মাথার উপরে শুধু সাদা বরফ করিছে ধুধু, সেথা রাশি রাশি মেঘ যত থাকে ঘরের ছেলের মতো, শুধু হিমের মতন হাওয়া সেথায় করে সদা আসা যাওয়া, শুধু সারা রাত তারাগুলি তারে চেয়ে দেখে আঁখি খুলি, শুধু ভোরের কিরণ এসে তারে মুকুট পরায় হেসে।

সেই নীল আকাশের পায়ে, সেথা কোমল মেঘের গায়ে, সেথা বরফের সাদা বুকে নদী ঘুমায় স্বপন সুখে। কবে মুখে তার রোদ লেগে নদী আপনি উঠিল জেগে, কবে একদা রোদের বেলা তাহার মনে পড়ে গেল খেলা। সেথায় একা ছিল দিন রাতি, কেহই ছিল না খেলার সাথী। সেথায় কথা নাহি কারো ঘরে, সেথায় গান কেহ নাহি করে। তাই ঝুরুঝুরু ঝিরিঝিরি নদী বাহিরিল ধীরে ধীরে। মনে ভাবিল যা আছে ভবে সবই দেখিয়া লইতে হবে। নিচে পাহাড়ের বুক জুড়ে গাছ উঠেছে আকাশ ফুঁড়ে, তারা বুড়ো বুড়ো তরু যত, তাদের বয়সকে জানি কত। তাদের খোপে খোপে গাঁঠে গাঁঠে পাখি বাসা বাঁধে কুটো কাঠে, তারা ডাল তুলে কালো কালো আড়াল করেছে রবির আলো। তাদের শাখায় জটার মতো ঝুলে পড়েছে শ্যাওলা যত, তারা মিলায় মিলায় কাঁধ যেন পেতেছে আধার ফাঁদ। তাদের তলে তলে নিরিবিলি নদী হেসে চলে খিলি খিলি, তারে কে পাড়িতে রাখে ধরে সে যে ছুটোছুটি যায় সরে। সে যে সদা খেলে লুকোচুরি তাহার পায়ে পায়ে বাজে নুড়ি, পথে শিলা আছে রাশি রাশি তাহা ঠেলে চলে হাসি হাসি। পাহাড় যদি থাকে পথ জুড়ে নদী হেসে যায় বেঁকে চুড়ে, সেথায় বাস করে শিংতলা যত বুনো ছাগ দাড়ি ঝোলা, সেথায় হরিণ রোঁয়ায় ভরা তারা কারেও দেয় না ধরা। লেখাটির বাকি অংশ আরেকটি গানের।

রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা শুনছেন। সেথায় মানুষ নূতনতর, তাদের শরীর কঠিন বড়, তাদের চোখ দুটো নয় সোজা, তাদের কথা নাহি যায় বোঝা। তারা পাহাড়ের ছেলে মেয়ে, সদাই কাজ করে গান গেয়ে, তারা সারা দিনমান খেটে আনে।

সন্ধ্যা ভরা কাঠ কেটে তারা চড়িয়া শিখর পরে, বনের শিকার বনের হরিণ শিকার করে। নদী যত আগে আগে চলে ততই সাথী জোটে দলে দলে, তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে। পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি, যেন বাজিতেছে মল চুড়ি, গায়ে আলো করে ঝিকিঝিক, যেন পড়েছে হীরার চিক। মুখে কলকল কত ভাসে, এত কথা কোথা হতে আসে। শেষে সখিতে সখিতে মেলি, হেসে গায়ে গায়ে হেলাহেলি, শেষে কোলাকুলি কলরবে, তারা এক হয়ে যায় সবে। তখন কলকল ছুটে জল, কাঁপে টলমল ধরাতল, কোথাও নিচে পড়ে ঝরঝড়, পাথর কেঁপে ওঠে থরথর, শিলা খান খান যায় টুটে, নদী চলে পথ কেটে কুটে। ধারে গাছগুলো বড় বড়, তারা হয়ে পড়ে পড়ো পড়ো, কত বড় পাথরের চাপ, জলে খসে পড়ে ঝুপঝাপ। তখন মাটি গোলা ঘোলা জলে, ফেনা ভেসে যায় দলে দলে, জলে পাক ঘুরে ঘুরে ওঠে, যেন পাগলের মতো ছোটে।